0: वंदे मातरम।
1: वंदे मातरम सुजला सुफला मलयज शीतला

আজ মঙ্গলবার, দোসরা আষাঢ় 1948 শকাব্দ, 23 জুন 2026 খ্রিস্টাব্দ, 8ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:54 হয়ে 14 সেকেন্ড, সূর্যাস্ত সন্ধে 6:22 হয়ে 25 সেকেন্ড। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:58 হয়ে 32 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়ামে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফরাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রেলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, DTH বাংলা পরিষেবা এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন মেঘনাদ সাহার রচনা থেকে পাঠ।
1: শিক্ষা বিষয়টাকে একটু বিশেষ করে তলিয়ে দেখতে হবে। শিক্ষা না পেলে মানুষের কার্যকরী শক্তি জেগে উঠতে পারে না, মানুষ সমাজের সেবায় লাগবার উপযুক্ত হয় না। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা যেরূপ শিক্ষা চাচ্ছি সেরূপ দিচ্ছে না বা দেবার তাদের সাধ নাই। কিন্তু শুধু কতগুলো ছেলে ভাঙিয়ে একটা জাতীয় বিদ্যালয় খাড়া করলেই আমাদের কর্তব্য শেষ হলো না। আশা করি আমার কথাটা কেহ ভুল বুঝবেন না। জাতীয় বিদ্যালয় একটা মস্ত কাজ করছে, সেটা হচ্ছে একটা মোরাল রেভলিউশন বা আদর্শের বিপ্লব। যেসব ছেলে জাতীয় বিদ্যালয়ে ঢুকেছে তাহাদিগকে প্রথম হতেই গভর্নমেন্টের চাকুরি প্রলোভন ছাড়তে হচ্ছে, স্বাধীন বৃত্তি অবলম্বন করে জীবিকা নির্বাহ করতে হবে এই জেনে শুনে তাদের জীবন আরম্ভ করতে হচ্ছে। এমন লোক যদি স্বাধীন বৃত্তি অবলম্বন করে, মাসে 15 টাকাও রোজগার করে, তাহলে সে যে লোক এমএ পাস করে মুচিরাম গুড়ের ন্যায় স্যালাম করতে করতে গভর্নমেন্টের চাকুরির এক ধাপ হতে অন্য ধাপে উঠছে, তাদের চেয়ে ঢের বেশি দেশের কাজে লাগবে। এই নৈতিক আদর্শটা খুব বড়, কিন্তু শুধু এই আদর্শই চলবে না। শিক্ষার আদর্শের আর একটা দিক আছে, মানুষের প্রচ্ছন্ন শক্তিকে জাগিয়ে তোলা এবং দেশের সর্বপ্রকার কর্মকেন্দ্রকে পরিচালিত করার মতো শক্তি সংগ্রহ করা। যে শিক্ষাতে আমাদের বৃহত্তর পৃথিবীর সাথে পরিচিত হওয়ার সুযোগ না ঘটে, সে শিক্ষা অসম্পূর্ণ। শুধু অতীতের জ্ঞানে কুলাবে না, অতীতে যাহা জ্ঞান বলে গণ্য হতো এখন তাহা অসম্পূর্ণ। আমাদের যুবক কর্মীদের শুধু দারিদ্র ব্রত গ্রহণ করলেই কর্তব্য শেষ হল না, তাদের কর্তব্য আরম্ভ হল মাত্র। তাহাদিগকে বর্তমান সভ্য জীবনের সকল রকম কর্মকেন্দ্রে নেতৃত্ব করবার ও সকল কেন্দ্র চালাবার মতো শক্তি সংগ্রহ করতে হবে। 2000 বছর পূর্বে চীনবাসীগণ তাদের দেশের উত্তরে প্রকাণ্ড দেওয়াল তুলে মনে করেছিল যে তারা বৈদেশিক আক্রমণ হতে চিরকালের জন্য নিরাপদ হল, কিন্তু তা সত্ত্বেও মোগল, মাঞ্চু প্রভৃতি জাতি তাদের পুনঃপুন দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করেছে। আমাদের সনাতন হিন্দু ধর্মের সংরক্ষকগণ মনে করেছিলেন যে আচার ধর্ম ও কুসংস্কারের একটা চীনা প্রাচীর তুলে ভারতের নিম্নবর্ণদিগকে চিরকাল পদতলে রাখবেন, কিন্তু তার ফল হল যে 1000 বৎসর ধরে তাঁরা ফুটবলের মতো একবার তুর্কি, একবার আফগান, মোগল বা ইংরাজদের পদতলে নিক্ষিপ্ত হচ্ছেন। আমরা যদি মনে করি যে বর্তমানে সরল অনাড়ম্বর জীবনের একটা আদর্শ তুলে আমাদের জাতিকে পাশ্চাত্য যান্ত্রিক সভ্যতার স্রোতের প্লাবন হতে

0: রক্ষা করতে পারব তাহলে একটা মস্ত ভুল হবে। মানব সভ্যতা যতই প্রাচীন হয় ততই সংঘবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা বাড়ে, ততই বিজ্ঞানের সুসংবদ্ধ জ্ঞানকে মানুষের কাজে লাগাবার প্রয়োজনীয়তা বাড়ে। এমন এক ভবিষ্যতের কথা কেউ ভাবতে পারে না যখন রেল, স্টিমার, টেলিগ্রাফ, পোস্ট অফিস দেশতে উঠে যাবে, যখন কয়লা বা লোহার খনি আর মানুষের কাজে লাগবে না। সুতরাং আমাদের কর্তব্য এই সমস্ত হতে দূরে না থেকে যাতে এই সমস্ত ব্যাপারে পারদর্শিতা লাভ করতে পারি, দেশের সকল রকম বাণিজ্য, শিল্প ও কৃষিকে বিদেশির কবলমুক্ত করে নিজেদের হস্তগত করতে পারি। ত্যাগ খুবই বড় জিনিস, কিন্তু শক্তি ও কর্ম তার চেয়ে কম বড় জিনিস নহে। আমরা অনেক সময় আমাদের অযোগ্যতাকে ত্যাগ বলে প্রচার করি। বর্তমান সভ্যতার মূল মন্ত্র হচ্ছে বিজ্ঞান। বেঁচে থাকতে হলে আমাদের প্রকৃতির সাথে সংগ্রাম করতে হবে, এবং প্রকৃতির সাথে সংগ্রামে জয়ী হতে হলে আমাদের বিজ্ঞানের সেবা করতে হবে।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন মেঘনাদ সাহার রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন সঙ্গীতাঞ্জলি। প্রথমে শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য, পরে শিল্পী পারুল দাস।

শুনলেন সঙ্গীতাঞ্জলি। প্রথমে শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য, পরে শিল্পী পারুল দাস। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এখন শুনবেন, আজ অর্থাৎ 23 জুন 2026 মঙ্গলবারের অনুষ্ঠান সম্পর্কে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:30 শুনবেন আজকের চাষবাস কথিকা এসো ঘুরে প্লাস্টিক মুক্ত পৃথিবী। এ বিষয়ে বলবেন ডক্টর হাসনাহারা খাতুন। 6:40 আপনার স্বাস্থ্য, এই অনুষ্ঠানে শুনবেন কথিকা বিকিরণ চিকিৎসার নবদিগন্ত। এদিন প্রথম পর্ব বলবেন ডক্টর অরিন্দম চৌধুরী। প্রাত্যহিকে 6:45 উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং সম্মান দাস। রবীন্দ্রসঙ্গীত 6:45 শিল্পী শ্রীধারা গুপ্ত। জানা অজানা 8:00। কথিকা স্মরণে বরণে অ্যালান টানিং বলবেন পঞ্চানন মণ্ডল। 8:05 আধুনিক গান শিল্পী স্বপন কুমার শিকদার। উত্তরণ 8:20 স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা দৃষ্টিশক্তিতে বিশেষভাবে সক্ষম সুশান্ত কুমার শেঠের সাক্ষাৎকার নিয়েছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 8:30 শুনবেন তবলা পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়। গানে গানে 9:00 জেলার চিঠির 9:25 গানে গানের পরবর্তী অংশ 9:30 10:00 গানের ভেলা উপস্থাপনায় সঞ্চিতা মিত্র। যুববাণীর অনুষ্ঠান খেলাধুলা 11:00 উপস্থাপনায় কিংসু ঘোষ এবং সৌরিক ঘোষ। পুরাতনী গান 12:00 শিল্পী শ্রাবণী মণ্ডল। লোকগীতি 12:15 শিল্পী অন্তরা মুখোপাধ্যায়। কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর 12:30 তারপর শুনবেন উনুজমির ধুনো ফসল। ডক্টর মৃন্ময় দত্তর সাক্ষাৎকার বিষয়ে কৃষি বনায়ন সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 1:00 নির্বাচিত নজরুল গীতি মাননীয় 1:45 উপস্থাপনায় অমরেশ মুখোপাধ্যায়। সাঁওতালি অনুষ্ঠান 2:30 শিল্পী চূড়ামণি মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। পরে শুনবেন আলোচনা সাঁওতালি বই প্রকাশনার গুণমান ও পরিমাণ। এ বিষয়ে অংশগ্রহণ করেছেন নিরঞ্জন হাঁসদা, কালীপদ হেমব্রম এবং সীতারাম বাস্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন 5:00 শুনবেন ক্রীড়াঙ্গন উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন রতন কুরি। শুনবেন ইছাপুর রাইফেল ফ্যাক্টরি আয়োজিত বিশ্ব যোগ দিবসের প্রতিবেদন। বিদ্যার্থীদের জন্য 5:30 দশম শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা করবেন সর্বেরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খোকন কুমার সর্দার সঙ্গে দুই শিক্ষার্থী। সাঁওতালি অনুষ্ঠান 6:05 শুনবেন লোকগীতি শিল্পী ফকিরচন্দ্র হেমব্রম এবং সহশিল্পীবৃন্দ। সাঁওতালি অনুষ্ঠান 6:15 শুনবেন সাঁওতালি নাটকের বর্তমান পরিস্থিতি, এ বিষয়ে রবিলাল টুডোর সাক্ষাৎকার। 6:38 কৃষি কথার আসর, কৃষির দায়িত্ব বৃদ্ধিতে বীজ উৎপাদন এবং সংরক্ষণ, এ বিষয়ে ডক্টর সুদেশনা পাঁজার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 তর্জা গান পরিবেশন করবেন শিবানী হালদার এবং সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা বলবেন শর্মিষ্ঠা সরকার। 8:00 আজকের প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের

0: প্রযোজনা রফিউদ্দিন। বাংলা ছায়াছবির গান 8টা বেজে 45 মিনিটে, 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 9:30টায় শ্রবণী, 10টায় বাজেট বিষয়ক বিশেষ অনুষ্ঠান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। শুনলেন গীতাঞ্জলি।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। কাতারে রাস লাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে, দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। বিদেশমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। বিশ্বকাপ ফুটবলে নরওয়ে সেনেগালের বিরুদ্ধে 1-0 গোলে এগিয়ে, মেসির জোড়া গোলের সুবাদে গতরাতে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
2: ভারত যো কর রহা হ্যায় ও আনে ওয়ালে 1000 বর্ষ কা ফিউচার লিখনে ওয়ালা হ্যায় অর ইয়াহি দুনিয়া কে লিয়ে সবসে বড়ি ভারত কি গ্যারান্টি হ্যায়। ভারত फास्ट ग्रोइंग इकोनॉमी भी है, एक क्रेडिबल इकोनॉमी भी है।
1: শ্রী মোদী আরও বলেন, ভারতের দ্রুত বিকাশ রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রথিত ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকারবদ্ধতার উপরে। গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। এই সমস্ত উদ্যোগ আগামী 1000 বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে। G7 শিখর সম্মেলনে তাঁর সাম্প্রতিক অংশগ্রহণের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব নেতৃবৃন্দ ভারতের এই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নীতিকে স্বীকৃতি দিয়েছে। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত গ্রামোন্নয়নে 51,800 এবং শিল্প ও বাণিজ্য শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। অর্থমন্ত্রী তাঁর বাজেট ভাষণে জানান, আগামী দিনে সরকারি অফিসগুলিতে 1,00,000 শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। সরকারি পদে স্বচ্ছ নিয়োগের জন্য ইউপিএসসির ধাঁচে গড়ে তোলা হবে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো। নতুন দিল্লির আদলে সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউট গড়ে তোলার জন্য রাজ্য নিউটাউনে 5 একর জমি দেবে। আধিকারিকদের পোস্টিং কলকাতার বাইরে হলে তাঁদের সন্তানদের উচ্চমানের শিক্ষা নিশ্চিত করতে কলকাতায় গড়ে তোলা হবে সংস্কৃতি স্কুল। সরকারি কর্মচারীদের কার্যকারিতা বৃদ্ধি জন্য যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো ডিভাইসের মাধ্যমে অনলাইন প্রশিক্ষণ দিতে কেন্দ্রের আইগেট বা মিশন কর্মযোগী কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে 3,100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে অর্থমন্ত্রী জানান। ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরে ডানকুনি ও লুধিয়ানা সংযুক্তিকরণের জন্য একটি মাল্টিমোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। হুগলির ডানকুনি ও মগরার মধ্যে একটি স্ট্র্যাটেজিক্যাল রোড করিডোর গড়ে তোলার জন্য বরাদ্দ করা হয়েছে 1,800 কোটি টাকার বেশি। 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা নিউটাউন এলিভেটেড করিডোর ঘোষণা করা হয়েছে। হলদিয়া ও কলকাতা বন্দরের পাশাপাশি নতুন একটি গভীর সমুদ্র বন্দর পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবরে গড়ে তোলার প্রস্তাব হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া, মালদা এবং বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। সম্প্রসারিত করা হবে কোচবিহার বিমানবন্দরকেও। এর জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কল্যাণীর কাছে নতুন একটি গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের জন্য 1,500 একর জমি চিহ্নিত করবে রাজ্য সরকার। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আগামী 2 বছরের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর ছাড়ের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যে কোচিং সেন্টার। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। সরকারি, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধা পাবেন পেনশন প্রাপকরাও। 1 অক্টোবর থেকেই এই হার কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

0: সেনানেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে জানিয়েছেন, শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর ছজন লোকসভা সাংসদ তাঁর দল শিবসেনায় যোগ দিয়েছেন। মুম্বাইয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি ওই ছয় সাংসদ সঞ্জয় দীনা পাতিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, বাসুদেব অয়াক ছাউরে, নাগেশ পাতিল এবং ওমপ্রকাশ রাজে নিম্বালকারকে দলে স্বাগত জানান। শ্রী সিন্ধে বলেন, 2022 জুনে 40 জন শিবসেনা সাংসদ বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদানের পরে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল, আজ তা দ্বিতীয় অধ্যায়ের সূচনা হল। একে এক ঐতিহাসিক দিন হিসেবেও বর্ণনা করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026 সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দুটি পদ্ম বিভূষণ, সাত পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মামুত্তি, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান গ্রহণ করবেন। উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসের প্রাককালে সরকার এবছরের পদ্ম পুরস্কারের জন্য 131 জনের নাম ঘোষণা করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশনের নাফেডের নিলাম পোর্টালের উদ্বোধন করবেন। নিলামের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, উপযোগী ও সহজ করে তুলতে এই পোর্টাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষক, বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানের সদস্য ও সংশ্লিষ্ট পক্ষের স্বার্থ রক্ষায় নাফেডের সামগ্রিক কাজকর্ম আরও প্রসারিত করাই এই পোর্টালের উদ্দেশ্য। সমবায় মন্ত্রক সূত্রে জানা গেছে, শ্রী শাহ এই উপলক্ষে বিভিন্ন ডিজিটাল ও নাফেডের কৃষক কেন্দ্রিক উদ্যোগের সূচনা করবেন। এর মধ্যে আছে কৃষকদের ছেলে মেয়ের জন্য নাফেড কল্যাণ স্কলারশিপ, ডাল ও তৈলবীজের জন্য দৃষ্টি পোর্টাল, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং পোর্টাল ইত্যাদি। পরে শ্রী শাহ নাফেডের বোর্ড অব ডিরেক্টরের সঙ্গে এক বৈঠকে বসবেন। মন্ত্রক সূত্রে জানা গেছে, বৈঠকে নাফেডের পক্ষ থেকে তাদের কর্মকাণ্ড, তার অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে শ্রী শাহকে অবহিত করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহকার সে সমৃদ্ধি এই ভাবধারাকে সামনে রেখেই এই ডিজিটাল পোর্টালে কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগতার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবার বিশেষ আলোচনা চোখের আলোই। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষার তর্জমা। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদের মধ্যে 4 জনকে গতরাতেই গ্রেপ্তার করা হয়েছে। লখনৌ উন্নয়ন কর্তৃপক্ষ দমসাক ও বিদ্যুৎ দপ্তরের 4 আধিকারিককে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুসারে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় ন্যায় সংহিতা এবং উত্তরপ্রদেশ দমকল আইনের আওতায় আলিগঞ্জ পুলিশ ওই 6 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। ধৃত 4 জন হলেন রামকৃষ্ণ উপাধ্যায়, বীরেন্দ্র প্রসাদ শুক্লা, তুষক কৃষ্ণা জয়সওয়াল এবং সুরেশ কুমার শাহ। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনৌয়ের এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। কাতারে রাস লাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে, তবে তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল, উপযুক্ত চিকিৎসাও চলছে। ভারতীয় দূতাবাস সূত্রে জানা গেছে, কাতার কর্তৃপক্ষের সঙ্গে তারা ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে। দুর্গত পরিবারগুলিকে সবরকম সাহায্যেরও আশ্বাস দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ আয়ের ম্যাচে নরওয়ে সেনেগালের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে নরওয়ে সেনেগালের বিরুদ্ধে 1-0 গোলে এগিয়ে গেছে। নরওয়ের হয়ে এম এইচ পেডারসন গোলটি করেছেন। এদিকে গতকাল গ্রুপ জের ম্যাচে মেসির জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দেয়। ডালাস স্টেডিয়ামে 38 মিনিটে প্রথম গোল করেন মেসি। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে আবারও একটি গোল করে জয়ের ব্যবধান নিশ্চিত করেন। অন্যদিকে গ্রুপ আয়ের অপর ম্যাচে ফ্রান্স ইরাকের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে ফ্রান্স 3-0 গোলে এগিয়ে রয়েছে। ফ্রান্সের হয়ে কিলিয়ান এমবাপ্পে 2টি এবং দেম্বেলে 1টি গোল করেছেন। এছাড়া গতকাল সকালের খেলায় মিশর নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। আজ ভারতীয় সময় সকাল 8:30 সান্তা ক্লারা স্টেডিয়ামে গ্রুপ জের ম্যাচে জর্ডান আলজেরিয়ার বিরুদ্ধে খেলবে। গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় 10:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। খবর এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন এসো গড়ি প্লাস্টিক মুক্ত পৃথিবী। এই বিষয়ে বলছেন আলিয়া ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞানের অধ্যাপিকা ডক্টর হাসনাহারা খাতুন।
1: প্লাস্টিক আমাদের বর্তমান জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। আমরা প্লাস্টিক ছাড়া কোনো কিছুই চিন্তা করতে পারি না। সকালে ঘুম থেকে ওঠা এবং উঠে যে টুথব্রাশ দিয়ে আমরা দাঁতটা পরিষ্কার করি সেটা প্লাস্টিকে, যে টুথপেস্টটা লাগাই আমরা সেই টুথপেস্টের মধ্যেও প্লাস্টিকের মাইক্রোবিডস দেওয়া থাকে বা প্লাস্টিকের ক্ষুদ্র কণিকা যেগুলো মাইক্রোপ্লাস্টিক বলা হয় সেগুলো দেওয়া থাকে। আমরা তারপর যেখানে জল খাই যে পাত্রে, সেই পাত্রটা প্লাস্টিকের হয়। যে কন্টেনার থেকে বা ডিসপেন্সার থেকে আমরা জলটা নিই সেটা প্লাস্টিকের হয়। আমরা বাজার থেকে যে প্লাস্টিকের 20 লিটারের জার কিনে আনি, জলের জার, সেটাও প্লাস্টিকের। এবং যে পিভিসি পাইপের মাধ্যমে জল সরবরাহ করা হয় সেগুলোও প্লাস্টিকের হয়ে থাকে। প্লাস্টিকের আমাদের চেয়ার, টেবিল, আমাদের বই খাতা বা জিনিসপত্র রাখার র্যাক, সেগুলো প্লাস্টিকের। প্লাস্টিকের জুতো, আমরা যে বালিশের শুই সেই বালিশের মধ্যে যে তুলো ব্যবহার করা হয় সেটাও এক ধরনের প্লাস্টিক। এবং এই প্লাস্টিকের যে ক্ষুদ্র কণিকা, যেটাকে এখন বর্তমানে ভয়াবহ একটা রূপ হিসাবে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। এই প্লাস্টিক দূষণ কিন্তু আমাদের বেশ কয়েক বছরের পরিবেশ দিবসের থিম হিসাবে এসেছে এবং এর মাধ্যমে আমরা বৈশ্বিকভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি যে এই পৃথিবীকে কিভাবে প্লাস্টিক শূন্য পৃথিবী হিসাবে গড়ে তোলা যায়। প্লাস্টিকের ভয়াবহ রূপ আমরা জানি, আমরা দেখছি এবং প্রতিনিয়ত সেটাকে আমরা ফেস করছি। সেই ভয়াবহ রূপগুলোর মধ্যে হচ্ছে প্লাস্টিক আমাদের সমুদ্রকে দূষণ করে চলেছে। সামুদ্রিক যে একটা পরিবেশ আছে সেই সমুদ্রের পরিবেশটা কিন্তু প্লাস্টিক দূষণের কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন মৎস্যজীবী যারা জেলে সমুদ্রে যারা মাছ ধরে তাদের ব্যবহৃত যে খারাপ জাল, ফিশিং নেটগুলো, সেগুলো তারা জলের মধ্যেই নিক্ষেপ করছে। প্লাস্টিকের বিভিন্ন ব্যবহারযোগ্য সামগ্রী যেগুলো সিঙ্গেল ইউজ বা একবার বা দুবার ব্যবহার করা হয় সেগুলোও কিন্তু আমরা সমুদ্রে বা জলের মধ্যে নিক্ষেপ করছি। এবং এই নিক্ষেপের ফলে এগুলো কি হচ্ছে, প্লাস্টিকগুলো বা এই প্লাস্টিকের জিনিসগুলো জলজ প্রাণী বা সামুদ্রিক প্রাণীরা গিলে ফেলছে বা খেয়ে ফেলছে বা সেই ফিশিং নেটে মধ্যে আটকে যাচ্ছে এবং তারা কিন্তু মারা পড়ছে। এই সমস্ত প্লাস্টিক যে দূষণ, সেই দূষণ কিন্তু আমাদের শুধু জলের মধ্যেই নয়, আমাদের নদী নালা খাল বিল সমস্ত কিছুই কিন্তু দূষিত করে চলছে। কারণ সিঙ্গেল ইউজ যে প্লাস্টিক, আমরা বাজারে যখন যাই, আমরা বাজারে যাচ্ছি এখন কিন্তু খালি হাতে, জাস্ট একটা মানি ব্যাগ নিয়ে বা বলতে পারেন এখন আমরা শুধু মোবাইল নিয়েই বাজারে চলে যাই। এবং বাজারে গিয়ে সেখান থেকে আমরা মাছ, মাংস, তরি তরকারি, সবজি যা কিছু কিনছি তা মোবাইলের মাধ্যমে কিনছি এবং প্লাস্টিকে করে সেগুলো বাড়িতে নিয়ে আসছি। একাধিক প্লাস্টিক আমাদের বাড়িতে সঞ্চিত হচ্ছে এবং এই প্লাস্টিকগুলো আমরা নিক্ষেপ করছি ডাস্টবিনে বা আমাদের বাড়ির যে ড্রেনগুলোতে, সেই ড্রেন থেকে বা সেই ময়লা স্তূপ থেকে সেই প্লাস্টিক চলে যাচ্ছে মৃত্তিকার মধ্যে এবং জলের মধ্যে, এবং জল

0: বা মৃত্তিকা উভয়ই দূষিত হচ্ছে। আমাদের বায়ুমণ্ডলে যে মাইক্রোপ্লাস্টিক এখন যেটার কথা আমি বলছি যে খুব ভয়াবহ রূপ নিতে চলেছে বা অলরেডি তার ভয়াবহ আকার শুরু হয়ে গেছে আমাদের অজান্তেই, সেটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। মাইক্রোপ্লাস্টিক যেটা 5 মিলিমিটারের মধ্যে তার আকার থাকে, এটা খুবই ক্ষুদ্র এবং সেটা খুব সহজেই জলের মাধ্যমে বা বাতাসের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে। এই মাইক্রোপ্লাস্টিক কিন্তু আমাদের মস্তিষ্কে জমা হচ্ছে, যেটা বিভিন্ন রিসার্চ রিপোর্ট থেকে উঠে আসছে, আমাদের স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে, আমাদের পৌষ্টিক তন্ত্রের মধ্যে জমা হচ্ছে এবং সেটা গোলযোগ করছে, আমাদের রক্তের মধ্যে, কোষের মধ্যে, বিভিন্ন অঙ্গের মধ্যে সঞ্চিত হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। এর আরো একটা কথা যে এটা কিন্তু দীর্ঘকালীন ভাবে একটা জায়গায় থাকে, তার ফলে এটা সহজে শরীর থেকে নির্গত হচ্ছে না এবং তার শরীরের মধ্যে নানা ধরনের রোগ অসুখ বিসুখ কিন্তু দেখা দিচ্ছে, বিশেষ করে ক্যান্সারের ঝুঁকি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মাইক্রোপ্লাস্টিক থেকে। তাহলে এর থেকে আমরা বাঁচার উপায়, এর থেকে করণীয় হচ্ছে যে আমাদের সচেতন হতে হবে, সিঙ্গেল ইউজ যে প্লাস্টিক তার ব্যবহার কমাতে হবে, বাজারে যাওয়ার সময় অন্তত আমাদের হাতে একটা থলে ব্যাগ যেন অবশ্যই থাকে। আমরা চেষ্টা করব যে এই প্লাস্টিকের দূষণ আমরা প্রত্যেকে কমিয়ে আনব, আমরা যে জলের বোতল বা সিঙ্গেল ইউজ জলের বোতল সেগুলো ব্যবহার করব না, আমরা যেগুলো বেশ কিছু সময় ধরে ব্যবহার করতে পারি সেই ধরনের জিনিস ব্যবহার করব, আমরা জুট বা পাটের তৈরি জিনিস, বাঁশের তৈরি জিনিস, জীবজ যে সমস্ত প্রোডাক্ট যেগুলো দিয়ে আমরা এই শালপাতার থালা গ্লাস বাটি আমরা ব্যবহার করতে পারি, যেগুলো আমরা আগে ব্যবহার করতাম বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে, আমরা তেমনই নিয়ে আসবো, প্লাস্টিকের জিনিস আমরা ব্যবহার করব না, এইটা আমরা একটা অঙ্গীকারবদ্ধ হয়ে যাব আজকের দিনে, যার ফলে আমরা কিন্তু আগামী দিনটিকে হয়তো প্লাস্টিক ফ্রি করতে পারি বা প্লাস্টিক মুক্ত একটা পৃথিবী গড়ে তুলতে পারি।
1: এতক্ষণ শুনলেন এসো গড়ে প্লাস্টিক মুক্ত পৃথিবী, এই বিষয় নিয়ে বললেন আলিয়া ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞানের অধ্যাপিকা ডক্টর হাসনাহারা খাতুন।
2: এখন শুনবেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী হিমালয় সংলগ্ন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন বাকি জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এক সতর্কবার্তায় জানানো হয়েছে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার দু একটি জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার দু একটি জায়গায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন দু একটি জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আজকের চাষবাস অনুষ্ঠানটি এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ থেকে পরপর তিন দিন শুনবেন বিকিরণ চিকিৎসার নবদিগন্ত। বলছেন কল্যাণী এইমসের রেডিয়েশন অঙ্কোলজিস্ট অরিন্দম চৌধুরী। আজ প্রথম পর্ব।
2: ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে রেডিওথেরাপি আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র, কিন্তু এর যাত্রা শুরু হয়েছিল প্রায় 130 বছর আগে। 1995 সালে জার্মান বিজ্ঞানী উইলহেম কনরাড রয়েনজেন এক্স রে আবিষ্কার করেন। চিকিৎসাবিজ্ঞানে এটি ছিল এক যুগান্তকারী ঘটনা। এর মাত্র এক বছরের মধ্যে 1996 সালে ক্যান্সার চিকিৎসায় প্রথম এক্স রের ব্যবহার শুরু করা হয়। এরপর 1998 সালে আমরা সকলে জানি ম্যাডাম কুরি এবং পিয়ারি কুরির সেই বিখ্যাত আবিষ্কার, ওনারা রেডিয়াম আবিষ্কার করেন। রেডিয়ামের তেজস্ক্রিয়তা ক্যান্সার কোষ ধ্বংস করতে সক্ষম বলে খুব শীঘ্রই প্রমাণিত হয়। ফলে 20 শতাব্দীর শুরুতে রেডিয়াম ভিত্তিক চিকিৎসা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু রেডিয়ামের অত্যন্ত বেশি হাফ লাইফ এবং তার ক্ষয় রেট কম হওয়ার দরুন এবং রেডিয়াম থেকে তেজস্ক্রিয় রেডন গ্যাস নির্গত হওয়ার কারণে সেই সময় থেকেই নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলে কিভাবে রেডিয়ামকে বাদ দিয়ে আমরা ক্যান্সার রোগীদের চিকিৎসা, রেডিওথেরাপি চিকিৎসা দিতে পারি। প্রথম দিকের যন্ত্রপাতি খুব সাধারণ ছিল এবং নির্ভুলতাও তাদের কম ছিল। প্রথম দিকে অর্থোভোল্টেজ রেডিওথেরাপি দেওয়া হতো, যেগুলোর পেনিট্রেশন ক্ষমতা ভীষণ কম ছিল। শুধুমাত্র সুপারফিশিয়াল টিউমার এবং স্কিনের উপর যে টিউমারগুলো রয়েছে সেইগুলোকে একমাত্র ট্রিট করতে সেগুলো সক্ষম হতো। ধীরে ধীরে আরও গবেষণা চলতে থাকে। সেই সময়ের যে যন্ত্রপাতিগুলো ছিল তার চিকিৎসার মাধ্যমে সুস্থ টিস্যুর অত্যন্ত ক্ষতি হতো। তার কারণ হচ্ছে প্রতিটি ক্যান্সার আমরা জানি তার চারপাশে সুস্থ টিস্যুর একটি বেল্ট থাকে এবং আমাদের চেষ্টা এইটাই থাকে যে ক্যান্সারের কোষগুলোকে যতটা বেশি সম্ভব রেডিয়েশন দিয়ে তাকে অলমোস্ট পুড়িয়ে দেওয়ার মতন একটি অবস্থায় নিয়ে যেতে এবং তার আশপাশে যে নর্মাল টিস্যুগুলো রয়েছে সেগুলোকে যতটা বেশি সম্ভব হয় তাদেরকে প্রোটেক্ট করতে। তো সেই সময় দাঁড়িয়ে সেটা সম্ভব ছিল না। আস্তে আস্তে ধীরে ধীরে বিজ্ঞান এবং প্রযুক্তি উন্নত হতে থাকে এবং তার সাথে সাথে রেডিওথেরাপিও ক্রমশ নিরাপদ ও অধিক কার্যকর হয়েছে। 1950-এর দশকে কোবাল্ট-60 ব্যবহার শুরু হয়। কোবাল্ট-60 যন্ত্র প্রথম কানাডায় তার ব্যবহার শুরু করা হয়। তার অলমোস্ট সমসাময়িক সময়েই 1953 সালে লিনিয়ার অ্যাক্সেলারেটর বা লিনাক ইংল্যান্ড শহরের লন্ডনে প্রথম আবিষ্কৃত হয় এবং এই দুই মেশিনের মাধ্যমে এর উচ্চ শক্তির এক্স রে উৎপন্ন করা সম্ভব ছিল, যার কারণে টিউমারের উপর আরও নির্ভুলতার সহিত আমরা বিকিরণ প্রয়োগ করতে সক্ষম হই। গত কয়েক দশকে কম্পিউটার প্রযুক্তির উন্নতির ফলে 3D কনফর্মাল রেডিওথেরাপি, IMRT, SGRT, IGRT, VMAT, SRS এবং SBRT এর মতো আধুনিক প্রযুক্তি চলে এসেছে। এখন চিকিৎসকেরা টিউমারের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করতে পারে, অর্থাৎ টিউমারের 3D ম্যাপিং করতে সক্ষম হয় এবং অত্যন্ত নিখুঁতভাবে আমরা টিউমারের চিকিৎসা পরিকল্পনা করতে পারি, যাতে বেশি পরিমাণে টিউমারের চারিদিকে যে নর্মাল টিস্যুগুলো রয়েছে তাদেরকে আমরা প্রোটেকশন দিতে পারি। ভারতেও রেডিওথেরাপির ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। স্বাধীনতার পরে সরকারি হাসপাতাল ও ক্যান্সার কেন্দ্রে রেডিওথেরাপি পরিষেবা বিস্তৃত হয়েছে, কিন্তু প্রথম রেডিওথেরাপি বিভাগ আমাদের কলকাতা মেডিকেল কলেজে স্থাপিত হয় এবং সেটি স্বাধীনতার অনেক আগে 1910 সালে। বর্তমানে দেশের বহু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেই রেডিওথেরাপি অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা বিস্তৃতি লাভ করেছে। আজ রেডিওথেরাপি শুধুমাত্র ক্যান্সার নিরাময়ের জন্য নয়, ব্যথা উপশম, রক্তপাত নিয়ন্ত্রণ এবং রোগীর জীবনমান উন্নত করতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতএব সেই এক্স রে আবিষ্কার থেকে শুরু করে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI নির্ভর চিকিৎসা পরিকল্পনা পর্যন্ত রেডিওথেরাপির ইতিহাস হল বিজ্ঞান, প্রযুক্তি এবং মানব কল্যাণের এক অসাধারণ যাত্রার ইতিহাস।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পরপর তিন পর্বের ধারাবাহিক কথিকার প্রথম পর্ব শুনলেন আজ বিকিরণ চিকিৎসার নবদিগন্ত। বললেন কল্যাণী এইমসের রেডিয়েশন অঙ্কোলজিস্ট অরিন্দম চৌধুরী।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকী।

0: Success is not fatal. Failure is not final. It is the courage to continue that counts. Winston S. Churchill. Winston S. Churchill-এর মতন এমন সফল এক মানুষ, তিনি কি বলছেন সাফল্যের কথা? তিনি বলছেন, যদি ভাবো সফল হলে মানেই তোমার সব পাওয়া হয়ে গেল, ভুল। যদি ভাবো ব্যর্থ হলে বলেই সব শেষ হয়ে গেল, সেটাও ভুল। বরং যে কোনো কিছু যা তুমি করছো, যা তুমি করতে চাও, সেটা করতে থাকার মতন যে সাহস, সেটা এগিয়ে নিয়ে যাওয়ার মতন যে সাহসটুকু, সেটাই কিন্তু রয়ে যায়, সেটাই তোমার পাওনা, সেটাই তোমার অস্তিত্ব। তাই সাফল্য আসুক বা ব্যর্থতা, কোনোটাতেই সব পাওয়া হলো বা সব শেষ বলে থেমে যেও না, এগিয়ে চলো, সেটাই তো জীবন। একটা নতুন সকাল, প্রাত্যহিকের দরবার, আমরা জানাই আপনাদের স্বাগত, জানাই সুপ্রভাত।
1: এগিয়ে চলার নাম জীবন, আর সেই এগিয়ে যেতে যেতে সাফল্য ব্যর্থতার হিসেব করতে করতে আমরা যখন একটু একটু করে পথ চলি, তখন মাঝে এসে পড়ে এক একটি তারিখ, আর সেই দিনগুলোতে আমরা পেছন ফিরে তাকাই একবার আধবার এবং তাকিয়ে দেখি কি ঘটেছিল আজকের দিনে। আজ 23 জুন 2022। শুরু করি আজকের দিন। স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্মদিন। ব্রিটিশ ভারতে যেসব ভারতীয় শিল্পপতি এবং সুদক্ষ ইঞ্জিনিয়ার নিজেদের অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন, স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন তাদেরই একজন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের কাছে ভ্যাবলা গ্রামে জন্মগ্রহণ করেন রাজেন্দ্রনাথ। তার সুযোগ্য পুত্র স্যার বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় নিতান্ত মধ্যবিত্ত পরিবারে দারুণ অর্থকষ্টের মধ্যেও তিনি প্রেসিডেন্সি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়েন। শুধুমাত্র নিজের মেধা এবং কঠোর পরিশ্রমের সাহায্যেই তার স্বাধীন ব্যবসা করার জন্য একজন ঠিকাদারের কাজ শুরু করেন। পরে তিনি মার্টিন অ্যান্ড কোম্পানির মালিক হন। স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানেই তৈরি হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল, এসপ্ল্যানেড ম্যানশন, এরকম অনেক কালজয়ী সৌধ। 1854 সালের আজকের দিন অর্থাৎ 23 জুন তার শুভ জন্মদিন।
0: চলছে ফুটবল বিশ্বকাপ। বাঙালি অবশ্যই ফুটবল জ্বরে, বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। আর তারই মাঝে আজকের দিনে আমরা স্মরণ করব সেই মানুষটিকে যিনি ফুটবল আর তার নাম দুইকে সমার্থক করে দিয়েছেন, কিংবদন্তি ফুটবলার প্রদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি পিকে ব্যানার্জি নামে পরিচিত। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে 1936 সালের 23 জুন অর্থাৎ আজকের দিনে জন্মগ্রহণ করেন। পিতা প্রভাত বন্দ্যোপাধ্যায়, মাতা পরিমল বালা দেবী। জলপাইগুড়ি জেলা স্কুল এবং জামশেদপুর কেএমপিএম বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন। পিকে 1951 সালে মাত্র 15 বছর বয়সে বিহারের হয়ে সন্তোষ ট্রফিতে ফুটবল জীবন শুরু করেন। 1954 সালে কলকাতায় চলে আসেন। ইস্টার্ন রেলের ফুটবল ক্লাবের হয়ে 12 বছর খেলেছেন তিনি এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। পিকে ভারতের হয়ে 3টি এশিয়ান গেমস খেলেন। 1956 সালে ভারতের জাতীয় দলের হয়ে গ্রীষ্মকালীন অলিম্পিক্সে খেলেন। মাডেকা ফুটবল প্রতিযোগিতায় ভারতের হয়ে তিনবার খেলেন এবং 1959 সালে রুপো এবং 1964 ব্রোঞ্জ জেতেন। 1980 সালে ইস্টবেঙ্গল দলের কোচ হন। মোহনবাগান দলের কোচ হয়ে আইএফএ শিল্ড, রোভার কাপ এবং ডুরান্ট কাপ একই সঙ্গে জেতেন। 1990 সালে পদ্মশ্রী পুরস্কার, 1961 অর্জুন পুরস্কার এবং 2004 সালে ফিফার অর্ডার অফ মেরিট, ফিফার সর্বোচ্চ সম্মান পান তিনি। তিনিই একমাত্র এশীয় যিনি এই পুরস্কারটি পেয়েছেন। এই কিংবদন্তি খেলোয়াড় এবং কোচ প্রদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের পিকে। 2020 সালের 20 মার্চ প্রয়াত হন। আজ তার জন্মদিন, আমাদের সশ্রদ্ধ প্রণাম।
1: আজ হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। 19 শতাব্দীর ক্ষণজন্মা মনীষীদের মধ্যে হরিচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক। তীব্র আর্থিক অনটনের ফলে বিএ তৃতীয় বর্ষেই তার পড়াশুনো বন্ধ হয়ে যায়। কিছুদিন গৃহ শিক্ষকতা করার পর কলকাতার টাউন স্কুলে হরিচরণ প্রধান পণ্ডিতের পদে যোগ দেন। পরে তার সংস্কৃতে অগাধ পাণ্ডিত্যের সুবাদে স্বয়ং রবীন্দ্রনাথ তাকে শান্তিনিকেতনে অধ্যাপনার কাজে নিয়ে আসেন। কবিগুরুর নির্দেশে হরিচরণ বঙ্গীয় শব্দকোষ সংকলনের কাজ শুরু করেন। পরে এই অমূল্য সংকলনটিকে বিশ্বভারতী 5টি খণ্ডে প্রকাশ করে। রবীন্দ্রনাথ হরিচরণের এই কৃতিত্বকে যুগান্তকারী বলে প্রশংসা করেন। সাহিত্য একাডেমি ও বঙ্গীয় শব্দকোষের 2টি খণ্ড প্রকাশ করে বাংলা ভাষার অসামান্য অবদানের জন্য তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সরোজিনী বসু স্বর্ণপদক এবং শিশির কুমার স্মৃতি পুরস্কার পান। বিশ্বভারতীও তাকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করে। হরিচরণ বন্দ্যোপাধ্যায় আরও আরও অনেক রচনার মধ্যে উল্লেখযোগ্য হল সংস্কৃত প্রবেশ, পালিত প্রবেশ, কবির কথা ইত্যাদি। 1867 সালের 23 জুন অর্থাৎ আজকের দিনে জন্মগ্রহণ করেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়। তাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম।
0: কথায় বলে বাপ কা বেটা, বাংলায় আমরা কি বলি, কারণ আমাদের বাংলার ঘরেই রয়েছেন তিনি। বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি এই জনশ্রুতির অন্যতম ধারক ছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে, বিশেষ করে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। স্বাধীন ভারতে জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় ডক্টর শ্যামাপ্রসাদ ছিলেন শিল্প বাণিজ্য প্রতিমন্ত্রী। 1934 থেকে 1938 পর্যন্ত তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শ্যামাপ্রসাদের অনুরোধে রবীন্দ্রনাথ একটি বিশ্ববিদ্যালয় সঙ্গীত রচনা করেন, চলো যাই চলো যাই। ভারতের শিল্পমন্ত্রী থাকার সময় ডক্টর শ্যামাপ্রসাদ প্রথম শিল্প নীতির প্রবর্তন, চিত্তরঞ্জন লোকোমোটিভ স্থাপন, সিন্ধ্রি সার কারখানা স্থাপন, এরকম অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তিনি বিতর্কিত নেহরু লিয়াকত চুক্তির বিরোধিতা করেন। এরপর নেহরু মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করেন। শ্যামাপ্রসাদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গুরুজি গোলওয়ালকারের পরামর্শ মতো ভারতীয় জনসংঘ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। 1952 সালের নির্বাচনে তিনি লোকসভার সদস্য নির্বাচিত হন। কাশ্মীরে 370 ধারা দীর্ঘদিন চালু রাখার বিরোধিতা করেন তিনি। 1953 সালের 11ই মে কাশ্মীরেই তাকে গ্রেফতার করা হয়। ওই বছরে আজকের দিন এই 23শে জুন কাশ্মীরে বন্দী অবস্থাতেই প্রয়াত হন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

0: শুনলাম আমরা আজকের দিন। এবার আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কোথায় কি অনুষ্ঠান রয়েছে সেই দিকে একবার নজর রাখব। আজ 23 জুন 2026 কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের 49তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে আয়োজিত চতুর্থ বর্ষ সন্দীপ দত্ত স্মারক বক্তৃতা, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের দি বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটি সভাঘরে, সময় বিকেল 5টা। বক্তৃতার বিষয় রাষ্ট্র সমাজ গঠনের প্রক্রিয়া, প্রাচীন ভারতের পরিস্থিতি।
1: প্রাত্যহিকীতে এখন প্রাত্যহিক দেশবন্দনা।

0: শুনলেন সমবেত কণ্ঠে দেশবন্দনা। এখন সেরা পত্রদাতার ঘোষণা। মার্চ মাস 2026, প্রথম পক্ষের বিষয় ছিল জেগে থাকা রং, এবং সেই বিষয়ে সেরা পত্রদাতার নাম গোপা বন্দ্যোপাধ্যায়, ঠিকানা বেতাইতলা, হাওড়া। আর মার্চ মাসের দ্বিতীয় পক্ষে বিষয় ছিল সুখ নামের সুক পাখি, এ বিষয়ে সেরা পত্রদাতার নাম সাধন দাস, ঠিকানা ভৈরবটোলা, লবণচুয়া, মুর্শিদাবাদ।
1: প্রাত্যহিকিতে এখন বিজ্ঞাপন, এরপর ফিরে আসছে চিঠিপত্র নিয়ে।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: জ্বরের নাম বিশ্বকাপ, যে জ্বরে এই মুহূর্তে ভুগছে বিশ্বের আপামর ফুটবল প্রেমীরা। আর বাঙালিদের কথা আলাদা করে আর কী বা বলি, সেই উপলক্ষেই তো প্রাত্যহিকিতে এই পক্ষকাল জুড়ে এই জ্বরের ঘরে বাঙালি কেমন রয়েছে সে খোঁজ নিচ্ছি আমরা। আপনারাও লিখছেন চিঠির পাতায়, খোলা যাক চিঠির ঝাঁপি। আজকের প্রথম চিঠি লিখছেন শিখা মজুমদার, আপনি লিখছেন নবগ্রাম কুননগর হুগলি থেকে। চার বছর পর পর আমাদের সবাই বিশ্বকাপ জ্বরে কাঁপতে থাকি, সে যেখানে যে শহরেই হোক না কেন, সবাই সেই জ্বরে কাবু। রাতে খেলা দেখা, দিনে তার আলোচনা। 1978 সালে বাবা বিশ্বকাপের জন্য টিভি কিনেছিলেন, সাদা কালো টিভি, তাতেই খেলা দেখেছি। বিয়ের কিছুদিন পর স্বামী আনলেন টিভি, কিন্তু টিভি রাখা হবে কোথায়? ঘরের সামনে টানা বারান্দা, কিন্তু সে তো খোলা, তাই সেখানে নয়। শ্বশুর শাশুড়ির ঘরে নয়, ওদের বয়স হয়েছে, একটু খবর ছাড়া আর কিছুই দেখেন না। দেওরের ঘর ছোট, অগত্যা আমাদের ঘর। সেবার 1986 সালের বিশ্বকাপ, হঠাৎ দেখি রাতের বেলা দরজায় কড়াঘাত। দরজা খুলতেই দেওর আর তার কয়েকজন বন্ধু ঘরে ঢুকল, ঢুকেই মেঝেতে সব বসে পড়ল টিভি দেখতে। আমি তো হতবাক, উঠবো না শুয়ে থাকবো বুঝতে পারছি না। শেষমেশ ছেলে নিয়ে আমি খাটেই থাকলাম, আমার স্বামী ওদের সঙ্গে নেমে

0: বসলো মেঝেতে। ইয়া কেমন জ্বর, যেখানে অন্যের শোবার ঘর আর বসার ঘর সেসব ঠিক থাকে না মানুষের। এমনিতেই বাঙালিরা ফুটবল পাগল, পাড়ায় পাড়ায় ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে কত তর্কাতর্কি, খেলোয়াড়রা এদল ওদল করছে অথচ সমর্থকেরাই বাঙাল ঘটি করে লড়ছে। আর এ তো বিশ্বকাপ, এখানে তো একটু বাড়াবাড়ি হবেই। রোনাল্ডো, মেসি, পাড়ার ছেলেরা এমন করে তাদের সমর্থনে গলা ফাটায়, মনে হয় ওরা ওদেরই কেউ, জার্সি নিয়ে সে কি উন্মাদনা। আজও বিশ্বকাপ হয়, একা ঘরে বসে বাড়ির বড় টিভিতে খেলা দেখে আমার স্বামী। আজ আর আমার দেওর বাউর বন্ধুদের উপদ্রব নেই, ওদের সবার ঘরেই রঙিন টিভি। সেদিন আমাদের প্রায় কিছুই তো ছিল না, কিন্তু আসলে সব কিছু ছিল। তখন বিশ্বকাপ ছিল এক পারিবারিক উৎসব, একলা ঘরে বিশ্বকাপ দেখে মুগ্ধতা আর ভালো লাগার মাঝেও হঠাৎ কেমন যেন এক অদ্ভুত কষ্ট হয়, চোখে জল আসে, মনে হয় সব থেকেও কি যেন আর নেই। সবার সঙ্গে ভাগ করতে না পারলে এ আনন্দ আর কিসের আনন্দ। শিখা মজুমদার, নবগ্রাম, কুননগর, হুগলি থেকে।
1: এবারে জয়দীপ ভট্টাচার্য, শ্যাওরাফুলি, হুগলি থেকে লিখছেন। তিনি লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, তুমি ফুটবলের কিচ্ছু বোঝো না, একদম বোঝাতে আসবে না আমাকে, তুমি চলে যাও। এক ঢাল অবিন্যস্ত চুল নিয়ে চোখ মুখের ওপর পড়েছে, চোখের জলে ভিজতে ভিজতে চুলগুলো লেপটে যাচ্ছে গালে মুখে, মায়ের বুকে মাথা রেখে অবিশ্রান্ত কেঁদে যাচ্ছে বছর বারোর কিশোরী কন্যা। 2022 18 ডিসেম্বর, এক স্নেহাস্পদের বৌহাতের অনুষ্ঠান, বিরাট হলঘরের একপাশে সেট করা টেলিভিশনের বড় পর্দায় তখন বিশ্বকাপ ফাইনাল লাইভ, সামনের জটলাতে কখনো উল্লাস, কখনো বা হতাশার দীর্ঘশ্বাস। রেগুলেশন টাইমে তখন প্রায় শেষ দিক, কিলিয়ান এমবাপের চকিত জোড়া গোল একেবারে থমকে দিয়েছে আর্জেন্টিনার সমর্থকদের উৎসবের আবহকে। আর্জেন্টিনার অর্ধে তখন ফুলকি ছড়াচ্ছে ফ্রান্স, দাঁতে দাঁত চেপে লড়াই করছে কোণঠাসা আর্জেন্টিনা। এত কাছে এসেও বুঝি বেরিয়েই যায় ট্রফিটা। জোর শব্দ করে চেয়ার ঠেলে দিয়ে উঠে গেল সেই কিশোরী মেয়ে, ভিড়ের মধ্যে থেকে খুঁজে নিয়ে জড়িয়ে ধরল তার সব থেকে বড় ভরসাটিকে। মেসি এবারেও পারবে না মা, এগিয়ে গেলাম, খেয়ে নিবি আয়, খিদে পেয়েছে তোর, খেলায় তো হারজিত থাকবেই, কাঁদিস না, চল এবার খেয়ে নে। কান্না ভেজা গলাটা ঝাঁঝিয়ে উঠেছিল তখনই, তুমি ফুটবলের কিচ্ছু বোঝো না, একদম বোঝাতে আসবে না আমাকে, তুমি চলে যাও। সাংঘাতিক একটা ঝটকা লাগল, সত্যি তো এতদিন ধরে ফুটবলের সঙ্গে আশ্রেপৃষ্ঠে জড়িয়ে থেকে শুধু রঙিন ইমারতই বানিয়েছি আমরা, কিন্তু তাই দিয়ে কি হবে যদি বিশ্বকাপ ফুটবলের আসল আবেগের সমুদ্রটাকেই না বুঝি, কি হবে যদি বিশ্বাস আর সমর্পণের ঢেউগুলোকেই দেখতে না পাই। এক পাগল মেয়ে আর ওই এক লিওনেল মেসি বুঝিয়ে দিয়ে গেল সত্যিই আমি ফুটবলের কিচ্ছু বুঝি না। অবশেষে লিওনেল মেসির বাঁ পায়ের ছন্দ বন্ধনে বাধা পড়ল তার একমাত্র অধরা মাধুরী, বিশ্বকাপের ট্রফি যেন খুঁজে পেল তার যথার্থ গন্তব্য। হাসিতে খুশিতে উচ্ছল হল কিশোরী মুখ, সেই সঙ্গে জোহান ক্রুয়েফ, রাহুল দ্রাবিড় আর রজার ফেডারারের পাশাপাশি কোনো এক খেলা অবুঝের মনের দেয়াল জুড়ে লেখা হয়ে গেল আরও একটি নাম, লিওনেল মেসি। এই কান্না ভেজা উত্তপ্ত কিশোরী মুখ আর আর আমার নীল সাদা বন্ধু দল, যার নিরুচ্চারে বয়ে গেল, বন্ধু ফুটবলের তুমি কি বোঝো, যদি তুমি শুধু ফুটবলই বোঝো। নমস্কার, দান্তে জয়দীপ ভট্টাচার্য, শাওরা ফুলি, হুগলি থেকে লিখেছেন এই চিঠি।
0: সত্যি শেষ কথাটি ভারী ভালো লাগলো। ফুটবলের তুমি কি বোঝো, যদি শুধু তুমি ফুটবলই বোঝো। কারণ ফুটবল মানে শুধু ফুটবল তো নয়, ফুটবল মানে আবেগ, ফুটবল মানে চোখের জল, অনেকটা আশা, স্বপ্ন, সবটা। এবারের চিঠির পাতায় সুপর্ণা ঘোষ, সেন্ট্রাল পার্ক, যাদবপুর, কলকাতা, বত্রিশ থেকে লিখছেন। 90 দশক, টান টান উত্তেজনা, মাঠে আর্জেন্টিনা খেলছে, সেবার বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ। আমার মা আর্জেন্টিনার পরম ভক্ত, নির্দিষ্ট একটি জায়গায় গুছিয়ে বসেছেন, নড়বেন না এক বিন্দুও। মায়ের বিশ্বাস, মা নড়লেই আর্জেন্টিনা হেরে যেতে পারে। আমি, দাদা আর বাবা, আমরা আবার ব্রাজিল ফ্যান, তাই কোথাও একটা মাকে নড়িয়ে দেওয়ার তাগিদ অনুভব করতাম। ভাবতাম আর্জেন্টিনা খুবই শক্তিশালী টিম, হেরে গেলে ব্রাজিলেরই সুবিধে, ফ্যানেদের যেমন ভাবনা হয় আর কি। সুতরাং মাকে জায়গা থেকে নড়ানোই হলো আমার আর দাদার একমাত্র চিন্তা, যেন মাকে নড়াতে পারলেই আর্জেন্টিনা পাক্কা হেরেই যাবে। তারপর সেই মুহূর্তটা এলো, মা নিজেই একটু একটু করে শুয়ে পড়লেন। দৌড়ে গেলাম, দেখলাম মা প্রচণ্ড ঘামছেন, কথা বলতে পারছেন না, জ্ঞানই হারালেন। নির্বাক, হতভম্ব আমরা। ততক্ষণে বাবা অ্যাম্বুলেন্সে কল করে দিয়েছেন, মাকে নিয়ে যাওয়া হলো নার্সিংহোমে, আইসিইউতে শুরু হলো জমে মানুষের লড়াই, হার্ট অ্যাটাক। মায়ের জ্ঞান ফেরার পরে নার্সিংহোম থেকে ফোন এলো, মায়ের জ্ঞান এসেছে। আমরা ছুটে গেলাম, ডাক্তারকে জিজ্ঞেস করলাম, কেমন আছেন মা? ডাক্তার মৃদু হেসে জানালেন, জ্ঞান ফিরেছে দেখে আমরা যখন ওর সঙ্গে কথা বললে বুঝতে গেলাম সব ঠিক আছে কিনা। তখন উনিই জানতে চাইলেন প্রথমেই, আর্জেন্টিনা হেরে যায়নি তো, আমি যে খেলাটা পুরো দেখতে পারিনি, যান দেখা করুন। সেদিন আর্জেন্টিনা জিতেছিল, ডাক্তারেরা জানাতেই মায়ের হাসিটা নাকি ছিল বিশ্বকাপ জয়ের হাসি। আমরাও মাকে গিয়ে প্রথমেই বলেছিলাম, মা তোমার আর্জেন্টিনা সেদিন জিতে গিয়েছিল। উত্তরে মা বলেছিলেন, যাকে বাবা, এবার থেকে তাহলে ওদের খেলা হলেও নড়তে পারবো, আর টেনশন নেই। বাড়ি ফিরে আর্জেন্টিনার বাকি খেলা কটা সত্যি দিব্যে টেনশনহীনভাবেই দেখেছিলেন মা। আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে জ্ঞান আসার পরে যে মানুষটি নিজের কথা না ভেবে তার প্রিয় দলের কথা ভাবতে পারেন, তার চেয়ে বড় বিশ্বকাপ ফুটবল জ্বর আর হয় নাকি। সুপর্ণা ঘোষ, সেন্ট্রাল পার্ক, যাদবপুর, কলকাতা, বত্রিশ থেকে।
1: সৌম্যদীপ ভুঁইয়া, কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখছেন। বিশ্বকাপ জ্বরে জর্জরিত প্রিয় প্রাত্যহিকী, ফুটবল বিশ্বকাপ এলেই এক অদ্ভুত জ্বর ছড়িয়ে পড়ে চতুর্দিকে। এই জ্বরের কোনো ওষুধ নেই, কোনো পথ্য নেই, তবু লক্ষণগুলো খুব স্পষ্ট। রাত জেগে খেলা দেখা, অফিসে হাই তোলা, চায়ের দোকানে তর্ক আর সামাজিক মাধ্যমে প্রিয় দলের সমর্থনে গলা ফাটানো, সব মিলিয়ে এ এক অন্যরকম উন্মাদনা। বাঙালি ফুটবল প্রেমীদের কথা বললে প্রথমেই আসে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডানের নাম। ক্লাব ফুটবল নিয়ে আমাদের আবেগের শেষ নেই, কিন্তু সেই আবেগের আড়ালেই কোথাও হারিয়ে যায় ভারতীয় ফুটবলের বিশ্বকাপ স্বপ্ন। বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী বা গুরপ্রীত সিং, এদের মতো ফুটবলাররা উঠে এলেও আমরা এখনও বিশ্বকাপের মঞ্চ থেকে অনেক দূরে। তাই বিশ্বকাপ এলেই নিজেদের দেশকে না পেয়ে আমরা আশ্রয় খুঁজি অন্য দেশের পতাকায়। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ আবার ইউরোপের শক্তিশালী দলগুলোর সমর্থক। কিন্তু আমি বারবার ফিরে যাই আমাদেরই মহাদেশের একটি দেশের কাছে, জাপান। জাপানকে আমি শুধু ফুটবলের জন্য নয়, তাদের শৃঙ্খলা, নাগরিক সচেতনতা এবং পরিকল্পিত জাতীয় চরিত্রের জন্য শ্রদ্ধা করি। কোনোদিনও জাপানে না গেলেও দেশটার প্রতি এক অদ্ভুত টান অনুভব করি। সেই টান আরও বেড়ে যায় ফুটবলের বিশ্বমঞ্চে তাদের সাফল্য দেখে। বিশেষ করে 1922 সালের কাতার বিশ্বকাপে জাপানের পারফরমেন্স আমাকে মুগ্ধ করেছিল। জার্মানি ও স্পেনকে 2-1 গোলে হারিয়ে তারা প্রমাণ করেছিল যে ফুটবলে শুধু নাম বা ইতিহাস নয়, পরিকল্পনা, পরিশ্রম, মানসিক দৃঢ়তাও সমান গুরুত্বপূর্ণ। অনেকে সেই ফলাফলকে অঘটন বললেও আমার কাছে তা ছিল দীর্ঘদিনের প্রস্তুতির স্বাভাবিক ফল। জাপানের স্বপ্ন 2050 সালের মধ্যে বিশ্বকাপ জয়। স্বপ্নটা বড়, কিন্তু সেই স্বপ্ন দেখার সাহস এবং তা বাস্তবায়নের পরিকল্পনাও তাদের আছে। এখানেই তাদের থেকে শেখার আছে। বিশ্বকাপের জ্বরে আমিও আক্রান্ত, তবে আমার জ্বরের মধ্যে একটু নীল রং মিশে আছে, জাপানের নীল। ব্রাজিল আর্জেন্টিনার ভিড়ে আমার চোখ খুঁজে নীল জার্সি পরা 11টা জাপানি মুখ, কারণ আমি বিশ্বাস করি স্বপ্ন দেখা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস। সৌম্যদীপ ভূঁইয়া, কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা।
0: আসা যাক বাঁকুড়ার চিঠিতে। আগমনী ঘোষ, কুসুম দিঘি, ময়নাপুর, বাঁকুড়া থেকে। আমি তোমার এক নিয়মিত শ্রোতা, কিন্তু এবারে তোমাকে চিঠি লিখতে বড় স্বাদ হলো, কারণ এবারের বিষয় জ্বরের নাম বিশ্বকাপ। আর ওই বিশ্বকাপের জ্বরে আমার স্বামী প্রতি 4 বছর অন্তর আক্রান্ত হয়। ও একা হলে তবু একরকম ছিল, কিন্তু সঙ্গে 20-22 জন দোসর। আমাদের বাড়িতে খেলা দেখতে তাদের আমন্ত্রণ জানায় আমার স্বামী, তারাও ওই ছোঁয়াচে জ্বরে আক্রান্ত। আমি বিরক্তি প্রকাশ করলে বলে, গিন্নে, সকলের সঙ্গে বসে খেলা দেখার একটা অন্য আনন্দ আছে, প্লিজ তুমি একটু ম্যানেজ করে নাও। গত 2022 সালের বিশ্বকাপ ফাইনালের রাতে ওই 20-22 জনকে 2 বার চা, 1 বার বাদাম, আদা, পেঁয়াজ, কলাই, সর্ষের তেল, কাঁচা লঙ্কা সহযোগে ঝালমুড়ি তৈরি করে পরিবেশন করি। আজও চোখ বুঝলে দেখতে পাই, খেলা চলাকালীন মাদুরের উপরে তারা সবাই একসঙ্গে বসে ঝালমুড়ি খেতে খেতে অপলক দৃষ্টিতে টিভির দিকে তাকিয়ে খেলা দেখছে। সেই গভীর রাতে মনে দাগ কেটে দেওয়া ওই রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচের টাইব্রেকারের শেষে ফ্রান্সকে হারিয়ে প্রিয় মেসির আর্জেন্টিনার দল এবং তাদের জয় দেখে ওই মুহূর্তে মানুষগুলোর, শিশুদের সারল্য, বাঁধ ভাঙা আবেগের প্লাবন ওদের চোখে মুখে ধরা পড়ছিল। এবারের বিশ্বকাপ ফুটবলের 1 মাস আগে থেকেই ওরা বায়না ধরতে বা বলতে পারো আবদার করে রেখেছে, মোদি এবার ফাইনালে যদি আর্জেন্টিনা ওঠে তাহলে ওই রাতে মাংস ভাত খাওয়াতে হবে। কিন্তু আমি নীরবে সম্মতি জানিয়েছি। আচ্ছা প্রাত্যহী, কি বলো দেখি, আমিও কি বিশ্বকাপ জ্বরে আক্রান্ত, কে জানে। আগমনী ঘোষ, কুসুম দিঘি, ময়নাপুর, বাঁকুড়া থেকে।

কেবিলের লোক। অসিতবাবুর স্ত্রী জিজ্ঞাসা করেন, কি ব্যাপারে সাত সকালে এরা কারা? বাবু সোনা বলে, আসলে 11 তারিখ মাঝরাত্রি থেকে বিশ্বকাপের খেলা শুরু হবে, তো তাই নিচের তলায় আলাদা একটা লাইন করে রাখছি, তোমাদের যাতে ঘুমের ব্যাঘাত না ঘটে তাই এই ব্যবস্থা। এই কদিনের জন্য ওর একটা টিভি সেটও দেবে। বাবুসোনার কথা শুনে ওর মা বেশ অবাক হন। ওরা খেলবে ফুটবল, আর তুই শুধু শুধু রাত জাগবি? আরে মা, 4 বছর অন্তরে বিশ্বকাপ, সন্ধে রাতেই আমি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ব, রাত দুপুরে খেলা, তো তোমাদের আর বিরক্ত করব না। পাড়ার লোকে জানে ও মোহনবাগানের অন্ধ সমর্থক। বাবা যদিও ইস্টবেঙ্গলের সমর্থক, ফুটবল পাগল বলতে যা বোঝায় ও আসলে তাই। নিচের তলায় ওর ঘরের দেওয়ালে শুধুই ফুটবলারদের ছবি। মোহনবাগানের ফুটবলারদের ছবির পাশাপাশি বিশ্বকাপারদের ছবি কে নেই বলা মুশকিল। পেলে মারাদোনার পাশাপাশি এখনকার মেসি, রোনাল্ডো, এমবাপে, হ্যারিকেন, নেইমার আরও নানা ফুটবলারদের ছবি দেওয়াল জুড়ে শোভা পাচ্ছে। ইতিমধ্যেই কিনে রেখেছে অ্যালার্ম ক্লক, যাতে সময়ে ঘুম ভাঙে। কিনেছে সাদা নেটের মশারি, যাতে খাটে আধশোয়া হয়ে আরামে খেলা দেখা যায়। শুধু বাবুসোনা নয়, আমরা ছেলে বুড়ো প্রত্যেকেই এখন ফুটবল জ্বরে অল্প বিস্তর আক্রান্ত। এবারের বিশ্বকাপে 48টি দেশ অংশগ্রহণ করেছে। এখন আড্ডার নানা ঠেকে পাড়ার মোড়ে মোড়ে চলছে ফুটবলের নানান বিশ্লেষণ। ক্লাবগুলো আলোয় সজ্জিত হয়ে রাত জেগে বড় টিভিতে খেলা দেখার ব্যবস্থা রেখেছে। একে তোমরা কি বলবে বন্ধু প্রাত্যহিকী? শেষ পর্যন্ত কার হাতে বিশ্বকাপ উঠবে কে জানে? সবাই আমরা প্রাণ ভরানো, মন মাতানো খেলা দেখার পাশাপাশি যোগ্য দলের হাতে বিশ্বকাপ দেখতে চাই, আর এই বিশ্বকাপকে কেন্দ্র করে গড়ে উঠুক বিশ্ব ভ্রাতৃত্ববোধ। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই রাত জেগে বিশ্বকাপ দেখার মজা অনুভব করুন। এই শুভকামনায় কল্যাণ কুমার বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রপল্লী, বর্ধমান।

0: জরের নাম বিশ্বকাপ, যে জরের ঘোরে এই মুহূর্তে বাঙালিও অচেতন বলবো না, আচ্ছন্নও বলবো না, বরং বলবো উন্মাদনা এখন তুঙ্গে। আপনারা অবশ্যই জানি সেই উন্মাদনা উপভোগ করছেন, আর তার সঙ্গে আপনাদের মনের কথা লিখছেনও চিঠিতে। সে সকল চিঠি চিঠির ঝাঁপি সব আপাতত কিন্তু বন্ধ করে রাখতে হচ্ছে, ঘড়ির কাঁটা বলছে সময় প্রায় শেষ। জানি দিয়ে আকাশ বাতাসের কথা, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে কলকাতা এবং তার আশপাশের এলাকার আকাশ মূলত মেঘলাই থাকবে, কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2.8 ডিগ্রি কম। সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে 96% এবং 87%। বৃষ্টি হয়েছে 0.3 মিলিমিটার। শেষ করব প্রাত্যহে কি আজ এখানেই, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শর্মিষ্ঠা সরকার,
1: আমি সম্মান দাস।
0: ভালো থাকুন সকলে,
1: নমস্কার
0: নমস্কার।

0: অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন ন্যাফেডের নিলাম পোর্টালে আজ উদ্বোধন করতে চলেছেন। উত্তরপ্রদেশের লখনউয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। কাতারের রাসলাফান শিল্প শহরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। বিদেশমন্ত্রী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। ভারতের হজ কমিটি 2027 সালে হজযাত্রার জন্য আবেদনপত্র আহ্বান করছে। বিশ্বকাপ ফুটবলে নরওয়ে সেনেগালের বিরুদ্ধে 3-1 গোলে এগিয়ে মেসির জোড়া গোলের সুবাদে গতরাতে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। শ্রী মোদী আরও বলেন, ভারতের দ্রুত বিকাশ ও রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রথিত ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকার বদ্ধতার উপরে। গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমস্ত উদ্যোগ আগামী 1000 বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে।
1: ভারত যো কর রহা হ্যায় ও আনে ওয়ালে 1000 বর্ষ কা ফিউচার লিখনে ওয়ালা হ্যায় অর ইয়াহি দুনিয়া কে লিয়ে সবসে বড়ি ভারত কি গ্যারান্টি হ্যায়। ভারত फास्ट ग्रोइंग इकोनॉमी भी है, एक क्रेडिबल इकोनॉमी भी है।
0: G7 শিখর সম্মেলনে তার সাম্প্রতিক অংশগ্রহণের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব নেতৃবৃন্দ ভারতের এই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নীতিকে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে স্বচ্ছ ভারত অভিযান, মেক ইন ইন্ডিয়া, খাদি ও দেশীয় পণ্য প্রস্তুতের জন্য তার সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন, যা দেশ গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, সাম্প্রতিক কয়েক বছরে 25 কোটি মানুষ দারিদ্র মুক্ত হয়েছেন। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও প্রসারিত হয়েছে। দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতায়ন, তাদের জন্য সুলভ মূল্যে বাসস্থানের বন্দোবস্ত করা, কর সংস্কার, স্বাস্থ্য পরিষেবা এবং নাগরিক পরিকাঠামো আরও উন্নত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেন শ্রী মোদী। বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ ও টালমাটালের মধ্যেই ভারত যে অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে তার উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের যুব সমাজ, শিল্পোদ্যোগী, উদ্ভাবক ও স্টার্ট আপ সংস্থাগুলিকে সেই সুযোগ সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান, যাতে তা দেশের বিকাশে সহায়ক হয়। 140 কোটি ভারতীয়র সম্মিলিত উদ্যোগ আগামী দিনে উন্নত ভারত অথবা বিকশিত ভারতের স্বপ্ন সাকার করে তুলতে সক্ষম হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026-এর সর্বোচ্চ অসামরিক পদ সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2টি পদ্মবিভূষণ, 7টি পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মানেও ভূষিত করবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মাম্মুতি, সঙ্গীতশিল্পী আলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে এই সম্মান গ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন ন্যাফেডের নিলাম পোর্টালের উদ্বোধন করতে চলেছেন। নিলামের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, উপযোগী ও সহজ করে তুলতে এই পোর্টাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষক, বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানের সদস্য ও সংশ্লিষ্ট পক্ষের স্বার্থ রক্ষায় ন্যাফেডের সামগ্রিক কাজকর্ম আরও প্রসারিত করাই এই পোর্টালের উদ্দেশ্য। সমবায় মন্ত্রক সূত্রে জানা গেছে, শ্রী শাহ এই উপলক্ষে বিভিন্ন ডিজিটাল ও ন্যাফেডের কৃষক কেন্দ্রিক উদ্যোগেরও সূচনা করবেন। পরে শ্রী শাহ ন্যাফেডের বোর্ড অব ডিরেক্টরের সঙ্গেও এক বৈঠকে বসবেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে 51,800 এবং শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। অর্থমন্ত্রী তার ভাষণে জানান, আগামী দিনে সরকারি অফিসগুলিতে 1,00,000 শূন্য পদ পূরণ করা হবে। এর মধ্যে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। সরকারি পদে স্বচ্ছ নিয়োগের জন্য ইউপিএসসির ধাঁচে গড়ে তোলা হবে প্রাতিষ্ঠানিক কাঠামো। স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে 3,100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলেও অর্থমন্ত্রী জানিয়েছেন।
2: আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3,100 কোটি টাকা বাজেট বরাদ্দ। এই স্কিমে আশা ICDS কর্মী এবং 70 বছরের বেশি বয়স সকল নাগরিকের সহ অনুমানিক 7 কোটি মানুষের আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের CM রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করে দেওয়া হবে।
0: ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরে ডানকুনি ও লুধিয়ানার সংযুক্তিকরণের জন্য একটি মাল্টি মোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িহাটা নিউ টাউন এলিভেটেড করিডোর ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া, মালদা ও বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। ভারতের রেকর্ড সংখ্যক 5,00,000 অঙ্গদানের অঙ্গীকার করা হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে দিয়ে অঙ্গদানের প্রতি নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রতিফলন ঘটেছে বলেও মন্ত্রকের তরফে উল্লেখ করা হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ রাজনীতিবিদ, শিক্ষাবিদ, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী আইনজ্ঞ শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিক চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। DTH পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদের মধ্যে 4 জনকে গতরাতেই গ্রেপ্তার করা হয়। লখনউ উন্নয়ন কর্তৃপক্ষ, দমকল ও বিদ্যুৎ দপ্তরের 4 আধিকারিককে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুসারে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ আলিগঞ্জের ওই অ্যানিমেশন কোচিং সেন্টারটিকে সিল করে দিয়েছে। ওই ভবনে প্রবেশের ওপরেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। এদিকে রাজ্য সরকার অগ্নিকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। এজন্য গঠন করা হয়েছে একটি বিশেষ তদন্তকারী দল। আগেই জানানো হয়েছে আলিগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের ওপর ওই অ্যানিমেশন কোচিং সেন্টারে গতকাল আগুন লাগলে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু হয়। আহত আরও 9 জনকে লখনউয়ের কিং জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাতারের রাসলাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। এই ঘটনায় আরও 1 জন আহত হয়েছেন বলেও জানা গেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাসলাফান শহরে বিস্ফোরণের ফলে ভারতীয়দের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে ইউরিয়া, ডাই অ্যামোনিয়াম ফসফেট এবং সালফার বহনকারী 4টি পণ্যবাহী জাহাজ গত সপ্তাহে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজগুলি বর্তমানে দেশের বিভিন্ন নির্ধারিত বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত ও মরক্কো যৌথ কার্যনির্বাহী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক গতকাল নতুন দিল্লিতে হয়। বিদেশ মন্ত্রকের সন্ত্রাসবাদ মোকাবিলা বিষয়ক যুগ্ম সচিব ডক্টর বিনোদ বাহাদে এবং মরক্কোর জাতীয় পুলিশের মহানির্দেশক হিচাম বালি বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। ভারতের হজ কমিটি 2027 সালে হজযাত্রার জন্য আবেদনপত্র আহ্বান করেছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, হজ কমিটির পোর্টাল এবং হজ সুবিধা অ্যাপের মাধ্যমে অনলাইনে এই আবেদন জমা দেওয়া যাবে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। নরওয়ের হয়ে ই হালান্ড 2টি ও MH পেডারসন 1টি গোল করেন। এদিকে গতকাল গ্রুপ জের ম্যাচে মেসির জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দেয়। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

শুনলেন প্রাত্যহিকে এখন খবর। আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সামাজিক সুরক্ষা, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং শিল্প পরিকাঠামো ক্ষেত্রকে বিশেষ অগ্রাধিকার দিয়ে রাজ্যের নতুন সরকার চলতি অর্থবর্ষের বাকি আট মাসের জন্য 438,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের উন্নত পুষ্টির ব্যবস্থা করতে রাজ্যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা চালু করা হচ্ছে। কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত পিএমশ্রী প্রকল্পের অধীনে নির্বাচিত স্কুলগুলির গুণমান, পরিকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য অর্থমন্ত্রী 3,100 কোটি টাকা বরাদ্দ করেছেন। অব্যবহৃত শিল্পের জমি পুনরুদ্ধার করে রাজ্য সরকার একটি সামগ্রিক ল্যান্ড ব্যাংক তৈরি করবে। পশ্চিমবঙ্গে ঐতিহ্য সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরতে এবারের বাজেটে একাধিক প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির নতুন কমিটি ঘোষণা করায় কমিটিতে নাম থাকা রাজ্যের 8 প্রাক্তন মন্ত্রীকে শোকজ করেছে আদি তৃণমূল। রাজ্যে প্রথম হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। আসছে বিস্তারিত খবরে। সামাজিক সুরক্ষা, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং শিল্প পরিকাঠামো ক্ষেত্রকে বিশেষ অগ্রাধিকার দিয়ে রাজ্যের নতুন সরকার চলতি অর্থবর্ষের বাকি আট মাসের জন্য 438,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। একাধিক কল্যাণমূলক ঘোষণার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সংস্থান হিসেবে রাজ্যের সরকারি, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন তিনি। অর্থমন্ত্রী বলেন, প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনতে নতুন 5টি জেলা গঠন করা হবে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। পূর্ব মেদিনীপুরে কাঁথিতে তৈরি হবে নতুন পুলিশ জেলা, গোপীবল্লভপুরে হবে নতুন মহকুমা। এলাকা উন্নয়নে বিধায়করা যাতে স্থানীয় বাসিন্দাদের চাহিদা অনুযায়ী আরও বেশি মাত্রায় পরিষেবা দিতে পারেন, সেজন্য বিধায়ক তহবিলে অর্থ বরাদ্দের পরিমাণ বাৎসরিক 70 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 1 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। সরকার দক্ষিণ চব্বিশ পরগনা ফলতাকে একটি মডেল ব্লক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। প্রাথমিক পর্যায়ে ফলতা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে 100 শয্যা বিশিষ্ট গ্রামীণ হাসপাতালে উন্নীত করা হবে। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের উন্নত পুষ্টির ব্যবস্থা করতে রাজ্যে চালু করা হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। এর অধীনে গর্ভবতী মায়েরা 21,000 টাকার আর্থিক সহায়তা ছাড়াও 6টি পুষ্টি কিট পাবেন। মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায় নদী ভাঙন রুখতে এবং বন্যা আটকাতে 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এবারের বাজেটে রাজ্যের শিক্ষাক্ষেত্রের উন্নতিতে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব রয়েছে। রাজ্যের স্কুলগুলির 1 কিলোমিটারের মধ্যে মদের দোকান খোলার লাইসেন্স দেওয়া হবে না বলে অর্থমন্ত্রী জানিয়েছেন।
1: এখন থেকে কোন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় স্থানে 1 কিলোমিটারের মধ্যে কোন মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। কলকাতা পৌরসভা ক্ষেত্রে এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রের ন্যূনতম দূরত্ব হবে 500 মিটার।
0: কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত পিএমশ্রী প্রকল্পের অধীনে নির্বাচিত স্কুলগুলির গুণমান, পরিকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এজন্য বরাদ্দ হয়েছে 2,100 কোটি টাকা। বিশ্বমানের কারিগরি ও ম্যানেজমেন্ট শিক্ষার জন্য ভারত সরকারের সহায়তায় উত্তরবঙ্গে গড়ে তোলা হবে 1টি আইআইটি এবং 1টি আইআইএম কলেজ। 200 কোটি টাকার প্রস্তাবিত বাজেট বরাদ্দে রাজ্যে 1,000টি স্কুলে খোলা হবে অটল টিঙ্কারিং এ ল্যাব। সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং সংস্কৃত ভাষা প্রসারের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নবোদয় বিদ্যালয় তৈরির জন্য দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান ছাড়াও 2টি কেন্দ্রীয় বিদ্যালয় গড়ে তোলা হবে। ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে আগামী 5 বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে 1টি ইনস্টিটিউট অব এক্সেলেন্সে উন্নীত করতে কেন্দ্রের 1,000 কোটি টাকা সহায়তার পাশাপাশি রাজ্যের তরফে দেওয়া হবে 200 কোটি টাকা। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3,000 টাকা ভাতা দেওয়ার ভরসা কর্মসূচি চালু করা হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য অর্থমন্ত্রী 3,100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। উত্তরবঙ্গে 1টি এইমস হাসপাতাল ছাড়াও বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে। সুন্দরবন, পুরুলিয়া এবং দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের পাশাপাশি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে উন্নীত করা হবে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে। রাজ্যে চালু হবে অমৃত প্রকল্প, যার অধীনে জীবনদায়ী ওষুধ, ডিসপোজেবল সার্জিক্যাল সামগ্রী এবং দামি মেডিকেল ইমপ্লান্টে 50 থেকে 90% ছাড় পাওয়া যাবে। বাড়ানো হচ্ছে রাজ্যে ডাক্তারি পড়াশোনার আসনও। স্বাস্থ্য পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে 5টি আঞ্চলিক মেডিকেল হাব। যোগাযোগ উন্নয়নে রাজ্যে 5টি নতুন বিমানবন্দর স্থাপনের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
1: New airports will be set up in Purulia, Balurghat and Malda. The existing airport at Kuch Bihar will be expanded. The state government will provide 25 acres of land to Hashimara Air Force Station and 37 acres of land to Kalaikunda Air Force Station for expansion and facilities. The government will identify 1,000 to 1,500 acres of land near Kollani to set up a new greenfield airport.
0: কৃষি ক্ষেত্রে একাধিক ঘোষণার পাশাপাশি গুণমান সম্পন্ন আলু বীজ চাষীদের মধ্যে বিতরণের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 10 কোটি টাকা ব্যয় উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা হাওড়া, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বাণিজ্যিক ফুল চাষের ক্লাস্টার গড়ে তোলা হবে। আম চাষীদের আয় বাড়াতে রপ্তানি বৃদ্ধিতে বরাদ্দ করা হয়েছে 50 কোটি টাকা। মৎস্য চাষের ক্ষেত্রে রাজ্যে দীর্ঘ উপকূল রেখার বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে চালু করা হবে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা। সহজে ব্যবসা করার সুবিধা দিতে চালু করা হবে এক জানালা ব্যবস্থা। সরকারি বা বেসরকারি সংস্থার হাতে পড়ে থাকা অব্যবহৃত শিল্পের জমি পুনরুদ্ধার করে রাজ্য সরকার একটি সামগ্রিক ল্যান্ড ব্যাংক তৈরি করবে। পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বকে তুলে ধরতে এবারের বাজেটে একাধিক প্রস্তাব করা হয়েছে। দুর্গাপুজোর বিশ্বজনীন উৎসবের আবেগকে কাজে লাগিয়ে শুরু হবে পর্যটন ব্র্যান্ডিং অভিযান। কালীঘাট, তারাপীঠের কালীমন্দির, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, মদনমোহন, জলপেশ, ঠাকুরনগর, কল্যাণেশ্বরী, তারকেশ্বর, কঙ্কালীতলা ও বিভিন্ন শক্তিপীঠের ঐতিহ্য ফিরিয়ে আনতে গড়ে তোলা হচ্ছে হেরিটেজ কমিশন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন। 1 লক্ষ সরকারি পদে নিয়োগের ঘোষণায় মুখ্যমন্ত্রী বলেন, এবারে নিয়োগ কমিটিতে কোনো রাজনৈতিক কর্মী থাকবে না।
2: পরিষ্কার আমরা বলেছি এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না।

0: চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিষয় চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনতে পাবেন 30 জুন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লেখা এক চিঠিতে শ্রী অধিকারী বলেন, শ্রী মোদীর সুদক্ষ নেতৃত্বে 15 বছরের দুর্নীতি ও অপশাসনের অভিশাপ থেকে মুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যোগ্য স্বীকৃতি দিয়ে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেজন্যও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার আগামী মাস থেকে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে সামাজিক ও অর্থনৈতিক সমীক্ষা শুরু করছে। এর আওতায় সমীক্ষক ও তত্ত্বাবধায়কদের প্রশিক্ষণের জন্য কলকাতায় আগামী 25 জুন পর্যন্ত 4 দিনের আঞ্চলিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির নতুন কমিটি ঘোষণা করায় কমিটিতে নাম থাকা রাজ্যের প্রাক্তন 8 মন্ত্রীকে শোকজ করল আদি তৃণমূল। এদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী ও সাবিনা ইয়াসমিন। শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েছে তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের শৃঙ্খলা রক্ষা কমিটি। এদিকে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির নতুন কমিটি গঠন করেছে। কলকাতায় গতকাল এক বৈঠকে বিদ্রোহী শিবিরের বিধায়করা এই কমিটি গঠন করেন। স্পেশাল সেশন নামে বৈঠক থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে বেছে নেওয়া হয়। বিজেপি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে। 70 আসন বিশিষ্ট পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে বিজেপির আসন সংখ্যা 14 এবং তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ছিল 54টি। 2টি আসন খালি ছিল। জেলা পরিষদের সভাধিপতি ও সহসভাধিপতি পদত্যাগ করায় জেলা শাসকের নির্দেশে নতুন নির্বাচন হয় গতকাল। 2টি পদে নির্বাচিত হয়েছেন বিজেপির বামদেব গুছাইত এবং সহকারী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাঁশরী পণ্ডিত। রাজ্যে এই প্রথম কোন জেলা পরিষদ বিজেপির দখলে গেল। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। সামাজিক সুরক্ষা, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং শিল্প পরিকাঠামো ক্ষেত্রকে বিশেষ অগ্রাধিকার দিয়ে রাজ্যের নতুন সরকার 4 লক্ষ কোটি টাকার বেশি বাজেট বরাদ্দ প্রস্তাব করেছে। পশ্চিমবঙ্গের ঐতিহ্য সাংস্কৃতিক গুরুত্বকে তুলে ধরতে এবারের বাজেটে একাধিক প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শ্রীধারা গুপ্তর কণ্ঠে।

0: শ্রীধারা গুপ্তর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: জানা অজানা,
2: স্মরণে বরণে বিজ্ঞানী অ্যালান টুরিং, এটি লিখেছেন পঞ্চানন মণ্ডল। 1941 সালে এক শীতের রাত, আটলান্টিক মহাসাগরের বুক চিরে ব্রিটিশ জাহাজগুলো এগিয়ে চলেছে। জাহাজে আছে প্রচুর খাদ্য, ওষুধ, যুদ্ধ সরঞ্জাম, যা না পৌঁছলে ব্রিটেন হয়তো কিছুটা সমস্যায় পড়বে। কিন্তু সমুদ্রের গভীরে ওঁত পেতে আছে জার্মান ইউবোট, সাবমেরিন। কোথায় আক্রমণ হবে, কোন জাহাজ ডুববে, এসব তথ্য প্রতিদিন গোপন সংকেতে পাঠানো হচ্ছিল। ব্রিটিশ গোয়েন্দারা সেই বার্তা হাতে পেলেও তা ছিল অর্থহীন অক্ষরের জট, দুর্বোধ্য কোড। এই সংকেত তৈরি করত এক আধুনিক যন্ত্র, এনিগমা মেশিন। বাইরে থেকে টাইপরাইটারের মতো দেখতে হলেও ভেতরে ছিল ঘূর্ণায়মান রোটার, বৈদ্যুতিক সংযোগ ও প্রতিদিন বদলে যাওয়া জটিল বিন্যাস। প্রতিবার তৈরি হতো ভিন্ন সংকেত। এনিগমার সম্ভাব্য সেটিংস এত বেশি ছিল যে মানুষের পক্ষে একে ভাঙা প্রায় অসম্ভব মনে হচ্ছিল। তখনই সামনে এলেন এক অদ্ভুত প্রতিভাবান মানুষ, অ্যালান টুরিং। টুরিং জন্মেছিলেন 1912 সালে 23 জুন লন্ডনে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রচলিত ধারার বাইরে। অন্যরা যেখানে মুখস্থবিদ্যায় ব্যস্ত, সেখানে তিনি মগ্ন থাকতেন সংখ্যা, ধাঁধা, যুক্তির খেলায়। শুধু কি এটা জেনে সন্তুষ্ট থাকতেন না তিনি, প্রশ্ন করতেন কেন। ছোটবেলা থেকে কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস করতেন না টুরিং। একবার ধর্মীয় শিক্ষার ক্লাসে তিনি প্রশ্ন করেছিলেন, এসব কথা প্রমাণ ছাড়া বিশ্বাস করব কিভাবে। কৈশোরে তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছিল তাঁর এক বন্ধু ক্রিস্টোফার মরকমের অকাল মৃত্যু। এই ঘটনা তাকে ভাবতে শেখায় মানুষের চিন্তা ও চেতনা কি কেবল জৈব প্রক্রিয়া, নাকি যুক্তি ও নিয়ম দিয়ে তাকে ব্যাখ্যা করা সম্ভব। অনেকে মনে করেন এখান থেকেই তার মধ্যে যন্ত্র কি চিন্তা করতে পারে এই প্রশ্নের বীজ রোপিত হয়েছিল। পরে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। 1936 সালে তিনি এমন একটি ধারণা দেন যা ভবিষ্যতের কম্পিউটার যুগের ভিত্তি হয়ে দাঁড়ায়। এর নাম দেওয়া হয় টুরিং মেশিন। এটি ছিল এমন একটি গণনা যন্ত্র যা নিয়ম মেনে ধাপে ধাপে সমস্যা সমাধান করতে পারে। আজকের দৃষ্টিতে বিষয়টি সাধারণ মনে হতে পারে, কিন্তু তখন এটি ছিল এক বৈপ্লবিক চিন্তা। টুরিং দেখিয়েছিলেন একটি সাধারণ উদ্দেশ্য সম্পন্ন যন্ত্র অসংখ্য ধরনের গণনা করতে পারে। আজকের কম্পিউটার, স্মার্টফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার তাত্ত্বিক ভিত্তি তৈরি হয় এখানেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তাকে ডাকা হয় ব্রিটেনের গোপন কোড ভাঙার কেন্দ্র ব্লেচলি পার্কে। সেখানে তিনি বুঝলেন মানুষের পক্ষে এনিগমা যন্ত্রের সব সম্ভাবনা পরীক্ষা করা অসম্ভব। তাই তিনি তৈরি করলেন বম্বে নামের এক যন্ত্র যা দ্রুত সম্ভাব্য সেটিং পরীক্ষা করতে পারত। এর সাহায্যে ব্রিটিশরা জার্মান বার্তা পড়তে শুরু করে, জানতে পারে জার্মান কোডের অর্থ, কোথায় সাবমেরিন আছে, কোথায় আক্রমণ হবে, সব তথ্য জানা সম্ভব হয়। অনেক ইতিহাসবিদের মতে এই সাফল্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেয়াদ অন্তত 2 বছর কমিয়ে দিয়েছিল। যুদ্ধের পরে টুরিং আরও বড় প্রশ্ন নিয়ে কাজ করা শুরু করেন। 1950 সালে তিনি প্রকাশ করেন বিখ্যাত প্রবন্ধ কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স। সেখানে তিনি প্রশ্ন তোলেন যন্ত্র কি ভাবতে পারে। এই ভাবনা থেকেই জন্ম নেয় টুরিং টেস্ট। যদি কোনো মানুষ বুঝতেই না পারে যে সে একটি যন্ত্রের সঙ্গে কথা বলছে, তাহলে কি সেই যন্ত্রকে বুদ্ধিমান বলা যায়। আজকের চ্যাটবট, এআই ল্যাঙ্গুয়েজ মডেল, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সবকিছু শেকড় এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে। কিন্তু দুঃখের ব্যাপার, একসময় যে সমাজকে তিনি রক্ষা করেছিলেন সেই সমাজই তাঁর প্রতি নিষ্ঠুর হয়েছিল। তৎকালীন ব্রিটেনে সমকামিতা ছিল অপরাধ। ব্যক্তিগত জীবনে সমকামিতার কারণে তাকে অপমানজনক শাস্তি দেওয়া হয় এবং তাঁর নিরাপত্তা সংক্রান্ত অনুমতি বাতিল করা হয়। 1954 সালে মাত্র 41 বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুকে অনেকে আত্মহত্যা বলে মনে করেন, যদিও তা নিয়ে বিতর্ক রয়েছে। আজ আমরা যখন কম্পিউটার ব্যবহার করি, স্মার্টফোনে কথা বলি কিংবা কৃত্রিম বুদ্ধিমান রোবটের সঙ্গে আলোচনা করি, তখন অদৃশ্যভাবে টুরিংয়ের চিন্তার মধ্যে দিয়েই চলি। তিনি শুধু শত্রুপক্ষের কোড ভাঙেননি, মানুষের চিন্তা ও যন্ত্রের সম্ভাবনার মাঝে এক অনন্ত সেতু নির্মাণ করেছিলেন। স্মরণে বরণে বিজ্ঞানী অ্যালান টুরিং। শুনলেন জানাও জানায়, এটি লিখেছেন পঞ্চানন মণ্ডল।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আধুনিক গান। আজকের প্রথম গানের গীতিকার মানিক আইচ। আধুনিক গান শুনবেন স্বপন কুমার শিকদারের কণ্ঠে।

0: স্বপন কুমার শিকদারের কণ্ঠে শুনলেন আধুনিক গান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয় ময়লা সরান,

0: জন্ম হয়। পঞ্চাশোর্ধ্ব এই মানুষটি জন্ম থেকেই পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত, কিন্তু থেমে যায়নি ওর জীবন। আন্তরিক ইচ্ছা আর অদম্য জেদকে সম্বল করে তিলে তিলে নিজেকে গড়ে তুলেছেন তিনি। চলুন শুনে নেওয়া যাক এই গল্পের প্রথম পর্ব।
1: যখন আমার জন্ম হয় তখন থেকেই আমার চোখের প্রবলেমটা দেখা দিয়েছিল। জন্মের ছদিন পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, চোখের ভ্রুটু পাতা টাতাগুলো কিছু ছিল না। তখন ডাক্তারবাবু একটাই প্রশ্ন করেছিলেন যে যখন মায়ের গর্ভে ছিল তখন মায়ের কোনো অসুখ হয়েছিল? দাদু বললেন হ্যাঁ, টাইফয়েড হয়েছিল। তাহলে কোন ডাক্তারকে দিয়ে দেখিয়েছিলেন? গ্রামে বাড়ি, গ্রামাঞ্চল, শাল জঙ্গলে ঘেরা গ্রাম, সেখানে কোয়াক ডাক্তার। তো কোয়াক ডাক্তার যে সন্তানকে গার্ড করে মেডিসিন দিতে হবে গর্ভবতী মাকে, সেটা তিনি করেননি। তিনি নর্মাল জ্বরের ওষুধ দিয়েছিলেন, তারই বলছে সাইড এফেক্ট আমাদের চোখগুলো নষ্ট হওয়ার। তারপরে তো ডাক্তারবাবু বলছেন একটু বয়স হোক, বয়স হোক, একটু বয়স হলে বোঝা যাবে। আমার বাবারও কিছু ভুল ধারণা ছিল। বাবা ভাবতেন যে চোখ যে কোনো সময় পাল্টে দেওয়া যায়, টাকা পয়সা হলে চোখ পাল্টে দেবো। কিন্তু আদৌ যে সেটা বাস্তবে নয় সেইটুকু জ্ঞান বাবার ছিল না। ফলত ওইদিকে আমার 12-13 বছর কেটে যায়, আমি তখনও পড়াশোনার জগতে আসতে পারিনি। তারপরে ডাক্তারবাবু যখন আরেকবার দেখলেন, ডক্টর সুশান্ত মাঝি আই স্পেশালিস্ট, উনি আমাকে প্রথম বলেন যে একে আরে বেকার রেখে লাভ নেই, একে ব্লাইন্ড স্কুলে ভর্তি করে দিন। ব্লাইন্ড স্কুলে ভর্তি করলে পড়াশোনা শিখে বা হাতের কাজ শিখে যদি কিছু করে খেতে পারে তাহলেই ভালো, কোনো আর চোখের কিছু করা যাবে না। ঠিক একইভাবে ক্যালকাটা মেডিকেল কলেজ পিজির ডাক্তারও তাই বললেন। তারপরে খোঁজ করে করে, গ্রামের মানুষ তো অনেক কষ্ট করে, খোঁজ করে করে উত্তরপাড়া ব্লাইন্ড স্কুলের সন্ধান পাওয়া যায়। তো ওখানেই আমার প্রাথমিক শিক্ষাটা হয়। তারপরে আমি ক্লাস 4 থেকে হলদিয়া চৈতন্যপুর বিবেকানন্দ মিশনে আমি চলে আসি। ওখান থেকে মাধ্যমিক দিয়েছি 1994 সালে। তারপর ঝাড়গ্রাম রাজ কলেজ থেকে 11 থেকে বাংলা অনার্স পর্যন্ত ঝাড়গ্রাম রাজ কলেজ। তারপর এমএ করেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে একদম রেগুলার। তারপর বিএড করলাম ঝাড়গ্রাম সেবায়তন বিএড কলেজ, সরকারি কলেজ। পড়াশোনা সাফল্যের সঙ্গেই করেছি, মাধ্যমিকে স্টার ছিল, এইচএসএ ফার্স্ট ডিভিশন ছিল, 595 এরকম মার্কস ছিল। অনার্সেও 53% আর মাস্টার ডিগ্রিতেও 57%। প্রথমে ইংলিশ অনার্সে এডমিশন হয়েছিলাম ঝাড়গ্রাম রাজ কলেজে। তা একজন পার্ট টাইমার ছিলেন, ওনাকে আমি রিডার রেখেছিলাম। তো উনি বললেন দেখো আমি যে কোনো সময় চাকরি পেয়ে যাব, চাকরি পেলে আমি চলে যাব, তখন তোমাকে কিছু যদি ভুল পড়ে যায় তুমি কিন্তু ভুল লিখবে। আচ্ছা আমার মনে হয় তোমার তো দুটোতেই নাম বেরিয়েছিল বাংলা ইংলিশ, তুমি বাংলাতেই করো, এটা মনে হচ্ছে তোমার সাফল্য আসবে। আমিও তখন দেখলাম যে হ্যাঁ, তুলনামূলক ইংলিশটার থেকে আমার বাংলাটা বেটার। আমি 1 মাস ইংলিশে ক্লাস করার পরে বাংলাতে ট্রান্সফার নিয়ে নিই। আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ ছিল। বাবা তখনের সময় ওই 400-500 টাকা বেতন পেত, আর আমাদের বিশাল বড় সংসার, আমরা 4 ভাই আর 2 বোন। তখন জয়েন্ট ফ্যামিলি ছিল, কাকুদেরও 4 ভাই 2 বোন, কাকুর ছেলে মেয়ে, বিশাল ফ্যামিলি। বাবা 300 টাকা পাঠাতো প্রতি মাসে, এটা আমার মনে আছে। চাষবাস কিছু হতো, তখন তো উচ্চ ফলনশীল চাষও ছিল না, কাকু চাষবাস করতেন, যা হোক কিছু হতো ধান, বহু লোকের সাহায্য সহযোগিতা। শেষ করে আমার কলেজ লাইফটায় আদিবাসী বন্ধুদের সাহায্যটা আমি খুব পেয়েছি। তখন ব্লাইন্ডের জন্য এইচএস পর্যন্ত ব্লাইন্ড স্কুলগুলো হয়ে গিয়েছে, তখন ছিল না, 8 পর্যন্ত ছিল। তাহলে ওখানে থেকে আমরা সাইটেড এমনি জেনারেল স্কুলে 9-10টা পড়েছি। আমাদের কি হয়, এইটা সেইটা না বলে একটু ভাষা দিয়ে বললে আমাদের বুঝতে খুব সুবিধা হয়। নালে এইটা এইটা এটার থেকে এটা এলো, এটার থেকে এটা প্লাস হলো, এটা প্লাস হয়ে এটা হলো, এটা মাইনাস হয়ে এটা হলো, এরকম করলে আমরা কিছুই বুঝতে পারি না, হাঁ করে শুনি। তো সেটা তখন আমি স্যারদের বলতাম, বিশেষ করে 9-10টা ম্যাথামেটিক্সের ক্লাসগুলো, ইংলিশের ক্লাসগুলো, সেগুলো বলতাম স্যার একটু এটা ভাষা দিয়ে বলো না আমি বুঝতে পারছি। স্যার তখন বুঝতে পারতেন, আসলে ওনাদের তো এরকমই অভ্যেস, ভাষা দিয়ে তখন বলে দিতেন, বুঝতে পারতাম। আর কলেজে তখন তো আমি আর্টসে চলে গেলাম, আর্টসটা তো ভাষা দিয়েই বোঝানো হয়, সাহিত্য তখন তো ভাষারই ব্যাপার। ব্লাইন্ডে অনেক কিছুই শেখানো হতো, কিন্তু আমারই দুর্ভাগ্য যে আমি খুব একটা নিতে পারিনি সেগুলো। যেমন গানটার উপরে খুব জোর ছিল, গান শেখানো হতো, কিন্তু আমার গানের গলা অত ভালো নয় বলে আর ইন্টারেস্টও আসতো না। কোন রকম পাস করার জন্য যতটুকু করা দরকার সেইটুকুই করতাম, আর পড়াশোনা নিয়েই আমি থাকতাম। পাশাপাশি হাতের কাজও শেখানো হতো, ধরুন মোমবাতি বানানো, ধূপকাঠি বানানো, পাপোস তৈরি করা, মাদুর বানানো, তাঁতের কাজ শেখা, সেরকম টুকটাক পরীক্ষার জন্য যতটুকু শেখা দরকার সেরকমই শিখেছি। পরবর্তীকালে সেগুলো করে কিছু খেতে পারবো সেইভাবে হয়নি।

0: বিএড চলাকালীনই 2003 সালে এসএসসি, 2003 সালে 16 মার্চ এসএসসি রিটেন পরীক্ষা হয়েছিল, তখন আমি সেই পরীক্ষাটা দিই, পরীক্ষায় বসে এক চান্সেই পেয়ে গিয়েছি। 2003 সালের 16 মার্চ রিটেন হলো, 2004-এর 1 ফেব্রুয়ারি আমার জয়নিং হয়ে যেত, কিন্তু এক দেড় মাস আমাকে স্কুল ঝুলিয়ে রেখেছিল জয়নিং করার নিয়ে, মেদিনীপুরে শ্রী নারায়ণ বিদ্যাভবন বয়েজ হাই স্কুল ধর্মা কর্নেল বলে নানান অজুহাত দিচ্ছিলেন, আপনি কি করে পড়াবেন, আপনার পক্ষে পড়ানো সম্ভব নয়, গার্জেনরা না বলছে। আমি বলি শুনুন, গার্জেনরা কি বলছে গার্জেনরা তো চেনে না, আর আপনারও ব্লাইন্ড পার্সন কে চেনেন না, তাহলে এক কাজ করুন। হেড স্যারকে বললাম, বলে কি কাজ? আমি বলে আপনার যে ক্লাসটা পছন্দ, যেটা হার্ড মনে করছেন, যদি মনে করেন 12টা, তাহলে 12-এর ক্লাসে আমাকে নিয়ে চলুন, আপনারাও থাকবেন, আমি ছেলেদেরকে পড়াবো একটা পিস, ওদেরকে জিজ্ঞাসা করবো যে আমার পড়ানোর কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে কিনা, এই কোশ্চেনটা আমি করবো ছেলেদের। তো ছেলেরা যদি বলে যে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি, তাহলে আপনি আমাকে জয়নিং করাবেন, নচেত আমি নিজেই চলে যাবো। হেড স্যার তখন সেটা মেনে নিলেন যে সত্যিকারে পড়াতে পারে কিনা। ছেলেদেরকে গিয়ে বললাম যে আমি একটা তোমাদের পিস পড়াবো, তো তোমরা কোন পিসটা পড় শুনতে চাও বলো। তখন পূর্বরাগ বলে একটা পদ ছিল, তখন ছেলেরা বলছে স্যার পূর্বরাগটা আপনি ভালো করে বুঝিয়ে দিন, ওটা বেশ ডিটেলসে বোঝালাম। যাই হোক, ছেলেরা খুব খুশি, যতগুলো প্রশ্ন করলাম সব উত্তর দিল। আমি বলি আমি কি অ্যাজ এ ব্লাইন্ড পার্সন বলে তোমাদের কোথাও বোঝাতে পারিনি এরকম তোমাদের মনে হচ্ছে? যদি হয় তাহলে আমাকে ক্লিয়ার বলো। বলছে না স্যার কোথাও আমাদের কোনো অসুবিধা হয়নি। এটা সব টিচাররা শুনলো। তারপরে আমি বললাম কি স্যার এখন কি মনে হচ্ছে বলুন। বলে হ্যাঁ আপনি তো ভালোই পড়িয়েছেন, ছেলেরা তো খুশি হয়েছে, তবু আমি এসএসসির সঙ্গে একটু কথা বলি। বলে বলুন। এসএসসিতে গিয়েছিলেন ওনারা এসএসসি বোর্ডে বাঁকুড়ায়, পুরা বলছে দেখুন ও রিটিন দিয়েছে, 5 জন প্রফেসর মিলে ইন্টারভিউ নিয়েছে, তারা যোগ্য মনে করেছে তাকে পাঠিয়েছে, আপনি তাকে না জয়নিং করানোর কে? তখন বাধ্য হয়ে হেড স্যার বললেন যে তোমারই জয় হলো, তুমি জয়েন করো। করালেন, করলাম। তারপরে ওই হেড স্যারই 1 বছর করে বলছেন যে আমরা ভুল বুঝেছিলাম ওনার সম্পর্কে, উনি অনেক ভালো, ছেলেরাও ভালোবাসে, আর উনি কোনোদিন ফাঁকি দেন না। এইভাবে 2004 সালের 10th মার্চ থেকে আমি পড়ি আসছি, এখনো বদনাম হয়নি। এখন মেদিনীপুরেই থাকি, মেদিনীপুরের স্কুলের সামনে জায়গা কিনে বাড়ি বানিয়েছি।
1: শুনলেন সুশান্ত কুমার শীতের জীবন সংগ্রামের কাহিনী, যাবতীয় প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে তার এই এগিয়ে যাওয়ার গল্পের শেষটা শোনাব আগামী উত্তরণ অনুষ্ঠানে। গ্রন্থনা সুচিস্মিতা গুপ্ত, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনা বাংলা কথিকা বিভাগ।

0: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল। ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, চার তাল কি সওয়ারি।

তালে। শুনবেন তবলা শিল্পী পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়। শিল্পীকে সারেঙ্গিতে সহযোগিতা করেছেন ওস্তাদ সরওয়ার হোসেন এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। চার তাল কি সওয়ারি, তালে তবলা লহরা।

0: চার তাল গিয়ে সওয়ারি, তালে শুনলেন তবলা লহরা, শিল্পী পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়। শিল্পীকে সারেঙ্গিতে সহযোগিতা করেছেন ওস্তাদ সরওয়ার হোসেন এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: কম সুদে লোন চাল, তাও অ্যাপ থেকে বা
2: পড়লো ফাঁদে। অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
3: আরবিআই কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। গানে গানে শুনবেন অটোগ্রাফ ছবির গান, প্রথম গান শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

0: শুনলেন গানে গানে এখন খবর। আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। উত্তরপ্রদেশের লখনউয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করেছে, গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। কাতারের রাসলাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। বিদেশমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ইউরিয়া ও সার বহনকারী 4টি পণ্যবাহী ভারতীয় জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। মার্কিন ওপেন সুপার ব্যাডমিন্টন প্রতিযোগিতায় লক্ষ্য সেন ও তানভি শর্মা ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। ফিফা বিশ্বকাপ ফুটবলে জর্ডান আলজেরিয়ার মুখোমুখি, নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভারতের দ্রুত বিকাশ ও রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রস্থিত ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকারবদ্ধতার ওপর। গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমস্ত উদ্যোগ আগামী 1 বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান, মেক ইন ইন্ডিয়া, খাদি ও দেশীয় পণ্য প্রস্তুতের জন্য তাঁর সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, সাম্প্রতিক কয়েক বছরে 25 কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছেন।
1: 25 करोड़ लोग गरीबी से बाहर निकले हैं, नियो मिडिल क्लास में आए हैं, तो इसका फायदा केवल उन परिवारों तक नहीं रहता बल्कि मिडिल क्लास का भी इसमें फायदा होता है, क्योंकि ये नया कंज्यूमर है जो इकोनॉमी को ड्राइव करता है, उसे अल्टीमेटली मिडिल क्लास के लिए अवसर बनते हैं। यानी गरीबी कम होना केवल वेलफेयर का ही विषय नहीं है, यह अवसरों के विस्तार की गाथा है, नई एस्पिरेशन की प्रेरणा है।
0: 140 কোটি ভারতীয় সম্মিলিত উদ্যোগ আগামী দিনে উন্নত ভারত অথবা বিকশিত ভারতের স্বপ্ন সাকার করে তুলতে সক্ষম হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026 সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2 পদ্মবিভূষণ, 7 পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মম্মুট্টি, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান গ্রহণ করবেন। উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে সরকার এবছরের পদ্ম পুরস্কারের জন্য 131 জনের নাম ঘোষণা করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন নাফেডের নিলাম পোর্টালের উদ্বোধন করবেন। নিলামের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, উপযোগী ও সহজ করে তুলতে এই পোর্টাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মন্ত্রক সূত্রে জানা গেছে, শ্রী শাহ এই উপলক্ষে বিভিন্ন ডিজিটাল ও নাফেডের কৃষিকেন্দ্রিক উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে কৃষকদের ছেলেমেয়ের জন্য নাফেড কল্যাণ স্কলারশিপ, ডাল ও তৈলবীজের জন্য দৃষ্টি পোর্টাল, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং পোর্টাল ইত্যাদি। পরে শ্রী শাহ নাফেডের বোর্ড অব ডিরেক্টরসদের সঙ্গে একটি বৈঠকে বসবেন। ভারতের রেকর্ড সংখ্যক 5 লক্ষ অঙ্গদানের অঙ্গীকার করা হয়েছে বলে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে দিয়ে অঙ্গদানের প্রতি নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রতিফলন ঘটেছে বলে মন্ত্রক জানিয়েছে। জাতীয় অঙ্গ টিস্যু প্রতিস্থাপন সংস্থার ডিরেক্টর ডক্টর অনিল কুমার অভূতপূর্বভাবে অঙ্গদানে এগিয়ে আসার জন্য নাগরিকদের ধন্যবাদ জানান। উত্তরপ্রদেশের লখনউয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদের মধ্যে 4 জনকে গতরাতেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় ন্যায় সংহিতা এবং উত্তরপ্রদেশ দমকল আইনের আওতায় আলীগঞ্জ পুলিশ ওই 6 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। ধৃত 4 জন হলেন রামকৃষ্ণ উপাধ্যায়, বীরেন্দ্র প্রসাদ শুক্লা, তুষক কৃষ্ণা জয়সওয়াল এবং সুরেশ কুমার সাহু। পুলিশ আলীগঞ্জের ওই অ্যানিমেশন কোচিং সেন্টারটিকে সিল করে দিয়েছে। ওই ভবনের প্রবেশের উপরেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। জানা গেছে, গতকাল যে ভবনে আগুন লাগে বেআইনি নির্মাণের অভিযোগে 2016 সেটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়, কিন্তু মাত্র মাস দুয়েক আগেই সেই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। আগেই জানানো হয়েছে আলীগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের ওপর এই অ্যানিমেশন কোচিং সেন্টারে আগুন লাগলে 15 জন পড়ুয়ার মৃত্যু হয়, আহত আরও 9 জনকে লখনৌয়ের কিং জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতের হজ কমিটি 2027 সালে হজযাত্রার জন্য আবেদনপত্র আহ্বান করেছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, হজ কমিটি পোর্টাল এবং হজ সুবিধা অ্যাপের মাধ্যমে অনলাইনে এই আবেদন জমা নেওয়া যাবে। এর ফলে হজযাত্রা আরও সহজ করে তোলা সম্ভব হবে। জুন মাস ছানি নিবারণের মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারে বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শুনতে পাবেন। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30শে জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28শে জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠান একযোগে শুনতে পাওয়া যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কাতারের রাস লাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে

হতাহতদের পরিবারকে সব রকম সহায়তা প্রদানের উদ্যোগ নিতে দোহায় ভারতীয় দূতাবাস কাতার কর্তৃপক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। জানা গেছে, কাতার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে দুর্গত পরিবারগুলিকে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। মরদেহগুলি যত শীঘ্র সম্ভব দেশে ফেরত পাঠানোর বন্দোবস্ত করা হবে। ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে খোলা হয়েছে হেল্পলাইন। কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে, ইউরিয়া, ডাই অ্যামোনিয়াম ফসফেট এবং সালফার বহনকারী চারটি পণ্যবাহী ভারতীয় জাহাজ গত সপ্তাহে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজগুলি বর্তমানে দেশের বিভিন্ন নির্ধারিত বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণপত্তনম ও কাকিনাড়া বন্দর, ওড়িশার পারাদ্বীপ বন্দর এবং গুজরাটের মুন্দ্রা বন্দর। এই নতুন আমদানি হওয়া সার দ্রুত খালাস করা হবে, যাতে দেশের বর্তমান সার মজুত আরও শক্তিশালী হয়। জাপান বিদেশি পর্যটকদের জন্য ভিসার ফি 5 গুণ বাড়ানোর কথা ঘোষণা করেছে। প্রায় 5 দশক পরে এই ভিসার ফি বাড়ানো হল। আগামী 1 জুলাই থেকে সিঙ্গল এন্ট্রি বা একবার প্রবেশের জন্য ভিসার ফি ধার্য হয়েছে 15,000 ইয়েন। অন্যদিকে মাল্টি এন্ট্রি ভিসার ক্ষেত্রে এই ফি 6,000 ইয়েন থেকে বেড়ে হচ্ছে 30,000 ইয়েন। বাংলাদেশে আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে সেদেশের সরকার ঢাকাসহ অন্য 5টি প্রধান এলাকায় সেনা মোতায়েন করেছে। এর ফলে দেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ওপর চলতি নিষেধাজ্ঞার সর্বাত্মক প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। মার্কিন ওপেন সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতীয় দলে নেতৃত্ব দেবেন লক্ষ্য সেন এবং তানভি শর্মা। ক্যালিফোর্নিয়ায় আজ এই প্রতিযোগিতা শুরু হচ্ছে। পুরুষদের এককে বিশ্বের 14 নম্বর এবং দ্বিতীয় বাছাই লক্ষ্য সেন উদ্বোধনী ম্যাচে বেলজিয়ামের প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন। মহিলাদের সিঙ্গলসে ভারতের 7 জন খেলোয়াড় মূল পর্বে অংশ নিচ্ছেন। পুরুষদের FIH প্রো হকি লীগ ম্যাচে লন্ডনে আজ ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। ভারত 25 তারিখ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে, 26 তারিখ ফের পাকিস্তান ও 28 তারিখ আবারও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

ম্যাচে জর্ডান আলজেরিয়ার মুখোমুখি হয়েছে। বিরতি পর্যন্ত জর্ডান 1-0 গোলে এগিয়ে রয়েছে। এদিকে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। গত রাতে ফ্রান্স 3-0 গোলে ইরাককে পরাজিত করে। গ্রুপ জের ম্যাচে মেসি জোড়া গোলে সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দেয়। আজ গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সবরো স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 1:30। এদিকে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আন্তর্জাতিক নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্বজুড়ে অলিম্পিক দিবস উদযাপিত হচ্ছে। 1894 সালে 23 জুন প্যারিসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিষ্ঠার স্মরণে দিনটি উদযাপিত হয়ে থাকে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। ইউরিয়া ও সার বহনকারী 4টি পণ্যবাহী ভারতীয় জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে জর্ডান আলজেরিয়ার মুখোমুখি। বিরতি সময় পর্যন্ত জর্ডান 1-0 গোলে এগিয়ে আছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10। আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। পুরুলিয়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেটে বিরাট ঘোষণা হল পুরুলিয়া জেলার জন্য। এবার বাস্তবে গড়ে উঠবে পুরুলিয়া বিমানবন্দর। পুরুলিয়া শহর থেকে 7 কিলোমিটার দূরে থাকা ছড়রায় রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি রানওয়ে। যুদ্ধের পরেই এই রানওয়েটি পরিত্যক্ত হয়ে যায়। এখানে বিস্তৃত জায়গা রয়েছে। দীর্ঘদিন ধরেই এখানে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর গড়ে তোলার জন্য দাবি করে আসছিলেন জেলার সাধারণ মানুষ ছাড়াও শিল্পমহল। অবশেষে রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেটেই সেই দাবি পূরণ করার আশ্বাস। এই বিমানবন্দর গড়ে উঠলে পুরুলিয়ায় শিল্প মানচিত্র বদলে যাবে বলে মত শিল্পপতিদের। জেলায় শিল্প স্থাপন করার জন্য পর্যাপ্ত জমি থাকলেও যোগাযোগ ব্যবস্থায় এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে পুরুলিয়া। বিমানবন্দর হলে যোগাযোগ ব্যবস্থায় পুরুলিয়া অনেকটাই এগিয়ে যাবে বলে মত শিল্পপতিদের। উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পুরুলিয়া জেলা জুড়ে পালিত হল

0: দ্বাদশ যোগ দিবস। এবার জেলায় যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হয় পুরুলিয়া এমএসএ স্টেডিয়ামে। অংশ নেন পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থাম, পুলিশ সুপার কুমার সানিরাজ, রাজ্যের মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা। এদিন যোগ দিবস পালিত হয় পুরুলিয়ার সিধ কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ে। উপাচার্য পবিত্র কুমার চক্রবর্তী একদিন নয়, সারা বছর ধরে যোগাভ্যাস করার বার্তা দেন। দক্ষিণ পূর্ব রেলের বিভাগীয় সদর দপ্তর আদ্রায় যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয় দিনটি। অফিসার্স ক্লাবে যোগ শিবিরে ডিআরএম মুকেশ গুপ্তা সহ আধিকারিকরা যোগাভ্যাস করেন। আদ্রা বিভাগের বিভিন্ন রেল স্টেশন, স্বাস্থ্য ইউনিট, রানিং রুম, প্রশিক্ষণ কেন্দ্র এবং অন্যান্য কর্মস্থলে ব্যাপকভাবে যোগ কর্মসূচির আয়োজন করা হয়। পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে খুদে ছাত্রছাত্রীদের যোগাভ্যাস নজর কাড়ে। বিপুল উৎসাহের সঙ্গে জেলা জুড়ে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস। এই রাজ্য গঠনে পুরুলিয়া জেলার একটা বিরাট ভূমিকা আছে। 1956 সালের পয়লা নভেম্বর তৎকালীন মানভূম জেলার একাংশ ভেঙে পুরুলিয়া জেলার বঙ্গভুক্তি হয়। এই দিন পশ্চিমবঙ্গের নতুন মানচিত্র তৈরি হয়, যে মানচিত্রই হল বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের মানচিত্র। তাই পশ্চিমবঙ্গ দিবস বিশেষভাবে গুরুত্বপূর্ণ পুরুলিয়া জেলার জন্য। জেলার সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ সহ বিভিন্ন জায়গায় এই দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান হয়। তুলে ধরা হয় পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা। পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের প্রেক্ষাগৃহে গত 17 জুন অনুষ্ঠিত হল মানভূম ফিল্ম ফেস্টিভ্যাল। একদিনব্যাপী এই উৎসবকে এবার উৎসর্গ করা হয় বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের নামে। এদিন উৎসবের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী স্বরূপ দত্ত। নতুন সরকার আসার পর থেকেই পুরুলিয়া জেলায় চলছে জবরদখল হঠানোর কাজ। জেলা সদরের ট্যাক্সি স্ট্যান্ড লাগোয়া, চাইবাসা রোড, জেকে কলেজ রোড, কোর্ট সংলগ্ন এলাকাসহ নানান জায়গায় এর মধ্যেই চালানো হয়েছে বুলডোজার। রাস্তার ওপর বেআইনি বা জবরদখল করে থাকা দোকানগুলিকে একেবারে তুলে ফেলা হয় গত কয়েক সপ্তাহে। বেশ কয়েক যুগ ধরে এই দোকানগুলি ওই জায়গায় ছিল বলে দাবি দোকানদারদের। রাস্তা এবং সরকারি জায়গা দখল করে থাকা দোকানগুলিকে অতীতে বেশ কয়েকবার সরানোর চেষ্টা হলেও শেষ পর্যন্ত তা তোলা যায়নি। জবরদখল সরানোর কাজ শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ। তাদের মতে পুরুলিয়া শহরের রাস্তাগুলি জবরদখলের জন্য সাধারণ যানবাহনের জন্য প্রায় অগম্য হয়ে গিয়েছিল। জবরদখল মুক্তির ফলে এবার যাতায়াত সুগম হবে। তবে অনেকেই যাদের সরানো হলো তাদের জন্য বিকল্প রোজগারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। জেলার চিঠি শেষ হলো। পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে গানে গানে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে প্রথমেই শুনবেন গৃহপ্রবেশ ছবির গান, দ্বৈতকণ্ঠে আরমান রশিদ খান এবং অন্তরা মিত্র।

গানিগানের দ্বিতীয় পর্বে শুনছেন গৃহপ্রবেশ ছবির গান। এরপর যে গানটি শুনবেন শিল্পীরা হলেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল এবং আরমান রশিদ খান।

গানে গানে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। এখন শুনবেন বাস্তু সাপ ছবির গান, শিল্পী অরিজিৎ সিং।

আজ মঙ্গলবার। আপনারা সকলেই জানেন আজকের কানের ভেলার এই এক ঘন্টা আমরা নজরুল গীতির সুরমূর্ছনায় থাকব। কাজী নজরুল ইসলাম এমনই একজন মানুষ ছিলেন, অনেক আলোর মাঝখানে থেকেও যিনি অনেকের আঁধারের সঙ্গী হয়েছেন, শত আনন্দে থেকেও দুঃখকে কোনোদিন ভোলেননি, আর বহু মানুষের ভিড়ের মধ্যেও তিনি ছিলেন নিঃসঙ্গ, একা, নির্লিপ্ত। সেইরকমই একজন মানুষের গান দিয়ে আজকের গানের ভেলা সাজানো। আপনাদের সঙ্গে আমিও আছি, সঞ্চিতা মিত্র। প্রথম গানটি আমরা শুনব শিল্পী ধীরেন বসুর কণ্ঠে।

তবে এটা ঠিকই, একজন কবিকে কখনোই নির্দিষ্ট একটা ফ্রেমে ধরে রাখা সম্ভব নয়, বিশেষ করে নজরুল ইসলামের মতো এরকম বহুমুখী প্রতিভার ব্যক্তিত্বকে। তার কবিতা, গান, বিভিন্ন শিল্পী, সাহিত্যিক, প্রাবন্ধিক এদের সঙ্গে তার আলাপচারিতা কিংবা তার সম্পর্কে লেখা কোনো প্রবন্ধ, এই সব কিছু থেকেই তাকে আমরা কিছুটা জানতে পারি, একটা হালকা ছবি পাই। কাব্যজীবনের একটা বিশেষ পর্বে এসে তিনি শুধু বাণী নয়, সুরের সাধনায় নিজেকে উৎসর্গ করলেন। সেই সুর যে পরবর্তীকালে কত বিচিত্র ধারায় বর্ষিত হল, তা তাঁর রচিত অজস্র গানে সুরের বৈচিত্র্য দেখলেই বোঝা যায়। ফিরদৌস আরার কণ্ঠে শুনব পরের গানটি।

কথায় যাবার আগে বন্ধুরা যারা অপেক্ষা করছেন তাদের জন্য বলি, আমাদের যে পথে আপনারা আমার সঙ্গে কথা বলবেন আসবেন আমাদের এখানে 0332213 1342, 0332213 1342, সকলেই জানেন তবু আরেকবার একটু স্মরণ করিয়ে দেওয়া। সঙ্গীতের প্রতিটা বিভাগেই ছিল তাঁর অবাধ পদসঞ্চার। তাঁর ভক্তিমূলক শ্যামাসঙ্গীত, ইসলামী গান, দেশাত্মবোধক মাঠ সঙ্গীত কিংবা বিদেশি সুরে প্রভাবিত গান, এসব কোনোটাই ভুলবার নয়। গান লেখা আর সুর তৈরি নিয়ে তাঁর পরীক্ষা নিরীক্ষার অন্ত ছিল না। বিদেশি সুরে লেখা গানের পরিমাণ নজরুলের বিরাট গীতিভাণ্ডারের তুলনায় হয়তো খুব বেশি নয়, কিন্তু নজরুলকে জানতে গেলে তাঁর এই ধরনের সুরসৃষ্টির ধারাকেও জানতে হবে। আমরা আজ সেই ধারাটা নিয়ে একটু কথা বলবো, একটু ছুঁয়ে দেখার চেষ্টা করব। কিন্তু তার আগে আমি অন্য একটা টুকরো গল্প বলি, যেটি একজন সঙ্গীত শিল্পীর স্মৃতিতে, স্মৃতির পটে আঁকা রয়েছে। জন্মদিনে নজরুলকে গান শোনানোর সৌভাগ্য হয়েছিল সঙ্গীতশিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের। সেই দিনের স্মৃতি অনেক দিন পর্যন্ত উজ্জ্বল ছিল। তিনি বলছেন, 1967 সালে যখন প্রথম যুক্তফ্রন্ট সরকার তৈরি হল, তখন নজরুলকে জন্মদিনে আনা হয়েছিল রবীন্দ্র সদনে। সর্বসাধারণের সামনে নজরুল জন্মজয়ন্তী পালিত হয়েছিল। আমি রবীন্দ্র সদনের মাঠে আম্রকাননে গিয়েছিলাম না, গানটেক্ষুনি বলছি না, কিন্তু খুব দরদ দিয়ে গিয়েছিলাম। অদ্ভুত একটা এক্সপ্রেশন রক্ষ করেছিলাম কবির চোখে মুখে, দুচোখ বেয়ে ঝরঝর করে গড়িয়ে পড়ছিল জল। মনে হচ্ছিল এবার জেগে উঠবেন ওই নীরব যোগী। আমারও শিল্পী হিসেবে মনে হচ্ছিল আজ আমি সার্থক। সেই গানটি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা এখন শুনবো।

0: একজন বন্ধু রয়েছেন। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। আপনি শুরুতেই বলছিলেন যে নজরুল খুব নিঃসঙ্গ ছিলেন এবং মাঝে মাঝেই সেই যখন একা হয়ে পড়তেন, অনেকের মধ্যে থেকে একা হতে পারতেন, এবং সেই সব মুহূর্তেও কিন্তু এমন অনেক গান বেরিয়ে এসছে যেগুলো আমাদের আজকাল বারবার শুনলেও মনে হয় আবার শুনি। তো তেমনই একটি গানের কথা বলি, একবার নিতাই ঘটক এবং কাজী নজরুল ইসলাম তাদের নির্দিষ্ট মিউজিক কোম্পানিতে যাচ্ছেন গাড়িতে। হঠাৎ কেশব সেন সিটের কাছে দেখা গেল যে কাজী সাহেব গাড়িটিকে দাঁড় করাতে বললেন। দেখা গেল যে একজন গায়ক নিচে নেচে পথে গান গাইছে। তো সেই গান শুনে নজরুল কিছুটা থমকে দাঁড়ালেন এবং খানিকক্ষণ পরে গাড়িতে উঠলেন, এবং তখন কিন্তু উনি একটা কথাও বলছিলেন না। নিতাই ঘটক অনেক কথা বলছেন, যদি নজরুল চুপ, মিউজিক কোম্পানিতে চলে গেলেন, গিয়ে অন্যদিনে অনেকের সঙ্গে জমিয়ে গল্প করেন, সম্বোধন করেন, মজা করেন, তো কিচ্ছু করলেন না। একদম রিহার্সাল রুমে গেলেন, দরজা বন্ধ হয়ে গেল, এবং ওই যে গায়ক গান গাইছিল সেই গানের সুরটি তার মনের মধ্যে ঘুরছিল, এবং তিনি অনেকের মধ্যে থেকেও বাদ্যযন্ত্রীরা ছিলেন বা তার সহচররা তার সঙ্গে ছিলেন, কিন্তু তিনি একা, তিনি কারোর সঙ্গে কোনো কথা না বলে একদম নিজের মনে চুপ করে একখানে গান লিখলেন, পরো পরো চৈতালি সাজে কুসুমি শাড়ি। আর আপনি যেমন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কথা বললেন, তার জন্মদিনের এমন অনেক স্মৃতি লিখেছেন ইন্দুবালা দেবী, এবং ইন্দুবালা দেবীর সঙ্গেও নজরুলের সম্পর্কটা একদম অন্যরকম। বিশেষ করে ইন্দুবালা এবং আঙুরবালা, তারা নজরুল গীতিকে নজরুলের সময়ে যেভাবে যে উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন সেটা নিয়ে বারংবার চর্চা করলেও মনে হয় কম করা হলো। একটা ছোট্ট গানের গল্প বলে শেষ করি, যে কিভাবে দুজনের মধ্যে একটা গান নিয়ে প্রতিযোগিতা হতো সেইটাই বলার উদ্দেশ্য। একবার ইন্দুবালা এসে নজরুলকে বললেন যে কাজীদা আমার একটা খুব ভালো গান করে দিন, আমি আপনার একটা লেখা খুব ভালো গান গাইব। তখন নজরুল তার দিকে হেসে বললেন, খুব ভালো গান? ইন্দুবালা বললেন, হ্যাঁ দারুণ গান। তখন কাজী নজরুল ইসলামকে নজরুল ইসলাম ইন্দুবালাকে চুপ করে বসে থাকতে বললেন, এক টুকরো কাগজ নিলেন এবং সামনে লিখে ফেললেন একখানি গান, তোমার বুকের ফুলদানিতে ফুল হয়ে রব আমি। কিন্তু সেই গান ইন্দুবালা রেকর্ড করলেন না, পরবর্তীকালে আঙুরবালা রেকর্ড করলেন, এবং যা জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ বন্ধু। হ্যাঁ, অনেক গল্প শুনলাম টুকরো টুকরো। আসলে টুকরো টুকরো কথা গল্পের মধ্যে দিয়েই তো আমরা একটা মানুষকে চিনতে পারি, জানতে পারি। ধীরেন্দ্র চন্দ্র মিত্র,

একদিকে যেমন তিনি একা নিঃসঙ্গ ছিলেন, তেমনি অন্যদিকে তার গানের মধ্যে যে প্রায়ই সেগুলো ফুটে ওঠে তার রচনার মধ্যে, সুরের মধ্যে, তেমনি কিন্তু ছন্দের অনেক কারুকাজ তিনি করে গেছেন তার সুরের মধ্যে। আবার বিদেশি সুরের দক্ষতার সঙ্গে বিদেশি সুরকে তিনি তার সঙ্গীতে ব্যবহারও করেছেন। কাজী নজরুল ইসলাম তার গানে পারস্যদেশীয় সঙ্গীত পদ্ধতির প্রয়োগ করে গেছেন খুব সুচারুভাবে। পারসিক সঙ্গীতের মোকাম, যা হিন্দুস্তানি সঙ্গীতের ঠাট বা মেলির মতো, সেই রকম কয়েকটা মোকাম অত্যন্ত সার্থকতার সঙ্গে তার গানে তিনি ব্যবহার করেছেন। পারসিক মোকাম অবলম্বন করে যে গানটা তিনি সুরারোপ করেছেন সেটি খুব জনপ্রিয় একটা গান। এখানে কবি হিজাজ মোকাম বা ঠাট অবলম্বনে গানটা তৈরি করেন। তবে এই বিখ্যাত গানটির আসল সৌন্দর্য কিন্তু এর সঞ্চারী অংশে, সেটা সবচেয়ে আকর্ষণীয়। বিশেষ করে অস্থায়ী ও অন্তরার মধ্যবর্তী অংশটুকু খুবই সুরমধুর। সেই গানটা শুনলেই আমরা সেটি বুঝতে পারব। এবারে আমরা সেই গানটা শুনে নেব অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

মধ্যপ্রাচ্যের বহু বিচিত্র সুর নিয়েও কবি বাংলা গানে নানান সফল পরীক্ষা করে গেছেন। আরবীয়, ইরানীয়, মিশরীয়, তুর্কি সুরের গানগুলোর কথা বিশেষ করে বলাই যায়। যে সমস্ত বিদেশি সুরকে কবি দেশজ রসে নিষিক্ত করে নানান রকম অভিনব সুর তৈরি করেছেন, তা আমাদের বাংলা সঙ্গীত জগতে এক অন্য মাত্রা যোগ করেছে। 30-এর দশকে যখন তিনি পরিপূর্ণভাবে গানের জগতে প্রবেশ করেছিলেন, সেই সময় বাংলা গানে আরবি সুর ও ছন্দের প্রয়োগ একটা অন্য মাত্রা দিয়েছিল। মূল সুরের কাঠামোটিকে আরবি হলেও কবির নিজস্ব শৈল্পিক সৃজনশীলতায় গানগুলোকে বাংলা গান হিসেবে বুঝতে আমাদের কিন্তু কোনো অসুবিধে হয় না। গানগুলোর সুর আর ছন্দে মরুভূমির রুক্ষতা এবং সেই ঘূর্ণি হাওয়ার চঞ্চলতা ফুটে উঠেছে। গানগুলো শুনতে শুনতে মরুভূমির ধুধু বালুরাশির সীমাহীন নির্জনতার ছবি যেন আমাদের মনকে কোনো এক নাম না জানা মরুপ্রান্তরে নিয়ে চলে যায়। যাই ছন্দ হোক, যাই কিছু হোক, একটা উদাসী ভাব তার গানের সুরে কিন্তু রয়েছে। যে গানটার কথা বলছি সে গানটা নিশ্চয়ই শ্রোতাবন্ধুরা বুঝতে পারছেন, খুব বিখ্যাত একটি গান। শুনব ফিরোজা বেগমের কণ্ঠে।

0: হ্যাঁ, এই গানটার মধ্যেও শেষের দিকে একটা নাচের ছন্দ রয়েছে প্রত্যেকটা লাইনের শেষে। আমাদের একজন বন্ধু রয়েছেন, নমস্কার।
1: নমস্কার, সুপ্রভাত সঞ্চিতা।
0: হ্যাঁ সুপ্রভাত, বলুন কে বলছেন?
1: লক্ষ্মণ দাস লেন, হাওড়া ময়দান থেকে স্নেহাশিস রাহা কথা বলছি।
0: বলুন।
1: আসলে নজরুল সাহেবকে তো একটা বিদ্রোহী কবির তকমা দেওয়া হয়েছে, কিন্তু আমার মনে হয় যে বারো আনা যদি তার বিদ্রোহ থাকে তাহলে আট আনা অবশ্যই তার মধ্যে একটা প্রেমিক সত্তা ছিল, এবং সেই জন্যই মনে হয় এরকম সৃষ্টি আমরা পেয়েছি। তবে ওইসব প্রসঙ্গ বাদ দিয়ে আপনি এই মাত্র যে গানটা শোনালেন, এই বিদেশি সুরের গানেও কিন্তু যদি আমরা শুধু এই দিকটা ধরি আমরা কিন্তু মুগ্ধতায় ভরে যাব। যেমন এই মুহূর্তে আমার দুটো গানের কথা খুব মনে পড়ছে, যদি খুব লক্ষ্য করি, আলগা করগো খোপার বাদন, ডান্ডিতে এত বিদেশি শব্দ তিনি কি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, বা দূর দ্বীপ বাসিনী তিনি তিনি তোমায় চিনি, এই দুটো গানের কথা আমার খুব মনে পড়ছে। আসলে বিদেশি সংস্কৃতির সঙ্গে আমাদের এই ভারতীয় সংস্কৃতিটা এত সুন্দর তিনি মিশিয়ে দিয়েছেন, এবং এই জন্যই মনে হয় বাংলার সংস্কৃতিটা তার গান এত সমৃদ্ধ হয়েছে। আমি আরো আমাদের তথ্য সমৃদ্ধ করুন, ভালো লাগছে অনুষ্ঠান, সঙ্গে আছি,
0: ধন্যবাদ বন্ধুকে। হ্যাঁ, যেটা বলছিলাম, আজ আমি চেষ্টা করছি একটু বিদেশি সুরে প্রভাবিত যে সুরগুলি তিনি রচনা করেছেন সেইটা একটু ছুঁয়ে যেতে। যদিও নজরুল গীতির ভাণ্ডারে এর সংখ্যা একটু কম, তবুও এরপর যে গানটা শুনব, এই যে রুম ঝুম ঝুম গানটাও কিন্তু এই ধারারই একটা গান। এখানেও আরবি সুরের একটা প্রভাব রয়েছে। নারায়ণ চৌধুরী গানটিকে মুরিশ মেলোডির আমেজযুক্ত গান বলেছেন, তবে গানটার মধ্যে যে অপূর্ব সুর ও একটা দোলায়িত ছন্দ আছে সেটা বিশ্লেষণ করলে গানটার মধ্যে একটা আত্মিক দেশজ ভাব অনুভব করা যায়। মানে যেটা সবসময় আমি বলছি, বিদেশি সুর নিলেও তার সঙ্গে দেশজ সুরের যে একটা সুন্দর মেলবন্ধন তিনি ঘটিয়েছেন, সুর ও ছন্দের শৌকর যে গানের মধ্যে যে নাটকীয়তা বা চিত্রকল্প আছে সেটাও কিন্তু জীবন্ত হয়ে উঠেছে। সেই বাদশাজাদার প্রতি যিনি আরবি ঘোড়াতে করে নাম না জানা সেই সুন্দরী রমণীর রূপতৃষ্ণায় আকৃষ্ট হয়ে তার ব্যর্থ অন্বেষণে মরুভূমিতে পথ হারিয়েছেন, যেমন জলের অন্বেষণে দিকভ্রষ্ট হয়ে থাকেন তৃষ্ণার্ত মুসাফির, মরুভূমিতে মরিচিকার ছলনায় বিহ্বল হয়ে যায় তিনি। সেই রকমই এইরকম আরেকটি গান রুম ঝুমঝুম এখন আমরা শুনব। এখানেও কিন্তু যে একটু আগে বন্ধু বলছিলেন, এই যে প্রেমের যে একটা আরতি সেটাও কিন্তু রয়েছে এর মধ্যে। শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

0: একজন বন্ধু রয়েছেন। নমস্কার।
1: নমস্কার, অসীম কুমার মণ্ডল, বেথালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে।
0: হ্যাঁ বলুন।
1: কবি সুগভীর প্রাণ মাতানো সুর, ভরপুর লোকগীতি ভক্তিগীতি, পাশাপাশি দেশাত্মবোধক গান এবং বিভিন্ন আকারে ইঙ্গিতে যে রাগ ভিত্তিক গান, তা কিন্তু বাঙালির চির গর্বের অক্ষয় এবং অপূর্ণব সম্পদ। তবে আমরা পর্যালোচনায় দেখি যে তার বিশেষ কৃতিত্ব, তিনি শাস্ত্রীয় সঙ্গীতের আধারে সৃষ্টি প্রচলিত অপ্রচলিত রাগের খেয়াল ভাঙা গান বাংলার গীতিকে একদম সম্পূর্ণভাবে সমৃদ্ধ করেছিলেন এবং এশিয়ার বহু ধারা বিদেশি সুর এক বিশেষ গীতির দিক হিসাবে আমাদের কাছে কিন্তু পরিগণিত হয়েছে। ভক্তিগীতি, ইসলামী সঙ্গীত এবং নাট্যসঙ্গীত, শ্যামা সঙ্গীত এর যে সংযোজন, তাছাড়া কাওয়ালি, গজল এবং বিদেশি সুরভিত গান আমাদেরকে একদম সুরবৈভাবে ভরপুর করে রেখেছে। এবং তিনি তো অপ্রতিদ্বন্দ্বী সুরকার। আর আজকে গানের বেলায় আমরা যে বিভিন্ন গান শুনছি, সেই গান সম্বন্ধে নূতন করে আর কি বলবো। তবে ওনার যে বিদেশি সুর এবং সৃষ্ট ছন্দ রাগ, এগুলো মন মাতিয়ে তুলেছে। তার বিভিন্ন তথ্য পরিবেশন করার জন্য ধন্যবাদ আকাশবাণীকে, ধন্যবাদ গানের বেলাকে, ধন্যবাদ আপনাকে। এইভাবে গানের বেলার সঙ্গে মিশে মিশে থাকি। অসীম কুমার মণ্ডল, বেথালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে ছোট্ট সংযোজনটি করলাম।
0: ধন্যবাদ বন্ধু। এরপরে আমরা যে গানটা শুনব সেটাও খুব জনপ্রিয় একটি গান, যে গানটা বাংলা গানের জগতে একটা অন্যরকম বৈশিষ্ট্য বহন করে। গানটির বর্ণিত যে চিত্রকল্প, সেটাতে যে সুর কবি ব্যবহার করেছেন, সৃষ্টি করেছেন, সেটা মধ্যপ্রাচ্যের সুরের সঙ্গে, মানে ইরানীয় সুরের সঙ্গে দেশীয় সুরের এক সার্থক মিলন। মধ্যপ্রাচ্যের অনেক সুরই তিনি নিয়েছেন এবং তার সঙ্গে দেশজ সুরের মেলবন্ধন ঘটিয়েছেন। সেই রকমই আরেকটি গান শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে।

0: মধ্যপ্রাচ্যের মিশরীয় নাচের সুর ও ছন্দেও তিনি তার গান তৈরি করেছেন, সুর তৈরি করেছেন। যে গানটি এরপর আমরা শুনব, সেই গানটির অস্থায়ী অংশের সুরের সঙ্গে মিশরীয় ডান্সিং আইস এই সুর আর ছন্দের একটা মিল দেখা যায়। এবং দুটো সুর যদি বা দুটো গান যদি পাশাপাশি শোনা যায়, যারা নজরুল গীতি নিয়ে চর্চা করেন তারা অবশ্যই বুঝতে পারবেন খুব সুন্দর একটা মিল রয়েছে। শুনব গান, তার আগে বন্ধুর সঙ্গে কথা বলে নি।
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: আমার গ্রাম কুলঠা থানা খেজুরি পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
1: রামপদে বাড়িত অনেক ভালো ভালো গান হচ্ছে, আমাকে যদি একটা অংশুমান রায়ের গান শোনেন ভালো হয়। ওই যে গানের কথা আছে, তোরা সব জয়ের ধ্বনি দিও।
0: হ্যাঁ বন্ধু, এটা অনুরোধের আসর নয়, আমাদের আজকের অনুষ্ঠান তো নজরুল গীতি নিয়ে হচ্ছে। তো আপনারা যখন ফোনে আসবেন আমাদের সঙ্গে কথা বলতে, একটু শুনবেন অনুষ্ঠানটা কি নিয়ে হচ্ছে, তারপর সেই বিষয়ে কথা বললে মনে হয় ভালো হয়। আমরা শুনিনি সেই গানটি চন্দ্রাবলী রুদ্রদত্তের কণ্ঠে।

আমাদের হাতে সময় খুব কম, দেখি একজন বন্ধু এসেছেন। না, কিছু সমস্যা হচ্ছে। একটা কথা, মানে একটা ছোট্ট গল্প যেটা বলছি, এরপরে আমরা যে গানটি শুনব, কিউবান ডান্সের সুরে নজরুল তার কিছু সৃষ্টি করেছেন, সেরকমই একটি খুব জনপ্রিয় একটি গান রয়েছে, আমরা সেই গানটা শুনব। সেই গানেরই একটি গল্প তার দীর্ঘদিনের সহকারী জগৎ ঘটকের কনিষ্ঠ ভাই সুরসাধক শ্রীনিতাই ঘটক লিখেছেন এক জায়গায়। বলছেন যে একদিন সেকালের বিখ্যাত ইংরেজি ছবি পেগান লাভ সং দেখতে গেলাম কবির সঙ্গে। ছবির নায়ক রামন নোভারের কণ্ঠে কাউন্ট

তুমি ওয়ের দ্য মুন বিমস, এই গানটা শুনে কবি যেন পাগল হয়ে গেলেন। গানটি শোনার পর থেকেই প্রথম লাইনের সুরটি সেখানে বসেই গুনগুন করে গাইছিলেন। বাকি ছবিটা আর কবির মনে মন দিয়ে দেখা হলো না। তারপর বাড়ি ফেরার পথে মুখেই রচনা করলেন এই গানটি, কিন্তু সেই গানটি তখন শেষ করা হয়নি, মানে পুরোটা তৈরি হয়নি। কিছুদিন পরে কিউবান সুরের একটি টার্কিশ রেকর্ড আনলেন তিনি, এবং শিল্পীর নাম যতদূর উনি মনে করতে পারছেন ইবাম পাশা। কাম টু মি গানটির সঙ্গে এই গানটারও খুব মিল ছিল, এবং এই গানের মিউজিক ও সুরের ছায়ায় তৈরি হয় সেই জনপ্রিয় গানটি। পরবর্তী বিভিন্ন সময় বিভিন্ন শিল্পী এই গানটি রেকর্ড করেছেন, অবশ্যই সেই রকমই নজরুল গীতির একজন শিল্পীর কণ্ঠে আমরা শুনব ফিরোজা বেগমের কণ্ঠে সেই গানটি। এই গানটির কথা কিন্তু একজন বন্ধু আমাদের বলছিলেন, বিদেশি সুরে সুরারোপিত, বিদেশি সুরের ছায়ায়।

যে গানটি দিয়ে আমরা শেষ করব আজকের গানের ভেলা, সেটি আরবি সুরের প্রভাবে যে রুমঝুম ঝুমঝুম খেজুর পাতায়, সেই গানটি, যে গানটির কথা নারায়ণ চৌধুরী বলেছেন মুরিশ মেলোডির আমিরযুক্ত গান। সুস্মিতা গোস্বামীর কণ্ঠে এটি আজকের শেষ গান। আপনাদের সঙ্গে ছিলাম আমি সঞ্চিতা মিত্র।

গানের ফেলা আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় শৌরিক ঘোষ এবং কিংশুক ঘোষ।

0: ঘড়ির কাঁটা ঠিক 11:01 আর এই মুহূর্তে আমরা খেলাধুলার অনুষ্ঠানে সরাসরি রয়েছি। আমি শরিক, আমার সঙ্গে রয়েছে
1: কিংসুক।
0: একদম। আর আজকে
1: হ্যাঁ বলো,
0: কি হতে চলেছে কিংসুক?
1: আমি বুঝতে পারছি, দেখো
0: দেখো কালকে রাতে যেটা হয়েছে সেই রাতটা কিন্তু আমরা কেউ ভুলতে পারবো না।
1: একদম,
0: রাত 10:30 থেকে 12:30 অবধি ওই যে মুহূর্তটা গোটা পৃথিবী যেন এক দিকে তাকিয়েছিল, একটা দেশের দিকে তাকিয়েছিল, আমার যেটা মনে হয়।
1: একদমই তাই। মানে দেখো শৌরিক, তুমি, আমি বুঝতে পারছি তোমার এখন যে বিষয়টা নিয়ে তুমি এতটা এক্সাইটেড। আমার আমার মনে, আমি জানি শুধু তুমি নও, মানে যারাই মোটামুটি আর্জেন্টিনা ফ্যান তারা সবাই এক্সাইটেড। শুধু এক্সাইটেড নয়, আরও অনেক রিজন রয়েছে যার জন্যে তারা প্রচণ্ড খুশি। সেই সব কারণগুলোতে আসবো। কিন্তু দেখো শৌরিক, আমি তোমার মনে

0: অবস্থার জন্য আমি একটা ছোট্ট মিউজিক তোমার জন্য চালাচ্ছি, দেখো তো তুমি কিছু মিল খুঁজে পাচ্ছ কিনা।
1: আরে বাপরে বাপ, এক্স্যাক্টলি দাদা স্টেডিয়ামে গতকাল রাতে ঠিক এটাই হচ্ছিল, গোটা স্টেডিয়াম জুড়ে কিন্তু একটাই নাম শোনা যাচ্ছিল, মেসি মেসি মেসি, বিকজ হি ইজ মেসি, রাইট?
0: হি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, নো ডাউট, কোনো ডাউট নেই। আর এবারে তুমি বুঝতে পারছো, প্রথম ম্যাচে তিনটে গোল, হ্যাট্রিক, এবং তারপরে এই ম্যাচে
1: দুটো গোল,
0: তাহলে টোটাল পাঁচটা,
1: মানে
0: আর এখনো লিডার, মানে এখনো
1: আমরা এই মেসি নিয়ে তো আসবে আমাদের ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে, আজকে আমাদের সঙ্গে অর্ণব আছে ডেফিনেটলি, সেটা নিয়ে তো কথা বলবে, মেসিকে নিয়ে তো আমরা কথা বলবি, তবে তার আগে আমাদের কিন্তু আমাদের ঘরকে ভুললে চলবে
0: না, না না না না না, একদম না,
1: ডায়লগ আছে না ধুরন্ধরে, ঘর কি আপ নেই আয় জাসি,
0: মেরে কো তো আয়ে, বিকজ আমাদের শুধুমাত্র আর্জেন্টিনা জিতে সেটাও নয়, কিন্তু এই নীল জার্সি পরেও কিন্তু আমাদের নিজস্ব দল ইন্ডিয়া কিন্তু অলরেডি জিতে নিয়েছে ওয়ার্ল্ড কাপ, তারপরে আবার জিতে নিয়েছে ওডিআই,
1: একদমই তাই, এবং তার সঙ্গে আমরা এই রিভিউ নিয়ে যাব রিসেন্টলি, যে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান ওডিআই সিরিজটা হয়েছে, সেখানে আমরা কথা বলবো ইন্ডিয়ার পারফরমেন্স নিয়ে এবং আফগানিস্তান পারফরমেন্স নিয়ে, এবং আমরা দেখবো যে তারা কিভাবে খেলেছে, কতটা সুন্দর খেলেছে। ইতিমধ্যে কিন্তু আমাদের উইমেন্স ক্রিকেট টিমও কিন্তু দুর্ধর্ষ খেলছে, তারা কিন্তু টি টোয়েন্টি সিরিজ আপাতত দুটো ম্যাচ জিতে গেছে তিনটের মধ্যে, অন্যদিকে তোমার ট্রাই নেশন
0: এক্স্যাক্টলি বা ইন্ডিয়া এও কিন্তু সেখানে অসাধারণ পারফরমেন্স করে জিতেছে,
1: ভারতবর্ষ কিন্তু বিভিন্ন ক্রীড়াঙ্গনে দুর্ধর্ষ মানে পারফর্ম করছে, তার পাশাপাশি হকি ভুললে চলবে না,
0: এক্স্যাক্টলি
1: ভুললে চলবে না, সুতরাং আজকে আমরা সমস্ত কিছু নিয়ে কম্প্যাক্ট নিয়ে যাব, আজকে খেলাধুলো আটে থাকবো, আমি শরীর আমার সঙ্গে থাকবো
0: কিন্তু কিন্তু শুধু কি আমরা কথা বলবো সেটা তো নয়, মানে তোমরাও তো ফোন লাইনে আসবে, এবং দেখো প্রথমে তোমাদের জন্য একটা খুবই সিম্পল খুবই ইজি কোয়েশ্চেন তোমাদের জন্য আমরা রাখছি, সেটা হচ্ছে যে তোমরা ওয়ার্ল্ড কাপ যে চলছে তোমরা কাকে সাপোর্ট করছো, এবং যেটা টুইস্ট সেটা হচ্ছে কেন সাপোর্ট করছো, মানে সেটা কিন্তু যে কোনো রিজন হতে পারে, দেখো শোন আমি যদি তোমাকে বলি যে তুমি আর্জেন্টিনাকে কেন সাপোর্ট করছো,
1: ডিফেন্স,
0: আচ্ছা মানে এক্স্যাক্টলি, দেখো সেটাও কিন্তু একটা কারণ হতেই পারে,
1: সবথেকে বড় কারণ, এবং অনেক যারা, এবং একটা শব্দ থেকে উঠেছে সিজনাল ফ্যান বলে,
0: হ্যাঁ
1: তারা কিন্তু মূলত এই এই লোকটার জন্যই দলটাকে তাকিয়ে থাকে, দলটাকে ভালোবাসে,
0: হ্যাঁ মানে একদম, মানে সেটা হতেই পারে,
1: সেটা হতেই পারে, এবং ডেফিনেটলি আমি আমি সম্মানও করি বিষয়টা, কারণ কেন হবে না, কেন করবে না সে। ইতিমধ্যে কিন্তু আমরা চলে আসতে পারি আমাদের ফোন লাইনে, যেটা অলরেডি কিংসুক বলে কোন দলকে সাপোর্ট করছো কেন করছো, চটপট চলে আসো আমাদের ফোন নাম্বার 0332213134।
0: আর কোনো কারণে যদি আমাদের ফোন লাইনে তোমরা ব্যস্ত পাও, তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজ যৌবাণী কলকাতা, সেখানে একটা সুন্দর পোস্টার রয়েছে খেলাধুলো, সেই পোস্টারের তলায় কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো,
1: এবং তার পাশাপাশি তোমার জন্য কিছু থাকবে, কিছু ফ্রি হিট,
0: একদম
1: হিট তো থাকছে, একটা ফ্রি হিট অলরেডি কিংসুক দিয়ে দিয়েছে, তো ঝটপট চলে এসো এই এই প্রশ্নটাকে নিয়ে, এই উত্তরটাকে নিয়ে, যে তোমরা কোন দলকে সাপোর্ট করছো এবং কেন করছো।
0: আর আমরা যেহেতু একদম প্রথম থেকেই যেটার জন্য সৌরিক এত এক্সাইটেড, শুধু সৌরিক না সবাই এক্সাইটেড, যে মেসি কাল আগুনের মতো খেলেছে,
1: আগুনের মতো খেলেছে,
0: আর সেই জন্য আগুনের মতো উনি যেহেতু খেলেছেন, সেই আগুনের শুধু সেটা না, তার সঙ্গে আরো পরে দুটো ম্যাচ হয়েছিল, সেগুলোও কিন্তু পুরো আগুনের মতো ম্যাচ হয়েছে, যেখানে মেসি কিন্তু সত্যি আগুন পাখির মতো উড়ে উড়ে সারা মাঠে গোল করে ইতিহাস নতুন করে লিখেছেন, সবকিছু নিয়ে আসবো। আর তার মাঝখানে তোমাদের সবার জন্য রইল কৈলাস খের এবং নীলায়ন চ্যাটার্জির কণ্ঠে এই গানটি, ফিরে আসছি আমরা গানের পর।

0: ঠিক যেরকম মেসিও আগুন পাখির মতো কালকে খেলেছেন, ঠিক সেরকমই কিন্তু আমাদের নিজেদের দেশের প্লেয়াররাও কিন্তু আগুনের মতো খেলেছে এবং জিতে নিয়েছে ট্রাই সিরিজ।
1: এক্স্যাক্টলি তাই, ওডিআই সিরিজে যে স্কোয়াডটা ছিল সেখানে কিছু ভেটারেন্সের দেখে আমার ভীষণ মনটা ভালো হয়ে গেছে। আবার রোহিত শর্মা, বিরাট কোহলিকে দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি এই যে সিরিজটা যেখানে আমরা দেখতে পেলাম যে নতুন যে স্কোয়াডটা সেখানে কিন্তু একজন ডেবিউটান ছিল এবং সেই ডেবিউটান কিন্তু দুর্ধর্ষ, মানে এক কথায় দুর্ধর্ষ।
0: হ্যাঁ, মানে আমরা কেউ ডিসএগ্রি করতে পারবো না এই
1: বিষয়টা। তার নাম গুরনুর ব্রার, সে কিন্তু এক কথায় গোটা সিরিজটাতে অনবদ্য ছিল এবং টপ উইকেট স্কোরার
0: একদমই, মানে সাতটা উইকেট নিয়েছে পুরো সিরিজে। অসাধারণ বোলার এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই গুরনুর ব্রারের যেরকম রয়েছে সেরকমই কিন্তু অসাধারণ আরেকটা বোলার, যেটা হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা। আমরা প্রসিদ্ধ কৃষ্ণাকে আগে আইপিএলে দেখেছি অসাধারণ খেলতে, কিন্তু এবার আমরা দেখে নিলাম যে এই সিরিজটাতেও কিন্তু সে খুবই ভালো বল করেছে। আর একটা প্লেয়ারের নাম তো বলতেই হয়, মানে বোলিং যতটা স্ট্রং ছিল আমাদের সেরকমই ততটাই স্ট্রং বা তার থেকে একটু বেশি স্ট্রং ছিল আমাদের ব্যাটিং পারফরমেন্স।
1: কারণ দুটো সিরিজ, দুটো ম্যাচে, তিনটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচে শুভমান গিল দুর্ধর্ষ এক কথায় যাকে বলে, কারণ একটাতে 84 একটাতে 154, মানে ইয়ার্কির কথা নয়। তারপরে তিন নম্বরটাতে কিন্তু জয়সওয়াল কিন্তু স্টেপ আপ করলো, গিল খেলতে না পারলেও সেখানে কিন্তু ব্লাস্ট 86 বলসে 110, মানে ভাবা যায়।
0: দেখো, মানে ভাবা তো অবশ্যই যায়, কারণ হয়ে গেছে অলরেডি করে দেখিয়ে দিয়েছে।
1: এই যে আমাদের ইন্ডিয়াতে নতুন যে ফর্মটা আমরা দেখতে পাচ্ছি শুভমান গিলের, এই যে কামব্যাকটা হলো ওডিআই, সেটা কিন্তু খুব একটা আশ্চর্যকর নয়, কারণ আমরা দেখতেই পাচ্ছিলাম যে আগের সিজনে শুভমান গিল কিন্তু খুব একটা ফর্মে ছিল,
0: খুব একটা ফর্মে ছিল। দেখো, এটা তো হতেই থাকে, মানে আমাদের এটাই হচ্ছে ব্যাপার, যখনই কোনো প্লেয়ার কোনো কারণে ধরো ফর্মে না থাকে, আমরা তার মানে আমরা তাকে একটা ব্যাক স্ট্যাপ করি বা আমরা তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানেই চলে আসে যে এই রকম প্লেয়াররা যারা তাদের ফর্মে হয়তো কিছু কোনো কারণে না থাকার পরেও তারা যে কামব্যাক করে এই রকম পারফরমেন্স দেয়, তো মানে আমি তো এখন বসে বলতেই পারি যে আমি ইন্ডিয়ার পরের ক্যাপ্টেন হিসেবে এই ক্যাপ্টেনকে একদম খুব হ্যাপিলি agree, মানে accept করতে রাজি, আমার কোনো অসুবিধা নেই,
1: আমার ক্যাপ্টেন্সি নিয়ে কোনো ডাউট নেই। ইভেনচুয়ালি আমরা যখন সেকেন্ড ম্যাচটা দেখছিলাম, অবশ্য ফার্স্ট ম্যাচটা কিন্তু মানে যেটা তোমার 50 এর হওয়ার কথা ছিল

0: কিন্তু তোমার 25 হলে কেন বলতো, বৃষ্টির জন্য,
1: বৃষ্টির জন্য।
0: সেইখানেও কিন্তু আমরা দেখছিলাম যে আমরা কি মানে জানি, যখন কি জানি যে যখন টি-20 ফরম্যাটে খেলা তখন এটা অন্য একটা ফর্ম চলে আসে,
1: এক্স্যাক্টলি।
0: কিন্তু এইখানে যেটা আমরা দেখলাম সেদিনকে ধর্মশালাতে, সেখানে কিন্তু একটা অন্যরকম আমরা প্লেয়ার্সদেরকে দেখতে পেলাম। ইতিমধ্যে কিন্তু আফগানিস্তানের কথা যদি বলি, আফগানিস্তানে কিন্তু খুব একটা খারাপ খেলেনি, শুধু একটু সমস্যা ছিল পার্টনারশিপে, একটু সমস্যা ছিল আফগানিস্তানে, যেটা একটু মানে সমস্যা হয়েছে। গুরবাজ যেরকম 51টা বলে 102 করেছে ডেফিনেটলি, শুধু একজনে কিন্তু আমার মনে হয় যে ভালো করে খেলেছে, কোথাও না কোথাও গিয়ে টিমের মধ্যে একটা ফর্ম ছিল না, এবং মিডফিল্ড অর্ডারও কিন্তু খুব একটা ভালো ছিল,
1: খুব একটা ভালো ছিল মানে মানে দেখো খারাপ তো আমরা বলতে পারি না, মানে তারা অনেকটাই ফাইট করেছে অবশ্যই। দেখো মানে আমি যেখানে সেকেন্ড ম্যাচের কথা যদি বলি, সেখানে তুমি বুঝতে পারছো মানে 49.5 ওভার্সের একটা ম্যাচে 402, মানে একটা টিম যখন প্রথমে ব্যাটিং করতে নামছে 300 বলে সে যদি 402 টার্গেট নিয়ে নামছে, সেই টেনশনের মাথায় সেখানে কিন্তু রামাদুল্লাহ গুরবাজ তুমি যেরকম বললে মানে সে কিন্তু 41 করেছে, খুবই ভালো খেলেছে। পরের দিকে নেমে যেটাকে মেনশন করতেই হয় রহমত শাহ, সে কিন্তু 89 বলে 79 করেছে, সেটা কিন্তু খুব একটা খারাপ নয়,
0: খারাপ নয়। ইভেনচুয়ালি দেখো তুমি যদি এই ম্যাচটা কথাও তুমি যদি বলো, ইন্ডিয়া কিন্তু 170 রানে জিতেছে, হ্যাটস অফ টু দ্য বোলার্স,
1: 170 রানে জিতে,
0: 170 রানে জিতে গেল ইন্ডিয়া, এবং হ্যাটস অফ টু দি বোলার্স, কাম অন বোলার্সদেরকে নিয়ে আমাদের মনে একটু কথা বলা উচিত, কারণ আমরা মানে
1: খুব ভালো ব্যাটিং অর্ডার ছিল, খুব অ্যাটাক করেছে, সেই জন্য প্রচুর রানে জিতেছে। কিন্তু এখানেই কিন্তু যে সিলভার লাইনিং অফ দ্য স্টোরিজ যেটা মাঝে মাঝে চলে আসে, বোলার্সরা সেখানে তাদের কিছু অসাধারণ স্পেল থাকে যার জন্য মানে দেখো রান তো তুমি করে দিলে, কিন্তু অন্য টিমের যদি রান করে নেয় তখন তাহলে কি করে জিতবে,
0: এক্স্যাক্টলি। এবং তার পাশাপাশি তুমি যদি আরেকটা জিনিসও দেখো, এই যে ভেটেরানসের আমি কথা বললাম, আমরা সবসময় ক্রেডিট দিই ভেটেরানস প্লেয়ার মানে বোলার বলে, সে খুব ভালো খেলেছে, সে খুব ভালো বল করেছে। ইতিমধ্যে কিন্তু এই সিরিজে কিন্তু আমরা অন্যরকম একটা ছবি দেখতে পেলাম, আমরা কিন্তু ভেটেরানসের কাছ থেকে সেইভাবে কোনো সাহায্য পাইনি, আমি এক কথা বলতে পারি।
1: হ্যাঁ মানে খুব একটা পাই
0: পেয়েছি ইয়াংস্টারদের থেকে,
1: যেটা পেয়েছি ডেবিউটেন্টদের থেকে,
0: ডেবিউটেন্টদের থেকে। প্রসিদ্ধ কৃষ্ণের কথা তুমি যদি বলে, আইপিএল খেলতে দেখেছো, এবং এই ওডিআই সিরিজে আইপিএল থেকে ওডিআই ইয়ার কি নাকি,
1: পুরো ফরম্যাটটাই আলাদা,
0: মানুষ কিভাবে ওঠে টেস্ট আইপিএল তারপরে যায় টি-20, তারপর
1: ওডিআই। কিন্তু মানে বিষয় এটাই যে আমরা আইপিএল দেখে এসেছি, মানে দেখো তুমি যেটা একদম শুরুতেই বলে যে 20 ওভারে খেলার ফরম্যাট আর ওডিআই ফরম্যাটটাই কিন্তু আলাদা, কারণ যখন ওভার অনেকটা বেড়ে যাচ্ছে তাকে টানা 10 ওভার বল করা কিন্তু ছেলে খেলা নয়, যেখানে আমাদের অনেকগুলো বোলার বলে হয়তো 7 ওভার 8 ওভার করে তারা বল করছে। সেখানে প্রসিদ্ধ কৃষ্ণ যদি কথা বলি, তার মানে বেস ইকোনমি কিন্তু কোথাও গিয়ে তিনের নিচে,
0: তিনের নিচে,
1: মানে উইচ ইজ আ লট, তিনের নিচে ইকোনমি থাকা মানে আমার ভালো লেগেছে,
0: ধরে নিয়ে যে দেড় বা দুইয়ের উপরে থাকলে ইটস সেখানে কিন্তু প্রমাণ করে দিল গুরনুর যে মানে আমি পুরনো বা তুমি নতুন বা তুমি আমি পুরনো বলে কোনো ম্যাটার করে না,
1: কোনো ম্যাটার করে না,
0: দ্য গেম আই ক্যান রুল দ্য গেম, ডেফিনেটলি তাই,
1: এক্স্যাক্টলি তাই। আর আমরা অনেক কথা বলে নিয়েছি,
0: এবার
1: আমাদের কোন বন্ধু,
0: আমরা যে প্রশ্নটা তোমাদের করে গেছিলাম যে তোমরা কোন দলকে সাপোর্ট করছো এবং কেন করছো, চলে এসো ঝটপট আমাদের ফোন লাইনে, ইতিমধ্যে বন্ধু রয়েছে আমি দেখতে পাচ্ছি।
1: হ্যাঁ দেখি বন্ধু কাকে সাপোর্ট করছে।
0: হ্যালো হ্যালো হ্যালো
2: হ্যালো
0: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: আমি খড়গপুর থেকে আশিস কুইলা বলছি।
1: হ্যাঁ বলো,
2: হ্যাঁ আমি তার আগে বলে দিই, আমি 2018 ওয়ার্ল্ড কাপ দেখতে গিয়েছিলাম রাশিয়াতে।
0: আচ্ছা
1: আচ্ছা,
2: আপনার আপনার মেসি ক্রোয়েশিয়ার কাছে যেটা ভলগানো দিচ্ছিল, যেটা খেলা হয়েছিল নিজদিন অফগার্ড, ওখানে 3 গোল খেয়েছিল, ঠিক আছে। তার আগে মস্কো দেখেছিলাম, তারপরে ব্রাজিলের খেলা দেখেছিলাম সেন্ট পিটার্সবার্গে, মানে কোস্টারিকার সঙ্গে, তারপরে আবার পানামা ইংল্যান্ড 5-1 জিতলো, তারপরে কাজানে হারলো আপনার।
0: তো এবার এবারের ম্যাচে
2: এবারেও আমার এবারেও টিকিট ছিল,
0: আচ্ছা
2: আমার কিন্তু, বাট আমার আমার প্রিয় টিম হচ্ছে বার্সেলোনা ক্লাবে যেখানে মেসি খেলে, তবু আপনাদের আপনারা তো মেসি

0: আপনি বলছেন বেশি অসাধ রূপিয়ার বাপাটা তার হচ্ছে ঈশ্বর প্রদত্ত, ঠিক আছে, তবু বলি উনি থাকা মানে প্রতি ম্যাচে একটা করে পেনাল্টি ওকে দেবেই, আধা ওভার দিয়ে দেবে। কেননা শুনুন শুনুন, আমি আমরা বলছি গতবারে আপনি কোয়ার্টার ফাইনাল দিকে সেইবার সবগুলো দিয়েছে এবং সবগুলো টাই ব্রেকারে জিতেছে সবগুলো। আমার ফলান্ডের টিম দু বলে এগিয়ে যাওয়ার পরে আর সবচেয়ে মারপুটে টিম হচ্ছে এই, যখনই কালকে মারপিট করছিল প্রতিটাতেই মারপিট করে। শুনুন ভালো, এরা যদি আগে বিদায় নিয়ে নেয় তাহলে কিন্তু খারাপ লাগে, দেখতে দেখতে খুবই খারাপ লাগে, বাট ঠিক ইজ দ্যাট এটা হচ্ছে কিন্তু বাস্তব যে পেনাল্টিকে ও আবার দিবে নেক্সট ম্যাচ যখনই পেনাল্টি ও পারে।
1: একদমই তাই, এবং এটাই তো খেলার নিয়ম, মানে খেলা যে কখন কি হয় সেটা বোঝা যায় না, এবং তার পাশাপাশি যেটা উনি বললেন যে মারপিট লেগে যেত,
2: হ্যাঁ মানে এই যে স্পিরিট, দিস ইজ দ্য স্পিরিট অফ দ্য গেম, যে আমি দেখো এই যে মানে একটু পুশিং একটু এগুলো তো ফুটবলের একটা পার্ট, একটা অংশ, কিন্তু সেখানে গিয়েই আমরা যখন মানে আমরা মানে সেই জন্যই নিয়মগুলো ইয়েলো কার্ড রেড কার্ড এগুলো সবই রয়েছে।
1: তুমি দেখো না এবারে ফিফাতে অন্যরকম মারপিট হয়েছে, কারণ
2: ওরে বাপ রে বাপ,
1: প্রথম থেকে শুরু হলো তিনটে রেড কার্ড দিয়ে।
2: হ্যাঁ মানে আমি সাউথ আফ্রিকার ওই ম্যাচটাই বিশ্বাস করো, আমি প্লেয়ারের নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বাট আমি দেখতে পেলাম যে সে পাঁচা গোলা করে তুলে ফেলে দিল, তুমি বুঝতে পারছো?
1: একদম একদম, এই ফিফা টুকরো টুকরো তো গল্প থাকি মাঝখানে, এবং যেহেতু আমরা ওডিয়া নিয়ে এই মুহূর্তে কথা বলছি, এবং ইন্ডিয়া একটা দুর্ধর্ষ উইন, চ্যাম্প অলওয়েজ চ্যাম্পই থাকে, এবং এই চ্যাম্পকে ডেডিকেট করে একটা সুন্দর গান তোমাদের জন্য থাকবে। তবে তার আগে একটা প্রশ্ন তোমাদের জন্য ডেফিনেটলি থাকবে, সেটা হচ্ছে কি এই যে সিরিজটা হলো ওডিআই সিরিজটা, তোমাদেরকে বলতে হবে যে প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছে এই ওডিআই সিরিজে 2026-এর, প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছে যেটা আফগানিস্তানের সঙ্গে ইন্ডিয়া খেললো ইতিমধ্যে। এবং তার আগে তোমাদের জন্য সুন্দর গান থাকবে, গানের পর ফিরে আসছি আমি শরীর, আমার সঙ্গে রয়েছে কিংসুক, তুমি উত্তর নিয়ে চলার পর চলে এসো, ফোন লাইন আমাদের খোলা রয়েছে 0332131314 নাম্বারে, আর ফোন লাইনে না পেলে কিংসুক অলরেডি বলে দিয়েছে
2: একদম যে আমাদের ফেসবুক পেজ যুবাণী কলকাতা, সেখানে আজকের যে পোস্টার রয়েছে খেলাধুলোর পোস্টার, মানে প্লেয়ারদের ছবি দেওয়া পোস্টার, সেই পোস্টারের তলায় কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের জন্য এখন রইল সুপ্রতীক ভট্টাচার্যের কণ্ঠে এই গানটা।

0: একদমই তাই, মানে আমাদের প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু চ্যাম্প। আর চ্যাম্পের কথা বলতে আমরা যাওয়ার আগেই একটা প্রশ্ন করেছিলাম যে আমরা যে ওডিআই সিরিজটা নিয়ে কথা বলছি ইন্ডিয়া আফগানিস্তানের মধ্যে, সেখানে প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছে।
1: আর লাইভে অনেকগুলো কমেন্ট পেয়েছি,
0: আর আমার মনে হয় আমার ফোন লাইনেও আমরা বন্ধু চলে এসেছে ফোন লাইনে।
1: বন্ধু কি বলছে?
0: হ্যালো
1: হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছো, কোথা থেকে বলছো?
2: আমি রানাস থেকে বলছি, বিধান দাস।
0: হ্যাঁ বলো,
1: বলুন উত্তরটা।
2: হ্যাঁ বলছি হচ্ছে আমরা হচ্ছে মেসির জন্যই খেলাটা দেখছি বিশ্বকাপ এবারে।
1: আচ্ছা
0: আচ্ছা।
2: আর গতকাল রাতে মেসি আবার হ্যাট্রিক মিস হলো।
1: ঠিক আছে, হ্যাট্রিক মিস হলে কি হয়েছে?
0: কি আছে, একটা তো হয়েছে আবার হবে,
2: আচ্ছা রেকর্ড হতো পরপর দুটো খেলা হ্যাট্রিক।
1: হ্যাঁ সেটা কি রেকর্ড হতে পারত? আজকে প্রশ্নটা আমি করেছিলাম, সেই প্রশ্নটা উত্তরটা জানেন?
2: কিন্তু আবার চাইছি আমি মেসি যদি আবার যদি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে পারপর দুবার হবে, এটা আমার পক্ষে খুব আনন্দ হবে।
1: হ্যাঁ হ্যাঁ একদম, সবার জন্য এটা ভালো হবে। এখন উত্তরটা আমি যেটা প্রশ্নটা করেছি আমি উত্তরটা জানেন যে প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছে?
0: রেকর্ড ব্রেক করে ফেলেছেন, উনি একের পর এক রেকর্ড ব্রেক করে ফেলছেন, এটা আরেকটা রেকর্ড হয়ে যেত। কিন্তু আমাদের ওই প্রশ্নটার উত্তরও কিন্তু তোমরা দিতে পারো, কিন্তু আমরা তারপরে কোয়েশ্চেন করেছিলাম যে ওডিআই সিরিজটা। আচ্ছা পেয়ে গেছি উত্তর,
1: উত্তর পেয়েছি। এবং এখানে বলছে সোম সরকার বলছে শুভমান গিল, বাবাই চক্রবর্তী বলছে শুভমান গিল, সৌভিক সরকার বলছে শুভমান গিল, শতদল বলছে শুভমান গিল। বেশ বেশ, আর
0: আচ্ছা অনেকগুলো আনসার আমরা পেয়ে গেছি, তো অবশ্যই এতজন যখন বলছেন সবাই সবার জন্য একটা হাততালি।
1: এবং রাইট আনসার শুভমান গিল, প্লেয়ার অফ দ্য সিরিজ। এবং কেন হবে না, হাইয়েস্ট রান স্কোরার উইথ 238 রানস, ম্যাগনিফিসেন্ট 154 ইন লখনউ, মানে এক কথায় যাকে বলে অনবদ্য শুভমান গিল ছিল গোটা ম্যাচে। এবং লাস্ট উইকের কথা তো বাদ দিলে চলে না, জয়সওয়াল কিন্তু কোনো দিকে কম যায় না। আমি আমি একটা কথা সবসময় মানি যে দেখো সব থেকে ইম্পর্টেন্ট কী হয় বলো তো ম্যাচে, এক ক্রিকেট ক্রিকেট ম্যাচে
0: ফার্স্ট
1: অর্ডার,
0: ও আচ্ছা
1: থার্ড অর্ডার, ফিফথ অর্ডার।
0: হ্যাঁ
1: ফার্স্ট অর্ডার ইজ সেফ, থার্ড অর্ডার ইজ অলসো সেফ, ফিফথ অর্ডার ইজ স্টিল ইন আ
0: হ্যাঁ ডিলেমায় থাকে,
1: ডিলেমাতে এখনো রয়েছে।
0: একদম
1: ফার্স্ট অর্ডার যেরকম জয়সওয়াল গিল সামনে নিয়েছে, থার্ডেও কিন্তু গিল সামনে নেয়।
0: হ্যাঁ
1: কিন্তু ফিফথটা যেটা আমাদের বিরাট কোহলি এক সময় খেলতো, সেটা কিন্তু আনব্রেকেবল। সেইখানে আমার দেখার বিষয় যে এবার একে কামব্যাক নিতে পারে,
0: সেই জায়গাটা কে নেবে। দেখো এবার সেই জায়গার কথা বলতেই অনেক প্লেয়ার আছে, আমার আমার কিছু ফেভারিট প্লেয়ার রয়েছে, মানে আমি আমার কেএল রাহুলকে খুব ভালো লাগে অ্যাজ আ প্লেয়ার। মানে আমি দেখেছি মানে সে খুবই ক্লাসিক যে শট, মানে আমরা তো জানি যে প্রচুর এখন প্রচুর প্লেয়ার, আমরা যদি টি টোয়েন্টির কথা বলি সেটা আস্তে আস্তে হয়তো ওডিআইতেও চলে আসছে, যে তারা অনেক এক্সপেরিমেন্টাল শট ট্রাই করছে। সেখানে গিয়েই কিন্তু আমার কেএল রাহুলকে এমন একজন প্লেয়ার লাগে যে যে ক্লাসিক যে শটগুলো হয় সেগুলোর উপরে বেশি ভরসা করে।
1: এখানে বলতে চাই কেএল রাহুল কিন্তু ভীষণই আনপ্রেডিক্টেবল, ঠিক আছে, ভীষণ ভীষণ আনপ্রেডিক্টেবল, মানে লোকটা যে কখন কি করে বসে বোঝা যায় না,
0: বোঝা যায় না, সত্যি বোঝা যায় না,
1: মানে এই ভালো খেললে এই খারাপ খেলে।
0: হ্যাঁ মানে আমরা 100ও দেখেছি, আবার আমাদের তার খারাপ
1: খারাপ
0: আমি খুবই ভালো লাগে আমার, সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ার। এই প্লেয়ারটাকে আমার খুব ভালো লাগে,
1: শ্রেয়াস আইয়ার ইজ অলসো আনবিটেবল। আমরা দেখেছি মানে লাস্ট আমরা টি টোয়েন্টিতে ওডিআইতেও দেখলাম আমরা, যেখানে শ্রেয়াস আইয়ার কিন্তু খুব ভালো খেলেছে, তবে টি টোয়েন্টি ফর্মে শ্রেয়াস আইয়ার যতটা ভালো খেলে ওডিআইতে কিন্তু খুব একটা ভালো খেলতে পারে না,
0: পারে না এক্স্যাক্টলি, আবার আনপ্রেডিক্টেবল। তো এই আনপ্রেডিক্টেবল বিষয়টা থাকে,
1: এবারে ওডিআই সিরিজ কিন্তু অন্য রকম হয়েছে, এবারে ইন্ডিয়াকে আমরা অন্য ফর্মে পেয়েছি। আমি জানি না কারা কারা তোমরা খেলা দেখেছি ফিফার মরশুমে, আমি তাই জন্য আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে এলাম, কারণ এই ওডিআই সিরিজটা কিন্তু দুর্ধর্ষ হয়েছে। আমরা এরকম ইন্ডিয়াকে খেলতে দেখেছিলাম 2014-15 সালে, কারণ এই যে রুথলেস একটা অ্যাটাকের সঙ্গে খেলা, এবং প্রথম 10-15 পারফেক্ট, তো ডেফিনেটলি 10-15

0: যে এত সুন্দর ইন্ডিয়ার অ্যাটাক এবং এত সুন্দর ইন্ডিয়ার পারফরমেন্স, সেটা দেখে আমার মনে হয় যে এই জেতাটা ইন্ডিয়ার পক্ষে খুব খুব সহজ ছিল।
1: একদমই তাই সৌরিক, তুমি যেটা বললে 2014-15 বিশ্বাস করো ওই সময়টা, 2016 মানে দেখো আইপিএল এর অনেক রেকর্ডস আছে যেগুলো গড়া হচ্ছে ভাঙা হচ্ছে গড়া হচ্ছে ভাঙা হচ্ছে, কিন্তু একটা রেকর্ড যেটা এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি সেটা হচ্ছে একটা সিজনে মোস্ট রান স্কোর। 2016 সালে বিরাট কোহলি আরসিবির জন্য 900 ওপরে রান, 950 কাছে রান।
0: কিছু করার নেই, আরসিবি ফ্যানদেরই সমস্যা, ঠিক
1: আছে? আরে আমি
0: কথা বলছি ওডিআই নিয়ে, চলে যায় আইপিএল এ।
1: না না না, আমি স্কোরের কথা বলছি, আমি রেকর্ডের কথা বলছি, যে ওই সময়টা মানে ওই যে আমরা বিরাটের কথা যেহেতু বলছিলাম যে সেই রিপ্লেসমেন্টের জায়গা, সেই যে রুথলেস ভাবে খেলা, সেখানে বিরাট আছে, রোহিত আছে, হার্দিক পান্ডিয়া রয়েছে।
0: এই কামব্যাকটা আমরা ইংল্যান্ড টুরে দেখতে পাচ্ছি, ঠিক আছে? ইন্ডিয়া ইংল্যান্ড টুরে কিন্তু আমরা কিছু রোস্টার ফিচার দেখতে পাবো, ঠিক আছে? আমরা কিছু পুরনো মানুষদেরকে দেখতে পাবো, এবং যেই রোকো টিম, ঠিক আছে, দ্য রোকো, দ্য শিল্ড অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম, যেটা কিন্তু আমরা জানুয়ারির পর আবারও দেখতে পেয়েছি ইংল্যান্ডে,
1: এবং তার সঙ্গে আমরা দেখতে পাবো
0: এবং তার পাশাপাশি আমরা কিন্তু উইকেট কিপার কে রাহুল এবং ঈশান কিষাণকেও দেখতে পাবো, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, নীতিশ কুমার রেড্ডিকেও দেখতে পাবো। এর পাশাপাশি বোলার্সের মধ্যে থাকবে কুলদীপ ইয়াদব, জসপ্রীত বুমরা, ঋষিক কৃষ্ণা, হর্ষিত রানা, অর্ষদীপ সিং এবং গুরনূর ব্রার।
1: আমি হার্দিক পান্ডিয়ার জন্য আনফরচুনেটলি বললাম,
0: ঠিক আছে? হার্দিক পান্ডিয়ার ফর্ম এখন ভালো নেই, আমি বুঝতে পারছি, মানে লোকটাকে
1: আমি বলতে চাইছি যে আনফরচুনেটলি হার্দিক পান্ডিয়া ইঞ্জুরির জন্য খেলতে পারবেন না।
0: আচ্ছা হ্যাঁ,
1: আমি এইটা আনফরচুনেট, বিকজ দেখো এটা তো মানতেই হবে যে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি ওয়ার্ল্ড ক্রিকেটের কথা বলি, সেখানে হার্দিক পান্ডিয়া ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার,
0: ট্রু, ভেরি ট্রু,
1: ভেরি গুড ফিল্ডার। তো এখানে সে খেলতে পারে, হয়তো ওনার ফর্ম খুব একটা ভালো নয়, বাট আগেন ভেরি আনপ্রেডিক্টেবল,
0: এবং একজনের কিন্তু ড্রপ আউট হয়েছে, জয়সওয়াল কিন্তু ড্রপ আউট হয়েছে, এটা আমার একটা ভুল সিদ্ধান্ত মনে হচ্ছে, যে এত সুন্দর একটা ওডিআই সিরিজে আফগানিস্তান এগেনস্টে এত সুন্দর খেললো, তাকে ইংল্যান্ড টুরে কেন নেওয়া হলো না সেটা একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, এবং আমি আজও অবধি সিদ্ধান্ত বুঝতে পারি না বিসিসিআই কেন।
1: হ্যাঁ মানে আমরা যাই না, এবার দেখো এবার বিষয়টা এটাই, জানো তো, ধরো একটা সিদ্ধান্ত ওনারা নিলেন, ইফ ইট টার্নস ভেরি গুড, তখন আমরা বলবো যেটা ছিল ভিল ঠিকই ছিল, হ্যাঁ খুব একটা ভুল কিছু ছিল না, কিন্তু কোনো কারণে যদি টিম পারফর্ম ঠিক করতে না পারে তখন তো আমরা রয়েছি, তখন তো আমরা আছি, তখন আমরা বলবো কেন করতে পারিনি।
0: প্রশ্ন করেছিলাম একদম প্রথমে যে তোমরা কোন দলকে সাপোর্ট করছো এবং কেন করছো এই ফিফা মরশুমে, ইতিমধ্যে ফোন লাইনে বন্ধু রয়েছে, শুনি বন্ধু কি বলছে। হ্যালো,
1: না কোনো কারণে আমরা
0: আসতে পারি কিনা, আমাদের ফেসবুক লাইভ খোলা রয়েছে এই মুহূর্তে এবং ইতিমধ্যে ফোন লাইনে বন্ধু, শুনি বন্ধু কি বলছে।
1: হ্যালো
2: হ্যালো হ্যালো
1: হ্যাঁ, একটা ছোট্ট রিকোয়েস্ট, যারাই ফোন করবে বা করবেন আপনারা একটু রেডিও সেট থেকে দূরে গিয়ে ফোন করবেন, না হলে কোনো কারণে ট্রান্সমিশনের জন্য আমরা কথা শুনতে পাই না।
0: হ্যাঁ মানে তোমার কথা শুনতে পাইনি এবং তোমরা আমার কথা শুনতে
1: পাই, হ্যাঁ মানে আমরা খুব ইকো শুনতে পাই, মানে কালকে যখন কালকে সব আর্জেন্টিনার ফ্যানরা যেরকম ইকো করছিল
0: সারাক্ষণ।
1: হ্যালো
0: হ্যালো,
2: আমি সালকিয়া থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
2: আমি কালকিয়া থেকে প্রদীপ দাস বলছি।
1: হ্যাঁ বলুন,
0: শুনতে পাচ্ছি।
2: বলছি কালকে তো মেসির খেলা, আমি তো আমি একজন ডিস্টিন, ঠিক আছে?
0: আচ্ছা বেশ,
2: আমি মেসিকে খুব ভালোবাসি, আর্জেন্টিনা ফ্যান,
1: ওকে,
2: আর কলকাতা ভারতীয় ইস্ট বেঙ্গল দলের সমর্থক, নিশ্চয়ই আমার আকাশবাণী তো বহু প্রোগ্রাম করেছি আমি।
0: আচ্ছা
1: আচ্ছা,
2: অনেক
0: ধন্যবাদ, আপনি ফোন করলেন, খুব ভালো লাগলো এটা দেখে আমার, যে এই যে মানে মেসি সমর্থকদের না কোনো বাউন্ডারি লাগে না,
1: মানে আমি না সত্যি বিষয়টা মানে আমি ভাবছিলাম উনি যখন বলছিলেন কথাটা, আমি বিষয়টাই ভাবছিলাম যে আমরা নয় খেলাটা দেখে আমরা প্রত্যক্ষদর্শী হয়ে আমরা সেলিব্রেট করছি, কিন্তু এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা শুনছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন না, অথচ তারা কত বড় ফ্যান, মানে তারা কত বড় ভক্ত, এই এইখানেই হচ্ছে স্পোর্টসের সার্থকতা। আর এই ফ্যান বলতে মনে পড়লো, কালকে একটা ছবি খুবই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যেটা আমিও দেখেছি। কালকে স্টেডিয়ামে একজন মহিলা এসেছিলেন, উনি একটা প্ল্যাকার্ড ধরেছিলেন যেখানে লেখা ছিল যে উনার 100 বছর বয়সী এবং উনি মেসির ফ্যান। তো একটা 100 বছর বয়সী মেসির ফ্যান,
0: একদমই তাই। এবং এখানেই আমার কথা বলার বিষয় সেটা হচ্ছে কি, এই

0: ফুটবল কিন্তু আপামর মানুষের কাছে একটা এমন জায়গা যেখানে তুমি যেমনই হও না কেন তোমার পছন্দের মানুষ কিন্তু থাকবেই সেই দলে, এবং কোথাও না কোথাও গিয়ে মেসির মতো যে একটা এত বড় প্লেয়ার তাকে কে না সমর্থন করছে আমরা সেটা মানে ভাবতেও বেশ অদ্ভুত লাগে যে কারা কারা করছে। এই তুমি জানেন বললে তার বয়স 100 বছর, তার বয়স 100 বছর কিন্তু মেসিকে সাপোর্ট,
1: হ্যাঁ যেখানে মেসির বয়স 40 বছর, মানে এটাই হচ্ছে স্পোর্টসের সার্থকতা।
0: আমাদের প্রদীপবাবু ফোন করেছিলেন, তিনিও আমাদের এখানে অনুষ্ঠান করেছেন, তিনিও তো বললেন এবং তার কথা যেন সত্যি হয়, আমরা যেন আবারও দেখতে পাই সেই আর্জেন্টিনাকে আবার সেই কাপটা নিতে এবং আবার সেই কাপটাকে চুমু দিচ্ছে, কি বলো কিংসু?
1: হ্যাঁ মানে আমি ডিসএগ্রি করবো না, কোনো ব্যাপার নয়, মানে আমার আমি কারুর মানে অনেকেই ফ্যান রয়েছেন যারা একজনের ফ্যান হয়েছেন বলে অন্যজনকে গালাগালি করেন বা অন্যজনকে ছোট করার চেষ্টা করেন, এখানে আমার প্রচণ্ডভাবে আপত্তি রয়েছে যে আমরা তাদের ছোট করার কেউ নই,
0: মানে
1: তারা অলরেডি করে ফেলেছে, তারা আমরা তাদেরকে নিয়েই কথা বলছি। তো সেখানে আমরা সকল সমর্থকদের জন্য এটা আমার রিকোয়েস্ট সবার কাছেই যে তোমরা কারুর একজনের অন্ধ ফ্যান হতেই পারো, তোমরা তাদের প্রচণ্ডভাবে ভালোবাসতেই পারো, কিন্তু তোমাদের কারুর কাছে অন্য কাউকে ছোট করার সেই রাইটটা কিন্তু থাকে না,
0: থাকে না, ডেফিনেটলি থাকে না। ইতিমধ্যে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি, ওডিআই এই মুহূর্তে কমপ্লিট হয়েছে, এবার আমরা টি-20তে যাব, টি-20 সিরিজে উইমেন্স ক্রিকেট টিম,
1: উইমেন্স ক্রিকেট টিম অসাধারণ পারফর্ম করছেন,
0: আমি আসবো অল্প করে এবং তার পাশাপাশি ফিফা তো থাকছে মাঝখানে, আমি তোমরা খুব সুন্দর গল্প করছো আমার সঙ্গে, এইভাবে আসতে থেকে ফোন লাইন করা রয়েছে 0332-1313-14 নাম্বারে। ইতিমধ্যে একটা সুন্দর গান যেটা আমি ডেডিকেট করতে চাই আবারও আর্জেন্টিনাকে, এবং আমার মনে হয় যে প্রদীপবাবুর কথা যেন আবারও ঠিক হয় বিশ্বাস, এবং সমস্ত আর্জেন্টিনা ফ্যান এটাই চাইছে যে আবার যেন মেসি শেষ নৃত্যতে তার হাতে কাপটা উঠুক।
2: মন্ত্র বলতে যার জিতে ফিরে আসা যন্ত্র ধারালো।

0: মন্ত্র বলতে যার জিতে ফিরে আসা তার নাম কি জানো?
1: কি বলো?
0: আর্জেন্টিনা।
1: আচ্ছা, আর আমরা ইন্ডিয়াও বলতে,
0: হ্যাঁ, বাট এই মুহূর্তে যেহেতু মেসির একটা দুর্ধর্ষ পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, সেখানে মেসি থাকছি এবং ইন্ডিয়া তো এনি ডে,
1: ইন্ডিয়া ইজ এনি ডে,
0: ইন্ডিয়া এনি ডে।
1: আমরা দেখো, আমরা বিষয়টা হচ্ছে, দেখো বিষয়টা কি ইন্টারেস্টিং, আমার এক্ষুনি মনে হলো, জানো তো আমরা ফুটবলে যেই কথা বলছি, আমরা কিন্তু মানে আমরা ফুটবল নিয়ে কথা বলছি আর ইন্ডিয়াকে নিয়ে কথা বলছি।
0: হ্যাঁ, একদম। এটা কতজনকে লক্ষ্য করেছি আমি জানি না, এটা একটা কারণ রয়েছে।
1: হ্যাঁ,
0: কারণ আমি দেখেছি ম্যাক্সিমাম যারা মানে ডাই হার্ড আর কি ক্রিকেট ফ্যান, তারা কিন্তু কোথাও না কোথাও, যেরকম তুমি বললে, রোনাল্ডোকে সাপোর্ট করে, মেসিকেও কিন্তু সাপোর্ট করে।
1: একদম একদম।
0: এবং এই যে গত 2022 সালে যে মেসির যে একটা এরকম একটা মানে অনূর্ধ্ব জয়, সেইটা কিন্তু একটা মানে প্রত্যেকটা মানুষের মনে একটু হলেও সে আশা জাগিয়েছে যে হাল ছেড়ো না বন্ধু,
1: একদম একদম একদম। এটাতে আমি যাই না,
0: কোথাও না কোথাও গিয়ে ইন্ডিয়াও কিন্তু ঠিক এইভাবেই খেলে। ইন্ডিয়া যখন একটু বসে যায়, একটু নেমে যায়, আমরা কিন্তু কোথাও গিয়ে অপেক্ষা করি যে কেউ একজন কাম ব্যাক করুক, কিন্তু ইন্ডিয়া কাম ব্যাক করুক, ঠিক তেমন কিন্তু আর্জেন্টিনা কাম ব্যাক করেছে। যেরকম কথা হচ্ছিল 2022-2018 কিন্তু, যেটা একটু আগে আমাদের লিসনারই বলছেন যে পেনাল্টিতে আমরা গোল পাই, গোল কিছু নয় কিন্তু এটা, মানে আর্জেন্টিনার পারফরমেন্স যদি আমি দেখি একটু, কিন্তু 18 বলো বা 22 বলো, আমি ফিফার কথা বলছি, সেখানে কিন্তু পারফরমেন্স খুব একটা ভালো দেখতে পাচ্ছিলাম না আমরা। 2022-এ কিন্তু ডিমারিয়ার কথা আমি বলছি, ডিমারিয়া কিন্তু ম্যাক্সিমাম গোল দিয়েছিল, ডিমারিয়া কিন্তু গোল দেওয়ার সত্ত্বেও বারবার চোট খাচ্ছিল,
1: একদম
0: বারবার মাঠে পড়ে যাচ্ছিল।
1: এখানে না আমার একটা প্লেয়ারের কথা খুব মনে আসছে,
0: একটা লোক যাকে নিয়ে আজকে আমরা কথা বলছি, সে লোকটা কিন্তু বারবার ইয়েলো কার্ড পাচ্ছিল,
1: মেসি। এই যে বারবার চোট খাওয়ার বিষয়টা আমার মানে আমার সেই প্লেয়ারটাই খুব ভালো লাগে। কিন্তু আমি ছোটবেলায় যখন আমি এটা আগে স্পয়লার অ্যালার্ট দিয়ে রাখি, আমি যখন ছোটবেলায় খেলা খুব একটা ভালো করে বুঝতে পারতাম না, তখন আমি দেখতাম কোনো একটা প্লেয়ার, সে যখনই বল নিয়ে যাচ্ছে সে পড়ে যাচ্ছে, মানে যখন সে বল নিয়ে উঠে এগিয়ে যেতে যাচ্ছে সে কেউ না কোনোভাবে পড়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে নেইমার। মানে এই প্লেয়ারটাকে আমার ভালো লাগে,
0: এই প্লেয়ারটাকে নিয়ে আমরা আসবো। তবে তার আগে আমি টি-20 নিয়ে কথা বলি। টি-20 উইমেন্স সিরিজ কিন্তু খুব সুন্দর খেলা হয়েছে, তিনটে ম্যাচ এই মুহূর্তে খেলা হচ্ছে গ্রুপ স্টেজে। তো তিনটে খেলার মধ্যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, ইন্ডিয়া কিন্তু 64 রানে জিতেছে, 107-106 অল আউট, 170 রান করেছে ইন্ডিয়া এবং সেখানে 106
1: পাকিস্তানকে অল আউট হয়েছে।
0: এবং ইন্ডিয়া ভার্সেস নেদারল্যান্ডস, ইন্ডিয়া কিন্তু 95 রানসে জিতেছে,
1: একদমই তাই।
0: এটা কিন্তু দুর্ধর্ষ একটা সিরিজ দেখেছি আমরা। এর পাশাপাশি সাউথ আফ্রিকার সঙ্গে ইন্ডিয়ার যে খেলাটা হলো, সেখানে কিন্তু ইন্ডিয়ার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না।
1: হ্যাঁ, সেখানে 6 উইকেটে সাউথ আফ্রিকা জিতে যায়। কিন্তু আমরা যদি প্লেয়ারদের দেখি, সেখানে কিন্তু সত্যিকারে আমাদের যেটা অল টাইম ফেভারিটস, মানে আমার অল টাইম ফেভারিট স্মৃতি মন্দানা, সেখানে তার সঙ্গে জিমিমা রড্রিগেজ, মানে আমার ভালো লাগছে বেশ, তাদের খেলাও ভালো লাগছে। আমরা আশা করব, মানে আমি তো সিরিজটা দেখতে, মানে আমি দেখতে পাচ্ছি, আমি এটাও এই কাপটাও আমি দেখতে পাচ্ছি, খুব একটা দূরে নয়।
0: এবং আর দুটো ম্যাচ খেলতে হবে তাদেরকে। তবে যে প্রশ্নটা একটা ফ্রি হিট তোমার জন্য ডেফিনেটলি থাকবে, ফ্রি হিটটা হচ্ছে যে এই যে টি-20 সিরিজটা চলছে, এই সিরিজটার মধ্যে বলতে হবে এখনো অব্দি প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছে এই তিনটেতে আপাতত,
1: এখনো পর্যন্ত
0: বলতে হবে প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছে।
1: আর দেখো এই যে শৌরিক, এই যে জেতা হারা, মানে এই পুরোটা এটা তো একটা খেলা, এই খেলার মতোই, মানে এই যে অনেক যেরকম, মানে আমরা যখন লুডো খেলি, ধরো আমরা সিঁড়ি দিয়ে উঠলাম, আমরা দেখলাম এই জিতে যাবো, কিন্তু ঠিক 98 মুখে ওই সাপটা আছে, আবার ঠাক তার মুখে পড়ে নিচে চলে আসলাম। এই যে লুডোর মতো খেলা, যেখানে হারা জেতা একটা খেলার পার্ট, সেরকমই একটা অসাধারণ গান রয়েছে, সেই গানটা আমার খুব ফেভারিট, এই জেতা হারা নিয়ে, কাম ব্যাক নিয়ে। তুমি আর্জেন্টিনার কাম ব্যাকের কথা বললে, আমরা একটু আগেই ক্রিকেটে কাম ব্যাকের কথা বললাম, আমরা কেএল রাহুলের কাম ব্যাকের কথা, আমরা জয়সওয়ালের কাম ব্যাকের কথা বললাম, সেরকমই আমরা চাইবো যে রোকোর কাম ব্যাক, যেটা আমরা ইংল্যান্ড ট্যুরে দেখতে পাচ্ছি। কিন্তু এই সবার কাম ব্যাকের মধ্যে তোমাদের সবার জন্য রইল কালপুরুষের কণ্ঠে এই গানটা, ফিরে আসছি গানের পর। হ্যাঁ, উত্তর নিয়েও কিন্তু তোমরা চলে এসো আমাদের ফোন লাইন 0333-231-342। সেটা ছাড়া কিন্তু আমরা ফেসবুকে লাইভ রয়েছি, তার সঙ্গে আমাদের যে পোস্টারটা রয়েছে সেই পোস্টারের তলাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারতো। আর তোমাদের জন্য রইল এই গানটা।

0: চলো।
1: হ্যাঁ, আমরা তো হারাজেদার মধ্যেই রয়েছি, আমরা ক্রিকেটের কথা বলে দিয়েছি, যেখানে উইমেন্স টিম কিন্তু অসাধারণ পারফর্ম করছেন এবং আমি তো কাপটা দেখতে পাচ্ছি তার সঙ্গে। আচ্ছা, সৌরিকও দেখতে পাচ্ছি, আমরা দুজনে দেখতে পাচ্ছি, তোমরাও আশা করি দেখতে পাচ্ছ, না দেখতে পেলেও দেখতে হবে যেদিন আমরা কাপটা তুলবো।
0: ইতিমধ্যে আমি প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটার উত্তর আমরা অনেকগুলো পেয়েছি। আমি এখানে দেখতে পাচ্ছি প্রসেনজিৎ বলছে স্মৃতি মান্দানা, বাবাই চক্রবর্তী বলছে রিচা ঘোষ। আচ্ছা, দুটো উত্তর পেয়েছি আমরা ইতিমধ্যে। ফোন লাইনে কে বন্ধু রয়েছে শুনি।
2: আমরা
0: ফেসবুকে পোস্টের অনেকগুলো উত্তর পেয়েছি, রিচা ঘোষ, বাবাই চক্রবর্তী বলছে রিচা ঘোষ।
1: একদমই তাই, মানে আমার খুব মানে খুব ফেভারিট একজন প্লেয়ার স্মৃতি মান্দানা এবং রিচা ঘোষ। অবশ্যই দেখুন, যেই পাক আমাদের ভারতের একজন পাচ্ছেন, আবার আবার কি চাই,
0: একদমই।
1: আর আমরা কিন্তু চলে আসি,
0: এর মধ্যে কিন্তু দুটো ম্যাচ এখনো খেলা বাকি রয়েছে, তো দেখা যাক কি হয়।

0: এবার তো যাকগে যা যারা ঋচা ঘোষ বলেছো এবং যা যারা স্মৃতি মান্দানা বলেছো তার জন্য একটা
1: জোরে হাত তালি।
0: ইতিমধ্যে কিন্তু ঘড়ির সময় বলতে ছুটছে বা বহু জোরে ছুটছে, তার আগে হকি টিমের কথা বলছি। হকি কিন্তু ওমেন্স নেশন কাপ কিন্তু জিতেছে এই মুহূর্তে নিউজিল্যান্ডের সঙ্গে, সেখানে কিন্তু ইন্ডিয়া নিউজিল্যান্ডকে 2-0 হারিয়েছে এবং ফাইনালি হকি চ্যাম্পিয়নশিপ জিতেছে ইন্ডিয়া, এবং সেটা হচ্ছে ওমেন্স টিম, ইন্ডিয়ান ওমেন্স হকি টিম। অন্যদিকে তোমার ট্রাইনেশনের কথা বলছেন, ট্রাইনেশন সিরিজের মধ্যে কিন্তু শ্রীলঙ্কাকে বিট করে ইন্ডিয়া আবারও বাচ্চাদের টিমটা জিতেছে।
1: হ্যাঁ, যারা খুব একটা মাঝে, আর সেখানে আমাদের অবশ্যই একটা প্লেয়ারের কথা বলতেই হবে যে পুরো আইপিএল কাঁপিয়ে দিয়েছিল, দ্য ইউনিভার্সাল বেবি বস বৈভব সূর্যবংশী। আর এখানে এখানে কিন্তু তার হয়তো সে কোথাও গিয়ে প্রথম দিকের ম্যাচগুলোতে খুব একটা বেশি রান পারছিল না, কিন্তু সেখানে সে লাস্ট ম্যাচে 94 রান, মানে আমার খুব কষ্ট হচ্ছিল বিশ্বাস করো যে ওই শটটা, মানে আমার এই প্লেয়ারটাকে নিয়ে মাঝে মাঝেই প্রবলেম হয়, সেটা একটাই যে যখন সে খুব ভালো খেলছে, যখন সে 48-49 রয়েছে বা সে 90 একদমই কাছাকাছি রয়েছে, সেখানে গিয়েও সে শটগুলো মেরে দেয় যেখানে তার হয়তো মারলে সে ছয় হয় কিন্তু ছয় না হয়েও যে ক্যাচটা আউট হয়ে গেল, তার হয়তো তার এটা প্রথম সিরিজ, সেখানে হয়তো সে 100 করে দিতে পারতো।
0: একদম একদম। ইতিমধ্যে কিন্তু যেটা তুমি বলছিলে এর পাশাপাশি কিন্তু আরেকজনও রয়েছে, গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দা, সে কিন্তু চেসে কিন্তু মারাত্মক করেছে এবং এই প্রথমবার চেসে কেউ টাইটেল জিতলো নরওয়ে চেসে, এবং সেটা খুবই আমাদের জন্য গর্বের বিষয়। আজ অব্দি কেউ জিততে পারেনি এই নরওয়ে চেস টাইটেলটা, সেটা একমাত্র এই মুহূর্তে জিতেছে গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দন। সো কংগ্রেচুলেশন টু হিম। এবং ইতিমধ্যে ইন্ডিয়া কিন্তু দুর্ধর্ষ বিভিন্ন জায়গায় রয়েছে, এবার দেখা যাচ্ছে কখনো দিন হয়তো আমরা ফুটবলে আমরা দেখতে পাবো ইন্ডিয়াকে। তবে তার আগে এটা বলার
1: বলো
0: হলো তো আপাতত এই মুহূর্তে তোমার জন্য ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে থাকছে অর্ণব।
2: ২০০৬ জার্মানি বিশ্বকাপ, লম্বা চুল, গায়ে 19 নম্বর জার্সি, চোখে বিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে আর্জেন্টিনার এক 18 বছরের তরুণ প্রথমবার বিশ্বকাপের মঞ্চে পা রাখলেন। সার্বিয়া ও মন্টেনিগ্রোর বিরুদ্ধে যখন তিনি মাঠে নামলেন, ধারাভাষ্যকাররা বলেছিলেন ভবিষ্যতের তারকা এসে গেছে। প্রথম বিশ্বকাপেই গোল করে নিজের আগমন বার্তা ঘোষণা করেছিলেন এই বিস্ময় বালক। 2006 থেকে 2026 মাঝখানের এই দুটো দশক কিন্তু ফুটবল ইতিহাসের পাতা উল্টায়নি, তিনি তৈরি করেছেন একটা আস্ত সাম্রাজ্য, এমন এক জাদুকর যিনি শুধু বাঁ পায়ের জাদুতে গোটা বিশ্বকে সম্মোহিত করে রেখেছেন, ওয়ান অ্যান্ড অনলি লিওনেল আন্দ্রেস মেসি। মেসি ম্যাজিকে মজে থাকা আরও একটা ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের পর্ব নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আজ আমি অর্ণব। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে ছটি বিশ্বকাপ খেলার অনন্য এবং অবিশ্বাস্য কীর্তি গড়ে ফেললেন লিওনেল মেসি। শুধু তাই নয়, গতকাল রাতে অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে এই মুহূর্তে ফিফা বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনটাও এই মহাতারকার দখলে। বয়সের সংখ্যাকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে নামলেই তিনি এখনও সেই চিরসবুজ জাদুকর। এদিন রাতে ডালা স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া, আর সেখানে জয় হাসিল করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুরু থেকেই বেশ জমজমাট ছিল এই ম্যাচ, ম্যাচ শুরুর কয়েক মিনিটের মধ্যেই পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা, ডিবক্সের মধ্যে ফাউল করেন অস্ট্রিয়া ডিফেন্ডার স্টেফান পস। প্রথমে প্লে অন জানালেও পরবর্তীকালে ভিআর রিপ্লের সাহায্যে পেনাল্টির নির্দেশ দেন রেফারি, কিন্তু সেই চরম উত্তেজনার মুহূর্তে পেনাল্টি মিস করেন হেলেমটেন। তারপরে খেলায় ফেরার চেষ্টা করে অস্ট্রিয়া, ম্যাচের 10 মিনিটে ফ্রি কিক আদায় করে নেন মাইকেল গ্রেগরিচ এবং 13 মিনিটে আদায় করেন পল ওয়ানার। আবার এদিকে পাল্টা অ্যাটাক জারি রাখে আর্জেন্টিনাও, খেলার 31 মিনিটে মেসির বাঁ পায়ের শট প্রতিহত করে অস্ট্রিয়া ডিফেন্স। কিন্তু নামটা মনে রাখতে হবে, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ম্যাজিশিয়ান LM10 আবারও প্রমাণ করলেন নিজেকে। ম্যাচের 37 মিনিটে ফেকুন্ডো মেদিনার অ্যাসিস্ট থেকে বাঁ পায়ের জোরালো শটে অনবদ্য ফিনিশ করেন তিনি। অস্ট্রিয়া গোলকিপার স্লাগার ঝাঁপিয়েও কিছুই করতে

0: পারেননি। আর্জেন্টিনা এগিয়ে যায় 1-0 গোলে। প্রথমার্ধে এরপর আর কোনো গোল হয়নি, প্রথমার্ধ শেষ হয় 1-0 ফলাফল নিয়েই। দ্বিতীয়ার্ধেও চাপ বজায় রাখে আর্জেন্টিনা, তবে খেলার 54 মিনিটে অস্ট্রিয়া ফরোয়ার্ড মার্শেল স্যাবিটজারের শট সেভ করেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এরপর একে একে 5টি পরিবর্তন করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আসলে তিনি রিজার্ভ বেঞ্চকে প্রস্তুত রাখার সেরা মঞ্চ হিসেবে ব্যবহার করেন এই ম্যাচকে। কিন্তু মেসি ঝড় তখনও বাকি। ইঞ্জুরি টাইমে দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে আসে আর্জেন্টিনা, আর সেই মুভ থেকেই অনবদ্য গোল করে যান সেই লিওনেল মেসি। আর গোল করেই সেই শিশুদের মতো চওড়া হাসি, সেই ইমোশন, গোটা ম্যাচেই দাপুটে পারফরমেন্স মেসির। বিপক্ষ ডিফেন্সকে একেবারে নাস্তানাবুদ করে ছাড়লেন তিনি। তার বডি ল্যাঙ্গুয়েজই বুঝিয়ে দিল বিশ্ব ফুটবলকে এখনো একজনই শাসন করতে পারেন, তিনি আর কেউ নন, ওয়ান অ্যান্ড অনলি লিওনেল আন্দ্রেস মেসি। শেষ পর্যন্ত অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে নকআউটে পৌঁছে গেল আর্জেন্টিনা। পাশাপাশি বিশ্বকাপ ফুটবলের মঞ্চে নয়া ইতিহাস লিখলেন লিওনেল মেসি। পেছনে ফেলে দিলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জার্মানির মিরোস্লাভ ক্লোজেকেও। ভেঙে দিলেন বিশ্বকাপ ফুটবলের সর্বকালীন সর্বাধিক গোলের রেকর্ড। এ পর্যন্ত বিশ্বকাপ ফুটবলে 18টি গোল করে ফেললেন গ্রেটেস্ট অফ অল টাইম। ছোট্ট রোজারিও শহর থেকে শুরু করে আজকের 2026 বিশ্বকাপের মঞ্চ, লিওনেল মেসি আমাদের শিখিয়েছেন যে প্রতিভা ঈশ্বর প্রদত্ত হতে পারে, কিন্তু বিশ্ব সেরা হয়ে টিকে থাকার জন্য লাগে অদম্য জেদ, পরিশ্রম আর কখনো হাল না ছাড়ার মানসিকতা। তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি কোটি কোটি মানুষের আবেগ, অনুপ্রেরণা এবং ফুটবলের চিরন্তন ঈশ্বর। 39তম জন্মদিনের প্রাক্কালে দাঁড়িয়ে জোড়া গোল করে এটাই বোধহয় তিনি বেস্ট বার্থডে ট্রিট দিলেন তার বিশ্বজোড়া ভক্তদেরকে। আর তাই আজ মেসি ম্যাজিকে মজে থেকেই শেষ করব ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ, আর তাকিয়ে থাকব গ্রুপ পর্বের শেষ ম্যাচের দিকে আবারও একবার মেসি ম্যাজিকের অপেক্ষায়। আজকের অন্যান্য ম্যাচের খবর নিয়ে স্টুডিওতে তোমাদের সঙ্গে রয়েছে সৌরিক এবং কিংসুক। আর এতক্ষণ আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচে মেসি ঝড়ের গল্প ভাগ করে নিলাম আমি তোমাদের বন্ধু অর্ণব। তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
1: দেখো অর্ণব, কিন্তু সেই মেসিকে নিয়ে এত কথা যখন হয়ে গেল, আমরা আবার মানে আমরা শুরু থেকেই মেসিকে নিয়ে অনেক কথা বলে দিয়েছি, আমরা অবশ্যই মেসির দিকে তাকিয়ে থাকবো, কিন্তু সেটা ছাড়াও কিন্তু আরও তিনখানা অসাধারণ ম্যাচ হয়েছে। সেখানে বলতেই হয় ফ্রান্সের কথা, যেখানে ফ্রান্স আর ইরানের খেলা ছিল, ফ্রান্স আর ইরাকের খেলা ছিল, সেখানে ফ্রান্স কিন্তু 3 গোলে জিতে গেছে। এবং 3টে গোলের মধ্যে যেখানে আমরা মেসির কথা বলি, গোল স্কোরিংয়ের দিক থেকে মেসির পরেই কিন্তু সে রয়েছে, সেটা হচ্ছে এমবাপে, কিলিয়ান এমবাপে। সে কিন্তু 2টো গোল করেছে, একটা 14 মিনিটের মাথায় এবং আরেকটা 54 মিনিটের মাথায়, এবং তার সঙ্গে তৃতীয় গোলটি করে ডেম্বেলে, সে কিন্তু 66 মিনিটের মাথায় আরও একটা গোল করে ফ্রান্সকে 3 গোলে জিতিয়ে দেয়।
2: অন্যদিকে তোমার যে নরওয়ে আর সেনেগালের কথা বলি, নরওয়ে কিন্তু খুব ভালো খেলেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে নরওয়ে আর সেনেগালের মধ্যে একটা দুর্ধর্ষ লড়াই হয়েছে, এবং স্ট্যাট দেখলে বোঝা যায় যে সেনেগাল কিন্তু অ্যাটাকিং ফর্মে দুর্ধর্ষ ছিল, কোথাও গিয়ে নরওয়ে কিন্তু ডিফেন্সে জিতে গেছে 3 গোলের সঙ্গে 3-2 ব্যবধানে। নরওয়ে কিন্তু 43 মিনিটের মধ্যে পেডারসন গোল করেছে, হালান গোল করেছে 48 এবং 58তে। অন্যদিকে তোমার সেনেগাল গোল করেছে একদম লাস্ট মোমেন্টে 2টো আইসার, তো কোথাও না কোথাও গিয়ে সেনেগাল জিততে পারতো ম্যাচটা, বাট অনলি বিকজ অফ নরওয়েজ ডিফেন্স ইট মেড ইট পসিবল যে নরওয়ে আজকে 3 গোলে এগিয়ে গেছে। অন্যদিকে তোমার রিসেন্ট যে খেলাটা,
1: হ্যাঁ মানে আজকে সকালেই যে খেলাটা হয়েছে, এক্স্যাক্টলি খুব ভালো খেলা রয়েছে, এবং সেখানে কিন্তু 1-2 মানে আলজেরিয়া কিন্তু 2 গোল মানে 1 গোলে জিতেছে, আলজেরিয়া 2 গোল দিয়েছে এবং জর্ডান 1 গোল দিয়েছে, যেখানে কিন্তু জর্ডান থেকে এন আল রাজদান 36 মিনিটের মাথায় 1টি গোল করে, এবং তার অ্যাগেনস্টে কিন্তু সেকেন্ড হাফে গিয়ে আলজেরিয়া 2টো গোল করে, সেখানে অবশ্যই 69 মিনিটে গোল করে বেনবাউলি, এবং লাস্ট একদম খেলার শেষের দিকে 82 মিনিটে গিয়ে হাফ ফুল টাইমের একটু আগে 82 মিনিটের মাথায় গিয়ে গোল করে,
2: এবং একদম একদম। এখানে কিন্তু আরেকটা মজার বিষয় হয়েছে, এই ম্যাচটাতে কিন্তু কোথাও নরওয়ে সেনেগালের মতো একটা ছবি দেখতে পাচ্ছি। অ্যালজিরিয়া কিন্তু এখানে ভীষণভাবে অ্যাটাকিং পজিশনে ছিল, সুন্দর

0: মেক্সিকো ইউএসএ জার্মানি পৌঁছেছিল কালকে খেলার পরে, কিন্তু আর্জেন্টিনা পৌঁছে গেছে, ফ্রান্স পৌঁছে গেছে এবং পৌঁছে গেছে
1: নরওয়ে।
0: এক্স্যাক্টলি। তো আমরা ওয়েট করছি বাকি সব টিমগুলোর জন্য রাউন্ড অফ 32 এর জন্য, আর একদম সময় মানে ঘড়ির কাঁটা বলছে
1: করে বলতে যেতে হবে। তবে এরপরে কিন্তু আজকে কিন্তু একটা সুন্দর ম্যাচ আছে পর্তুগাল, রাইট?
0: হ্যাঁ, মানে অবশ্যই, যেখানে আমি
1: ফার্স্ট পর্তুগাল নি, হ্যাঁ অল্প করে যাই, তাও যাবে, ডেফিনেটলি যাবে।
0: আচ্ছা বলো বলো,
1: সময় বলতে এবার যেতে হবে আমাদের, তবে তার আগে অল্প করে একটু যাই যে পর্তুগালে এবার যে ফর্মটা আমরা দেখতে পাচ্ছি, পর্তুগালের মধ্যে সবাই কিন্তু ডেবিউটেন্ট, ম্যাক্সিমাম ডেবিউটেন্ট প্লেয়ার্স, কোথাও কি রোনাল্ডোকে সেইভাবে সাপোর্ট করছে না, এটা আমার কি মনে হচ্ছে।
0: এক্স্যাক্টলি,
1: রোনাল্ডো এইবার হয়তো সেই মানে আনলাকি চার্ম হয়ে রয়ে গেছে, লাকি চার্ম না হয়ে কোনো দলটার জন্য,
0: মানে ফার্স্ট ম্যাচের পরে কিন্তু আমরা এই কথাটা বলতেই পারি, কারণ আমরা দেখেছি ফার্স্ট ম্যাচে মাত্র দুটো পাস পেয়েছেন পেনাল্টি বক্সের ভিতরে রোনাল্ডো, যেখানেও কিন্তু ব্যাক পাস পেয়েছিলেন, যেখান থেকে অবশ্যই তিনি গোল স্কোর করতে পারেননি।
1: এবং একটা কথা বলে রাখি, সেই ম্যাচটাতে টোটাল কিন্তু 15টা ব্যাক পাস ছিল।
0: এক্স্যাক্টলি, তো আমরা জানি না
1: বড় টিমের জন্য কিন্তু ভালো না। একটা কথা বলার বিষয় সেটা হচ্ছে কি, এইবার যে ইউরোপিয়ান নেশন গুলো রয়েছে তাদের কিন্তু খুব ভালো টক্কর দিচ্ছে আফ্রিকান আন্ডারডগ।
0: এক্স্যাক্টলি, মানে আমরা যাদেরকে তথাকথিতভাবে ছোট টিম বলে থাকি, তারা কিন্তু তাদের ডিফেন্স মানে তাদের সত্যি মানে অতুলনীয়, ভাঙা যাচ্ছে না সেই ডিফেন্স, যেখানে বড় টিমেরাও কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। অবশ্যই আমাদের চোখ থাকবে এই ম্যাচগুলোর উপরে। আজকে তোমাদের জন্য অবশ্যই পর্তুগাল উজবেকিস্তান এবং তারপরে ইংল্যান্ড ঘানা রয়েছে, পানামা ক্রোয়েশিয়া রয়েছে, এই সব ম্যাচগুলো তোমরা ওয়ার্ল্ড কাপ দেখতে থাকো। আর আজকের এই খেলাধুলো থেকে তোমাদেরকে সবাইকে টাটা বলার সময় এসে গেছে, তোমাদের সঙ্গে কথা হবে আরও অন্য কোনো একদিন।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় শৌরিক ঘোষ এবং কিংসু ঘোষ, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। শুনবেন পুরাতনী গান, শিল্পী শ্রাবণী মণ্ডল।

শুনছেন পুরাতনী গান, শিল্পী শ্রাবণী মণ্ডল, প্রথম গানটির কথা রামমোহন রায়, পরের গানটির কথা রামনিধি গুপ্ত।

শুনলেন পুরাতনী গান, শিল্পী শ্রাবণী মণ্ডল। এখন শুনবেন লোকগীতি, শিল্পী অন্তরা মুখোপাধ্যায়। গানের কথা প্রচলিত।

শুনছিলেন লোকগীতি শিল্পী অন্তরা মুখোপাধ্যায়, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ।

আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। সামাজিক সুরক্ষা, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং শিল্প পরিকাঠামো ক্ষেত্রকে বিশেষ অগ্রাধিকার দিয়ে রাজ্য সরকার চলতি অর্থবর্ষের বাকি আট মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বাজেট প্রস্তাব পেশ করে বলেন, প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনতে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ নতুন এই পাঁচটি জেলা গঠন করা হবে। কাঁথিতে নতুন পুলিশ জেলা এবং গোপীবল্লভপুরে নতুন মহকুমা হবে। বিধায়ক তহবিলে অর্থ বরাদ্দের পরিমাণ বাৎসরিক 70 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 1 কোটি টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। সরকার দক্ষিণ চব্বিশ পরগনার ফলতাকে একটি মডেল ব্লক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিচ্ছে। প্রথম পর্যায়ে ফলতা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে 100 শয্যা বিশিষ্ট গ্রামীণ হাসপাতালে উন্নীত করা হবে। এছাড়াও গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের পুষ্টির ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে গর্ভবতী মায়েদের 21,000 টাকার আর্থিক সহায়তা ছাড়াও 6টি পুষ্টি কিট দেওয়া হবে। নদী ভাঙন ও বন্যা রুখতে মুর্শিদাবাদের জঙ্গিপুরে 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। নবোদয় বিদ্যালয় তৈরির জন্য দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান ছাড়াও 2টি

0: প্রকল্পে চালু হবে, যার অধীনে জীবনদায়ী ওষুধ, ডিসপোজেবল সার্জিক্যাল সামগ্রী এবং দামি মেডিকেল ইমপ্ল্যান্টে 50-90% ছাড় পাওয়া যাবে। স্বাস্থ্য পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে 5টি আঞ্চলিক মেডিকেল হাব। দার্জিলিংয়ে গড়ে তোলা হবে বিশ্বব্যাপী ব্র্যান্ডিং এবং হেরিটেজ ম্যাপিং। সুন্দরবন, পুরুলিয়া, ঝাড়গ্রাম, গঙ্গাসাগরের মতো একাধিক জায়গায় পর্যটনের বিকাশে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। কৃষিক্ষেত্রে একাধিক ঘোষণার পাশাপাশি গুণমান সম্পন্ন আলু বীজ চাষীদের মধ্যে বিতরণের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 10 কোটি টাকা ব্যয়ে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা হাওড়া, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বাণিজ্যিক ফুল চাষের ক্লাস্টার গড়ে তোলা হবে। আম চাষীদের আয় বাড়াতে রপ্তানি বৃদ্ধির জন্য ভেপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ইন্টিগ্রেটেড প্যাক হাউস গড়ে তুলতে 50 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দুগ্ধ শিল্পের নতুন কোঅপারেটিভ সোসাইটি গড়ে তোলার প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী। সারাদেশের সঙ্গে এরাজ্যেও আজ যথাযথ মর্যাদায় শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত রাজ্য স্তরের মূল অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রিসভার বিভিন্ন সদস্য। হাজরা মোড়ে এই উপলক্ষে আয়োজিত এক রক্তদান শিবিরে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেবে। এর আগে মুখ্যমন্ত্রী কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে বলেন, তাঁর বলিদানের জন্যই আজ আমরা নিজেদের ভারতীয় বলে পরিচয় দিতে পারছি। তোলাবাজি মামলার তদন্ত করতে বিধাননগর উত্তর থানার পুলিশের তল্লাশি চালাতে গিয়ে নদিয়ার তেহট্টে জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিকের বাড়ি থেকে প্রায় 3 কেজি সোনা উদ্ধার হয়েছে। সূত্রের খবর, তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতেই গতকাল গভীর রাতে তেহট্টে পৌঁছে যায় পুলিশ। হুগলির আরামবাগের আদমবাদ এলাকায় এক বাস দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। তাদের আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি বর্ধমান থেকে মুথাডাঙ্গার দিকে যাচ্ছিল। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরের খবর 12:50
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের এই জেলাগুলির অনেক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গায়। আবহাওয়া সতর্কবার্তায় বলা হচ্ছে যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় এবং ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কুচবিহার জেলার দু একটি জায়গায়। শুনলেন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। শুরু হচ্ছে উনো জমির দুনো ফসল।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের আলোচ্য বিষয় কৃষি বনায়ন, আর এ প্রসঙ্গে বলার জন্যে আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের প্রাক্তন যুগ্ম অধিকর্তা ডক্টর মৃন্ময় দত্ত। ডক্টর দত্ত, স্টুডিওতে আপনাকে স্বাগত।
3: নমস্কার।
2: যে কথাটা বলছিলাম যে আজকে আমরা জেনে নেব আপনার কাছ থেকে যে কৃষি বনায়ন সম্পর্কে, কৃষি বনায়ন যদিও মনে হয় যে ব্যাপারটা খুব নতুন নয়, কিন্তু আমার মনে হয় কোথাও যেন একটা খামতি থেকে গেছে, সেভাবে যেন ঠিক সচেতনতা গড়ে ওঠেনি। তাই সকলের আগে আপনার কাছে জানতে চাইব কৃষি বনায়ন বলতে আমরা ঠিক কী বুঝি।
3: হ্যাঁ, ঠিকই বলেছেন, কৃষি বনায়ন কিন্তু খুব একটা নতুন টার্ম নয়। মানুষ বহু যুগ ধরে কৃষি বনায়ন করে চলেছেন, কিন্তু যেটা সবচেয়ে বেশি দরকার সেটা কৃষি বনায়ন কিন্তু সেইভাবে মানুষ করছে না। এটা বোঝা যাচ্ছে কৃষি বনায়ন মানে কৃষি, কৃষির সাথে সাথে বন তৈরি করা, এই দুটোর যে সংমিশ্রণ এটাকেই বলে কিন্তু কৃষি বনায়ন।
2: মানে কৃষির পাশাপাশি, শুধু কৃষির উপর নির্ভর না থেকে কৃষির পাশাপাশি
3: বনজ সম্পদ গড়ে তুলবো, সেই দুটোর যে সংমিশ্রণ এটাকেই আমরা কৃষি বনায়ন হিসেবে আখ্যায়িত করা হয়।
2: বেশ, তা আমরা যে বলি যে সামাজিক বনায়ন, মানে বা সামাজিক বন সৃজন, আবার কৃষি বনায়ন, তো এই যে দুটো আলাদা শব্দ হয়ে গেল, তো সেক্ষেত্রে পার্থক্যটা ঠিক কীরকম?
3: হ্যাঁ, সামাজিক বন সৃজন যেটাকে বলা হয়ে থাকে সেটা দেখো

0: 1960 সাল থেকে সামাজিক বনসৃজন হয়ে চলেছে। সেখানে কিন্তু বলা হয়েছিল যে ইউক্যালিপটাস গাছ, যে ইউক্যালিপটাসের গাছ আমরা সবাই জেনে থাকি, লম্বা লম্বা গাছ হয়ে থাকে, সেই ইউক্যালিপটাস গাছ থেকে বেশিরভাগই কিন্তু ওই কাগজ তৈরি করার মেটেরিয়াল পাওয়া যায়।
1: আচ্ছা,
0: এবং সেটাকে নিয়ে কিন্তু সামাজিক বনায়ন গড়ে উঠেছিল সারা সারা ভারতবর্ষে।
1: এবং আবার এটা অনেক ক্ষেত্রে বলা হয় যে ইউক্যালিপটাস উইন্ড ভেইন, অর্থাৎ
0: হ্যাঁ উইন্ড, ওটা হয়, কিন্তু মেইনলি যেটা ইউক্যালিপটাস যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে পেপার এবং পাল্প ইন্ডাস্ট্রিতে। সামাজিক বনায়ন আর কৃষি বনায়নের ভিতরে মূল যে পার্থক্য সেটা হচ্ছে সামাজিক বনায়নে কিন্তু কোনো রকম দূরত্ব মেনে চলা হয় না, কারণ সামাজিক বনায়নের ভিতরে কোনো খাদ্যশস্য উৎপাদন করা হয় না।
1: আচ্ছা,
0: হ্যাঁ মানে কিন্তু কৃষি বনায়নে কিন্তু একটি করে দূরত্ব মেনটেন করা হবে, মানে একটি গাছের ভিতরে আরেকটি গাছের কতটা দূরত্ব রাখা হবে, কারণ সেই গাছ থেকে যে শস্যটা আমরা উৎপন্ন করব তার ভিতরে যেন সূর্যালোক ভালো করে প্রবেশ করে। হ্যাঁ, যেমন দেখা গেছে যদি একটি গাছের সাথে একটি মানে 5 মিটার বাই 5 মিটার রাখি, তার মানে 1 হেক্টর জমিতে 400 গাছ হতে পারে, তার বেশি যদি আমরা করি তা সেখানে কিন্তু সূর্যালোক প্রবেশ করবে না, সেখানে কিন্তু ভালো খাদ্যশস্য উৎপাদন হবে না, যাই কিছু আমরা আমরা লাগাই না কেন। সেই জন্য সেইটাই হচ্ছে তফাত মানে সামাজিক বনায়ন এবং কৃষি বনায়নের থেকে।
1: তো একটু যদি বলেন আমাদের যে আমরা যদি ভারতবর্ষের নিরিখে চিন্তা করি আর কি এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে বনভূমির পরিমাণটা ঠিক কীরকম অবস্থা?
0: বনভূমির পরিমাণটা অ্যাকচুয়ালি 33% হওয়া উচিত ছিল বনভূমির পরিমাণ। আমাদের যে টোটাল ভৌগোলিক আয়তন রয়েছে ভারতবর্ষে তার 33% বনভূমিতে থাকা উচিত, কারণ বনভূমির যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের জলবায়ুর সমতুল্য বজায় রাখা, এটা সবচেয়ে বড় কাজ, কিন্তু সেটা সেই লক্ষ্যে কিন্তু আমরা এখনও পৌঁছতে পারিনি। সারা ভারতবর্ষের মোট ভৌগোলিক আয়তনের মাত্র 21% বনভূমি রয়েছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ কিছু কিছু রাজ্য আছে যেখানে বনভূমির পরিমাণ খুব কম,
1: আরও অনেক কম,
0: যেমন আমি বলছি পাঞ্জাব, হরিয়ানা, এইসব এই সমস্ত রাজ্যগুলি যেখানে বনভূমির পরিমাণ প্রায় 2-3% মাত্র, সেখানে পুরোটাই কিন্তু কৃষির উপর জোর দেওয়া হয়, বনভূমির উপরে কোনো রকম জোরই দেওয়া হচ্ছে না। কিন্তু অপরদিকে বলা হয় যে পাহাড়ি অঞ্চল যেসব আছে, যেমন আমাদের পশ্চিমবাংলায় দার্জিলিং একটি পাহাড়ি অঞ্চল, সেখানে কিন্তু 2-3% মানে 2/3 কিন্তু প্রায় 60% মানে যতটা ভৌগোলিক আয়তন থাকবে তার 60% বনভূমি থাকতে হবে, নাহলে কিন্তু জলবায়ুটাকে বা তাপমাত্রাটাকে ঠিক মতো ধরে রাখা যাবে না।
1: আচ্ছা,
0: হ্যাঁ, বা বৃষ্টিপাত ঠিক মতো হবে না। কিন্তু সেইটাকে যে মাত্র 21% আমাদের বনভূমি রয়েছে।
1: আমরা যদি আমাদের রাজ্যের কথা বলি, অর্থাৎ পশ্চিমবঙ্গের কথা ধরে নিই, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থানটা ঠিক কোন জায়গায়?
0: হ্যাঁ, পশ্চিমবঙ্গে এখানে কিন্তু রয়েছে প্রায় 18%, মানে আমাদের যে সারা ভারতবর্ষের হিসাবে যদি 21% আমরা জানি হয়ে থাকে, তার থেকেও কিন্তু কম রয়েছে, মানে মাত্র 18% বনভূমি রয়েছে।
1: তাহলে এখানে দেখা যাচ্ছে যে অনেকটাই আরো বন সৃজন করার
0: সুযোগ রয়েছে
1: এবং সুযোগ রয়েছে।
0: হ্যাঁ,
1: একটু যদি বলবেন আমাদের যে কৃষি বনায়নের কথা যে আমরা বলছি তার উদ্দেশ্যটা ঠিক কিরকম?
0: হ্যাঁ, উদ্দেশ্য হচ্ছে যেমন ধরুন বিশেষত আমি পাহাড়ি অঞ্চল থেকে যদি প্রথমে বলি যে পাহাড়ি অঞ্চলে যে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে ভূমিক্ষয়। হ্যাঁ, ভূমিক্ষয় হলে কি পাহাড়ি অঞ্চলে ভীষণভাবে ভূমিক্ষয় হয়ে থাকে যখন বৃষ্টিপাত বেশি হয়, এবং এই যে মানুষের যে বেঁচে থাকার ভালোভাবে বেঁচে থাকার জন্যে বনভূমি সৃজন করাটা খুব দরকার। হ্যাঁ, এছাড়া একটা জমির থেকে আমরা খাদ্যশস্য পাবো, একটা জমির থেকে আমরা গরু বা ছাগলের জন্য খাবার পাবো, এবং আমাদের যে আসবাবপত্র বানানোর জন্য কাঠ পাবো, এই সমস্ত জিনিস কিন্তু এই বনভূমির থেকে আসে। সুতরাং বনভূমির পরিমাণ যদি আস্তে আস্তে কমে যায় তাহলে আমাদের এই সমস্ত জিনিসগুলো একেবারেই কমে যাবে, এবং আস্তে আস্তে

0: আমরা পাবোই না।
1: হ্যাঁ, আজকাল সেই জন্য দেখা যাচ্ছে যে বনভূমির পরিমাণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেভাবে কাঠের আসবাবপত্রের ব্যবহার আর দেখতে পাচ্ছি না। তার জায়গায় অন্য ধরনের ফাইবার
2: এসে গেছে, প্লাস্টিক এসে গেছে এবং মোল্ডের প্লাস্টিকও পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে কারণ বনে যে কাঠ, যে কাঠটা আমাদের আসবাবপত্র বানানোর জন্য দরকার হয়, সেটা কিন্তু অনেক দাম হয়ে গেছে। যেমন সেগুন কাঠ সেগুন একটা বনজ সম্পদ।
1: ঠিক,
2: এই সেগুন কাঠ করতে গেলে কিন্তু প্রায় 30-40 বছর লাগে। হ্যাঁ, সেগুন কাঠ, এই সেগুন কাঠের থেকেও কিন্তু প্রচুর বনসম্পদ হয়। হ্যাঁ, যেমন সেই কাঠগুলো যদি আমাদের না লাগাই, তাহলে আমরা কিন্তু আমাদের আসবাবপত্র ঠিক মতো করতেই পারবো না।
1: তাই একটু আমাদের বলুন না যে কি ধরনের জমিতে কৃষি বনায়ন গড়ে তোলা যেতে পারে।
2: হ্যাঁ, কৃষি
1: বনায়ন এখনো যে সুযোগ আপনারা আপনার কথা থেকে উঠে আসলো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখন ধরা যেতে পারে যে 18% মানে বন রয়েছে, যেখানে আমাদের ভারতবর্ষের গড় হচ্ছে 21%। তা এখনো অনেকটাই সুযোগ আছে মানে বনায়নকে বাড়িয়ে নিয়ে যাওয়ার। তো সেক্ষেত্রে কি ধরনের জমিতে এই কৃষি বনায়ন
2: কৃষি বনায়ন কিন্তু অ্যাকচুয়ালি একেবারে নিচু জমিতে কথা যদি ধরি, যেমন যদি ধরি আমি ধানের জমিতে কথা, যে ধানের জমিতে যে বনায়ন গড়ে যাবে কিনা, সেখানে কিন্তু এই ধরনের বনায়ন গড়ে যাবে না। কিন্তু সেখানে আমি একটা জিনিস বলতে চাইছি, যেমন ধানের আল রয়েছে, সেই ধানের আলের ভিতরে যদি আমি অরহর ডালের চাষ করি,
1: আচ্ছা,
2: হ্যাঁ, সেটাও কিন্তু এক ধরনের অন্য ধরনের বনায়ন। অরহর ডালের চাষ করলে কি হবে, সেই আলটাকে ব্যবহার করা হলো আর একটা ফসল উৎপাদন করার জন্য কৃষকরা একটা সুযোগ পাবেন।
1: আচ্ছা,
2: এবং সেই যে ডাল আমরা লাগাবো তার থেকে পাতা পড়বে, সেই পাতার থেকে কিন্তু জমির উৎপাদন ক্ষমতা বাড়বে। এছাড়াও যে সমস্ত পাহাড়ি জায়গা আছে, মানে উঁচু জায়গা আছে, ঠিক পাহাড়ি জায়গা না হলেও
1: কৃষি বনায়ন বলতে এক্ষেত্রে আমরা শুধুমাত্র বৃক্ষরোপণকে বোঝাবো না, যে বৃক্ষ ছাড়াও লতা পাতা দিয়েও বনায়ন হতে পারে।
2: হ্যাঁ, যেমন ধরুন আমি বলছি, যেমন ধরুন একটা কলা বাগান হলো, এবং কলা বাগান তো পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন হুগলি এবং নদিয়া।
1: হ্যাঁ, নদিয়াতে তো ভীষণ রকম ভাবে
2: কলা চাষ করা
1: ঘটেছে।
2: হ্যাঁ, এবং কলাতে সবচেয়ে বড় যে অসুবিধা হয়, যখন ঝড় ওঠে তখন কলা গাছ কিন্তু ভেঙে যায় এবং কৃষকরা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এবং সেই জন্য এই যে কলা গাছটাকে বাঁচানোর জন্য, এটা তো ঝড়টাকে থামানো তো যাবে না কখনোই
1: না,
2: কিন্তু এই কলা বাগান, ধরুন কোনো কৃষক ভাইয়ের 1 হেক্টর জমি আছে, তার চারদিকে যদি কোনো গাছ লাগিয়ে দেওয়া যায়, যেমন আকাশমণি বলে একটা গাছ আজকাল বাঁকুড়া ডিস্ট্রিক্টে প্রচুর লাগানো হচ্ছে, এই আকাশমণি গাছটা যদি লাগিয়ে দেওয়া যায় চারদিক থেকে কিছুটা গ্যাপ রেখে যাতে ছায়া না পড়ে, তাহলে কিন্তু যখন বাতাস আসবে সে বাতাসের বেগকে প্রশমিত করতে পারবে এই আকাশমণি গাছ। তখন কিন্তু আমাদের এই কলা বাগানটা আর ভাঙবে না,
1: কলা গাছটা ক্ষতির হাত থেকে বেঁচে যাবে।
2: এবং যেসে এখানে আমাদের আমের গাছ লাগানো হয়, প্রচুর আম গাছ লাগানো হয়েছে, প্রচুর লিচু গাছ লাগানো হচ্ছে, এবং তার মাঝে মাঝেও কিন্তু বৃক্ষরোপণ করা সম্ভব।
1: সেটা কীরকম,
2: যেমন ধরুন কলার বাগানের ভিতর বা আম বাগানের ভিতরে যদি 10 মিটার বাই 10 মিটার করা হয় এবং তার মাঝখানে একটি করে গাছের লাইন দেওয়া যেতে পারে। এই গাছের সুবিধা হচ্ছে, এই গাছের যেমন গামাই গাছ কিন্তু সফট উড বলা হয়। হ্যাঁ, কি মানে কৃষকরা পশ্চিমবাংলায় প্রচুর লাগিয়ে থাকে, যার থেকে ও কিন্তু প্রচুর আসবাবপত্র তৈরি করা যায়। গামাই গাছের সাথে সেগুন গাছের তফাতটা হচ্ছে, সেগুন গাছ হতে যেমন 30-40 বছর লাগে,
1: সময় লাগে,
2: কিন্তু গামাই গাছ করতে কিন্তু 15-16 বছর মাত্র সময় লাগে,
1: মাত্র অর্ধেক সময়
2: কিন্তু হয়ে যায়। এবং একটা হিসাব আমি বলছি যে একটা গামাই গাছ থেকে প্রায় 3000 কিউবিক ফুট পর্যন্ত হতে পারে।
1: আচ্ছা,
2: হ্যাঁ, এবং সেইখানে কিন্তু এই যে গামাই গাছের লাইনটা যদি আমরা ওই আম বাগানের ভিতরে, ওই লিচু বাগানের ভিতরে আমরা দিতে পারি, তাহলে একটা আলাদা আর্থিক শ্রীবৃদ্ধির

0: পথ কিন্তু পথ তৈরি হয়ে গেল জিনিসটা। এবং এছাড়া যে আবহাওয়াকে ঠিক রাখার জন্য তো জিনিসটা রয়েছে।
1: তা এই তো আমরা জানলাম যে মোটামুটিভাবে কি কি প্রকারের কৃষি বনায়ন হতে পারে। এছাড়া আর কিছু,
0: আরো কিছু অনেক কিছু আছে। যেমন ধরুন প্রথমে আমি বলবো এগ্রিসিলভিকালচার। এগ্রিসিলভিকালচার মানে যে যে ধরনের গাছ আমরা লাগাবো, হ্যাঁ, কৃষকদের চাহিদা মতো বা ওই অঞ্চলের মতো করে। হ্যাঁ, যেমন দার্জিলিং অঞ্চলে যেরকম ঠান্ডা জায়গায় যে যে ধরনের গাছ লাগাবো সেটা বাঁকুড়া পুরুলিয়াতে লাগাবো না,
1: সেরকম হবে না,
0: সেরকম হবে না। তো সেইখানে যদি আমি আমি লাগাই ওইখানে ওই ওইখানে আমাদের দূরত্ব রেখে, যেমন প্রতি হেক্টারে 200 থেকে 400 গাছের বেশি কিন্তু আমি লাগাবো না, এবং তার ভিতরে বিভিন্ন ধরনের খাদ্যশস্য আমাদের উৎপন্ন করতে পারি। যেমন যেমন ডাইরেক্ট সিডেড রাইস আমরা করতে পারি, ধান ধান লাগাতে পারি, ভুট্টা লাগাতে পারি, এবং আমরা গমের চাষ করতে পারি। হ্যাঁ, এবং আমরা বিভিন্ন তৈলবীজ করতে পারি, তিল তিলের চাষ এখানে হয়ে থাকে, বাদামের চাষ চাষ এখানে হয়ে থাকে, সেইগুলো কিন্তু করতে পারি।
1: আদা হলুদ বা মশলা,
0: আদা হলুদ যদি বলি তখন কিন্তু ওই নামটা একটু আলাদা হয়ে যায়, তখন নামটা হয়ে যায় যে উদ্যান জাতীয় ফসল।
1: আচ্ছা,
0: উদ্যান জাতীয় ফসলের সাথে বৃক্ষ বৃক্ষরোপ, তখন এইভাবে এভাবে হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে উদ্যান জাতীয় ফসলের ভিতরে পড়ে যাচ্ছে আদা আদা হলুদ। হ্যাঁ, এবং এছাড়াও আর একটা জিনিস কৃষকরা ভীষণভাবে লাগিয়ে থাকেন, সেটা হচ্ছে আনারস। মানে ধরুন দুদিকে সারি তো রয়েছে, ধরুন একটা একটা গাছের সাথে আর একটা গাছের দূরত্ব যদি কেউ কেউ 10 মিটার করে দেয়, এবং তার তার মাঝখানে যে জায়গাটা পেল সেই জায়গাটাতে কিন্তু আনারস লাগানো যেতে পারে। এবং সেখান থেকে কিন্তু প্রচুর, মানে একটা গাছ হতে তো 10 মিনিমাম, মানে খুব কম করেও হলো 10 বছর একজন কৃষককে অপেক্ষা করতে হয়। সেই 10-15 বছরে কিন্তু তার জমি থেকে কিছু উৎপাদন করার জন্যে আনারস লাগানো যেতে পারে। আনারস তো 1 বছরের ভিতরেই ফলন দিতে শুরু করবে। সুতরাং এরকমভাবে চিন্তা করতে হবে।
1: তার মানে ভাবতে হবে যে এই যে একটা বনায়ন তৈরি করতে গেলে, বনায়নটা যেহেতু দীর্ঘমেয়াদি, বনের যে মানে ফসলের কথা বলি, যদি গাছ বা বৃক্ষের কথা বলি, সেটা একটা দীর্ঘমেয়াদি ফসল, মানে অনেক বছর
0: লাগে, অনেক বছর লাগে
1: পরিণত গাছ হতে। তো সেই ফাঁকা জায়গাগুলো আমরা কৃষির কাজে যখন ব্যবহার করছি এবং কৃষিজ ফসল তুলে নিচ্ছি তার মাঝখান থেকে, তখন আমরা খুব সহজে এটাকে কৃষি বনায়ন হিসেবে চিহ্নিত করতে পারি,
0: কৃষি বনায়ন হিসেবে চিহ্নিত করা যায়। এছাড়াও বিভিন্ন যাতে ঘাস জাতীয় ফসল, হ্যাঁ, যেমন কারো কারো কিছু, প্রায় প্রত্যেক কৃষকের কাছে কিন্তু গরু আছে, ছাগল আছে, সেই গরু ছাগল পালার জন্যে যে ঘাসের দরকার, আজকাল ভীষণ উন্নত ধরনের ঘাস আছে, হাইব্রিড নেপিয়ার আছে, কঙ্গো সিগন্যাল আছে, এই ধরনের যে ঘাসের চাষ, এই ঘাসের চাষও কিন্তু এই বন সিজনের সাথে সাথে করা যেতে পারে।
1: আচ্ছা আচ্ছা,
0: করা যেতে পারে। এবং তাতে কী হবে, তাতে তাতে ধরুন 1 হেক্টরে কেউ যদি দুটো বা তিনটে গরু রাখতে চায়, তাকে কিন্তু ওই ঘাসটাকে বাইরে থেকে কিনতে হবে না, ওই বনের ভিতরেই সে কিন্তু ঘাস লাগিয়ে ঘাস উৎপাদন করতে পারে। এই ঘাসটাও কিন্তু 1 বছরের ভিতরে হয়ে যায়, 1 বছর কম সময় হয়, অনেক সময় ৬ মাস বা 7 মাসের ভিতরে ঘাস তৈরি হয়ে যেতে পারে, এবং তার ভিতরে যখন করবে সে সেই ঘাসের সেই ঘাস দিয়েই কিন্তু তার গরু বা ছাগল পালতে পারবে সে।
1: ঠিক, তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে একটা দেখা যাচ্ছে যে কৃষিজ ফসলের সঙ্গে যেমন আমরা কৃষি বনায়ন গড়ে তুলতে পারি, ঠিক তেমনি ঘাস এর সঙ্গে আমরা, যেটা আপনি বলছিলেন যে বিভিন্ন রকমভাবে যদি ভাগ ভাগ করেন।
0: আর একটা জিনিস আমি বলতে চাইছি, যেমন গ্রাম বাংলায় প্রায় সবার বাড়িতেই দেখা যায় পুকুর আছে।
1: আচ্ছা,
0: পুকুরে সে মাছ চাষ করে, কিন্তু পুকুর পাড়গুলোতে কিন্তু কোনো কিছু লাগায় না, অনেক সময় কিছু লাগায় না, যেমন পুকুর পাড়গুলো
1: অনেক সময় ফাঁকা থেকে যায়,
0: অনেক সময় ফাঁকা থাকে, সেই পুকুর পাড়গুলোতে কিন্তু কলা গাছ লাগাতে পারে, কলা গাছ পাতে বা বিভিন্ন ধরনের কচু জাতীয় ফসল লাগাতে পারে। হ্যাঁ, এবং সেটাকে আমরা বলবো কিন্তু অ্যাকোয়া কালচার, অ্যাকোয়াকালচারের সাথে সিলভিকালচার করা আর কি।

0: বা গামাই গাছও লাগানো যেতে পারে। এবং অনেক মাছ আছে, হ্যাঁ অনেক মাছ আছে, যেমন যেসব মাছে শুধু ওই পাতা দিয়ে চলে, হ্যাঁ শুধু পাতা দিয়ে চলে, মানে রুই কাতলা না, রুই কাতলা ছাড়া আরও আরও এক্সোটিক মাছ আছে, সেগুলো কিন্তু ওই কলা পাতাগুলো খায় বা হাইব্রিড নেপিয়ারের পাতাগুলো খায়, কিন্তু সেইগুলো সেইগুলো যদি তারা চাষ করে পুকুরে, তার পাতার জন্য তাকে কিন্তু দূরে যেতে হবে, সে দূরে যাওয়ার দরকার নেই। আর একটা জিনিস হয় যে পুকুর পার অনেক সময় কিন্তু বৃষ্টির জলে ভেঙে যায়, ভেঙে যায়, এবং পুকুর পারটাকে ঠিকভাবে রাখার জন্য কিন্তু বিভিন্ন ধরনের এই এই ধরনের বনজ সম্পদ তৈরি করা যেতে পারে বা ফল জাতীয় গাছ লাগানো যেতে পারে।
1: একসময় আমরা দেখেছি পুকুর পার এরকম, যখন বললেন যে পুকুরের চারধারে সুপারি গাছ, নারকেল সুপারি গাছ লাগিয়ে দেওয়া, তো এই তাতে করে পারটা যেহেতু ওদের ফাইবারাস রুট সিস্টেম, তো ওরা ধরে রাখে,
0: ওরা ধরে রাখে
1: তো মাটিটাকে, সেক্ষেত্রে মাটি ভাঙন, পারের ভাঙনটা কম হতো। এখন আপনি ঠিক কি বলতে চাইছেন?
0: হ্যাঁ, পারের ভাঙনটা কম, দুটো দুটো জিনিস এখানে আছে। একটা হচ্ছে পারের ভাঙনটা কমাতে হবে, হ্যাঁ, এছাড়া যে ওই পারটাকে ব্যবহার করে আর একটা ফসল উৎপাদন করার যে উপায় কিন্তু এই ধরনের কৃষি বনায়নের ভিতরে রয়েছে। যেমন কেউ যদি বাঁশ লাগিয়ে দেয়, হ্যাঁ বাঁশ লাগিয়ে দেয়, বাঁশও কিন্তু হতে খুব বেশি দিন সময় লাগে না, 5-7 বছরের ভিতরে বাঁশ কিন্তু প্রচণ্ড দাম, বাঁশের
1: বাঁশের খুব দাম,
0: বাঁশের খুব দাম, সেই বাঁশটাও কিন্তু লাগিয়ে দিলে কিন্তু ভাঙনটা রোধ হয়ে যাবে।
1: কারণ আজকাল ব্যাম্বু মিশন প্রকল্প নতুন করে,
0: ব্যাম্বু মিশন প্রকল্প রয়েছে,
1: সুতরাং এর থেকে অনেক সহায়তা চলে আসতে পারে,
0: এবং এটা ছাড়াও আর একটা জিনিস হচ্ছে, যেমন বিভিন্ন ঔষধি গাছ, আমি একটা উদাহরণ দিই, যেমন লেমন গ্রাস, হ্যাঁ লেমন গ্রাসের ভিতরে নানা রকমের কসমেটিক্স জন্য ব্যবহার করা হয় লেমন, লেমন গ্রাসের যে এক্সট্রাক্টগুলো, বা পাচুলিক গাছ আছে যে যেইগুলো কিন্তু বৃক্ষ সিজনের সাথে সাথে মাঝখানে কিন্তু লাগানো যেতে পারে, তাতে সেটাকে আমরা বলবো মানে লেমন মানে বৃক্ষ প্লাস ঔষধি গাছের সংমিশ্রণ,
1: ঠিক,
0: হ্যাঁ এটাতেও কিন্তু কৃষকরা অনেক উপকৃত হবে,
1: লাভবান হতে
0: পারে, লাভবান হবেন।
1: হ্যাঁ আচ্ছা, একটা কথা আরো আপনার কাছে বুঝে নিতে চাই, এই যে অনেক সময় বলা হয় যে শিল্প কৃষি বনায়ন, এটাকে ঠিক কিভাবে আপনি
0: শিল্প কৃষি বনায়ন মানে এখন এটাকে বলবে শিল্পের শিল্পের জন্য যে বনগুলো লাগে, শিল্পের জন্য যে বন লাগে সেই বনটা হচ্ছে হচ্ছে আমাদের কি বন, যে বন থেকে কাগজ তৈরির কাঁচামাল পাওয়া যাবে,
1: আচ্ছা
0: হ্যাঁ সেটা কিন্তু ডাইরেক্ট মানে যেসব মিল বা কাগজ তৈরির মিল রয়েছে সেইখানে কিন্তু চলে যাবে, হ্যাঁ এবং সেইখানে কিন্তু পপলার বলে এক ধরনের গাছ আছে, পপলার বলে, হ্যাঁ এটা পাঞ্জাবে খুব খুব লাগায়, পাঞ্জাবে কিন্তু এটা এটা ধান জমির আলে লাগাচ্ছে,
1: আচ্ছা
0: হ্যাঁ আলাগে, এবং খুব বেশি দিন সময় দেয় না এরা, এরা 3-4 বছর সময় দিয়ে কিন্তু পপলারটা কেটে দেয়, কারণ এখান থেকে কিন্তু ওই কাঠের উৎপাদনের জন্য কাটবে না, এরা এরা ওই পপলারগুলোকে চিরে ওরা পাল্প বার করবে, পাল্প বার করে ওরা কিন্তু দিয়ে দেয় ওদের মিলে, কাগজের মিলে, হ্যাঁ
1: ঠিক,
0: হ্যাঁ যেটা থেকে এইটাকে বলে ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্পের সাথে, শিল্পের জন্য,
1: হ্যাঁ
0: শিল্পের জন্য বন বন
1: সৃজন যেগুলো রয়েছে
0: করা দরকার,
1: তাহলে শিল্পের জন্য যে আমরা বন সৃজন করছি, তো সেখানে আমরা বলতে পারছি সেটাকে যে শিল্প কৃষি বনায়ন,
0: শিল্প কৃষি কৃষি বনায়ন
1: বেশ। তা আমরা যদি পশ্চিমবঙ্গের কথা যখন আমরা ভাববো, তখন পশ্চিমবঙ্গের এই কৃষি বনায়নের কথা যে পরিকল্পনা আমরা নেব, তো তার আপনি কি বলবেন যে তার ভবিষ্যৎ পরিকল্পনাটা ঠিক কীরকম হতে পারে, মানে কি কোথায় কোথায় সেই সুযোগ রয়েছে?
0: আমাদের পশ্চিমবাংলায় কিন্তু অনেক জায়গায় এই কৃষি বনায়ন তৈরি করার সুযোগ রয়েছে, হ্যাঁ যেমন এই বারুইপুর অঞ্চলে যেমন খুব পেয়ারা গাছ লাগানো হয়, পেয়ারা গাছও কিন্তু যখন ঝড় ওঠে, যখন জোরে বাতাস হয় পেয়ারা গাছের ডাল
1: ভেঙে যায়,
0: হ্যাঁ সেইখানে পেয়ারা গাছের ডালের মানে যে বাগানটা পেয়ারা গাছ

0: করা হলো, তার চারদিকে কিন্তু বনায়ন তৈরি করা যেতে পারে।
1: না, ইদানিংকালে আপনি যখন এই ঝড়ের কথাটা বলেছেন, ইদানিংকালে বোধ হয় বিষয়টা বেশি করে ভাবার সময় এসছে শ্রোতা বন্ধুরা, কারণ যখন আমরা দেখছি যে জলবায়ু পরিবর্তন ঘটছে, সেই সঙ্গে কিন্তু আমাদের এই ধরনের যে হঠাৎ করে ঝড় আসা বা বেগে
0: বেগে বাতাস
1: বাতাস এগুলো বাড়ছে, এবং তার ফলে স্বভাবতই আমাদের এই যে ফল ফসারি গাছগুলোতে একটু কিন্তু ঝুঁকি থেকে যাচ্ছে। তাতে যদি কোনো ধরনের আমরা একটা প্রোটেকশন তৈরি করতে পারি, একটা আলাদা করে বাড়তি, এবং সেটা বনায়নের মধ্যে
0: সেটা বনায়নের ভিতর দিয়ে, এবং তাতে একটা জিনিস হবে, তার ফলের গাছগুলো বাঁচবে। অন্যদিকে সেই বন থেকে 10-12 বছর পরে সেই বন থেকে কিন্তু সে অনেক উৎপাদন করার, আর্থিক উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি করার সুযোগ কিন্তু পাবে।
1: তাহলে এখানে আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে পারছি যে কৃষির সঙ্গে যদি আমরা এই বনায়নকে মিলিয়ে নিই, এবং কৃষির পাশাপাশি যদি আমরা বন তৈরি করার সুযোগ যখন যেখানে যেমন আছে সেটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, তাহলে কিন্তু আখেরে আমাদেরই লাভ। এবং যে সমস্ত কৃষক ভাই এটা করতে পারবেন তারা কিন্তু সত্যিই লাভবান হবে, এবং আপনার একটা বাড়তি রোজগারের জায়গা তৈরি হবে, এবং এই বন থেকে গাছ বিক্রি করার মধ্য দিয়ে আপনি কিন্তু একটা একটা আলাদা করে একটা অর্থ যেটা আপনি বিক্রির মাধ্যমে আপনার উপলব্ধ করবেন, এবং সেটা আপনার সংসারের কোনো ভালো কাজে নিশ্চয়ই আপনি লাগাতে পারেন। তাহলে বন্ধুরা, আমাদের হাতে সময় তো আজকে আর বেশি নেই, আমরা আলোচনা করছিলাম কৃষি বনায়ন নিয়ে, আর এ বিষয়ে এতক্ষণ বললেন ভারত সরকারের কৃষি অনুসন্ধান পরিষদের প্রাক্তন যুগ্ম অধিকর্তা ডক্টর মৃন্ময় দত্ত। ডক্টর দত্ত, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
2: উনজমির দুনো ফসল এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ থেকে প্রযোজিত আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
3: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে নির্বাচিত নজরুল গীতি। প্রথম শিল্পী অজয় চক্রবর্তী।

0: নির্বাচিত নজরুলগীতি শেষ হলো, এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন ধরনের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার উপর জোর দিয়েছেন। তিনি নতুন দিল্লিতে ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে সভাপতিত্ব করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবের ওপর আলোচনা চলছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের ও ইংল্যান্ড ঘানার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026 সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দুই পদ্মভূষণ বিভূষণ সাত পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মাম্মুতি, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান গ্রহণ করবেন। উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে সরকার এবছরের পদ্ম পুরস্কারের জন্য 131 জনের নাম ঘোষণা করা হয়। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটিকে স্বাগত জানিয়েছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ষোড়শ বৈঠকে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন, এই পদক্ষেপ বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে। তিনি হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টিকেও স্বাগত জানান এবং উল্লেখ করেন, এর ফলে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দূর হবে এবং সার ও রাসায়নিকের মতন পণ্যের ঘাটতি মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে। দোভাল জোর দিয়ে বলেন, এই অঞ্চলে অবাধ নৌ চলাচল অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখবে। শ্রী দোভাল বলেন, সারা বিশ্ব বর্তমানে সামরিক সংঘাত, ভূরাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ এবং বৈপ্লবিক প্রযুক্তির প্রভাবে এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রথাগত নয় এমন নিরাপত্তার ঝুঁকিগুলো এখন জাতীয় সীমানা ছাড়িয়ে গেছে। তিনি উদ্ভাবনী ও আমূল পরিবর্তনশীল প্রযুক্তি, গোপন সন্ত্রাসবাদ এবং ক্রমশ ডিজিটাল ও সাইবার হুমকির বিষয়গুলির ওপর বিশেষ জোর দেন। তিনি জানান, ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে মূলত প্রথাগত নয় এমন নিরাপত্তা চ্যালেঞ্জগুলির ওপরই আলোচনা করা হবে।
2: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল এবং বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। শ্রী মোদী আরও বলেন, ভারতের দ্রুত বিকাশ ও রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রথিত ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকারবদ্ধতার ওপরে। গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমস্ত উদ্যোগ আগামী 1000 বছরের ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে।
3: পিছলে 12 বর্ষোকে জো ভি সিদ্ধিয়া দেশ কি রহি হ্যায়,

0: मूल में अगर आप तराजू से तोलोगे हर निर्णय, हर कदम, हर प्रयास, उनके मूल में राष्ट्र प्रथम की भावना ही केंद्र में है। स्वच्छ भारत अभियान से लेकर मेक इन इंडिया, स्थानीय वस्तुएं खरीदने पर जोर, ये सारे इनिशिएटिव इसलिए सफल हुए क्योंकि देश की जनता ने देश को सबसे ऊपर रखते हुए अपना कर्तव्य निभाया।
1: कृषि एवं कृषक कल्याण मंत्री शिवराज सिंह चौहान आज नतून दिल्ली कृषि क्षेत्र एलनिनो एवं आवार उपत्यार प्रभाव विषय एक पर्यालोचना बैठक पौरोहित्य करें। एकाधिक राज्य सचिव, जिला शासक एवं उच्चपदस्थ आधिकारिकरा बैठके अंश नेन। कम बृष्टि विकल्प चाषेर परिकल्पना एवं कृषक स्वार्थ रक्षार लक्ष्य आजकेर बैठके आलोचना हो। समाज माध्यमेर एक बार्ताय श्री चौहान जानान, एलनिनोर परिस्थिति सम्भावनार दिके लक्ष्य रेखे सरकार कृषक स्वार्थ रक्षा एवं कृषि क्षेत्र बिरूप प्रभाव सीमित रखते बद्धपरिकर। অযোধ্যা রাম মন্দিরের দানের টাকা তছরুপের অভিযোগে তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল সিট আজ উত্তরপ্রদেশ সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। লখনউ ডিভিশন কমিশনার বিজয় বিশ্বাস পন্থ আজ অতিরিক্ত মুখ্য সচিব সঞ্জয় প্রসাদের হাতে এই রিপোর্ট তুলে দেন। তদন্ত এখনও চলছে। উল্লেখ্য, মন্দির ট্রাস্টের অনুরোধে গত 13 জুন উত্তরপ্রদেশ সরকার রাম মন্দির দান তছরুপের অভিযোগে সিট গঠন করে। সংখ্যালঘু বিষয়ক এবং মৎস্য ও পশুপালন ও দুগ্ধচাষ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রী কুরিয়ানের পদত্যাগপত্র গ্রহণ করে জানিয়েছেন, পদত্যাগপত্র জমা পড়ার পর থেকেই এই বিষয়টি কার্যকর হবে। শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত একটি মামলার জেরে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চেন্নাই, তিরুচিরাপল্লি, কোয়েম্বাটুর এবং মাদুরাইয়ে মোট 18টি স্থানে তল্লাশি চালাচ্ছে। ইডি জানিয়েছে, 2017 সালে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চে দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে এই পদক্ষেপ। সংস্থাটি আরও জানায়, পুলিশ 2021 সালে এই মামলায় চার্জশিট দাখিল করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট নিউজ অন এয়ার, মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল এই অনুষ্ঠানটি শোনা যাবে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগতার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবার বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতে ওইটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের অভিভাষণের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে আনা প্রস্তাবের ওপর আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনা চলছে। 6 ঘণ্টার এই আলোচনায় মোট 30 জন বক্তা অংশ নেবেন। বিজেপি, তৃণমূল, কংগ্রেসের দুই ব্লকের পাশাপাশি আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস এবং এজেইউপিএর প্রতিনিধিরাও বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আলোচনায় অংশ নেবেন। এদিন বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আলোচনার সূত্রপাত করেন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। এরপর বিজেপির সজল ঘোষ বক্তব্য রাখেন। অধিবেশনের সূচনায় উল্লেখ পর্ব ও দৃষ্টি আকর্ষণী পর্বে নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন বিভিন্ন এলাকার বিধায়করা। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন কম্প্রেহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট ভারতীয় কৃষক, মৎস্যজীবী, কারিগর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিশ্ববাজারে সমৃদ্ধ হতে এবং কর্মসংস্থানের সৃষ্টিতে সহায়তা করবে। ইংরেজ দৈনিক প্রকাশিত একটি নিবন্ধে মন্ত্রী বলেন, চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হতে চলা এই চুক্তির ফলে ব্রিটেনের বিভিন্ন খাতে ভারতীয় পণ্য ব্যাপক সুবিধা পাবে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত সাড়ে দশটায়। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সপোর স্টেডিয়ামে খেলা শুরু রাত দেড়টায়। গ্রুপ জে এর ম্যাচে আলজেরিয়া জর্ডানকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন ধরনের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার ওপর জোর দিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। বাজেট অধিবেশনের সূচনায় আজ রাজ্যপালের অভিভাষণের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে আনা প্রস্তাবের উপর রাজ্য বিধানসভায় আলোচনা চলছে। 6 ঘণ্টার এই আলোচনায় মোট 30 জন বক্তা অংশ নেবেন। বিজেপি তৃণমূল কংগ্রেসের 2 ব্লকের পাশাপাশি আইএসএফ সিপিআইএম কংগ্রেস এবং এজেইউপির প্রতিনিধিরাও বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আলোচনায় অংশ নেবেন। এদিন বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আলোচনার সূত্রপাত করেন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। এরপর বিজেপির সজল ঘোষ বক্তব্য রাখেন। অধিবেশনের সূচনায় উল্লেখ পর্ব ও দৃষ্টি আকর্ষণী পর্বে নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন বিভিন্ন এলাকার বিধায়করা। এরপরেই তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ বক্তব্য রাখতে উঠলে সভায় হৈহট্টগোলের সৃষ্টি হয়। সরকার পক্ষের অভিযোগ, কুণালবাবু রাজ্যপালের অভিভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব নিয়ে আলোচনা না করে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এই সময় পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ সভায় সৌজন্য বজায় রাখার উপর গুরুত্ব দেন এবং রাজ্যপালের ভাষণের উপরেই বিধায়কদের বক্তব্য সীমিত রাখার জন্য অনুরোধ করেন। শিখ সম্প্রদায়ের নবম ধর্মগুরু গুরু তেগ বাহাদুরের 350তম শহীদ দিবস উপলক্ষে আজ পুরাতন মালদার কালাচাঁদ হাইস্কুল মাঠে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাজ্যপাল আর এন রবি। শিখ সম্প্রদায়ের 6 জন ধর্মগুরুর আত্মত্যাগ ও আদর্শ নিয়ে একটি স্মরণসভা সেখানে অনুষ্ঠিত হয়। রাজ্যপাল সশ্রদ্ধ চিত্তে গুরু তেগ বাহাদুরের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
2: उसे संरक्षित करना संभालना हम सबका दायित्व है और इसलिए यह आवश्यक है कि हम उन गुरुओं को कभी विस्मृत न होने दें। आज के समय में ये और भी बहुत प्रासंगिक है क्योंकि हम जहां खड़े हैं पड़ोस पड़ोस का जो वातावरण है वो बड़ा ही चिंता का विषय।
1: এরপর তিনি গুরুদ্বারায় প্রার্থনায় অংশ নেবেন এবং তেগ বাহাদুরের ব্যবহৃত বিভিন্ন সামগ্রিক প্রদর্শনী পরিদর্শন করবেন। ভবানীপুর কেন্দ্রের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দায়ের করা মামলা কলকাতা হাইকোর্ট গ্রহণ করেছে। ওই কেন্দ্রের রিটার্নিং অফিসারকে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনা চলাকালীন সিসিটিভি ফুটেজ সংরক্ষণ এবং সমস্ত ভিভিপ্যাট ও ইভিএমও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। আজ দুপুর 2টার পর মামলার পরবর্তী শুনানি শুরু হবে। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের অন্তর্বর্তী রক্ষা কবচ বাতিলের আবেদন নিয়ে শতদ্রু দত্তের দায়ের করা মামলার শুনানি কলকাতা হাইকোর্ট 2রা জুলাই পর্যন্ত পিছিয়ে দিয়েছে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চ ওই দিন সবপক্ষকে তাদের বক্তব্য জানাতে বলেছেন। এই মামলা সংক্রান্ত সুপ্রিম কোর্টের আগের নির্দেশগুলিও বক্তব্যের সাপেক্ষে জানাতে হবে। অরূপ বিশ্বাসের আইনজীবী কিশোর দত্ত আজ বলেন, একজন মামলাকারী রক্ষা কবচ বাতিলের আবেদন জানাতে পারেন না। অন্যদিকে শতদ্রু দত্তের আইনজীবীর পাল্টা বক্তব্য, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তদন্তে সহযোগিতা করছেন না, তাকে একাধিকবার সমন পাঠানো হলেও তিনি হাজিরা দেননি। তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে গতকাল রাতভর তল্লাশি চালিয়ে নদিয়ার তেহট্টে জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিকের বাড়ি থেকে প্রায় 3 কেজি সোনা উদ্ধার হয়েছে। এর বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। সব্যসাচী দত্তর ফ্ল্যাট থেকে আগেই সোনার গয়নার বিল পাওয়া গিয়েছিল। সমস্ত গয়না বাজেয়াপ্ত করে বিধাননগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। বেঙ্গালুরুর গোপন আস্তানা থেকে উত্তর চব্বিশ পরগনার টাকি পুরসভার 3 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান ফারুক গাজীকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি। আজ তাকে ট্রানজিট রিমান্ডে হাসনাবাদ থানায় নিয়ে আসা হচ্ছে। প্রবীর রায়চৌধুরীর লিখিত অভিযোগে টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী ও টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জী সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হাসনাবাদ থানায় মামলা রুজু হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে আজ সারা

0: দেশের সঙ্গে এরাজ্যেও তাকে স্মরণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাজরা মোড়ে এক রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। সেখানে মুখ্যমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মত্যাগের কথা স্মরণ করেন।
1: শ্যামাপ্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দের ভূমিকা অবদান ভুলিয়ে রেখেছিলেন। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করেছি, আজকে আত্মবলিদান দিবস পালন হচ্ছে। ওনার মৃত্যু রহস্যের মধ্যে, এই মৃত্যুকে আমরা চক্রান্তের হত্যা বলে মনে করি। এটি একটি সাধারণ মৃত্যু দিবস নয়, এটি রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারত মাতা শক্তিশালী
0: করার দিন। রাতভর টানা বৃষ্টির জেরে শিলিগুড়ি শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। গতরাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির ফলে আজ সকালে শহরের বিভিন্ন নিচু এলাকায় জল জমে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। অন্যদিকে ভোররাত থেকে দার্জিলিং জেলা জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। এর জেরে তিস্তা, বালাসান, মহানন্দা নদীতে জলস্তর অনেকটাই বেড়েছে। এদিকে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তিস্তা, তোর্ষা, জলঢাকা সহ বিভিন্ন নদীতে জলস্তর বাড়তে থাকায় কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকের ভোজনের ছড়া ও বরচকিয়ার ছড়া গ্রামে মানসাই নদীর ভাঙন গিরে আতঙ্ক ছড়িয়েছে। বাঁধের ভাঙা অংশ দিয়ে জল ঢুকতে শুরু করায় বাড়ছে বন্যার আশঙ্কা। স্থানীয় সংবাদ শেষ হল, এর পরের খবর 5:10।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: কম সুদে লোন চাও, তাও অ্যাপ থেকে? বা
5: পড়লো ফাঁদে, অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
6: আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।

মাননীয় অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করি ভালোই আছেন সকলে, শরীরে এবং মনে। দেখুন না, আজকে তো আষাঢ়ের 8 তারিখ হয়ে গেল, তবুও বৃষ্টি কিন্তু তেমনভাবে আসছেই না। আর মাঝে মধ্যে একটু একটু হচ্ছে। একটু আগেই খবরে আমরা শুনলাম যে উত্তরবঙ্গে বেশ ভালো রকমেরই বৃষ্টি হচ্ছে, তবে দক্ষিণবঙ্গে তো এখনও পর্যন্ত সেইভাবে বৃষ্টির দেখা নেই। তবে আষাঢ়ের কাছে আমরা আশা রাখতেই পারি যে সে আমাদের আশাহত করবে না, আমরা নিরাশ হব না, তাই তো? যাই হোক, প্রতি সপ্তাহের মতো আপনাদের পাঠানো চিঠি সেসব তো পড়বই, চেষ্টা করব ফোনেও কথা বলার, আর সেই সঙ্গে একটি বিশেষ বিষয়ে বিশেষজ্ঞের কথাও শুনব। এই সব কিছু নিয়েই সাজানো আজকের মাননীয় শো।

জুন মাসে মাননীয় সুতে চিঠি লেখার বিষয় বলা হয়নি, কত কথা অব্যক্ত থেকে যায়, বলা হয় না। দ্বিধা, সংকোচ, ভয়, লজ্জা কত কিছু ঘিরে ধরে আমাদের, সেই না বলা কথার উপর সময়ের পলি পড়তে থাকে। আমরা ভাবি তারা বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছে বোধহয়, কিন্তু হঠাৎ কখনো সব আবরণ সরিয়ে তা মনের ভেতরে ঘাই মারে। কেউ কেউ দীর্ঘ সময় পরে জড়তা কাটিয়ে বলে ফেলতে পারেন, কিন্তু অনেকের কখনোই বলা হয়ে ওঠে না সেই কথাগুলো। লিখুন মাননীয় ইস্যুতে। আমাদের ইমেল আইডি মাননীয় ইস্যু ডট এআইআর অ্যাট জিমেল ডট কম, MANANAYESHU.AIR@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। মাননীয় ইস্যু, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুন মাসে মাননীয় ইস্যুতে চিঠি লেখার বিষয় বলা হয়নি।

প্রথমে আজ যার চিঠি পড়ব, তিনি পুষ্প সাঁতরা লিখেছেন আটবেড়িয়া হাড়িঝামা পূর্ব মেদিনীপুর থেকে। লিখছেন, বন্ধু মাননীয় এসো, কেউ কারো কথা শোনার থেকে নিজের কথা বলে বেশি। কথার তো অভাব নেই, অথচ যে কথাটি বলার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন তিনি আপনার কথাকে পাশ কাটিয়ে দিয়ে নিজের কথাই অনর্গল বলে চলেছেন। আপনার কথা আর বলা হয় না, কথা তখন আর শিল্প নয়, কথা যন্ত্রণা। প্রবীণ ব্যক্তিরা একা থাকেন বলে কাউকে সামনে পেলে নিজের দুঃখ কষ্টের কথা উগড়ে দেন, কিন্তু পাড়াপড়শি আত্মীয় স্বজনরা এতে বিরক্ত হন। কথা বলতে চেয়েও আর বলা হয় না, কথা চেপে রাখলে বুকে যন্ত্রণা হয়, হাহাকার করে ওঠে মন, তখন কথা বলার পরিস্থিতিও বদলে যায়। রাস্তাঘাটে দেখি কত অন্যায় অবিচার অহরহ ঘটছে, কিন্তু প্রতিবাদী স্বরটা কেমন মিয়ে আসে আর বলা হয় না। দৃঢ় মনোবল না থাকলে স্পষ্ট আর সত্য কথা চেপে রাখাই ভালো, কিন্তু না বলা কথা মনকে ভেঙে দেয়, দ্বিধা ও অবসাদগ্রস্ত করে। বয়স হয়েছে, সকলের জন্য যে রান্না হয় তা বুড়ো পেটে সহ্য হবে কেন? পাতলা আর কম তেল মশলা দিয়ে ঝোল করার কথা বলতে গিয়েও বলা হয়নি। বলতে গেলেও আমার কথার মাঝে অন্য কথা বাইপাস দিয়ে বের করে দেয় সংসারের আপনার জন, বলা আর হয়ে ওঠে না। পুষ্প সাঁতরা চিঠি পাঠিয়েছেন আটবেড়িয়া হাঁড়িঝামা পূর্ব মেদিনীপুর থেকে।

চিঠি তো পড়বই, তার আগে বলেছিলাম না যে ফোনেও আপনাদের সঙ্গে কথা বলবো। আসলে আজকের দিনটা কী বলুন তো, আজ 23 জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস। না, অলিম্পিক নিয়ে কিছু আপনার থেকে জানতে চাইছি না আমি। আসলে অলিম্পিক মানেই তো 4 বছর অন্তর অন্তর খেলাধুলার আয়োজন। তবে কি জানেন তো, এই যে খেলাধুলা বা প্রকারান্তরে শরীর চর্চা, এগুলো কিন্তু সব বয়সেই সমানভাবে প্রাসঙ্গিক। দেখুন না, আপনারা অনেকেই সকালবেলা যারা হাঁটতে বেরোন, নিশ্চয়ই দেখে থাকবেন বহু মানুষজন তাদের নিজেদের মতো করে শরীরচর্চা করছেন। আসলে শরীরচর্চাই বলি বা খেলাধুলায় অংশগ্রহণ করাই বলি না কেন, এই সবগুলো কিন্তু আমাদের শারীরিক তথা

মানসিকভাবে ভালো থাকতে সাহায্য করে। এমন অনেক প্রবীণ মানুষ আছেন যারা এখনও ভীষণভাবে খেলাধুলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। আসুন না, তারা ফোনে আসুন, তাদের মতামত ভাগ করে নিন। এখনও যারা খেলাধুলার সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে রয়েছেন তাদের কথা শুনব 2213-1342 এই নম্বরে। তার আগে এসটিডি কোড 033 অবশ্যই ডায়াল করবেন। 033-2213-1342-তে আপনার ফোনের অপেক্ষায় রইলাম। তার আগে আরেকটা চিঠি পড়ে নিই। এবারের চিঠি পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি। লিখছেন বুলবুল চটি খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন সুজন এসু মাননী এসু, কত ঘটনা ঘটে যায় সেসব কথা তো বলাই হয়ে ওঠে না, নিজের মনের গহীনে রেখে দিতে হয়। জীবনের শেষ প্রান্তে এসে কত কিছু ঘটনার মরচে পড়ে না, সুযোগ পেলেই উঁকি মারে সেই সব ঘটনাগুলো স্মৃতিপটে। শুনবে, শোনো তবে, বছর 50 আগের ঘটনা। আড়াই মাসের চাকরি ট্রেনিংয়ের সময় সে এমনভাবে মনে গেঁথে গিয়েছিল যে ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হতে সময় লাগেনি ওই যৌবনের সময়। ট্রেনিং থেকে ফিরে গিয়েছিলাম নিজেদের বাড়ি, তারপর কত জল গড়িয়েছে গঙ্গা দিয়ে, নিজে সংসারী হয়েছি, সন্তানদের বিয়ে দিয়েছি, আমার গিন্নি আজ আর নেই ধরাধামে। 40 বছর সংসার করার সময় কথা প্রসঙ্গে একবারও গিন্নিকে বলতে পারিনি, আর বলা হবেও না কাউকে। আমার একজন সুহৃদ শুধুমাত্র জানত এই ঘটনা। আজকে আমার বন্ধুদের দরবারে দ্বিধাহীন চিত্তে বলতে পারি, যদি ওর পরিবারের থেকে সমস্যা না থাকত তবে অন্য খাতে জীবন বইত আমাদের। যাই হোক, অতীত প্রেমের ঘাত অভিঘাত খুব প্রচণ্ড হয়। আমি আমার পরিবারের সুখের দিকে তাকিয়ে আজ যৌথ পরিবারের কাণ্ডারি হিসেবে খুব ভালো আছি বন্ধু মাননীয় এসু। সবাইকে এক বুক ভালোবাসা জানিয়ে চিঠি শেষ করেছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে। এইভাবেই অনেক কথা না বলা রয়ে যায়, বলা হয়ে ওঠে না।

0: বলা হয়নি। এই বিষয়ে আপনারা চিঠি পাঠিয়েছেন, আপনাদের চিঠি পড়ছি, সেই সঙ্গে অপেক্ষা করছি টেলিফোনে। 2213-1342 নাম্বারে কে রয়েছেন কথা বলিনি।
1: হ্যালো, হ্যালো,
0: কে বলছেন?
1: আমি বাঁকুড়া জেলা অযোধ্যা থেকে ভানুমতি মদক বলছি।
0: হ্যাঁ, কেমন আছেন?
1: ও, আপনাদের বেড়াতে কোন রকমের রেডিও টেডিও শুনে মনটা বেশ কলমেজাজে আছি। শারীরিক অবস্থা ভালো নয়, এই প্রচন্ড বাঁকুড়া জেলায় গরম
0: বেশ। তার যে বিষয়টা রেখেছি কথা বলার, যে বিষয়টা রেখেছি কথা বলার জন্য আপনাদের সঙ্গে, যে এই বয়সে এসেও খেলাধুলা বা শরীর চর্চার মধ্যে যারা রয়েছে,
1: এই বয়সে এসে আমি কিন্তু খেলাধুলার বলতে বাচ্চাগুলোকে নিয়ে মাঠে বিকেলে বলি যে চল তোদিকে একটু দৌড়া খেলায়, সব সময়

0: সেই যে ট্রাউস ব্যাগ নিয়ে যেতে হবে খেলাধুলো গুলোকে, খেলার মাঠ দিকে ডাকছে, ছেলেগুলো ভুলে গেছে। আর আমার বলতে আমি আমার খেলাধুলা হলো আমার সকাল থেকে রাত পর্যন্ত ওই ধ্যান নাম জপ লেখা, এগুলোই হলো আমি আমার লেখা লেখা খেলা আর কি। আর এই বৃদ্ধ বয়সে 69 বছর বয়সে তার মাঠে দৌড়াতে পারবো না দাদা? ঠিক আছে,
1: আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। সত্যি খেলাধুলার তো কোনো কি বলবো, সেইভাবে বলতে পারেন যদি বলতে চান যে বয়স হয় না, তবে হ্যাঁ একটা শারীরিক সক্ষমতার প্রশ্ন তো এসেই যায়, কিন্তু তার মধ্যেও যে যে সমস্ত খেলাধুলাগুলো প্রবীণ ব্যক্তিরা করতে পারেন সেগুলোর মধ্যে যদি খুব কষ্ট না হলে যদি নিজেদেরকে যুক্ত রাখা যায় তাহলে কিন্তু আখেরে লাভ হয়। আর শরীর ভালো থাকে, আর শরীর ভালো থাকলে মন তো ভালো থাকবেই।

0: চিঠি পড়লাম, ফোনেও কথা হলো একজনের সঙ্গে। একটু আগে বলছিলাম না যে আরও একটা বিশেষ বিষয় নিয়ে বিশেষজ্ঞের কথা আমরা শুনব, সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে অর্থ। আসলে অনেকেই তো বলেন যে অর্থই হচ্ছে অনর্থের মূল, কিন্তু কি জানেন তো, এই অর্থকেই যদি সঠিকভাবে সঞ্চয় তথা বিনিয়োগ করা যায় তাহলে কিন্তু দুঃসময় সেই অর্থই বন্ধু হয়ে দাঁড়ায়। একটু লক্ষ্য করে দেখবেন অনেকেই কিন্তু তাদের এই যে কষ্টার্জিত অর্থ, সেই অর্থ বিনিয়োগ করার বিষয়ে তেমনভাবে গুরুত্ব দিয়ে ভাবেন না, এবং তার ফলে কি হয়, অনেক সময় অনেকে প্রতারিত হয়ে পড়েন বা অর্থ সঠিকভাবে বিনিয়োগ করলে সেই বিনিয়োগ থেকে যে লাভটা পাওয়ার কথা সেটাও তারা পান না। এর ফলে অনেক ক্ষেত্রেই অনেক রকম সমস্যার সৃষ্টি হয়। আপনার কষ্টার্জিত অর্থ আপনি কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে লাভবান হবেন, বা ধরুন বিনিয়োগের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, এরকমই বেশ কিছু প্রশ্ন নিয়ে কথা বলেছি বিনিয়োগ তথা আর্থিক বিষয়ের পরামর্শদাতা এবং মিউচুয়াল ফান্ড বিশেষজ্ঞ রাজেশ ঘোষের সঙ্গে।
1: অনেক ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। মাধ্যমটা ভাবার আগে ছোট্ট একটা জিনিস যদি তারা ভেবে নেন যে বিনিয়োগ করার আগে যে বিষয়গুলো তাদের মাথায় রাখতে হবে, যে সিনিয়র সিটিজেনদের ইনভেস্টমেন্ট করার জন্য এক হচ্ছে তাদের লাইফ এক্সপেক্টেন্সিটা কত রয়েছে, কমছে যত তাদের লাইফ বাড়ছে তাহলে তাদের মেডিকেল কস্টিং তাদের ইনক্রিজ করে যায়, ইনফ্লেশন কন্টিনিউ তাদের পার্চেসিং পাওয়ারটাকে রিডিউস করে দেয়, মানে এই বিষয়গুলো তাদের একটু মাথায় রাখতে হবে। তারপরে আসবে যে কোন জায়গাটায় আমরা ইনভেস্টমেন্টটা করব। এই জায়গাগুলো ডিসিশন নিতে গেলে পার্সোনাল ফিনান্স একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং এই স্টেজে দাঁড়িয়ে রাইট ডিসিশন নিতে হয়, রাইট মিক্স প্রোডাক্ট নিতে হয় তাদেরকে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে সিনিয়র সিটিজেনদের জন্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে যায়, এক তো হচ্ছে আপনার সেফটিটা যেমন দরকার, স্টেবিলিটি দরকার, স্টেডি ইনকামটাও দরকার, তার সাথে সাথে এনি টাইম অ্যান্ড এনি এমার্জেন্সি এনাফ লিকুইডিটি তাদের খুব প্রয়োজন হয়ে পড়ে। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে এবার যে অপশনস গুলো তাদের কাছে সামনে দাঁড়িয়ে থাকে সেই অপশনস গুলো নিয়ে আমি আপনাদেরকে বলছি। সিনিয়র সিটিজেনদের প্রথম যেটা ইনভেস্টমেন্ট করার রয়েছে সেটা হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, SCSS, সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যাকড একটা স্কিম যেটাতে সব থেকে হায়ার ইন্টারেস্ট দেয়, ইন্টারেস্ট রেট এখানে 8.2% থাকে, এটা কোয়ার্টারলি আপনাকে পে আউট দেয়। এখানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, যেটা ইনভেস্টমেন্ট করবেন সেটা 5 বছরের জন্য লক ইন থাকবে, এবং আফটার 5 ইয়ার্স 3 বছর এক্সটেন্ড করা যায় জিনিসটা। এটা নর্মালি আপনি বিভিন্ন ব্যাংকে করতে পারেন অথবা পোস্ট অফিসে করতে পারেন। ইনভেস্টমেন্টের যে লিমিট রয়েছে ইন্ডিভিজুয়াল প্ল্যানে আপনি 1,000 টাকা থেকে শুরু করতে পারেন, এবং হাইয়েস্ট এন্ড আপনার 30 লাখ পর্যন্ত ইনভেস্টমেন্ট এখানে করা যায়। এরপরে যদি আপনি ভাবেন যে এরপরে আমি কোন অপশনে ইনভেস্টমেন্ট করতে পারি, তাহলে সিনিয়র সিটিজেনদের জন্য পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বলে একটা স্কিম রয়েছে যেটা POMIS বলে। এই স্কিমটাতে পোস্ট অফিসে শুধুমাত্র সিনিয়র সিটিজেনরাই টাকা রাখতে পারবেন, ইন্ডিয়া পোস্ট আপনাকে এই সুযোগটা দেয়। সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য এখানে 9 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে পারেন তারা, যদি কেউ জয়েন্ট করেন সেক্ষেত্রে 15 লাখ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করা যেতে পারে। ইন্টারেস্ট রেট এখানে 7.4% পার অ্যানাম রেটে হয়, এখানে

0: তো সুবিধা আছে, যেটা হচ্ছে এখানে মান্থলি উইথড্রল ফেসিলিটি আপনি এখানে নিতে পারেন। মানে আফটার রিটায়ারমেন্ট আর আপনার যে রেগুলার ক্যাশ ফ্লো দরকার, সেই ক্যাশ ফ্লোটা এটার মধ্যে মেনটেন করা সম্ভব হয়। এরপরে যদি আপনি থার্ড অপশনের দিকে তাকান, এরপরে আছে সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট, যেগুলো হয় নর্মালি ট্র্যাডিশনাল এফডি যে কোনো ব্যাংক বা এনবিএফসি তে যেগুলো দেয়, সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে সেটা 0.5 অ্যাডিশনাল ইন্টারেস্ট দেয়। এবং ক্ষেত্র বিশেষে যেটা দেখা যায়, যদি আপনি ধরে নিন দেখা যায় যে স্মল ফিনান্স ব্যাংকে গেছেন বা কিছু, সেখানে রেট অফ ইন্টারেস্ট আরো অনেক বেশি হাই হয়ে যাবে, ইভেন 9.5% পর্যন্ত স্পেসিফিক টেনিয়রের মধ্যে দেয়। এটাও টেনিয়রের একটা ব্যাপার থাকে। হাইয়েস্ট নর্মালি এফডি তে আমরা দেখতে পাই 10 বছর পর্যন্ত, 7 দিন থেকে শুরু করে 10 বছর পর্যন্ত হাইয়েস্ট আপনাদের হবে। আর ইন্টারেস্ট রেটটা আপনার কম বেশি যদি আপনি বলেন, তাহলে এখানে ভ্যারি করে 7.2 থেকে 8.5% দেখা যায়। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে স্মল ফিনান্স ব্যাংক গুলো আপনার 9.5% দিচ্ছে। আগের দুটো অপশনের থেকে আপনার এই অপশনটা একটা সুবিধা ছিল এফডি তে, এখানে আপনার টেনিওরটা বা পে আউটটা আপনি কি করতে পারেন, আপনার মতন করে ফ্লেক্সিবল করতে পারেন। ওখানে যেমন আপনি 5 বছর আটকে যাচ্ছেন বা কিছু, এখানে আপনি ফ্লেক্সিবল করতে পারেন, 3 বছর করতে পারেন, 5 বছর করতে পারেন, 10 বছর করতে পারেন, উইথড্রল করতে পারেন। এছাড়া আমি আর একটা অপশন বলি, সে অপশনটা আরবিআই ফ্লোটিং রেট সেভিংস বন্ড, সেটা আরবিআই বন্ডস বলে। এটা আরবিআই আপনাদেরকে এই ইনভেস্টমেন্ট করার সুযোগটা দেয়। এখানে ইন্টারেস্ট রেট আপনি পেতে পারেন 8.05%। মাথায় রাখবেন এই ইন্টারেস্টটা কিন্তু হাফ ইয়ারলি পে করা হয়, এবং প্রত্যেক 6 মাস অন্তর এর যে ইন্টারেস্ট সেটা কত হবে সেটা রিভিউ করা হয়। এখানে নর্মালি আপনি যে টাকাটা রাখবেন সেটা 7 বছরের জন্য আপনার লক ইন থাকবে। মিনিমাম এখানে 1000 টাকা আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, ম্যাক্সিমাম আপনি যত খুশি ইনভেস্টমেন্ট করতে পারেন। এখানে শুধুমাত্র সিনিয়র সিটিজেন নয়, এখানে যে কেউ করতে পারে। সিনিয়র সিটিজেনদের জন্য এখানে একটা স্পেশাল ফেসিলিটি আছে, সেটা হচ্ছে 7 বছরের জন্য যে টেনিওরটা রয়েছে, সিনিয়র সিটিজেনরা যেটা করতে পারেন সেটা হচ্ছে 4 বছর পরে এটাকে আপনি ভাঙাতে পারেন, কিন্তু তার এগেন্স্টে কিন্তু পেনাল্টি দিতে হয়। মাথায় রাখবেন এটা কিন্তু ট্যাক্স এফিশিয়েন্ট খুব বিশেষ নয়। এছাড়াও আর একটা জিনিস করতে পারে সিনিয়র সিটিজেন, সেটা হচ্ছে অ্যানুইটি প্ল্যানস। অ্যানুইটি প্ল্যান সাধারণত বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইড করে থাকে, এর মাধ্যমে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে রেগুলার ইনকামটাকে গ্যারান্টেড করতে পারি। এটা এককালীনও ইনভেস্টমেন্ট করা যায়, আবার অনেক সময় হয় কি যেহেতু ইন্স্যুরেন্স সেহেতু রেগুলার প্রিমিয়াম দিয়েও এটা করা যায়। তো এখানে দুটো অপশন আমি দেখতে পারি, একটা হচ্ছে ইমিডিয়েট অ্যানুইটি যেটা ইনকাম সাথে সাথে স্টার্ট করা যায়, আর একটা হচ্ছে ডেফার্ড অ্যানুইটি, মানে আপনি ইনকামটা ধরুন 5 বছর বা 7 বছর বা 10 বছর পরে আপনি যেরকম ওখানে অপশন রয়েছে সেরকম চয়েস করলেন, আফটার দ্যাট ওটা চালু হলো। মানে ডেফার্ড অ্যানুইটিটা আপনি কি করেন, ডেফার্ড করতে পারেন, আর ইমিডিয়েট আপনি লামসাম কোনো টাকা জমা দিলেন এবং তারপর থেকে আপনি ইনকাম স্টার্ট করতে পারেন। এটাতে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি প্রেডিক্টেবল ইনকামটা প্রেডিক্টেবল, কেন কি আপনি একদম যেরকম দেবেন সেরকমই আসবেন, এখানে কোনো মার্কেট রিস্কের সম্পর্ক নেই, গ্যারান্টেড লাইফ লং আপনি ইনকামটাকে চালিয়ে যেতে পারেন। এই অপশনস গুলো নর্মালি আছে। এছাড়া আরো একটি অপশন আপনাকে বলি, সেই অপশনস হচ্ছে মিউচুয়াল ফান্ডস। মিউচুয়াল ফান্ডস কি করে, বিভিন্ন ইনভেস্টারদের থেকে যে টাকাটি তোলে সেই টাকাটি তোলে প্রথমে একটি পুলে রাখে, এবং সেই পুল থেকে কি করে ভেরিয়াস ইনভেস্টমেন্টটা নেওয়ার পর বিভিন্ন অ্যাসেট ক্লাসে সেটা ছড়িয়ে দেয়, যেমন ইকুইটি অ্যান্ড ডেট সেটাকে করে। এবার আপনি আপনার রিস্ক ইন্টারওয়াইজ, মানে ধরুন আপনি খুব সিনিয়র সিটিজেন বা আপনি একদম কনজারভেটিভ মাইন্ডসেট, তাহলে আপনি ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, বা আপনি ডেট ফান্ডের জায়গায় এখানে কনজারভেটিভ হাইব্রিড ফান্ডে ইনভেস্টমেন্ট করা যায়। এখানে রিটার্নটা নর্মালি দেখা যায় যে ইনফ্লেশনকে মিট করতে একটু আপনাকে সাহায্য করে, মানে অন্যান্যদের থেকে ইনভেস্টমেন্টের রিটার্নটা একটু বেশি হয়। আফটার রিটায়ারমেন্ট আপনি আপনার যে অ্যাসেট রাখার জন্য যে যে জিনিসগুলো ভাববেন, মানে আপনার লিকুইডিটির দরকার আছে, আপনার বয়সটা বাড়ছে, খরচাটা রেগুলার বেসিস দরকার আছে, বা যে যে বিষয়গুলো আপনার মেন দরকার আর কি, সেই বিষয়গুলো যখন আপনি একবার প্ল্যানিং গুলো করে নেবেন, তখন আপনি কোন অ্যাসেটটা কতটা পরিমাণ নেবেন সেটা আপনি তখন প্ল্যান করতে পারবেন। এবং এর সাথে সাথে আধুনিক ইনভেস্টমেন্টের যে মেকানিজমস গুলো আছে সেগুলোকে আমাকে একটু স্টাডি করা বা পড়াশোনা করে নিতে হবে, যারা জানেন না তাদেরকে একটু দেখে নিতে হবে, বা কোনো আর্থিক পরামর্শদাতা সেটা আপনাকে পরামর্শ করতে হবে, যারা আপনাকে সঠিক গাইডেন্স যেন দিতে পারে।
1: প্রবীণ মানুষেরা এই যে নতুন বিনিয়োগের মাধ্যমগুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রে তারা বিনিয়োগ করতে কি বেশি উৎসাহী, নাকি চিরাচরিত যে পদ্ধতিগুলো রয়েছে সেখানে তারা বিনিয়োগ করতে বেশি নিরাপদ বোধ করেন আর কি?
0: যদি আমরা আমাদের স্ট্যাটিস্টিক্স দেখি যে প্রবীণ মানুষদের কাছে কি হয়েছে, তাদের মানে ইনফরমেশন প্রথমে কিছু না, যে ইনফরমেশন গুলো কিছু ছিল না, এখন বর্তমান যুগে যে কোনো ইনফরমেশন ম্যাক্সিমাম সেকেন্ডে মানুষ পেতে পারে, যার ফলে প্রচুর মানুষ ইনফরমেশন গুলো এখন মানুষ গুগল করে বা বিভিন্ন মিডিয়া থেকে যে কোনো সময় জানতে পারছে। যারা জানছে না তারা ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্টে যাচ্ছে, বা যারা জানার পরে ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট করার পরেও তাদের কাছে কিছু সাফিসিয়েন্ট মানি থেকে যাচ্ছে, তারা তখন কি করছে যে নিউ এজ যে ইনভেস্টমেন্ট গুলো আছে সেই ইনভেস্টমেন্ট গুলোর মধ্যে আসছে। আমি ধরুন একটা ফিক্সড ডিপোজিট করছি, এবং সেই ফিক্সড ডিপোজিটটা আমি 20 বছর ধরে

0: রেখে দেবো, মানে 5 বছর অন্তর অন্তর রিনিউ করে নেবো, কিন্তু 20 বছর থাকবে। তাহলে আমরা যদি একটা দেখি যে ইন্টারেস্ট রেট আপসাইড যাচ্ছে না ডাউনসাইড যাচ্ছে, তাহলে আপনি একটা লাইন পাবেন যে সেটা আপওয়ার্ড ট্রেন্ডিং না ডাউনওয়ার্ড ট্রেন্ডিং। যদি মনে হয় যে না ইন্টারেস্ট রেটটা ডাউনওয়ার্ড ট্রেন্ডিং আছে, তাহলে আপনার ইন্টারেস্ট রেট নিচের দিকে চলে গেল, তাহলে তার সাথে সাথে সমস্যাটা কি হলো? সমস্যা হচ্ছে আপনার পার মান্থ ইনকামটাকে নিচের দিকে চলে যাচ্ছে। তখন পার মান্থ ইনকাম আপনার নিচের দিকে চলে যাচ্ছে, সমস্ত জিনিসে আপনার তখন প্রবলেম হচ্ছে, মানে পার্চেসিং পাওয়ার কমে যাচ্ছে। তো এটাকে মিট করার জন্য দরকার যে আমি আর কোথায় ইনভেস্টমেন্ট করতে পারি। কিন্তু আরো কোথায় ইনভেস্টমেন্ট করতে গেলে এই যে ভিশনারি যে আমি যদি মিউচুয়াল ফান্ডে করি তাহলে কি হবে, মিউচুয়াল ফান্ডে করলে হতে পারে সাময়িক যদি আমি মার্কেট রিস্কে রাখি তাহলে মার্কেটের সাথে সাথে কিছুটা পড়ে যেতে পারে, কিছুটা উঠে যেতে পারে। আমি যদি কনজারভেটিভ ওয়েতে রাখি তাহলে মার্কেটের সাথে সাথে তার এফেক্টটা অতটা বেশি দেখাবে না। তো সবার আগে যেটা দরকার যে ট্র্যাডিশনাল বাদ দিয়ে অন্য যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে গেলে সেখানে হচ্ছে না ভিশনারিজটা ক্লিয়ার রাখতে হবে যে আমি ইনভেস্টমেন্ট করছি এতগুলো দিনের জন্য, এতগুলো দিনের জন্য যদি আমি ইনভেস্টমেন্ট করি তাহলে আমি যদি ফিক্সড ডিপোজিট রাখি তাহলে এটা হচ্ছে ফিক্সড ডিপোজিটের বাইরে বেরোলে রিস্ক মিটারটা এখানে ইনভেস্টমেন্টের রিটার্নটা আরেকটু বেশি পেতে পারি। তো এই ভিশনটা যখন ক্লিয়ার হয়ে যায় কোনো মানুষের, তখন তার কাছে আসে যে সেকেন্ড ফেজটা, যেটা হলো কারেজ, সাহস জন্ম যে হ্যাঁ আই ক্যান ইনভেস্ট। সাহস যখনই চলে আসে তখনই আপনার কাছে একটা পেশেন্স চলে আসে যে হ্যাঁ ঠিক আছে আমি জানি এটা 3 বছর বা 5 বছর রাখলে এই রিটার্নটা জেনারেট হতে পারে। তো অটোমেটিক্যালি যখন এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং এখন প্রচুর জায়গায় আপনাদের ইনভেস্টার অ্যাওয়ারনেস ক্যাম্প হয়, প্রচুর ইনভেস্টার অ্যাওয়ারনেস এর ভিডিও রয়েছে, সেগুলো দেখে মানুষ অনেক অ্যাওয়ার হচ্ছে, তার সাথে সাথে অল্প অল্প করে তারা এই ইনভেস্টমেন্ট মেকানিজমের মধ্যে আস্তে আস্তে তারা আসছেন বলে আমরা দেখতে পাচ্ছি।
1: একদম ছোট্ট করে আপনার কাছে যদি জানতে চাই যে নিরাপদ বিনিয়োগের জন্য কোন কোন বিষয় মাথায় রাখবেন প্রবীণ ব্যক্তিরা?
0: দেখুন, প্রথমেই হচ্ছে কোনো প্রলোভনে তো পা দেওয়া যাবে না। যদি কোথাও দেখেন যে খুব সহজে খুব কম দিনে আপনার টাকা অনেক বেশি বেড়ে যাচ্ছে, এটা কোনোদিন সম্ভব না। এবং কোন একটা আপনার কাছে লিঙ্ক আসছে বা কোনো ভিডিও, আমরা নর্মালি দেখি সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, অল্প দিনে এত টাকা দিলে এত এই হয়ে যাচ্ছে, এইগুলো থেকে প্রথম কথা আপনাকে একটু সরে দাঁড়াতে হবে। কেন, কোনো জিনিসটাই সহজই হয় না। যদি প্রয়োজন পড়ে আপনি কোনো সঠিক অ্যাডভাইজারকে খুঁজে নিয়ে তার থেকে একটা পরামর্শ নিতে পারেন। ইন্টারনেট অ্যাক্টিভ রয়েছে খুব আমরা, যার ফলে সেলফ রিসার্চও আমরা করে নিতে পারি। আমরা একটা কথা অনেকজনকে বলি যে লার্ন ফার্স্ট আর্ন লাস্ট, তো একটু লার্নিং অন্তত নিয়ে নিন। কোনো পরামর্শদাতা থেকে হতে পারে, আপনার কোনো অনলাইন অপশনস থেকে হতে পারে, কোনো বই পড়ে হতে পারে। সামান্য যদি লার্নিংটা আপনার থাকে যে এটা কি করছে, কোথায় লাগাচ্ছে, সেফটি নটসটা কোথায় রয়েছে, তাহলে আপনার ইনভেস্টমেন্ট করাটা অনেকটা সহজ হয়, সেফটি হয়। তবে নর্মালি সেবি খুব অ্যাক্টিভ বিভিন্ন দিকে তাকিয়ে রয়েছে। ব্যাংকে যখন FD করেন তখন রেগুলেটর কে? RBI ইজ এ রেগুলেটর। যখন মিউচুয়াল ফান্ডে করেন তখন কে? সেবি ইজ এ রেগুলেটর। যখন শেয়ার সে কেউ করছে, সেবি ইজ এ রেগুলেটর। যখন মিউচুয়াল ফান্ডে করছেন, MF রেগুলেটর রয়েছে, সেবি রেগুলেটর রয়েছে। তো এরকম যে কোনো জায়গায় যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন, যখন দেখবেন যে গভর্নমেন্ট রেগুলেটর অপশনসটা যেন আমাদের থাকে। গভর্নমেন্ট সবকিছু করতেই একটা নিয়ামক সংস্থা বানিয়ে রেখেছে, এবং তারা তার পেছনে আছে কিনা সেটা শুধু দেখে নেয়। ফিক্সড ডিপোজিট ও অন্য কিছু তো গ্যারেন্টেড হয়, আর যদি মার্কেট লিঙ্ক মার্কেট ওরিয়েন্টেড কোনো জায়গা থাকে সেখানে গ্যারেন্টেড হয় না। কিন্তু গ্যারেন্টেড হয় না তার মানে এটা নয় যে আপনার টাকা যে কোনো মুহূর্তে ভ্যানিশ হয়ে যেতে পারে, সেটা না। আপনার টাকা বাড়া কমা করতে পারে, আগে পিছিয়ে যেতে পারে, বাট ভ্যানিশ হয়ে যেতে পারে না।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: ধন্যবাদ।
2: আমরা শুনছিলাম প্রবীণ ব্যক্তিদের নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে কী কী বিষয় মনে রাখতে হবে, সেই বিষয়ে আর্থিক বিষয়ের পরামর্শদাতা তথা মিউচুয়াল ফান্ড বিশেষজ্ঞ রাজেশ ঘোষের আলাপচারিতা। তাহলে এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে নিরাপদ বিনিয়োগ আপনারা করতেই পারেন। আর ওই যে সঠিক বিনিয়োগ করলে বিনিয়োগের থেকে যথাযথ লাভটাও পাবেন, তাহলে অর্থ বোধহয় সবসময় অনর্থের মূল হয়ে দাঁড়াবে না। টেলিফোনে এক বন্ধু অপেক্ষা করছেন, কথা বলে নি তিনি কিভাবে নিজেকে সুস্থ রাখার জন্য খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন বা শরীরচর্চার সঙ্গে যুক্ত রয়েছেন, এই সমস্ত বিষয় নিয়ে। হ্যালো,
3: নমস্কার। আমি পূর্ব বর্ধমান আগ্রা থেকে কল্পনা হালদার বলছি। আমার বয়স 74,

0: আমরা যে বিষয় নিয়েছেন খুবই ভালো লাগলো। আমি একটু সকালে করে উঠি, ওই সময় একটু হাঁটাহাঁটি বেড়ানো ইত্যাদি করতে ভালোবাসি। আর আমার খেলা বলতে ছোট ছোট সবজি বাগান, ফুল বাগান এগুলো করতে আমি খুবই পছন্দ করি। ওইটি আমার সবজি প্রিয় বস্তু, প্রিয় জায়গা আমার ওখানটাই।
1: আচ্ছা আচ্ছা, বাহ, নমস্কার নমস্কার, ভালো থাকবেন।
0: নমস্কার, হ্যাঁ ভালো থাকবেন।
1: যে যার মতো করে শারীরিক সক্ষমতা অনুযায়ী খেলাধুলা, শরীরচর্চা, এই সমস্ত কিছুর সঙ্গে নিজেদের যুক্ত রেখেছেন। আর অনেকেই শুনছেন তারাও এই সমস্ত ক্ষেত্রে যুক্ত রয়েছেন, হয়তো টেলিফোনে আসতে পারছেন না, সে যাই হোক, এই সমস্ত কিছু নিয়েই আমরা, আপনারা, আমরা সবাই মিলে জীবনের পথে পাড়ি দেব। চিঠির পাতায় চোখ রাখি। এবার চিঠি পাঠিয়েছেন ডাক্তার শান্তিদেব জানা, গ্রাম ও ডাকঘর দক্ষিণ কাশিয়াবাদ জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। জীবনের সাঁঝবেলায় এসে আজ মনে হয় যা বলা হয়েছে তার চেয়ে অনেক বেশি কথা বলা হয়নি। সময়ের অবিরাম স্রোত বয়ে গেছে, সংসার সংগ্রামের ধুলো জমেছে দিনযাপনের অলিন্দে, আর কত অনুভূতি নিরবতার অন্তরালে অনুচ্চারিতই রয়ে গেছে। মাকে বলা হয়নি, তার স্নেহ ছায়া মাখা আঁচুলি ছিল আমার প্রথম শান্তি স্মরণ। বাবাকে বলা হয়নি, তার কঠোরতা ঢাকা মুখের অন্তরালেই জ্বলত অফুরন্ত মমতার দীপশিখা। সহধর্মিণীকে বলা হয়নি, সংসার স্রোতের ঘূর্ণাবর্তে তার নীরব সাহচর্যই ছিল আমার অবিচল আশ্রয়। সন্তানদেরও বলা হয়নি, তাদের হাসি কলরব, সামান্য সাফল্য কিংবা নিঃশব্দ, পাশে থাকা আমার ক্লান্ত জীবনে কত নবীন আলোর সঞ্চার করেছে। শুধু আত্মীয়ই বা কেন, জীবন পথের কত অনাত্মীয় মানুষ, প্রতিবেশী, সহকর্মী কিংবা পরিচিত মুখ, একটুখানি সহানুভূতি, একটি স্নিগ্ধ বাক্য দিয়েই কত দুঃসময় সহজ করে দিয়েছে। অথচ তাঁদেরও বলা হয়নি, তাদের উপস্থিতি না থাকলে জীবন কত নিরানন্দ হয়ে উঠত। আজ বুঝি সব অনুভূতির ভাষা শব্দ নয়, কিছু ভালোবাসা নীরবতাতেই গভীর হয়, কিছু মমতা অনুচ্চারিত থাকলেই অনন্ত হয়ে ওঠে। জীবন তাই এক অসমাপ্ত কবিতা, কিছু পংক্তি সময় নিজেই লিখে যায়, আর কিছু নীরব অনুভূতি হৃদয়ের নিভৃত গহনায় চিরকাল অলিখিতই রয়ে যায়। ডাক্তার শান্তিদেব জানা, আপনার লেখা পড়লাম। আপনি লিখেছেন গ্রাম ও ডাকঘর দক্ষিণ কাশিয়াবাদ জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

দেখুন, দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো, হাতে আর যেটুকু সময় রয়েছে তাতে তো আর নতুন করে চিঠি পড়া যাবে না, বরং ফোনে চোখ রাখি কে রয়েছেন। কে বলছেন?

0: নমস্কার, আমি পূর্ব বর্ধমানের গায়াহাট থেকে সুজা চৌধুরী।
1: হ্যাঁ, ছোট্ট করে বলুন।
0: হ্যাঁ, আমি মোটামুটি ভোরবেলাতেই উঠি, উঠে বাড়ির সব কাজকর্ম গুলো একটু করে নিই। তারপরে আমার একটা 2 বছরের নাতি আছে, সেই নাতিকে খেলাধুলা করতে করতে মানে বল থেকে আরম্ভ করে সমস্ত ট্রাকে নিয়ে আমি খেলাধুলা করি, আমি নিজেকে সুস্থ রেখেছি এবং সময়ও ঠিক মতো কেটে।
1: বেশ বেশ, খুব ভালো থাকুন। তাহলে এইভাবেই চলতে থাকুক আমাদের দিনযাপন, আর মাননীয় সু থেকেও আজকের মতো বিদায় নেই। আবার কথা হবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন শরীরে এবং মনে।

ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাব লক্ষ্য করা গেছে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন সিকিমের কোনো কোনো জায়গায় এবং বিহারের প্রায় সর্বত্রই। ঝোড়ো হাওয়া বয়ে গেছে ঘণ্টায় 45 কিলোমিটার বেগে উড়িষ্যার ঝারসিগুড়ার বিভিন্ন জায়গায় এবং খুব সামান্য থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা গেছে কালিম্পং, কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলা সহ পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির কোনো কোনো জায়গায়, আবার কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও লক্ষ্য করা গেছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা গেছে সিকিমের দুই একটি জায়গায়, খুব সামান্য থেকে মাঝারি বৃষ্টি, আবার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা গেছে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দুই একটি জায়গায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা গেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো জায়গায়, খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় লক্ষ্য করা গেছে, আবার অতি ভারী বৃষ্টিও লক্ষ্য করা গেছে বিহারের কোনো কোনো জায়গায়। খুব হালকা থেকে হালকা বৃষ্টি লক্ষ্য করা গেছে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলির কোনো কোনো জায়গায়। ঝোড়ো হাওয়া বয়ে গেছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো জায়গায়। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দুই একটি জায়গায়। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা গেছে বিহারের বাক্সারে 40.8 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন কালিম্পংয়ে 24.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘণ্টায় কাকদ্বীপে বৃষ্টি হয়েছে 1 সেন্টিমিটার, কুচবিহারে 14 সেন্টিমিটার, ফাগু টি এস্টেটে জলপাইগুড়ির 13 সেন্টিমিটার, নাগড়াকাটায় 8 সেন্টিমিটার, আলিপুরদুয়ারে 5 সেন্টিমিটার, ফালাকাটায় 5 সেন্টিমিটার, বামরায় 6 সেন্টিমিটার, চেরোয়াতে 5 সেন্টিমিটার, ওড়িশার 4 সেন্টিমিটার, গোলামুন্ডায় 4 সেন্টিমিটার। আগামী দুদিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলাসহ পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির কোনো কোনো জায়গায় এবং সিকিমের দুই একটি জায়গায়। হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন বাকি জেলাগুলির কোনো কোনো জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায়, সেই সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো জায়গায়। হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যার দু একটি জায়গায় এবং হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার ও ঝাড়খণ্ডের দু একটি জায়গায়। আগামী দুদিনে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে 7-20 সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলাসহ পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির কোনো কোনো জায়গায়। 7-11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলাসহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায়। 7-11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম এবং উড়িষ্যার দুই একটি জায়গায়। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব পশ্চিম বর্ধমান জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কোনো কোনো জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির

কোনো কোনো জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায়। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো জায়গায় এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমেরও কোনো কোনো জায়গায়। তবে বিহারে তাপপ্রবাহ অব্যাহত থাকবে কোনো কোনো জায়গায়। কলকাতা ও তার আশেপাশে আগামী দুদিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামীকাল আকাশ প্রধানত মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। যারা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই জন্য যারা পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে মাছ ধরতে যান তাদের যেতে নিষেধ করা হয়েছে। যারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। একটু পরেই রয়েছে সাঁওতালি অনুষ্ঠান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় রয়েছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা করবেন সর্বেরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খোকন কুমার সর্দার ও সঙ্গে থাকবেন দুই শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠান শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। আজকে পরবর্তী অনুষ্ঠানের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। এখন শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

0: মা বাবদ আমা হুদিস্তে অকালেখা তাহলে অকালেখানা পুঁথি বাড়তি কাটতে ছাপা সদরে ঝোঁক নিয়ে লোক
1: খালি বড়বাবু যেমন রয়েছে দা যে অনরেক কে যাচ্ছে কাহানি কে যাচ্ছি ওনা করে আরি সারি কথাকে আর নয় তো মাত্র 2003 খুঁজা নিয়ে কিছু বছর হয়ে কান তাব না পার্সি হম আর অনরিয়ে কম বই বইতে ঝুঁকে কান গিয়া কো কিন্তু অনকান বই কত হয়তো আরি কোনো দাঁড়িয়ে অলেদ গিয়া কো নিত অনকান বই কত আরি অনরকুয়া ওনার রঙ লাগাও কান গিয়া ইন্দ্রিং মনেয়া নহ আর কিছুদিন পর হয়তো ঠিক বই বই আবার ভাগে
0: আদি নাপাই কথা বিন লাই কেতা বানা হরগে নটে লাই তাপন মে কালীপদ হেমব্রম গমকে যে সেরমারে তিনাক গান পতপ নংকা ছাপা সদর কানা
2: হ্যাঁ সেরমারে তো যা নিল কানা যে যদি যত বিহার বেঙ্গল ঝাড়খণ্ড উড়িষ্যা কেন বা নিলা আদা নোয়া দো কিছু হয়ো কানা হয়তো হিসাব তো মিট সবার সরে নামক কানা কারণ পুথি তো আড়ি জাস দিকে ছাপা কানা প্রায় 500 গান গমে জানি সেটা রক কানা
0: আচ্ছা
2: কারণ বিভিন্ন জায়গা হোনা পুথি ছাপা কানা
0: আচ্ছা
2: নিতোক দো ওড়া ওড়া রে আমে মল কিদা আম ল্যাপটপ মেনা তো ওড়া রে ছাপা দো যা কোনা কে কানক কানা হ্যাঁ জেজার জেজারতে যা কো ছাপাই দা কোন লিয়ে কো হয়তো অন রাইটার সুসু জানা মিটাং ইয়ে মেনা যা সংস্থা মেনা তো মেনকা উনকুটেন হয়তো ওনা কো পুথি হিজুক কোনা সে বাং গ্রাউন্ড লেভেলে ওনা কো কালেকশন কোনা সে বাং সাধারণ অন লিয়ে যা কো গ্রাউন্ড লেভেল রে উনি দো হয়তো অন লিয়ে গাও তাসাং হয়তো চলে উন দো বাই ইয়ে তে বাই ইয়ে
0: মেনকা পুথি দো ছাপা সদ
2: কিন্তু পুথি দো ছাপা সদ লে দা আর ওনা হিসাব তে নেলে কা আথাম পুথি কে নিতো দে ছাপা কানা হুডিং মরাং আতে আর ওনা কো দো হয় কানা বো মিটাং অনকানা কালেকশন সে লাইব্রেরি হতো বানো তো বানো যে যেমন নড়ে দো সরকারে একটা নিয়ম মে না পুথিম ছাপা লেখান কি ন্যাশনাল লাইব্রেরি এসে ইয়ে লাইব্রেরি একটা কোল হয়ে কপি সে উনকুরেন দো যদি বাম কোল রে আইবি কো মেনা কো বিভিন্ন জায়গা মেনা কো কি পুথি কো কালেকশন আদো অনকা কেতে রে উনকু দো কো একটা রাখি জায়গা না একটা জায়গা তাহেন না
0: হ্যাঁ নয় যে মানতন কালীপদ হেমব্রম গমকে লিয়ে কেদা যে পুথি জাস্তি কায়তে ছাপা কানা তো নিরঞ্জন হাস্তা গমকে নটে লিয়ে আপন মে নোয়া পতক করিয়া মন সে গুণগত মান দো চেদ লেখা
1: নয়া পতপ করনা মন দো যত যত বাং ভাগিয়া তবে বেশিরভাগ পতপ কে নেতার দো আডি মন কর ভাগিয়ে দি কান বই বইতে আর পাই দো অনলি কল ধরে তা কত ওনা করে বাকো ছাপালে থাকে নেতার দো ওনা কো ছাপাইতে মন কত কিছু হয়তো উনার দো বাং ভাগি কান নেতার নেলক কানা এটা হড়া বই কো পড়াও কাতে সে চর্চা কাতে অনলিয়ে কো নেতার দো ভাগে ভাগে অড়েনা কো চেষ্টা এদা নয় দো আডি সারি কথা কানা
0: আচ্ছা
1: এবং বিভিন্ন রকম বই কোন তাতে ছাপা কেন ওনার লাগিতে গুণগত মান দো আরিস্তে লাহা ইদি কেন বই বইতে
0: মানতান কালীপদ হেমব্রম গমকে নোয়া বাবুত আমা হুদিস্ত কালেকা গুণগত মান চেদ লেখাম গিয়াল
2: নোডে তো যেমন 12 রকম ইয়ে মেনা কানা গুণগত তো যদি আবার মিটাং প্রোডাকশন যদি শুনেলা অন্তে হ মিটাং কিন্তু আবার গুণগত তো অনকানা ইয়ে রে দো আরিবল সেতে কানা আবার দো কানা নাচার ওনা সমাজ কান তো মিটাং পুথি ছাপাতে মানে আড়িগান টাকা পয়সা না দরকার কারণ দুই নম্বর হয়ে যদি নোডে অল বন নেলা মিটাং পুথি সে পত্রিকান ছাপা এদা আবার দো নিত ধাবিতে হার্ডলি নেলা 300 খনা 500 ইনেক গান কে পুথি তো ছাপা কনা তাতে যা তিনেক গান ভাগে পুথি কান গে আর দুই নম্বর হড় চিদা আম মিটাং পুথি অল কেদা যাহা লেখা না গে তো হড় 30 কো পড়াও ওনা পুথি রে চেদ মেনা তাহলে ওনা হয়ে কিনা মুন গুন গুতমান মিটাং হয়ে কিনা মিটাং হয়ে কিনা আম চেদ কান কোয়ালিটি কিনা বার রকম মেনকান হয়ে কিনা যাহা লেখান পুথি গে যদি গুনগুত উনুক তো বাং ভাগে রে যদি ওনার না যদি মন তেদ সে ওনার না যদি আবার যাহা বলে কিসের পার্সি কিনা নয় পার্সি না সাহিত্য টেদ দো কি লাফাং জং গিয়া তাহলে যাহা লেখান পুথি গে ওনাদের কিনিয়া পাঞ্জায় কো হর
0: তো ওনার লেখাতে
2: লেখাতে গে ওনা তো ওনা বন লই দাঁড়িয়ে যে লেখাতে তো জাস্তি কেনা তো ওনা হিসাব রে তো কিন্তু মন তেদ দো ওনা হিসাব তে দো সাহিত্য রে না মন হিসাব তে দো ওনা কো তো আড়ি গান মানে লাতার জক রেগে তাহেন গান লেখাঞ বুঝিয়ে হই দাইন দো
0: আচ্ছা যে পুথি যাহা কো পত ছাপা সদর কানা ওনা রেনা গুণগত মান দো লাহা খন দো কাটি কম জক গিয়া মেনখান পত ছাপা সদর লাহা
2: কোন দো মানে যে আবো যদি মন লিয়া তাহেন দো সাধুরাম চাঁদ চিত্র পুথি নেলা রামদাস টুডু পুথি নেলা স্ক্রিপ্ট সব যার কলিয়ান গুরুয়া কথা নিলা সে নাতে আবো বন লিয়া যাহাই গে যদি বল লিয়া পণ্ডিত রঘুনাথ মুর্মু নুকু মিটান দর্শন সে মিটান দিশে তাহে কান তাকো
0: আদি নাপায় কথা লিয়ে কিতা মানতন কালীপদ হেমব্রম গমকে মানতন নিরঞ্জন হাস্তা গমকে নটে লিয়ে আবুন মে যে অনলীয় কো পতপ ছাপা সদরে সংখ্যা সে লেখা গে কো বাড়াবে দা সে মন সে হক নজর আখানা
1: অনলীয় কো নিতো দা কো সংখ্যা তো কো বাড়াই গিয়া হুম আমার দাদি সারি কথা ভাগে ভাগে বই ছাপা হইও খান ভাগে ভাগে বই কো পড়া হইও তবে না ভাগে না অর্ধাদম দিছে নিয়া মান আর বাখান দো ᱵᱷᱟᱜᱮ ᱵᱳᱭ ᱡᱩᱫᱤ ᱵᱟᱢ ᱯᱟᱲᱦᱟᱣᱟ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱵᱟᱠᱚ ᱯᱟᱲᱦᱟᱣᱟ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱵᱷᱟᱜᱮ ᱦᱚᱲ

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে বেজে 22 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:16। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 23 জুন অর্থাৎ 8ই আষাঢ়, খেলার দুনিয়ার নানান খবর নিয়ে রয়েছে আজ আপনাদের সঙ্গে আমি বিতান, গল্পে আলোচনায় আড্ডায়। আজ থাকবে ফুটবল দুনিয়ার একাধিক খবর। আপনারা জানেন আমাদের আতশকাচের তলায় আজ আলোচনার বিষয় অবশ্যই হয়ে উঠবে বিশ্বকাপ ফুটবল, গতকালের অপ্রতিরোধ্য লিওনেল মেসির, সঙ্গে সঙ্গে অবশ্যই আজ মাঠে নামতে চলেছে পর্তুগাল এবং তাদের দিকেও থাকবে নজর। আর এখন চলে আসবো প্রথমেই খেলার দুনিয়ার শিরোনাম অর্থাৎ এক নজরে।
1: রঙ্গমঞ্চে

0: আপনারা জানেন আমাদের পরবর্তী যে অংশতে আমরা আসবো খেলার দুনিয়ার বিস্তারিত খবর এবং আলোচনায়, অর্থাৎ আতশ কাচের তলায়।
1: আতশ কাচের তলায়।
0: আর আজ অবশ্যই আতশ কাচের তলায় যে যে খবর থাকবে তার মধ্যে প্রথমেই থাকবে গতকাল ফুটবল বিশ্বকাপের খবর। এবং ফুটবল বিশ্বকাপ মানেই তো আর্জেন্টিনা, আর আর্জেন্টিনা মানেই লিওনেল মেসি। কেন এই কথা বলছি শ্রোতা বন্ধুরা, গতকাল এক বিশেষ দিন স্মরণীয় করে তুললেন তিনি ফুটবল দুনিয়াকে, সারা পৃথিবীকে তিনি মাতিয়ে তুললেন তার জাদুতে। আর এই নিয়েই আজকে অবশ্যই থাকবে ফুটবলের মহাযুদ্ধ এবং তার বিস্তারিত বিশ্লেষণ।
1: ফুটবলের মহাযজ্ঞ, ফুটবলের মহাযজ্ঞ।
0: তিনি সর্বকালের সেরা ফুটবলার কিনা সেই নিয়ে প্রচুর সমালোচনা এবং আলোচনা রয়েছে, আছে প্রচুর তর্ক বিতর্ক। কিন্তু সর্বকালের সেরা এই নিয়ে তর্ক বিতর্কর পাশেই যত দিন যাচ্ছে ততই যেন সমসাময়িক প্রজন্মের মধ্যে সকলকে ছাপিয়ে গিয়ে একেবারে মহাত্রয়ীর মধ্যে তিনি ঢুকে পড়েছেন। পেলে, মারাদোনা নাকি লিওনেল মেসি, কে সেরা? হ্যাঁ, আলোচনা তো হবেই, তার কারণ এক এক সময় মনে হচ্ছে যে মেসির এইবারের ফুটবল বিশ্বকাপের যাত্রাটা খানিকটা চিত্রনাট্যকারের লেখা কোনো স্ক্রিপ্ট, অলক্ষ্যে যেন বসে কেউ লিখে দিচ্ছেন। তিনিই কি দিয়েগো এবং লিও একই সঙ্গে? আর্জেন্টিনার দুই উজ্জ্বল নক্ষত্রের ভক্ত না হলে বারবার কেন দুইজনকে মিলিয়ে দিচ্ছেন? 22 জুন, আপনাদের মনে আছে শ্রোতা বন্ধুরা, ইংল্যান্ডের বিরুদ্ধে দিয়েগো মারাদোনার সেই অমর গোল, একই সঙ্গে হ্যান্ড অফ গড বিতর্কের দিন। সোমবার সেই গোলের 40তম বার্ষিকী ছিল, আর এমন একটা দিনকে যেন বেছে রাখা হয়েছিল মেসির নজির তৈরির জন্য। 40 বছর আগের ম্যারাডোনার মতোই তিনি জোড়া গোল করলেন, মিরোস্লাভ ক্লোজেকে টপকে গিয়ে একইভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরার হয়ে গেলেন, এবং 18টি গোল এখনো পর্যন্ত নজির তো বটেই। আগের ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে স্পর্শ করে ফেলেছিলেন মেসি ক্লোজের সেই রেকর্ডকে, এই দিন প্রথম গোল করার সঙ্গে সঙ্গে ছাপিয়ে গেলেন জার্মানির গোল মেশিনকে, তারপর শেষের দিকে আরও একটি গোল করে সংখ্যাকে নিয়ে গেলেন 18তে। অবশ্য তার এই রেকর্ড থাকবে কি না সেটা বলা মুশকিল, কারণ যেভাবে কিলিয়ান এমবাপ্পে, তিনিও গত ম্যাচে তার দুর্ধর্ষ পারফরমেন্স দেখালেন গোটা ফুটবল বিশ্বকে, তাতে এই মুহূর্তে তিনি 16টি গোল ছুঁয়ে ফেলেছেন। হয়তো অচিরেই মেসির এই গোলের রেকর্ড, এই পরিসংখ্যান ভেঙে যাবে, কিন্তু পরিসংখ্যান তো একটা সংখ্যা মাত্র, তাতে করে কি আর ফুটবল বিশ্বের জাদুকর পাল্টিয়ে যাবেন? এমন কোনো পুরস্কার বা ট্রফি নেই যা মেসির ভাগ্যে আসেনি, শুধু অধরা থেকে গিয়েছে গোল্ডেন বুট। এইবার দুটি ম্যাচের শেষেই সর্বোচ্চ স্কোরারের পুরস্কারের দৌড়ে সব থেকে এগিয়ে তিনি। কি বলা যায় একে? অবিশ্বাস্য, অকল্পনীয়, অভূতপূর্ব, তা তো বটেই। তবে প্রায় 39 ছুঁই ছুঁই মেসির এই ফিটনেস দেখে তাক লেগে যাওয়ার কথা সারা ফুটবলপ্রেমী বিশ্বের সকল মানুষের। এখনও 90 মিনিট মাঠে থাকছেন, এবং থাকছেন না, সমানভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, খেলা তৈরি করছেন, পাস দিচ্ছেন, গোল করছেন, আর কি চাই? ডিমারিয়াকে আমরা বিশ্বকাপে পাইনি, অবসর নিয়েছেন, হয়তো আরও কিছু আর্জেন্টিনা স্ট্রাইকার, তাকেও আমরা এই ম্যাচে পাইনি বিশ্বকাপেও দিবালার মতন প্লেয়ারকে, কিন্তু মেসি কার্যত একাই 100। যদি সর্বাধিক স্কোরের তালিকাটি একটু আপনাদের জানায় শ্রোতা বন্ধুরা, মেসি 1 নম্বর স্থানে রয়েছেন, তারপরেই রয়েছেন মিরোস্লাভ ক্লোজে, এবং যুগ্মভাবে রয়েছেন 2য় স্থানে কিলিয়ান এমবাপ্পে, তারপর রোনাল্ডো নাজারিও, তিনি 15টি গোল করেছিলেন, এরপর গার্ড মুলার জার্মানির 14টি গোল করেছিলেন তিনি, এবং এরপর আরও অনেকে অনেকে রয়েছেন, কিন্তু এই মুহূর্তে সর্বোচ্চ গোল স্কোরার লিওনেল মেসি। 1994 বিশ্বকাপে ম্যারাডোনার ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর আর্জেন্টিনা শিবিরে কার্যত যে দুঃখের বাতাবরণ তৈরি হয়েছিল, তারপর যখন মেসির উত্থান শুরু হয় 2006 থেকে 2026, দীর্ঘ 20 বছর ধরে এক স্বপ্নের উড়ান তিনি দেখিয়েছেন, নিয়ে গেছেন দলকে এক অন্য উচ্চতায়, দলের মধ্যে তাকে নিয়ে তৈরি হয়েছে বাড়তি আত্মবিশ্বাস, আর তিনি মাঠে থাকলে যেন গোটা দল সজাগ হয়ে যায়। তাই আর্জেন্টিনা অবশ্যই এই বছর বিশ্বকাপের অন্যতম দাবিদার, এবং তার পাশাপাশি অন্যান্যদের দিকেও আমাদের নজর থাকবে বন্ধুরা।

0: পাশাপাশি মেসির সঙ্গে সঙ্গে একেবারে অবশ্যই যার কথা বলতে হয় তিনি কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের তিনটি গোলের মধ্যে জোড়া গোল তার, 66 মিনিট এবং অতিরিক্ত 96 মিনিটের খেলায় দুটি গোল করলেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, এবং তার সঙ্গে সঙ্গে ব্র্যাডলি বারকোলা করলেন 82 মিনিটে একটি গোল। সেনেগালের হয়ে একটি গোল করলেন ইব্রাহিম এমবাই, আর 3-1 ব্যবধানে সেনেগালকে পরাজিত করল ফ্রান্স। ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন, তার গোল সংখ্যা এর মধ্যেই দাঁড়ালো 58। এবং দুর্দান্ত একটি পারফরমেন্সের মধ্যে দিয়ে 2026 ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করেছে ফ্রান্স। ফ্রান্স অধিনায়কের জোড়া গোল যেমন অবশ্যই নজির তৈরি করলো, তার পাশাপাশি তিনি কিন্তু এর মধ্যেই নতুন একটি পরিসংখ্যান তৈরি করলেন, এর মধ্যেই 16 গোল করে ফেলেছেন, হয়তো আরও আগামী দুটো বিশ্বকাপে তাকে আমরা দেখতে পাব। ম্যাচের শুরুতে যদিও আক্রমণের ধার ছিল সেনেগালের, কিন্তু তারপর আস্তে আস্তে ক্রমশ ফ্রান্স তাদের খেলায় ফেরে। নিউ ইয়র্ক নিউ জার্সিতে অনুষ্ঠিত এই ম্যাচে নিকোলাস জ্যাকসনের শট মাইক মেনিয়াকে পরাস্ত করলেও বলটি পোস্ট এবং গোলরক্ষকের গায়ে রেগে ফিরে আসে। তৃতীয়ার্থের শুরুতে দেজিরে দুয়ের একটি সতর্কবার্তার মতন শট ফরাসি আক্রমণের সূচনা করে, এরপর মাইকেল অলিসে এবং এমব্যাপে দুজনেই সেনেগাল গোলরক্ষক এদুয়ার্ড মেন্দিকে দুর্দান্ত সেভ করতে বাধ্য করেন। অবশেষে অলিসের বুদ্ধিদীপ্ত পাস থেকে এমব্যাপে গোল করে ফ্রান্সের কিংবদন্তি অলিভার জিরুডের 57 গোলের জাতীয় রেকর্ডটি স্পর্শ করেন। এখন এমব্যাপের সামনে নতুন লক্ষ্য অবশ্যই মিরোস্লাভ ক্লোজে এবং মেসির রেকর্ডকে ভাঙা। আর তার পাশাপাশি যার কথা অবশ্যই বলতে হয় তিনি হচ্ছেন আর্লিং হ্যালান্ড। তার জোড়া গোলে নরওয়ের দাপুটে শুরু বলা যায়। ইরাককে হারিয়ে বিশ্বকাপ মিশনে দারুণ শুরু করল নরওয়ে। অনেকে হয়তো প্রত্যাশা করেছিলেন যে বিশ্বের সবথেকে বড় ফুটবল মঞ্চে অভিষেকে ম্যাচের ভাগ্য নির্ধারণকারী পারফরমেন্স দেবেন আর্লিং হ্যালান্ড, কারণ এর আগে সেনেগালের বিরুদ্ধে ফ্রান্সের হয়ে জোড়া গোল করে তিনি আলো কেড়েছিলেন। কিলিয়ান এমবাপ্পে সেই চ্যালেঞ্জে জবাব দিলেন যেন হ্যালান্ড, প্রথমার্ধে দুটি গোল করলেন, এবং তার গোল্ডেন বুট জয়ের স্বপ্ন যেমন অনেকটা নির্ভর করছে তার উপর নির্ভর করছে নরওয়ে কতদূর পর্যন্ত বিশ্বকাপে এগোতে পারেন। কি বললেন হ্যালান্ড আসুন শুনে নিই আমরা।
1: I think today you saw the same energy, I will say. You have to decide this, but I think when I think about how I played today, I think I played in the same way. So it's about continuing and don't think too much. It's difficult at this stage, but focus on next and of course be happy, but also stay calm.
0: আর এই মুহূর্তে শুনে নেব আমাদের সঙ্গে ছিলেন প্রখ্যাত প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র, কি বললেন তিনি গতকালের এই ম্যাচ নিয়ে আসুন শুনে নি।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র। অমিত বাবু, আপনাকে আকাশবাণী ক্রীড়াঙ্গনে স্বাগত জানাই।
3: ধন্যবাদ।
2: গতকাল আমরা একটা অদ্ভুত ম্যাচ দেখেছি বিশ্বকাপে। প্রথমে আসবো আর্জেন্টিনার সঙ্গে যে খেলাটি গতকাল হয়েছে, কার্যত অস্ট্রিয়াকে 2-0 তারা হারিয়েছে, এবং লিওনেল মেসি যাকে নিয়ে বারবার আলোচনা চলছে তিনি প্রথম ম্যাচে হ্যাটট্রিকের পর কালকেও 2 গোল করেছেন, এই ব্যাপারে কি বলবেন?
3: খেলাটা শুরুই হয়েছিল, আরম্ভই হয়েছিল যখন সমস্ত স্টারদের দিকে আমাদের লক্ষ্য ছিল, এবং যতটা না আমরা আশা করেছিলাম আমরা দেখলাম প্রত্যেকটা টিমেরই স্টারেরা, মেসিকে আলাদা ভাবে তো পরে রাখবই, কারণ তাকে যখন ফুটবলে রাখতাম আমরা শীর্ষে তাকে রাখি, তার আলোচনা তো আসবেই, কিন্তু আমাদের ধারণা ছিল যে তারা হয়তো এরকম পারফর্ম করতে পারবে না। দেখা গেল একদম জীবনের শেষের দিকে এসেও তারা বোধ হয় জীবনের সেরা পারফরমেন্সটাই তারা করলো, অন্তত মেসির ক্ষেত্রে প্রযোজ্য এটা। এমবাপ্পে এখনো কিছুটা জুনিয়র আছে, হল্যান্ডের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য, তারা অনেকটাই জুনিয়র মেসির থেকে, কিন্তু মেসির ক্ষেত্রে যে দুটো ম্যাচে 5 গোল আমরা কেউ স্বপ্নেও ভাবিনি, সারা মানে মেসি যারা তারাও ভাবেনি যে মেসির এই পারফরমেন্স, মানে এটা থেকে শেখায় যে কতটা একাগ্রতা থাকলে একটা লোক সেই নিজের পারফরমেন্স এর উপর আরো বেশি ফুলদার হয়ে গেল, এবং কি শান্ত মাথায় খেললো, এবং তা আপনারা যদি

0: জন্ম দেখেন, দেখেছেন নিশ্চয়ই, সবাই দেখেছে, সারা বিশ্ব দেখেছে। যে বিশেষ করে আমার ভালো লেগেছে যে সেকেন্ড গোলটা, বাকিটা তো সবই তার ধরুন নিখুঁত, তার পাসিং ফাসিং সবকিছুই আসি বলে। আগে সেকেন্ড গোলটা তো একজনকে দিয়ে দিয়েছিল, তার গোল করা উচিত ছিল। সেই গোলটা যখন একটা রিফ্লেক্ট হয়ে গোলকিপার থেকে ছগজের মধ্যেই ঘুরছে, সেখান থেকে একটা এই বয়সে তার প্রচেষ্টা বা খিদে দেখুন, একটা স্লাইড করে বাঁপাটা তার যেহেতু বাঁপার দিকে পড়েছে, সে একটা অসম্ভব গ্রাউন্ডার রেখেছে। গ্রাউন্ডার রেখে যা হয় সবাই একটু লাফালাফাই করলে পায়ের তলা দিয়ে, তো এক এক করে সবাইকে ক্রস করে, দু তিনজনকে ক্রস করে গোলে ঢুকে গেল। নিজেদেরকে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করতে পারতাম, কিন্তু পরবর্তী জেনারেশনকে মেসি যেটা দেখিয়ে যাচ্ছে, শিখিয়ে যাচ্ছে, নীরব ভাবে যেটা শিখিয়ে যাচ্ছে, কেউ তারা ফলো করলে সারা বিশ্বে ফুটবল উপকৃত হবে।
1: শ্রোতা বন্ধুরা, শুনলাম আমরা কি বললেন প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র কালকের মেসির এই দুর্দান্ত পারফরমেন্সের পর। আর এই মুহূর্তে আমরা যোগা দিবস নিয়ে শুনে নেব একটি বিশেষ বেতার প্রতিবেদন, তার বরাবর আসব খেলার দুনিয়ার অন্যান্য খবর নিয়ে। আজ মঙ্গলবার, বাইরে ঘুরে এই অনুষ্ঠানে আমরা নিয়ে যাব উত্তর চব্বিশ পরগনার ইছাপুরে। শুনবেন ইছাপুর রাইফেল ফ্যাক্টরি আয়োজিত বিশ্ব যোগ দিবসের ওপর ভিত্তি করে একটি বেতার প্রতিবেদন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের প্রতিনিধি রতন কুরি, তিনি কথা বলেছেন বিশিষ্ট জনদের সঙ্গে। এখন শুনুন আয়োজক ইছাপুর রাইফেল ফ্যাক্টরি জেনারেল ম্যানেজারের এ কে সিং কি বললেন তিনি।
2: और समझा और हम सब लोग जानते भी हैं कि योग हमारे स्वास्थ्य के लिए बहुत अच्छा है, तो मैं सिर्फ यही संदेश देना चाहूँगा कि नित्य थोड़ी देरी से, आधा घंटे से हम लोग को योग करना चाहिए। धन्यवाद।
3: नमस्कार, अमी श्री शेखर रंजन सेन, ইছাপুর রাইফেল ফ্যাক্টরি এবং ইছাপুর মেটানাস্টিক ফ্যাক্টরি হসপিটালের ফিজিওথেরাপিস্ট এবং যোগ বিশারদ। আজকে আন্তর্জাতিক যোগা দিবস। 2015 সালে ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21 জন যোগ দিবস চালু করেন, তারপর থেকে আমরা রাইফেল ফ্যাক্টরি যোগ দিবস করছি। এবছর বয়স্কদের জন্য যোগ, অর্থাৎ বয়স্কদের শারীরিক নমনীয়তা এবং যোগের মাধ্যমে সুস্থতা বজায় রাখতেই, যোগ করলে সুস্থ থাকা যায়। এবং আমরা জানি প্রত্যেকে যোগ দিবস খালি নয়, 365 দিনই যোগব্যায়াম করতে হবে। যোগব্যায়াম করলে শরীর যেমন নমনীয় থাকে, শরীর সুস্থ থাকবে, এবং বয়স্ক লোকদের আরও রোগমুক্ত করতেই যোগাসন অভ্যাস প্রতিনিয়ত করতে হবে। যেমন দেখুন, আমার হাই ব্লাড প্রেশার হয়েছে, আমি যদি শীতলি প্রাণায়াম করি আমার হাই ব্লাড প্রেশার কমবে, পবনমুক্ত আসন করি হাই ব্লাড প্রেশার কমবে, আমার ডায়াবেটিস হয়েছে আমি যদি শশাঙ্গাসন করি, অর্ধকর্মাসন করি, ভদ্রাসন করি, ভুজ উত্থান পদাসন করি, আমার ডায়াবেটিস কমবে। আমি দু একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। এবং আমার কোমরে বা ঘাড়ে স্পন্ডাইলাইটিস হয়েছে, আমি যদি নেক এক্সারসাইজ করি, আমি যদি ভুজাঙ্গাসন করি, স্বল্পাসন করি, সেতুবন্ধাসন করি, তাহলে ঘাড় এবং কোমরে বা বক্রাসন করি, তাহলে ঘাড় এবং কোমরে স্পন্ডাইলাইটিস থেকে মুক্ত পাবো। আবার দেখুন, আমার হজম শক্তি, আমি যদি উষ্ট্রাসন, পবনমুক্ত আসন, অর্ধকর্ম আসন, অর্ধহলাসন করি, তাহলে আমি এই রোগ থেকে মুক্ত পাবো। মানে সমস্ত রোগ ব্যায়াম। এবং আরেকটা জিনিস যেটা আমরা বলে না বলে পারছি না, আমাদের ফ্রোজেন শোল্ডার রয়েছে, ফ্রোজেন শোল্ডারে ফিজিওথেরাপিস্টরা বলে ফিজিওথেরাপি করতে, কিন্তু আমি বলবো আপনারা তারাসন করুন। তারাসন করলে আপনারা সেই রোগের থেকে মুক্ত পাবেন, সাইড টুইস্টিং করুন। আবার আপনার নি হাঁটুর ব্যথা হয়েছে, আপনি উৎকট আসন করুন, উত্থান পদ আসন করুন, আপনি এগুলো থেকে মুক্ত পাবেন। এইভাবেই রোজ নিয়মিত যে কোনো বয়সে যোগাসন অভ্যাস করা যায়। আমরা আগে বলতাম 5 থেকে 80, এখন 5 থেকে না, এখন আমরা বলবো 3 থেকে 90। সুস্থ শরীরে যে কোনো রোগ ব্যায়াম করতে পারে, যারা অসুস্থ তাদের জন্য ব্যায়াম করা যাবে। যোগাসন বিশারদ দিয়ে ধীরে ধীরে ব্যায়ামগুলো করতে হবে, তাহলেই সুস্থ থাকা যাবে। যার জন্যই এবারের থিম হচ্ছে বয়স্কদের জন্য যোগ। এটাই আজকের বার্তা, সুস্থ দেহ সুস্থ মন করতে চাই যোগাসন। অর্থাৎ সুস্থ থাকতে গেলে যোগাসনের বিকল্প কিছু নেই। আমাদের যোগ হচ্ছে 365 দিনই যোগ।

0: যোগ মানেই সুস্থ।
1: নমস্কার, আমি ডক্টর জয়ন্ত কুমার সাহা, এসআই বক্ষ বিশেষজ্ঞ বা চেস্ট ফিজিশিয়ান। যোগ আমাদের বহু পুরাতন একটি ধারা, ভারতবর্ষের মুনি ঋষিরা এটা করে গেছেন। আজ 2014 সালের পর থেকে বিশ্বে এটা স্বীকৃতি লাভ করেছে বিশ্ব যোগ দিবস হিসেবে। চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যোগের কোনো রকম কোনো বিরোধ নেই, বরং হচ্ছে দুটি সম্পৃক্তি। চিকিৎসার মাধ্যমে আপনি যেমন কোনো জিনিসের সমাধান করতে পারবেন, যোগ আপনাকে সেই রোগটা যাতে না হয় সেইটা আপনাকে সাহায্য করবে। আপনি যোগের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলুন, আপনি প্রাণায়াম বলুন, বিভিন্ন সন্ধি, বিভিন্ন মাংসপেশি, বিভিন্ন এন্ডোক্রাইন সিস্টেম, বিভিন্ন স্নায়ুতন্ত্র, এগুলো অ্যাক্টিভেট হয় এবং এগুলো কোঅর্ডিনেট হয়, অর্থাৎ সামগ্রিকভাবে একসঙ্গে কাজ করে এবং তার ফলে শরীর এবং মনের প্রশস্তি লাভ, প্রশান্তি লাভ হয়। তাই আপনাদের ভালো থাকার জন্য যোগ অবশ্যই করা দরকার, রোগ অনেক কম হবে। আর রোগ হলে তো কিছু চিকিৎসা করতেই হবে, কিন্তু তখনও আপনাকে যোগাসন অভ্যাস করতে হবে। যোগাসন অভ্যাসটা হচ্ছে প্রতিদিনের অভ্যাস। মনে রাখবেন, কিছু যোগ ব্যায়াম, কিছু প্রাণায়াম, কিছু ফ্রি হ্যান্ড আপনারা সিলেক্ট করে নেবেন এবং অন্তত পক্ষে সপ্তাহে 5 দিন আপনারা এটি 20 বা 30 মিনিট প্র্যাকটিস করেন নিজেদের যে কোনো টাইমে, তাহলে আপনারা খুব উপকৃত হবেন।
2: আমি শ্রী কৃষ্ণ বণিক, আমি খড়দায় থাকি। আমি একজন খো খো প্লেয়ার ছিলাম, ইন্টারন্যাশনাল অফিসিয়াল, কিন্তু আমি যোগে এসেছি। যোগের যে রোগ বিয়োগ হয়, মানে যোগ দ্বারা যে সমস্ত সমস্যা দূর হয়, তাতে ওষুধে হবে না, সেগুলি দরকার নিজের জন্য যোগ করার। আমি এসেছি যে আমার নিজের ফিটনেস বা নিজের শরীরকে ঠিক রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য। আমার পায়ের অনেক রকম প্রবলেম ছিল আমার অ্যাক্সিডেন্টে, আমার কাঁধের প্রবলেম ছিল, আমার কিছু পেটেরও প্রবলেম ছিল। নিয়মিত অভ্যাস করে আমি শরীরের ওজনও অনেক কমাতে পেরেছি, এখন অনেক ফিটনেস এসছে এবং অনেক কিছুই আমি এখন করতে পারি। আমি ইন্টারন্যাশনাল যোগা কম্পিটিশনেও গেছিলাম পন্ডিচেরিতে, সেখানেও 78 জন ক্যান্ডিডেটের মধ্যে অ্যাবভ 50 ওপরে, সেখানেও আমি 12 নম্বর পজিশন পেয়েছি। আমি চাই যে সবাই আসুক, যোগ নিয়মিত প্র্যাকটিস করে নিজেকে সুস্থ রাখুক।
3: নমস্কার, আমি ইছাপুর অর্ডন্যান্স ফ্যাক্টরি হসপিটালের প্রিন্সিপাল মেডিকেল অফিসার ডক্টর বিশ্বজয় রায়। আমি একজন জেনারেল সার্জন। তো আজকের দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ, কেননা যোগ হচ্ছে আমাদের জীবনের অঙ্গাঙ্গীভাবে আমাদের যুক্ত, যেটা যোগের সূত্রপাত কিন্তু আজকে নয়। যোগের সূত্রপাত হচ্ছে যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, যেটা বলে যে মহেঞ্জোদারো, হরপ্পা বা তারও আগে। কিন্তু দেখা গেছে যে মানুষ ধীরে ধীরে তার অভ্যাস এবং বিভিন্ন চেষ্টার মাধ্যমে দেখা গেল যে যোগ বলে যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে অভ্যাস করলে মানুষ যদি অন্তত 8 ঘন্টাও যদি দিনে করতে পারেন, তাহলে তারা শরীরকে সুস্থ, সবল এবং নিরোগভাবে রাখা যেতে পারে। এবং এর মাধ্যমে বিভিন্ন যেরকম রক্তচাপ, হার্ট অ্যাটাক, অনিদ্রা, মনোযোগের অভাব, উত্তেজনা, আপানি ফুলতা, তারপরে হচ্ছে গিয়ে কোলেস্টেরলের বিভিন্ন প্রবলেম, নিউরোলজিক্যাল বিভিন্ন প্রবলেম ইত্যাদি, এগুলোকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। যোগ হচ্ছে এমন একটা পদ্ধতি যার কোনো সাইড এফেক্ট নেই। তারা সবাই আসুন, যোগ প্র্যাকটিস করুন এবং ভারতকে এগিয়ে নিয়ে চলুন।

0: এতক্ষণ আপনারা শুনছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার ইছাপুরে অনুষ্ঠিত ইছাপুর রাইফেল ফ্যাক্টরি আয়োজিত বিশ্ব যোগ দিবসের ওপর ভিত্তি করে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় রতন কুড়ি, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের ক্রীড়া বিভাগ। অনুষ্ঠানটি এই পর্যন্তই।
1: বাইরে ঘুরে
0: শ্রোতাবন্ধুরা, বিশ্বকাপ চলাকালীন আপনারা জানেন আমাদের বিশ্বকাপ রঙ্গমঞ্চ নামের একটি বিশেষ অংশ আপনাদের জন্য রয়েছে। এখন চলে যাব সেই অংশে, বিশ্বকাপ রঙ্গমঞ্চে।
2: বিশ্বকাপ রঙ্গমঞ্চে
0: আজ 23 জুন, এবং 23 জুনের উল্লেখযোগ্য ঘটনাবলীর মধ্যে যা জানাবো আপনাদের, বিশ্বকাপের এই দিন কি কি ঘটেছিল। বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোল হওয়া ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়া। কোয়ার্টার ফাইনালে সেই অবিশ্বাস্য ম্যাচে 12টি গোল হয়, যেখানে অস্ট্রিয়া 7-5 ব্যবধানে জয় তুলে নেয়। তেমনই একটি অন্যতম বড় অঘটন ঘটে আজকের দিনে। আলজেরিয়ার ন্যাশনাল টিম তারা স্পেনের গৃহনেকে 2-1 গোলে হারিয়ে দেয়। তখনকার

ওয়েস্ট জার্মানি, অর্থাৎ তখন ওয়েস্ট জার্মানিকে 1982 তারা 2-1 গোলে পরাজিত করেছিল, এবং তারপরেই এই গ্রুপকে ঘিরে তৈরি হয়েছিল নানান আলোচনা। এবং রাশিয়া বিশ্বকাপে এক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছিলেন টনি ক্রুজ। যোগ করা সময়, অর্থাৎ অতিরিক্ত সময়ে, একটি অসাধারণ ফ্রি কিকে তিনি বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির ন্যাশনাল ফুটবল টিমকে 2-1 ব্যবধানে একটি প্রত্যাবর্তনে জয় দিয়েছিলেন সুইডেনের বিরুদ্ধে। সেই গোলটি আজও বিশ্বকাপ ইতিহাসের একটি অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। এবং এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখব যে আজ অর্থাৎ 23 তারিখ মুখোমুখি হতে চলেছে পর্তুগাল এবং উজবেকিস্তান। নজর থাকবে সেই ম্যাচের দিকেও, কারণ অবশ্যই CR7 প্রত্যাবর্তন হবে কিনা এবং পর্তুগাল তারা তাদের প্রত্যাশিত খেলাটি খেলতে পারবে কিনা সেই দিকে আমাদের নজর থাকবে। আর শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই ক্রীড়াঙ্গন। শুনতে থাকুন ক্রীড়াঙ্গন, আমাদের ফোন নাম্বার 2213-1342, ইমেল আইডি ar@kolkatasports.com, ফেসবুক পেজ ar kolkata sports পেজ। আপনারা আমাদের চিঠি পাঠাতে পারেন, ঠিকানা প্রজাতন্ত্র কেন্দ্র অধিকর্তা ক্রীড়া বিভাগ আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।

ক্রীড়াঙ্গন শেষ হলো, উপস্থাপনায় ছিলেন বিতান্দি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ মিসিং পার্সনস ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 727 থেকে জানাচ্ছেন যে তপন কুমার দাস রোগাটি গড়ন, বয়স 36 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, 2023 সালের 20 মে তারিখ গ্রাম গিলাবেড়িয়া দাসপাড়া ডাকঘর দিগঙ্গা থানা দিগঙ্গা জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে নিখোঁজ হয়েছেন। মফিজুল হক মণ্ডল গ্রাম নাদুরিয়া ডাকঘর শ্রীকৃষ্ণপুর থানা অশোকনগর জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী তানিয়া খাতুন মাঝারি গড়ন, বয়স 15 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, 2026 এর 27 মার্চ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী বাপি বাউড়ি ঠিকানা উত্তর নারায়ণপুর হেলিপ্যাড গ্রাউন্ডের কাছে ডাকঘর পারুলডাঙ্গা থানা শান্তিনিকেতন জেলা বীরভূম থেকে জানাচ্ছেন যে রনি বাউড়ি ওরফে অঙ্কুর মণ্ডল মানসিক ভারসাম্যহীন, রোগাটি গড়ন, বয়স 13 বছর, উচ্চতা 4 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, 2026 এর 29 মে তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 727 অথবা মিসিং পার্সনস কোয়ার্ড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা 701। শ্রী রামকুমার যাদব গ্রাম কৃষ্ণপুর মহল্লা ওয়ার্ড নম্বর 4 DF মধুপুরা থানা বিষ্ণুপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে শ্রী দীপক কুমার মাঝারি গড়ন, বয়স 36 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, 2026 এর 5ই জুন তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। মোয়াজ্জাম শেখ গ্রাম বাজিদপুর চন্দ্রপাড়া ডাকঘর পুরাপাড়া থানা সুতি জেলা মুর্শিদাবাদ থেকে জানাচ্ছেন যে জিয়ারুল শেখ রোগাটি গড়ন, বয়স 35 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং কালো, মাতৃভাষা বাংলা, 2016 সালের 11ই জুন তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী জলধর বিশ্বাস ঠিকানা বড় বাংলা ডাকঘর জ্যোতিগড় থানা সিতাই জেলা কুচবিহার থেকে

জানাচ্ছেন যে শ্রী কেশব বিশ্বাস স্বাভাবিক গড়ন, বয়স ২৪ বছর, উচ্চতা ৫ ফুট, গায়ের রং ফর্সা, গত ১৪ই জানুয়ারি ২০২০ বেঙ্গালুরুর কাজের জায়গা থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা ৭ লক্ষ ২৭, অথবা মিসিং পার্সনস

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন বিদ্যার্থীদের জন্য
1: নমস্কার, আমি খোকন কুমার সর্দার, সর্বেড়িয়া হাইস্কুলের বাংলা বিভাগের শিক্ষক। বিদ্যার্থীদের জন্য আজকের অনুষ্ঠান শুরু করব। আমার সঙ্গে আছে,
2: নমস্কার, আমি পূজা হালদার।
3: নমস্কার, আমার নাম দেবজ্যোতি মণ্ডল।
1: আমার স্কুলের দুই ছাত্রছাত্রী। আমরা আজকের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার নিরিখে আলোচনা সারব। কবি শঙ্খ ঘোষ 1932 সালে যার জন্ম, অধুনা বাংলাদেশের বরিশালের চাঁদিপুরে। এই কবি শুধু কবি নন, একাধারে প্রাবন্ধিক এবং অন্যদিকে প্রফেসরও বটেন। যাই হোক, বাংলা সাহিত্যের প্রধান কবি, প্রাবন্ধিক, অধ্যাপক ইনি পড়াশোনা করেছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বহু কাব্যগ্রন্থের রচয়িতা, তার মধ্যে বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল দিনগুলি রাতগুলি, নিহিত পাতাল ছায়া, বাবরের প্রার্থনা, জলই পাষাণ হয়ে আছে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে ইত্যাদি। তো এই কবি শঙ্খ ঘোষ, যার প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ, 1932 সালে জন্মগ্রহণ করেছেন। আর আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাটি জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটি 2004 সালে প্রকাশ পেয়েছে। কিন্তু এই কাব্যগ্রন্থের, এই কবিতাটি রচনার আগে একটা প্রেক্ষাপট রয়েছে, যে প্রেক্ষাপটটা আমাদের জেনে নেওয়া খুবই দরকার। মধ্যপ্রাচ্যের তৈল সম্ভার নিয়ে, পেট্রোলিয়ামজাত পদার্থ নিয়ে বিশাল এক গণ্ডগোলের সূচনা হয়। কার অধিকারে থাকবে এই পেট্রোলিয়ামজাত পদার্থগুলি, সেই নিয়ে ইরাক এবং কুয়েতের মধ্যে দ্বন্দ্ব, এবং সন্নিহিত রাষ্ট্রগুলি পরস্পরের সঙ্গে সহযোগিতা অথবা বিরোধিতা ইত্যাদিতে লিপ্ত। আর এই সুযোগটা নিয়েছিল সাম্রাজ্যবাদী শক্তি তথা আমেরিকার মতো রাষ্ট্রগুলি। ফলে কি হয়েছিল, একটা দ্বন্দ্বের আবহ সৃষ্টি হয়েছিল। আর তার সাথে সাথে তালিবান জঙ্গি গোষ্ঠীগুলিও হাত বাড়িয়ে দিয়েছিল, ফলে ভয়ানক একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। এবং সেই যুদ্ধের মর্মান্তিক পরিস্থিতি তথা মর্মান্তিক অবস্থা সৃষ্টি হয়, যার ফলে সাধারণ জনজীবনে নেমে আসে ভয়াবহ মৃত্যুর পরিস্থিতি। সাধারণ মানুষ এখান থেকে মুক্তি পায় না, যুদ্ধের সৈনিক তো নয়ই। সেই যুদ্ধবিধ্বস্ত সময়ে সাধারণ মানুষ হয়ে যায় আশ্রয়চ্যুত। কবি শঙ্খ ঘোষ মানব দরদি অত্যন্ত সচেতনতার সঙ্গে এই পরিবেশটিকে তিনি কবিতার আঙ্গিকে তুলে ধরেছেন। সমাজ সচেতনতা সঙ্গে সঙ্গে তিনি ছিলেন নিসর্গ প্রেমিক, অবক্ষয়িত সময় এবং যুগ যন্ত্রণার এক ভাষ্য রচনা করেছেন এই কবিতার মধ্যে। মানবতাবাদী, ঐতিহ্য সচেতন, স্বপ্নবঙ্গের মুহূর্তে স্বপ্ন গড়ার কারিগর হলেন এই শঙ্খ ঘোষ। আমরা সেই শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি আমরা বুঝে নেব। তাহলে এসো আমরা কবিতার দিকে মনোনিবেশ করি। আয় আরও বেঁধে বেঁধে থাকি অর্থাৎ একত্রিত হয়ে থাকি। আয় আরও বেঁধে বেঁধে থাকি, কথার অর্থ কি বললাম দেবজ্যোতি?
3: একত্রিত হয়ে থাকি।
1: বাহ, খুব ভালো বলেছো। এই যে একত্রিত হয়ে থাকার প্রয়োজনীয়তা কোথায়? যদি আমরা একসঙ্গে দলবদ্ধভাবে থাকি, তাহলে ওই যে একটা কথা আছে না, দশের লাঠি একের বোঝা। কিন্তু আমরা যদি সবাই মিলে একসঙ্গে থাকি, তাহলে আমরা ভয়ানক ভয়ানক বিপদ থেকে মুক্তি পেতে সক্ষম হতে পারি। সেটাই আমাদের এখানে বার্তা দিয়েছেন কবি। তাহলে একদিকে যুদ্ধের ভয়ানক পরিস্থিতি, সাম্রাজ্যবাদী শক্তিগুলি তার থাবা বাড়িয়েছে, অন্যদিকে সন্ত্রাসবাদী গোষ্ঠী তারা হাত বাড়িয়েছে, ভয়ানক মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে সমস্ত মানুষজনের, শিশুরাও পর্যন্ত সেখান থেকে মুক্তি পাচ্ছে না। এরকম একটা ভয়ানক পরিস্থিতিতে কবি মুক্তির পথ খুঁজতে চেয়েছেন। যদি আমরা একসঙ্গে একত্রিত হয়ে হাতে হাত রেখে দলবদ্ধভাবে লড়াই দিতে পারি, তাহলে কিন্তু আমরা মুক্তির

0: পথ খুঁজে পেতে পারি, তা না হলে মুক্তি কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না। কবি কবিতার প্রথম লাইনেই দেখো তুলে ধরেছেন, আমাদের ডান পাশে ধস, আমাদের আমরা কারা, আমরা হচ্ছি যুদ্ধ বিধ্বস্ত আশ্রয়চ্যুত সর্বহারা মানুষ। কি বললাম দেবজ্যোতি বলো?
1: যুদ্ধ বিধ্বস্ত আশ্রয়চ্যুত সর্বহারা সাধারণ মানুষ।
0: বাহ, আমরা বলতে এখানে আমাদের যুদ্ধ বিধ্বস্ত আশ্রয়চ্যুত সর্বহারা মানুষদের কথা তুলে ধরেছেন। এই আমাদের ডান পাশে ধস অর্থাৎ সমাজ ব্যবস্থা এমন একটা ভয়ানক দুর্বিপাকে এসে পড়েছে যার ডান দিকে ধস, ধস অর্থাৎ ধস যখন ভেঙে আসে তখন সেখান থেকে মৃত্যু ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ ভয়ানক বিপদের সংকেত। এটা কখন হয়? যখন মনুষ্যত্ব বোধ এবং মূল্যবোধের পতন হয়, ঠিক তখনই যুদ্ধ কিংবা এই মৃত্যুর ভয়ানক অবস্থা সূচিত হয়। তাহলে এখানে ধস বলতে আমরা কি বোঝাতে চেয়েছি, কবি বোঝাতে চেয়েছেন মনুষ্যত্ব বোধ এবং মূল্যবোধের পতন। কিসের কথা বোঝানো হলো পূজা?
2: মনুষ্যত্ব বোধ এবং মূল্যবোধের পতন।
0: বাহ, দারুণ। এই যে মানুষের যখন মনুষ্যত্ব বোধ এবং মূল্যবোধের পতন হয় তখন তাদের মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা থাকে না। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরি খাদ, গিরি অর্থাৎ পাহাড়, পর্বত, পর্বতের পরিখা, দুদিকে দুটো পর্বত, মাঝখানে যে ভূগর্ভ সেই স্থানকে আমরা বলে থাকি পরিখা। তা দুদিকে গিরিখা, দুদিকে পর্বতের মাঝখানে যে গিরিখাদ, ধরো তুমি বাম দিকের পর্বত থেকে নিচে পড়লে কিংবা ডান দিকের পর্বত থেকেই নিচে পড়লে, তার ফলটা কি? ফলটা কিন্তু মৃত্যু। তা যুদ্ধ যখন আসবে, যাদের বিরুদ্ধে সৈনিকেরা যুদ্ধ করছে সেই সৈনিকের যেমন মৃত্যু, অথবা যারা আক্রমণ করেছে তাদের ফলেও কিন্তু মৃত্যু আসবে। ঘুরে ফিরে কোনটা আসবে আমাদের সামনে? মৃত্যুটাই কিন্তু এসে দাঁড়িয়ে যাবে। তাই আমাদের বাঁয়ে গিরিখাত, এই গিরিখাত থেকে পড়া মানে মৃত্যু, আবার ডান দিকে ধস মানে মাটি চাপা পড়েও মৃত্যু। ভয়ানক যুদ্ধের পরিস্থিতি কুয়েত এবং ইরানের মধ্যে, তার ফলে মৃত্যু ছাড়া আর কিন্তু সেখানে কোনো কিছু নেই। এইরকম একটা ভয়ানক পরিস্থিতি, শুধু কি তাই, তা নয়, আমাদের মাথায় বোমারু, মাথায় যুদ্ধ বিমান, যুদ্ধ চলছে, মাথার উপর থেকে বিমানের দ্বারা নানান ধরনের বোমা নিক্ষেপ করা হচ্ছে। তো বোমা যখন নিক্ষেপ করা হয় তখন কি কোনো নির্দিষ্ট জায়গা দেখে বোমা নিক্ষেপ করা হয়, কিংবা সেই নির্দিষ্ট জায়গার যে মানুষ বা যে সমস্ত জীবজন্তু কিংবা বড় বড় প্রাসাদ অট্টালিকা সেগুলোকে ধ্বংস করার, সেখানে কে শত্রু আর কে মিত্র এটা তো উপর থেকে ভাবা সম্ভব নয়। তাহলে যখন বোমা নিক্ষেপ করা হয় আলটিমেট সেখানে কি দাঁড়ায়? মৃত্যু। তা যুদ্ধের এই ভয়ানক পরিস্থিতিতে উপরে ঘুরে বেড়াচ্ছে বোমারু বিমান, আর কখন যে বোমা ফেলবে তা কিন্তু কেউ জানে না, ফলে মৃত্যু কিন্তু প্রতিটা মুহূর্ত আমাদের সামনে তথা ওই ভয়ানক পরিস্থিতির তৈরি করছে। মাথায় বোমারু আর পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি বলতে কি? বরফ। তা বরফের বাঁধের উপর দাঁড়িয়ে থাকলে কি হয়? যে কোনো মুহূর্তে মৃত্যু। কেন? যদি বরফটা নাও গলে থাকে তাহলে শীতলতা শরীর হিম হয়ে যায়, আর বেঁচে থাকা সম্ভব হয় না। আবার ওই হিমটা যদি গলেও যায় তাহলে সেখানে প্রচুর পরিমাণে জল, সে জল থেকে ডুবে যাওয়া ছাড়া আর উপায় থাকে না। তাহলে মৃত্যু প্রতিটা মুহূর্ত অপেক্ষা করছে কাদের? ওই সমাজে যুদ্ধ বিধ্বস্ত আশ্রয়চ্যুত সর্বহারা সাধারণ মানুষ তথা ওই অঞ্চলের সমস্ত মানুষদের মধ্যে। তাই এই আমরা যারা যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের বাসিন্দা তাদের সামনে মৃত্যু, কবি তথা কবিতার কথক আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন সেই যুদ্ধ বিধ্বস্ত আশ্রয়চ্যুত সর্বহারা সাধারণ মানুষের ভয়ানক দুর্দশার কথা। কি না, তাদের ডান দিকে ধস, বামে গিরিখাদ, মাথায় বোমারু আর পায়ে পায়ে হিমানির বাঁধ। এটুকু বুঝতে অসুবিধা হয়নি, বুঝতে পেরেছ? বাহ, খুব ভালো। আমাদের পথ নেই কোনো, আমাদের অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত আশ্রয়চ্যুত সর্বহারা সাধারণ মানুষ, তাদের পথ নেই। কেন পথ নেই? যুদ্ধ হলে মৃত্যু, আবার যুদ্ধস্থলে যে ভয়ানক পরিস্থিতি হয়েছে, যুদ্ধে এখন

0: থেমে গেলেও না খেতে পাওয়ার ভয়, আবার যুদ্ধে যে কোনো মুহূর্তে বোমা নিক্ষেপ, ফলে মৃত্যু। তাহলে তার থেকে উপায় বা মুক্তির পথ কিন্তু কোনো রকম নেই। আমাদের ঘর গেছে উড়ে, অর্থাৎ আশ্রয়চ্যুত, যুদ্ধের দামামা বেজে গেছে, ভয়ানক রূপ নিয়েছে, এক স্থান থেকে মানুষেরা অন্য স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এর ফলে তাদের নির্দিষ্ট যে আশ্রয়স্থল, সে আশ্রয়স্থল হারিয়ে গেছে। তাহলে আমাদের ঘর গেছে উড়ে, অর্থাৎ এর মধ্যে দিয়ে আমরা কি বোঝাতে চেয়েছি পূজা? যে আমরা নিরাশ্রয় হয়ে গেছি। কি বোঝাতে চেয়েছে?
1: আমরা নিরাশ্রয় হয়ে গেছি,
0: নিরাশ্রয় হয়ে পড়েছি। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমাদের শিশুদের সব কেন? যুদ্ধ হয়েছে, যুদ্ধ হলে কখন ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়। প্রথম যখন যুদ্ধ বাধে, তখন সেনা বিভাগের উপরে দুই পক্ষের সৈন্যের সঙ্গে লড়াই চলে। সেই সৈন্যের সঙ্গে যখন কোনো একটা পক্ষের সৈন্য পরাজিত হয়, তখন তারা প্রতিরোধ গড়বার জন্য সেখানকার পুরুষ মানুষেরা যুদ্ধে নেমে পড়ে সেই দেশের। সেই পুরুষ মানুষেরাও যখন পরাজিত হয়, তখন কিন্তু সেই দেশের নারী সমাজ যুদ্ধের জন্য এগিয়ে যায়, কারণ নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখবার জন্য। এরপরেও যখন ভয়ানক অবস্থার সৃষ্টি হয়, নারীরাও যখন পরাজিত হয়, তখন শিশুদের উপর ওই শত্রুপক্ষের সৈন্যরা নির্বিচারে তাদের এই যুদ্ধের ভয়াবহতা তথা অত্যাচার নামিয়ে দেয়। অর্থাৎ শেষ মুহূর্তে শিশুদের উপর অত্যাচার নামে শিশুদের, সেই শিশুদের সব রয়েছে ছড়িয়ে চারিদিকে, অর্থাৎ যুদ্ধ কোন পর্যায়ে পৌঁছেছে আমরা বুঝতে পারছি। তাহলে সেই শিশুরাও শিশুদের সব যখন পৌঁছায়, শিশুদের উপর অত্যাচার কখন করতে সক্ষম হয়, অর্থাৎ মানবিকতার সামগ্রিক বিনাশ যখন হয়, তখনই কিন্তু একমাত্র এই শিশুদের উপর অত্যাচার নামিয়ে আনা সম্ভব হয়। তাহলে যুদ্ধের ফলে কি হয়েছে? মানবিকতার সামগ্রিক বিনাশ হয়েছে, তাই আমাদের শিশুদের সব রয়েছে চারিদিকে ছড়িয়ে। তাহলে শিশুদের সব এই শব্দবন্ধের মধ্যে আমরা কি বোঝাতে চেয়েছি? মানবিকতার সামগ্রিক বিনাশ। পূজা, কি বোঝাতে চাইলাম আমরা?
1: মানবিকতার সামগ্রিক বিকাশ।
0: বাহ, মানবিকতার সামগ্রিক বিনাশ আমাদের এর মধ্য দিয়ে বোঝানো হয়েছে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের কথকের প্রশ্ন। তাহলে এই যে ভয়ানক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই যুদ্ধের ভয়ানক পরিস্থিতির মধ্যে আমরা কি অনায়াসে আত্মবলিদান দেব, নাকি আমরা এর প্রতিরোধ গড়ে তুলব, নাকি আমরা দেশ ছেড়ে বাঁচবার জন্য পালিয়ে যাব? তাহলে আমরা কি এই মুহূর্তে মরে যাব নাকি? এটাই তিনি প্রশ্ন তুলে দিয়েছেন যে না, তাহলে আমাদের একটা চিন্তা ভাবনা করতে হবে, আমাদের কি করলে আমরা আমাদের প্রাণটাকে বাঁচিয়ে রাখতে পারবো, সুন্দর জায়গায় ফিরে যেতে পারবো, সেই সুন্দরের স্বপ্ন দেখতে পারবো, সেই ভাবনাটা কিন্তু আমাদের ভাবতে হবে। তাই আমরা অনায়াসে পথ ছেড়ে দেব না। আমাদের পথ নেই আর, কিন্তু আমরা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছি তাতে আমাদের আর কোনো পথ নেই। কি করতে হবে? আয় আরও বেঁধে বেঁধে থাকি। তাই আমরা যারা আছি, আমাদের কি করতে হবে? এই ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচবার জন্য একত্রিত হতে হবে, জোটবদ্ধ হতে হবে, এবং জোটবদ্ধভাবে তাদের বিরুদ্ধে, শত্রুপক্ষের বিরুদ্ধে সংগ্রাম তথা সংগ্রামে লিপ্ত হতে হবে। তবেই কিন্তু আমরা সুন্দর একটা পরিস্থিতি পাব, আমাদের মাথার উপর ছাত্রাও সুরক্ষিত রাখতে পারব। তাহলে এই পর্যন্ত আমরা বিষয়বস্তু হিসাবে কি পেলাম? না, যুদ্ধ বিধ্বস্ত এক সামাজিক পরিবেশে খেটে খাওয়া আশ্রয়চ্যুত সর্বহারা শ্রেণীর মানুষের ডান দিকে ধস, বাম দিকে গিরিখাত, মাথায় বোমারু আর পায়ে পায়ে হিমানির বাঁধ। তাদের বেঁচে থাকার কোনো পথ নেই, তারা আশ্রয়চ্যুত, ঘর গেছে উড়ে, আর তাদের শিশুদের সব যত্রতত্র রয়েছে ছড়ানো। কাছে দূরে যেদিকে তাকায় শুধু দেখা যায় শিশুদের সবের আনাগোনা। তবে কথকের প্রশ্ন, এইভাবে কি আমরা মরে যাব নাকি? আমাদের তো আর পথ নেই। তাই এখান থেকে আমাদের শপথ নিতে হবে, এবং এখান থেকে আমাদের বেঁধে বেঁধে থাকতে হবে, অর্থাৎ জোটবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। তাহলে দেবজ্যোতি, তাহলে এই যে সামাজিক পরিস্থিতির থেকে মুক্তি পেতে গেলে আমাদের কি করা দরকার? একসঙ্গে জোটবদ্ধভাবে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে।

আমাদের ইতিহাস নেই, অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি বারো মাস। আমাদের ইতিহাস নেই অর্থাৎ এর মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে, আমরা অতীত বিস্মৃত। আমাদের ইতিহাস নেই কেন? যদি আমরা আমাদের ফেলে আসা দিনগুলোর দিকে তাকাই, তাহলে দেখতে পাবো কি, সেখানে রয়েছেন নানান রাজা, নানান সম্রাট, তারা ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসে বা স্বদেশ থেকেই নিজেদের ক্ষমতা জাহির করেছে। সেই ক্ষমতা জাহির করতে তারা কি করেছে, লড়াই করেছে, লড়াই করে যুদ্ধ করে নিজেদের অধিকার ছিনিয়ে নিয়েছে। তা আজকের এই যুদ্ধ বিধ্বস্ত সমাজ ব্যবস্থায় যদি আমরা লড়াই না করি, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমরা কিন্তু আশ্রয়চ্যুত হয়ে যাব, আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবো না। তাই ইতিহাস বলছে, যদি নিজেদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে হয়, যদি নিজেদের ক্ষমতাকে স্বচ্ছন্দে থাকতে হয়, নিজেদের ক্ষমতাকে নিয়ে বেঁচে থাকতে হয়, তাহলে কিন্তু আমাদের একটা লড়াই করা দরকার। যারা আমাদের উপর আক্রমণ করেছে, যারা আমাদের উপর অত্যাচার করেছে, তাদেরকে একটা প্রতিরোধ ফিরে দিতে হবে। তাই ইতিহাস বিস্মৃত হলে হবে না। আমরা আজকে লড়াই করতে পারছি না, তা লড়াই করতে পারছি না মানে আমরা পূর্ব ইতিহাসটাকে ভুলে গেছি, তাই লড়াই করতে পারছি না, কি বুঝা লড়াই? তাহলে আমরা লড়াই করতে পারছি না, তো এই লড়াই যখন করতে পারছি না মানে আমরা ইতিহাস বিস্মৃত, তাই আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, অথবা এমন একটা ইতিহাস আমাদের আছে চোখ মুখ ঢাকা। তো যদি আমরা চোখ ঢেকে দিই তাহলে কি দেখবো, অন্ধকার। তাহলে অন্ধকারে, অন্ধকারের কোনো কিছু সৌন্দর্য দেখা যায় না, প্রাকৃতিক সৌন্দর্য কিছু নেই, তাহলে সেখানে কি দেখায়, শুধু শুধু কালো কালো কালো এই রূপ। তাহলে সেই অন্ধকার আমাদের সামনে মৃত্যু, তা মৃত্যু মানেই তো অন্ধকার। তাহলে আমাদের এমন একটা ইতিহাস রয়েছে যে ইতিহাসে কোনো বীরত্ব নেই, যে ইতিহাসে নিজের অস্তিত্বকে টিকিয়ে থাকার সাক্ষরতা নেই, তাহলে এই ইতিহাস আমাদের কিন্তু দরকার নেই। তাহলে আমাদের ইতিহাস আমরা বিস্মৃত, আমরা অতীতকে ভুলে গেছি, অতীত বিস্মৃত হয়েছি, অথবা এমন একটা ইতিহাস আমাদের কাছে আছে যে ইতিহাস হচ্ছে একেবারে চোখ মুখ ঢাকা ইতিহাস। আমরা ভিখারি বারো মাস। কেন ভিখারি আমরা বারো মাস? এই কারণের জন্য যে বারো মাস বলতে কি, চিরকালের জন্য ভিখারি। কেন মানে যারা যারা নিজেদের অস্তিত্বকে বিলীন করে দিয়ে বেঁচে থাকে তাদেরকে আমরা ভিখারি বলে থাকি। দেখবে সারা দিন অন্যের উপরে নির্ভর করে যারা বেঁচে থাকে তারাই তো ভিখারি। আমাকে কিছু দাও, কিছু দিতেও পারে, কিছু নাও দিতে পারে। তাহলে এই যে নিজের অস্তিত্বকে বিলীন করে বেঁচে থাকা, সেটা তো ভিখারি। তো আমরা আমরা যারা যুদ্ধ বিধ্বস্ত মানুষ, কিংবা আমরা যারা সমাজের মানুষ, তারা যদি নিজেদের অস্তিত্বকে বাঁচিয়ে না রাখতে পারি, তাহলে তো আমরা ভিখারি। কেন ভিখারি ভেবে দেখো, যে যে মানুষটা জন্মেছে সে কিন্তু লড়াই করে বেঁচে থাকার অধিকার ছিনিয়ে নিয়েছে, সে সম্রাটের অধীনে হোক কিংবা সাধারণ প্রজা হিসাবেই হোক। যখন কোনো সম্রাটের অধীনে কোনো সেনাবাহিনীর লোক হয়ে সেনাবাহিনীতে যোগদান করে যুদ্ধ করেছে, তখন সে কিন্তু বিনিময়ে কি পেয়েছে, সাম্রাজ্য পেয়েছে। কে? সম্রাট। ধরো আকবরের যুদ্ধ বাহিনীতে সৈন্য হিসাবে কেউ যোগ দিয়েছে, রাজত্ব পেয়েছে কে, সম্রাট আকবর। তাহলে সৈন্য ছিল সে, তার বিনিময়ে কি পেয়েছে, সে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই করেছে। মৃত্যুর সঙ্গে লড়াই করার পর যখন রাজত্ব লাভ হলো, সেখানে আকবরের নাম খোদাই হলো। আবার মৃত্যু যদি হতো তাহলে সৈন্যটি মারা যেতে পারত। সামান্য যুদ্ধের বিনিময়ে সে কিছু টাকা পয়সা পেয়েছে, এ যা নিয়ে সে জীবন এবং জীবিকা অর্জন করেছে, যা স্বাচ্ছন্দ্যের কোনো রকম প্রতীক নয়। তাহলে এই যে মানুষের বেঁচে থাকা, চিরকাল এমনিভাবেই আমরা বেঁচে থাকি, তাহলে একে আমরা বলে থাকি ভিখারি সুলভ বেঁচে থাকা। নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে বেঁচে থাকার নাম হচ্ছে ভিখারি। তো আমরা যদি অতীত ইতিহাসের দেখে দেখি, তাহলে সমাজের আশ্রয়চ্যুত খেটে খাওয়া মানুষ, সর্বহারা শ্রেণীর মানুষ, তারা কিন্তু এমনি করেই বেঁচে থেকেছে। তারা তাদের দারিদ্রিক অবস্থা কোনো রকমভাবে উন্নীত করতে পারেনি, তাই আমরা চিরকালের জন্য ভিখারি। আমরা ভিখারি বারো মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, এমনি করেই পৃথিবী বেঁচে আছে, হয়তো বেঁচে আছে, কেন? সংশয়। কেন না? আত্মবলিদান দিয়ে বেঁচে থাকা অর্থ কি,
কিন্তু কোনো সম্মানের নয়।

0: তাই এই পৃথিবীতে বেঁচে থাকা মানে সংশয়ের সঙ্গে বেঁচে থাকা, বেঁচে আছে পৃথিবীতে। যদি আমি ভালো সাজ পোশাক পরতে না পারলাম, যদি আমি ঠিকঠাক খাবার তিন বেলা খেতে না পারলাম, তাহলে সে বেঁচে থাকার অর্থ কোথায়? যুদ্ধ বিধ্বস্ত মানুষেরা ঠিক তেমনি করেই বেঁচে আছে, তাই বলল পৃথিবী হয়তো বেঁচে আছে, অথবা পৃথিবী হয়তো গেছে মরে, অথবা পৃথিবী মরে গেছে। কেন? যুদ্ধ বিধ্বস্ত মানুষেরা ঠিক মতো খেতে পারে না, খেতে পায় না, তাই তাদের মৃত্যু হচ্ছে প্রতিটা মুহূর্তের সঙ্গী, তাই বললেন পৃথিবী হয়তো গেছে মরে। আমাদের কথা কে বা জানে? আমাদের কথা কেউ জানে না। আমরা অর্থাৎ এই যুদ্ধ বিধ্বস্ত আশ্রয়চ্যুত সর্বহারা মানুষ, এদের খবর কেউ রাখে না, এরা নিজেরাই মরে যায়, না খেতে পেয়ে মৃত্যুকে বরণ করে। তবুও তো কিছুই কোথাও যদি নেই, তবুও তো কজন আছে বাকি? যদিও কোথাও কিছু নেই, ভয়ানক একটা দুর্বিপাক, ভয়ানক একটা সমস্যা, তবুও আমরা কোথাও কিছু দেখতে পাচ্ছি না, তবুও আমরা তো এখনো পর্যন্ত কয়েকজন মানুষ বেঁচে আছি। তো এই কয়েকজন মানুষ এখানেই কবির আশাবাদ। ওই যে বলেছিলাম নিরাশার মধ্যে, স্বপ্ন ভঙ্গের মধ্যে স্বপ্ন গড়ার কারিগর আমাদের কবি শঙ্খ ঘোষ, সেই আশাবাদ যে আমরা এখনো পর্যন্ত তো কজন বেঁচে আছি, এই কজন মিলে আমরা এখনো সমাজটাকে পরিবর্তন করে দিতে পারি। কিভাবে? আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমরা যদি এখনো পর্যন্ত সবাই মিলে হাতে হাত রেখে এগিয়ে যেতে পারি, যদি জোটবদ্ধ হয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হতে পারি, তাহলে কিন্তু আমরা নতুন করে সমাজটাকে গড়ে তুলতে পারব। তাহলে কবিতার পুরোটাই আমরা একটা সারমর্ম ধরে নিতে পারি কি না, আমাদের যুদ্ধ বিধ্বস্ত সমাজ ব্যবস্থায় আশ্রয়চ্যুত সর্বহারা শ্রেণীর মানুষের ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাদ, মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই, আমরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করে চলেছি, আমাদের ঘর গেছে উড়ে, আর শিশুদের সব যত্রতত্র ছড়ানো রয়েছে। তবে আমরা কি এইভাবে মারা যাব নাকি? তা কিন্তু না। এই মুহূর্তে আমরা যদি হাতে হাত রেখে জোটবদ্ধভাবে লড়াই ফিরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু মৃত্যুর থেকে মুক্তি লাভ করতে সক্ষম হব। আমাদের ইতিহাস নেই, আমরা অতীত বিস্মৃত, আমরা হারিয়ে ফেলেছি আমাদের অতীতের কথা, তাই আমাদের ইতিহাস আমরা আর নতুন করে তৈরি করতে পাচ্ছি না। আমাদের চোখ মুখ ঢাকা ইতিহাস, আর সে কারণেই আমরা ১২ মাসের জন্য ভিখারী। এমনি করে পৃথিবী হয়তো বেঁচে আছে, কিংবা পৃথিবী হয়তো মরে গেছে, আমাদের কথা কেউ মনে রাখে না। আমরা ফিরেছি দূরে দূরে, এমনি করে আমাদের জীবন এগিয়ে চলেছে, কিন্তু এভাবে তো চলতে পারে না, আমাদের কিছু করে দেখাতে হবে। যদি বেঁচে থাকতে চাই, যদি অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে চাই, তাহলে আমাদের হাতে হাত রেখে জোটবদ্ধভাবে এগিয়ে যেতে পারি। এটা গেল কবিতার আক্ষরিক অর্থ। তাহলে এবার যদি আমরা অভ্যন্তরীণ অর্থের দিকে যাই, তাহলে দেখবো আমাদের সমাজের সঙ্গে একেবারে মিলে গেছে। পূজা, বুঝতে পারছো? তাহলে দেখো, আমাদের সমাজ ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই, সমাজকে যাদের যাদের সমাজ গড়ে তোলার কথা, সেই সমাজের নেতা, তারা কি করছে? প্রতিটা মুহূর্ত আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। স্বার্থপরতার ফসল হিসাবে আমরা সমাজে পাচ্ছি কি চুরি, গুন্ডামি, একটু স্বচ্ছন্দ বা স্বাচ্ছন্দ্য রেখে বেঁচে থাকবার জন্য আমরা পরিবেশ পাচ্ছি না। তাহলে আমাদের কি করতে হবে? এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে একটাই জোটবদ্ধভাবে লড়াই ফিরিয়ে দিতে হবে। আমরা যারা একসঙ্গে আছি, এই সমাজকে সুন্দর করার জন্য কি করতে হবে দেবজ্যোতি? আমাদের
1: লড়াই করতে হবে,
0: সবাইকার একসঙ্গে জোটবদ্ধভাবে লড়াই ফিরিয়ে দিতে হবে, তবেই আমরা সুন্দর একটা সমাজ পাব। তা না হলে শিশুদের সব যত্রতত্র ছড়িয়ে থাকবে। আর এই যে জোটবদ্ধতার কথা, এটা সুদূর অতীত থেকেই হয়ে রয়েছে। ইতিহাস বলছে যারা লড়াই করেছে তারাই একমাত্র সুন্দর পরিবেশ খুঁজে পেয়েছে। তা যদি না হতো, তাহলে আমরা সুন্দর পরিবেশ কোনোদিনই পাব না। তাই আমাদের একমাত্র কাজ কি? একসঙ্গে সবাই মিলে
2: বেঁধে বেঁধে থাকা,
0: একসঙ্গে সবাই মিলে জোটবদ্ধভাবে বা বেঁধে বেঁধে থাকা। এবার আমরা এই বিষয়ের কতগুলো প্রশ্ন একটু আলাপ আলোচনা করে নি। আমরা কেমন বুঝতে পারলাম

0: দেখে নি। তাহলে কবিতায় আমরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে দেবজ্যোতি?
1: কবিতায় আমরা বলতে যুদ্ধ বিধ্বস্ত আশ্রয়চ্যুত সর্বহারা সাধারণ মানুষকে বোঝানো হয়েছে।
0: বাহ, খুব ভালো বলেছো। সর্বহারা, আশ্রয়চ্যুত, যুদ্ধ বিধ্বস্ত মানুষের কথা আমরা বলে তুলে ধরা হয়েছে। আমাদের মাথায় বোমারু এ কথা বলার কারণ কি পূজা?
2: বোমা নিক্ষেপকারী যুদ্ধ বিমান হলো বোমারু। বর্তমান শতকের সূচনায় ক্ষমতাধারী রাষ্ট্রগুলি নানা অছিলায় দুর্বল রাষ্ট্রের উপর বোমা বর্ষণ করে শান্তি ভঙ্গ করেছে বলে এ কথা বলা হয়েছে।
0: বাহ, খুব ভালো বলেছো। আচ্ছা, আমাদের ঘর গেছে উড়ে। আচ্ছা, এই যে আমাদের ঘর উড়ে যাওয়ার কথা বলা হয়েছে, এর মধ্যে দিয়ে কি বুঝতে পারলে দেবজ্যোতি?
1: ক্ষমতাশালী যুদ্ধবিলাসী রাষ্ট্রস্বার্থের কারণে অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের উপর বিমান থেকে বোমা নিক্ষেপ করছে, সেই বিধ্বংসী আক্রমণের বিভৎসতায় আমাদের আর অর্থাৎ সাধারণ জনগণের ঘর উড়ে গিয়েছে।
0: বাহ, খুব ভালো বলেছো। এই তো, সুন্দর বুঝতে পেরেছো। আচ্ছা পূজা, তুমি বলো তো, আয়ারও বেঁধে বেঁধে থাকি, বক্তার কখন এমন মনে হয়েছে যে আমরা বেঁধে বেঁধে থাকি?
2: হিংসায় উন্মুক্ত পৃথিবীতে বোমারু বিমান হানায় যখন প্রতি মুহূর্তে মৃত্যু ভয় তাড়া করে, সেই বিপন্ন সময়ে বক্তার এমন কথা মনে হয়।
0: বাহ, খুব ভালো বলেছো। আচ্ছা, আমাদের চোখ মুখ ঢাকা কেন দেবজ্যোতি, কিছু বুঝতে পেরেছে কি? আমাদের চোখ মুখ ঢাকা কেন পূজা বলতে পারবে?
2: হ্যাঁ স্যার,
0: বলো।
2: সাম্রাজ্যবাদীরা পৃথিবীকে বদ্ধভূমি করে তুলেছে, আর নিরীহ জনগণের কণ্ঠ রোধ করে প্রায় অন্ধ করে বদ্ধভূমিতে দাঁড় করিয়েছে। ন্যায় অন্যায় বিচার বুদ্ধিলুপ্ত জনগণের বিস্তর দশাকেই কবি চোখ মুখ ঢাকা বলেছে।
0: বাহ, খুব ভালো বলেছে। বুঝতে পেরেছো তাহলে দেবজ্যোতি?
1: হ্যাঁ স্যার।
0: আচ্ছা, আয় আরো হাতে হাত রেখে কবি কার হাতে হাত রাখতে বলেছেন বা কার হাতে হাত রাখতে চেয়েছেন পূজা বলো তো দেখি?
2: যুদ্ধবিধ্বস্ত বিপন্ন পৃথিবীতে শান্তি এবং সুস্থিরতার লক্ষ্যে কবি সাধারণ মানুষ হিসেবে জনতার হাতে হাত রেখে মানব বন্ধন গড়ে তুলতে চেয়েছেন প্রতিবাদী মানবতার শৃঙ্খল রচনা করতে।
0: বাহ, খুব ভালো হয়েছে, তোমরা ভালোই বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে কতগুলো সম্ভাব্য প্রশ্ন যেগুলো হতে পারে, সম্ভাব্য প্রশ্নগুলো একটু দেখে নাও। কবিতায় যুগযন্ত্রণার এক নির্মম ইতিহাস সৃষ্টি হয়েছে, এই নির্মম ইতিহাসটি কি? পরবর্তী প্রশ্ন, এখানে বিশ্ব মানবিকতার পরিচয় তুলে ধরা হয়েছে, তাহলে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় যে বিশ্ব মানবিকতার পরিচয় তুলে ধরা হয়েছে সেটি আলোচনা করো। কবিতায় সমাজ এবং পরিবেশের যে পরিচয় তুলে ধরা হয়েছে তা আলোচনা করো। কবিতায় যে সমাজ এবং সচেতনতার পরিচয় তুলে ধরা হয়েছে সেগুলি আলোচনা করো। আমাদের জীবন বিপন্নতার যে পরিচয় আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় রয়েছে সেটি সংক্ষেপে আলোচনা করো। স্বপ্ন দেখার এবং স্বপ্ন ভঙ্গের ইতিহাস আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি যেন তার দলিল আলোচনা করো। আমরা ভিখারি বারো মাস কবি কেন এ কথা বলতে চেয়েছেন এগুলি এটি আলোচনা করো। এগুলি করলে আমরা মোটামুটি কবিতা সম্পর্কে তথা কবিতার যে কোনো প্রশ্নের উত্তর করতে সক্ষম হব। এই পর্যন্ত আজকের পর্ব রইল, পরবর্তী পর্বে আবার দেখা হবে। এতক্ষণ আমি সঙ্গে ছিলাম খোকন কুমার সর্দার, সর্বেড়িয়া হাইস্কুলের বাংলা বিভাগের শিক্ষক। আমার সঙ্গে ছিল পূজা হালদার এবং দেবজ্যোতি মণ্ডল। আর আমরা আজকের দশম শ্রেণীর আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি নিয়ে আলোচনা করলাম।
3: এতক্ষণ শুনলেন বিদ্যার্থীদের জন্য আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আর্দ্রতার আপেক্ষিক পরিমাণ ছিল ৯৮%, সর্বনিম্ন ৬৮%। আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি শুনলেন।

0: গীতাঞ্জলি প্রচারতরঙ্গে একটু পরেই রয়েছে সাঁওতালি অনুষ্ঠান। লোকগীতি পরিবেশনায় ফকিরচন্দ্র হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে সাঁওতালি নাটকের বর্তমান পরিস্থিতি নিয়ে রবিলাল টুডুর সাক্ষাৎকার। 6:38 কৃষি কথার আসর, কৃষির স্থায়িত্ব বৃদ্ধিতে বীজ উৎপাদন ও সংরক্ষণ, এই নিয়ে ডক্টর সুদেষ্ণা পাঁজার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 তর্জা গান, পরিবেশনায় শিবানী হালদার ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, বলবেন শর্মিষ্ঠা সরকার, শিরোনাম এ বোঝা কি যে বোঝা। রাত 8:00 রয়েছে আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী সুবর্ণগোলক, রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রযোজনা রফিউদ্দিন। 8:45 বাংলা ছায়াছবির গান। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, তবলায় পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়। 9:30 শ্রবণী, লঘুরসের কাণ্ডারি বঙ্কিমচন্দ্র, আলোচনায় পার্থপ্রতিম চট্টোপাধ্যায় ও রুমা ঘোষ। 10:00 বাজেট বিষয়ক বিশেষ অনুষ্ঠান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 10:30 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শ্রীধারা গুপ্ত। 10:45 নজরুল গীতি, শিল্পী শ্যামল মুখোপাধ্যায়। 11:00 আধুনিক গান, স্বপন কুমার শিকদার। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা পরিবেশন করবেন শান্তা কুণ্ডু। গীতাঞ্জলি প্রচারতরঙ্গে আজকের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা শুনলেন।
1: সোশ্যাল মিডিয়া রচনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল। ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচারতরঙ্গে অনুষ্ঠান শুনছেন, একটু পরেই সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতার খবর পড়াবেন অমরিকান্ত মুর্মু। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরান মধ্যে অলতলা খান সমঝোতা স্মারক তৈসার হওয়া নদিল্লি সাপড়া ব্রিক্স গুট জাতীয়ারি দারাম দিশা গেল তুয়া দুপুরে জাতীয়ারি দারাম উপদেষ্টা অজিত ধোবাল লাইয় পাহাড়ি জেগে দেখা জ্বালানি দারাম আর দহয়া উনিদ হরমুজ প্রণালী জিজ আকান খাতির অনাহাই সারহাও কাদা আর লাই সদর কাদা ওনা খাতির সার্ভার ব্যবস্থা রে জাঙ্গে সাহা সাথে সারা রাসায়নিক লেখান জিনিসপাতি ঘাটতি মোকাবিলা রে গড়াই জামা দোহাল দো পোস্ট সাহেজে লাই কাদা নোয়া এলাকারে লোক হেসেন কাউডি আদি তরাও রে এনেমে দহয়া আর আরহই লাই কাদা জেগে জাকাত রে নিয়োগতে তুপুত তাপাম ভূ রাজারি অনুষ্ঠিত কাউডি আরি রে চাপ সাথে বৈপ্লবিক প্রযুক্তি অভাবতে মিন আড়ি মহিম আনাট রে সমাহ কাদা প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী ও ভারত দো আড়ি লগন তরাওনা আর প্রতিওনা কাউডি আরি দিশম লেকাতে সদর আমিনতে লিসবার কাদাম উনিদ হল নবাদিল্লিরে মিটাং বেসরকারি মিডিয়া হাউস সাপড়াওতেনা জমিলারে লেকাদায় বই বইতে ভারত দো ভরসা গান দাড়ে লেকাতে সদর কাদাম মাননীয় মোদী দো আড়ি লেকাদা ভারত লগন তরা রাকাব আর আরু ফেরা তাইমরে মেনা কাদা দিশমরে মারাং থারে দহও কান আরিকো পারমিন দশকরে দিশমরে সিগিলরে মূলগে তাহেকানা ভরসা পতিও আর স্থিতিশীলতা সাথে একরার মাননীয় মহালয়তে স্বচ্ছ ভারত অভিযান মেক ইন ইন্ডিয়া খাদি আর দেশীয় জিনিসপাতি তেয়ার লাগিদ আয়া সরকারে হাতাওকার যুদে যুদে উদ্যোগ কথা সাব রাখাব কাবা যাহাদো দেশম গড়ন রেমিট লাগিমানা আইনেমে দহয়া রাষ্ট্রপতি গণতি দ্রৌপদী মুর্মু তেহিন নয়াদিল্লিরে রাষ্ট্রপতি ভবনে 2022 সালের যতঙ্কন সরেস অসামরিক সম্মান পদ্ম শিল্পায়াম চালাত তেহিনা আখড়ারে রাষ্ট্রপতি দো বারজনা পদ্মবিভূষণ ইয়াজনা পদ্মভূষণ সাথে মরেগেল তুরু জনা দো পদ্মশ্রী মন্তেন মানত কোয়ার টেনিস তারকা বিজয় আতেরাজ অভিনেতা মামুত্তি সেরেঞ্জ শিল্পী অলকে আগে আর ক্রিকেটার রোহিত শর্মা তেহিন রাষ্ট্রপতি অতিথি শিল্পক হাতাহাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি গুর মাহরে উনি মন মানত চালতায়ম লাই কাদায় দিশমরে মাহান নেতা কমুদ্রে শ্যামাপ্রসাদ তাহেকার মিট হর যাহা এনেম দিশমরে জুমিট আর সুলুক নিয়ে বিজয়ী দহাইরে চিরকদিন উজের দিশরে তাহেনা নয়াদিল্লির ন্যাচারাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড নাফেড নিলাম পোর্টাল নাফিক্স উডো সাবুন কথা অনুযায়ী মেন কাদা 2 জুন মাহিত বিজেপি কর্মী কঠিন মিট নুমান কানা চেদা বাংলা এলগে শ্যামাপ্রসাদ মুখার্জি দো জাতীয়ারি জমি রুখিয়ে দহরে আয়া জিউই আলায় কাদা দিশম হাটিং অক্তেনা কথা উজের কথা মেন কাদা পশ্চিম বাংলা ভারতরে সেলেদরে আডি মারাং এনেমে মেনা কাতেয়া ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিয়া তেহিনে আখড়ে মানতান সাহদো জমা দুরিব তুমুল ব্যবস্থা আরো দেওয়াই লাগিদ ফুরিয়েল কো সাহা করিয়া কথায় লই সবার কাদা বাজেট দুপু এতভব মারাং রাজ্যপাল অভিভাষণ সারহানা চেতান আগু প্রস্তাব তেহেন পনত বিধানসভার গালমারা হই কেনা তুরুই ঘন্টারে আমা গালমারারে পেগেন জোড়া এমএলএ আকুয়া ভাষণ কয়ন কাদা বিজেপি তৃণমূল কংগ্রেস বানার ব্লক সাথে আইএসএফ সিপিআইএম কংগ্রেস আর এজি এপিইউ রেন মার্তেকম ভাষণ এমরিয়া কথা তেহেন বিধানসভার রাজ্যপাল ভাষণ চেতান গালোচ ধরকেদা তৃণমূল কংগ্রেস প্রসূন বন্দ্যোপাধ্যায় অনাতায়ন বিজেপি রেন সজল ঘোষ গালমারা এত মারাং আপানাপিন এলাকার আনাটক সাপ রাখাব কাদা জুদে জুদে এলাকার এমএলএ কো অনাতাইন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ ভাষণ এম লাগিদ বেরেদ লেনখান দুপুর রহুলমাল সিরিয়াল লেনা মারামতি মাহত নরেন্দ্র মোদী সিঙ্গে মাহা 2 জুন আকাশবাণীর মন কি বাত আকড়ে দেশ বিদেশের হরক সাথে চিন্তা ভাবনায় হাপাটিং জঙা নয়াদের হয়ে চান্দকীয় বেতার আখড়ার মিটসায় পেগেল মরায়না পর্ব আকাশবাণীর দূরদর্শনের যতম চ্যানেল বেসিয়ান গেলমিট বাজা কোনা নয়া আখড়া আজম নামা আকাশবাণী সংবাদ ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ আকাশবাণী আর দূরদর্শন সংবাদ বিভাগ মারাংমন্ত্রী দপ্তর আর তথ্য আর সম্প্রচার মন্ত্রক ইউটিউব চ্যানেল রহ আজম নামা হিন্দিতে মূল আখড়া উচ্চেন তায়াম এলেকারি পার্সিতে আজম সেটা খুনা যে গুমাট উর্গুম তাহে কারণ তিকিন তায়ম খুনা দক্ষিণবঙ্গের বারপে গোটান জেলার দা জারি খাতির নাশে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর পুরুলিয়া জেলার তেহেন তিকিন তাহম হাজার হয় সাথে ঠের এলাম বিজলি আর জারি হাজার হয়ে খাতির কলকাতার আডি জায়গার গে দারে কড়াপড়া নতে তেহেন আর গাপা পুরুলিয়া বাঁকুড়া পূর্বার পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এমান জেলা করে চেতানতে পুনগেল খোনা মরেগেল কিলোমিটার রাগিতে হাদা হয় সাথে বিজলি এলাং আর দা জারি হয়ে দাঁড়িয়ে আমিনতে বাড়াই কানা

0: ഇടതുകഴിഞ്ഞ കുബർ പ്രഭാതോ നൊടകെ മുച്ചൊരിണം.
1: আখড়া দুচুন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি উচান তালমা খন নিত আঞ্জম তবন পে সান্তাড়ি গায়ন নিতোগ হবিগত বাবদে রবিলাল টুডু সাও গালমারাও পৈলো হাটিং কুকলি সিতারাম বাস্কে
2: সান্তাড়ি গায়ন নিতোগ হবিগত সাতাম বাবদ গালমারাও লাগি আকাশবাণী কলকাতা সান্তাড়ি আখড়ারে তেহিং সেটার মেনা আকাদিয়া রবিলাল টুডু গমকে গমকে সান্তাড়ি আখড়া পাড়া খন দে জোহার
3: জোহার.
2: নডে লেই তোরা হয়োগ কানা টুডু গমকে তো নিউমান গায়ন অনলিয়ে সুমুং দো বাং কানায় অভিনয় সেতহ আয়া কারধানি সদর আকাদা এতহব সেনা রেডিও গায়ন মেন্দ কুকলি তিলকা মাঝি রুতুজ মুল্লি নৌকানা রেডিও গায়ন করে অভিনয় অভিনয় কাতার আয়া কারধানি সদর আকাদা গমকে নডে লেই আবন মে নিত আমা উমের দো তিনে হইন তামা
3: ইয়া উমের দো নোয়া ডিসেম্বর চান্দো রেগে 75
2: আচ্ছা ইয়াইগে মরে শর্মা উমের
3: পারম কিদিন আর নিতোগ দো চালাক কান তিনা ইয়াইগেল 6 শর্মা
2: গমকে কাটি আম বাবদ লে আবন মে আমা ওড়া খারে
3: ইন দো জাহান তো অন্তে নামাল দিশম কমিতা পূর্ব বর্ধমান জেলা রেন কালনা থানা লাতার বাদলা অঞ্চল রেন নোয়াড়া গোয়াড়া আতু রেন হড়কনিং তিন আলে নতে প্রায় পুন পিঢ়ি লে হেজ আকানা আসল ওড়া তালে দো গোয়ালতুর খন যাহা কো মেতা দো ঝরিয়া হ্যাঁ ডুমুরিয়া ওডেন কো হড়কানা লালেন যত বংশ কিন্তু ওডে মেনা
2: আর নিতো দো
3: বর্ধমান জেলা
2: বর্ধমান জেলা রে আটি নাপায় গমকে গমকে তেহিয়া যাহা গালমারা রিয়া সাতাম কানা সান্তারি গায়ন রিয়া নিতোগা হুবিগত তো এত হবলেগে লিয়াবন মে যে নোয়া গায়ন দো সান্তারি সাহে রে তিনে লেকানা অলাকানা
3: গায়ন দো লেলিখান পহিল যাত্রা যাহা বন মেতাক কান তাহে ওনাগে উন জখজ অল আকানা মেনখান যত দো ছাপা দো হয়তো বান ছাপা আকানা হ্যাঁ মেনখান অল দো উন খনগে কো অল বাড়া আকাদা আদো ওনা দো সামহেট সেতে তিন উডাং ওনার না ভ্যালু মেনা আসে বনুয়া আদো অল রেগে বাম নাম কাট খান চিকেতাম বিচেরা অল রে দো কিন্তু ওনার দো বাং নাম কানা মিদ বার কে হয়তো নাম কানা ওনা গায়ন রেনা আর মিটটাং যাহা এনতে মানে থিয়েট্রিক্যাল গায়ন ওনা দো আবদো বাবন দাঁড়িয়ে কাদা চেদা আতো ওড়া রে দো ওনকানা সরঞ্জাম নাম মুশকিল গিয়া কারণ হয় কানা স্টেজ ডেকোরেশন মিটটাং মেনা ওনা লগে দো আলাদা গিয়া তারপরে লাইটিং রেনা ব্যাপার মেনা সাউন্ড রেনা ব্যাপার মেনা আবমা পহিল দো যাত্রা রে সাউন্ড কো বনু লাইট কো বনু অনে ছামডা লেকা মিটটাং বিনাও কাতে একেনা তেগে রড় হয়োগ কান তাকো হাজার হাজার হর কো আজম এদা
2: হ্যাঁ কোয়া টাইপস রেনা সান্তারি গায়ন কো অল হয়োগ তাহে
3: গায়ন দো বিশেষ অনে বাইনতাম কানা পহিলো সদ্দো যাত্রা লাগিদ কো অল লেদা ওনা তাইম দো মিন বারকে হয়তো যাহা এতে থিয়েট্রিক্যাল কো মেতাগ কানা আর খুব জোর মিট বাড়িয়া ওনা বিষয় তো বাং অল কানা আদো 75 সালে যখন আবো নোয়া রেডিও সেন্টার বন নাম কেদা উন এনা ওনা গায়ন কথা তে দো হেজ এনা আচ্ছা রেডিও গায়ন রেনা ব্যাপার তে দো যত হর দো বাকো বাড়াই তাহে মেনখান ইন তো যেহেতু পৈলো চাকরি খনগে শহর করে গে তাহে হই কানা আর পৈলো প্রডিউসার যাহায় যদুনাথ টুডু উনি তো গাতে হো কানায় অপূর্ব পহিল খনগে তাহে কানা উনি যখন আলে সুর রে তাহে নাই সাতরা গেছি রে তো উন যখন গড়ো লাগি থেকে যত সরঞ্জাম কো আর্টিস্ট কো হ্যাঁ নোয়া কা যত জোগাও হয়ে গানা আইন তো ফ্যাট খনগে মানে জোড়াও দিন তাহে কান গে আপনি খান দো
2: পহিল সেট খনগে যাহা গায়ন হয়েও যাত্রা হয়েও নোয়া কো অলগো কান তাহে নিত ওকালেকা গায়ন অল রেনা চাচা হয়োগ কানা আমা হুদিসতে
3: চার্চা তো উনে বাইন লিদা জিকতে হড়কো খুশি হচ্ছো কাতে মেটাং অনকুঠেন বাজার তিয়ার মেনখান নুয়াতে তো আবু আসল যাহা এতে জস তাবুন সামহেট রেনা সে সমাজ চিংহাও রেনা ওনাতে জানি ওনা তো ভাবন্তিও দাঁড়িয়ে কানা ইয়া নৌকা ধারণা আর
2: মেনখান গায়ন সে যাত্রা কত অলগ
3: অলগ কান গিয়া ওই যেমন একাঙ্ক এহব লেনা

0: আনন্দও কমিয়ে দিচ্ছে। এরপর 2006 সালে খুদেদের স্কুল ব্যাগের ওজন সংক্রান্ত একটি বিল রাজ্যসভায় পেশ হয়, কিন্তু তারপর আবার নীরবতা। স্কুলের পড়ুয়ারা ভোটার তো নয়, তাই হয়তো তাদের সমস্যা লোকসভা বা রাজ্যসভায় খুব একটা আলোড়ন তুলতে পারে না সবসময়। ইতোমধ্যেই এ রাজ্য তথা দেশ জুড়ে শিক্ষামহলে বদল আসে আমূল। সরকারি স্কুলগুলির গুরুত্ব হ্রাস পেতে থাকে ক্রমশ, আধিপত্য বিস্তার করতে থাকে বেসরকারি এবং মূলত ইংরেজি মিডিয়াম স্কুলগুলি। কোয়ালিটি এডুকেশনের লক্ষ্যে তাদের শিক্ষা পদ্ধতি ধারে তুখর, কিন্তু তার ভারে কাহিল পড়ুয়ারা, এতটাই যে চিকিৎসকেরাও বাধ্য হন সাবধানবাণী শোনাতে। অতিরিক্ত ওজনের ব্যাগের চাপে ক্রমশ সামনে ঝুঁকে যাওয়া মেরুদণ্ড ছাত্রছাত্রীদের শরীরে প্রভাব ফেলে দীর্ঘ প্রসারী। একই সঙ্গে ক্লান্তি, অবসাদ, মনোযোগের অভাবের কারণস্বরূপও এই ভারী ব্যাগের বোঝার বিষয়ে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সম্প্রতি একটি গবেষণায় প্রকাশ আরও ভয়াবহ তথ্য। 62.5% শিশুর মধ্যে ভারী স্কুল ব্যাগ অর্থাৎ শরীরের ওজনের 10% বেশি ওজনের ব্যাগের উপস্থিতি দেখা গেছে। ভারী ব্যাগ বহনকারী শিশুদের মধ্যে পেশি ও হাড় সংক্রান্ত সমস্যা উল্লেখযোগ্য রকমের বেশি। এদের মধ্যে ক্লান্তি, খিটখিটে মেজাজ এবং মনোযোগের অভাবের মতো মানসিক উপসর্গগুলো বেশি দেখা গিয়েছে। সমস্যা অনেক, কিন্তু সমাধানের পথও নেহাতি নেই তেমনটাও নয়। গবেষণায় দেখা গিয়েছে স্কুলের ব্যাগের বোঝার ভার সরকারি স্কুলের পড়ুয়াদের তুলনায় বেসরকারি স্কুলের পড়ুয়াদের অনেকটাই বেশি। বিষয় আধিক্য তো বটেই, এমনকি মিড ডে মিলের উপস্থিতির ক্ষেত্রটাও গুরুত্বপূর্ণ। বেসরকারি স্কুলে মিড ডে মিল না থাকায় পড়ুয়ারা বাড়ি থেকেই টিফিন নিয়ে যেতে বাধ্য হয়। একই সঙ্গে মূল বিষয়গুলির সাথে সাথে আরও কিছু সহযোগী পাঠ্যও তাদের থাকে। আবার একটি সাবজেক্টের জন্য তিনটি করে খাতাও নেওয়া বিধেয়, ক্লাসওয়ার্ক কপি, হোমওয়ার্ক কপি এবং অ্যাসেসমেন্ট কপি। শুনতে শুনতেই হাফ ধরে যায় আমাদের, তাদের গুনে গুনে নিতে হয় সব। বর্তমানে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করেছে স্কুল ব্যাগের ওজনের বিষয়ে। কেন্দ্রীয় শিক্ষানীতি মেনেই এই পদক্ষেপ। মাসে একদিন ব্যাগলেস ডের কথাও বলা হয়েছে। সেদিন বোঝা নয়, শুধুই মজা। শিক্ষামূলক ভ্রমণ বা হাতের কাজ বা তেমনই অন্যরকম কিছু সেদিনের জন্যে। সাপ্তাহিক হোমওয়ার্কের পরিমাণ এবং সময় নির্দিষ্ট করে স্পষ্ট বলে দেওয়া হয়েছে সেখানে। ভাবছে বিভিন্ন স্কুলও, বই ভাগ করে পড়া, নিচু ক্লাসে বইয়ের বদলে স্টাডি মাটেরিয়াল অর্থাৎ কাগজে ছাপানো পাঠ্য, হালকা টিফিন বক্স এবং পেন্সিল পাউচের ব্যবহার। নানাভাবে চলছে বোঝা কমানোর দিশার খোঁজ। সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে ঝুঁকে পড়া শৈশব নয়, বরং সুন্দর শৈশবের হাত ধরে আসবে কি ভারহীন ভবিষ্যৎ? মাথা তুলে দাঁড়াবে কি আগামীর সমাজ? উত্তর দেবে সদিচ্ছা এবং সময়।
1: শুনলেন সমীক্ষা, শিরোনাম এ বোঝা কি যে বোঝা, বললেন শর্মিষ্ঠা সরকার। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভবনীতির উপর জোর দিয়েছেন এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নাগরিকদের রাখার জন্য সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার বিএসএফ এর হাতে জমি তুলে দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাতারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তেহরান তাদের পারমাণবিক কার্যকলাপের উপর নজরদারিতে সম্মতি দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। এই বছর সরকার পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই তিন বিভাগে সর্বমোট 131 জনকে সম্মানিত করেছে। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দুজন

0: পদ্মবিভূষণ, 7 জনকে পদ্মভূষণের পাশাপাশি 56 জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে প্রাক্তন বিচারপতি কে টি থমাসকে সমাজ সংস্কারমূলক কাজের জন্য পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়। অন্যদিকে টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ, অভিনেতা মামুট্টি ও নেপথ্য সঙ্গীতশিল্পী অলোক আয়াগ্নিক রাষ্ট্রপতির হাত থেকে পদ্মভূষণ সরকার পুরস্কার গ্রহণ করেন। উল্লেখ্য, প্রতি বছর সাধারণতন্ত্র দিবসের দিন এই পুরস্কার ঘোষণা করে সরকার। শিল্প, সাহিত্য, শিক্ষা, খেলা ও সামাজিক কাজকর্ম সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতী মানুষদের এই পুরস্কারে ভূষিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভাব নীতির ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের দেশের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রাখতে সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিভিন্ন মন্ত্রক ও বিভাগের সহকারী সচিব হিসেবে নিযুক্ত আইএএস 2024 ব্যাচের 183 জন প্রশিক্ষণরত আধিকারিকের সঙ্গে মতবিনিময়ের সময় শ্রী মোদী তরুণ সিভিল সার্ভেন্টদের বিকশিত ভারত 2047 লক্ষ্যে দেশের যাত্রায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তরুণ সিভিল সার্ভেন্টদের সুদৃঢ় লক্ষ্য, উদ্ভাবনী চিন্তা এবং নাগরিক কেন্দ্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে জাতি গঠনে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান। অর্থবহ ও দীর্ঘস্থায়ী ফলাফল অর্জনের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে উপরাষ্ট্রপতি ডক্টর মুখার্জিকে দূরদর্শী নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং দেশপ্রেমিক বলে উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমের অন্য বার্তায় শ্রী মোদী বলেন, ডক্টর মুখার্জি দেশের উন্নয়নে জীবন উৎসর্গ করেছিলেন। জাতীয় স্বার্থে তার সাহস, প্রত্যয় প্রতিটি প্রজন্মকে উদ্বুদ্ধ করে চলেছে। শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের মহান নেতাদের মধ্যে শ্যামাপ্রসাদ ছিলেন অন্যতম, যার অবদান দেশের একতা ও সংহতি বজায় রাখার ক্ষেত্রে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন দিল্লির ন্যাচারাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া নাফেডের নিলাম পোর্টাল নাফেক্সের সূচনা করে তিনি বলেন, 23 জুন তারিখটি বিজেপি কর্মীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই দিনই শ্যামাপ্রসাদ মুখার্জির জাতীয় একতা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেন। অনুষ্ঠানে শ্রী শাহ খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে ফোরেদেরকে সম্পূর্ণ সরিয়ে দেওয়ার কথা বলেন। ডাল ও তৈলবীজ সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয়ের উপর জোর দেন তিনি, যাতে কৃষকরা সরাসরি উপকৃত হন।
1: आने वाले 2 सालों में सहकारिता मंत्रालय सुनिश्चित करेगा कि दलहन का एक दाना भी एनसीसीएफ और नाफेड में व्यापारियों के माध्यम से न आए, सीधा किसानों के माध्यम से आए, जिससे मुनाफा पूरा किसानों के पास। हमने इंफ्रास्ट्रक्चर बना दिया है, अब इंफ्रास्ट्रक्चर को नीचे तक पहुंचाना है और उसमें मैं मानता हूं कि नाफेड और एनसीसीएफ ने भी दृढ़ता के साथ शुद्ध तरीके से काम करने की शुरुआत करनी पड़ेगी, तभी जाकर परिणाम मिलेंगे।
0: বিদেশ মন্ত্রক জানিয়েছে 10টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট 11টি ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে 1-1টি ট্যাঙ্কারে 2,85,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী 3টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। কাতারের বিস্ফোরণ প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, ওই ঘটনায় 12 জন ভারতীয় নাগরিক নিহত এবং মোট 66 জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, মৃতদের দ্রুত দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারত কাতারের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করে চলেছে।
2: We lost 12 of our nationals in the tragedy in Ras Laffan gas field where an explosion happened. Several other people have also been injured. I am told that some 66 people are injured across nationalities. We don't know exactly how many of them are Indian nationals, but all those people who are injured are safe. We are talking to the local authorities for the identification of the mortal remains as also for the transportation of mortal remains to India. We are also in touch with the family members of those who have died in this very unfortunate accident.
0: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কর্তৃক পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এই ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তামিলনাড়ু সরকার কাতারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করেছে। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় আজ ঘোষণা করেছেন, ঘটনায় নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করবে। তিনি জানান, 3 জন নিহতের দেহ দেশে ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রক এবং কাতারে ভারতীয় দূতাবাসের সঙ্গে ধারাবাহিক সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সহ রাজ্যের সুরক্ষায় রাজ্য সরকার সীমান্তবর্তী জেলাগুলিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে এখনও পর্যন্ত 142.79 একর জমি তুলে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ বিধানসভায় তিনি বলেন, এর মধ্যে কোচবিহারে 22.95 একর এবং জলপাইগুড়িতে 35.165 একর এবং দার্জিলিংয়ে 8.815 একর জমি দেওয়া হয়েছে। সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে ফেন্সিং দেওয়ার কাজ সম্পূর্ণ হবে বলে তিনি জানান। রাজ্যে বর্তমানে 12টি হোল্ডিং সেন্টারে 1800 জন অনুপ্রবেশকারী রয়েছে বলেও তিনি জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দাবি করেছেন, তেহরান তাদের পারমাণবিক পরিকাঠামোর দীর্ঘমেয়াদী ও সর্বাত্মক নজরদারিতে সম্মতি দিয়েছে। পাশাপাশি ওয়াশিংটন হরমুজ প্রণালীতে নৌ পরিবহন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করবে এবং আর্থিক ছাড় দেবে, তবে তা কঠোর মার্কিন তত্ত্বাবধানে থাকবে। সামাজিক মাধ্যমে এক বিস্তারিত বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চলতি কূটনৈতিক আলোচনায় ইরান নেতৃত্ব উল্লেখযোগ্য ছাড় দিয়েছে। তিনি বলেন, ইরান ভবিষ্যতে সার্বিক পারমাণবিক পরিদর্শনে সম্পূর্ণভাবে সম্মত হয়েছে, যাতে পারমাণবিক পরীক্ষা সংক্রান্ত সততা বজায় থাকে। ট্রাম্প স্পষ্ট করে বলেন, পরবর্তীতে তেহরান যদি এতে সম্মত না হয় তবে আর কোনো আলোচনা হবে না। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ওয়াশিংটন কৌশলগত সামুদ্রিক করিডোর অবরুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছে, ফলে আগামী দিনে নৌবাহিনীর নিয়ন্ত্রণ কার্যক্রম স্থগিত থাকলেও পুরো অঞ্চলে সামরিক প্রস্তুতি বজায় থাকবে। হোয়াইট হাউসের এই ঘোষণার পরে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট বলেছেন, তেহরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA-র তত্ত্বাবধানে কোনো পারমাণবিক পরিকাঠামো, বিশেষত মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত পরিকাঠামোর পরিদর্শনে সম্মতি দেয়নি। প্রসঙ্গত, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম সরাসরি মার্কিন ইরান দ্বিপাক্ষিক আলোচনার পর উভয় দেশ একটি প্রাথমিক সমঝোতা স্মারক অনুমোদন করার পর 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি করার লক্ষ্যে আলোচনা শুরু করেছে। কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সুনিশ্চিত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2টি কার্যনির্বাহী নির্দেশে স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউসে ট্রাম্প জানান, প্রথম নির্দেশে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক হিসাব নিকাশ সম্পন্ন করতে সক্ষম একটি কোয়ান্টাম কম্পিউটার তৈরির জাতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আগামী 5 বছরের মধ্যে কোয়ান্টাম ভিত্তিক সেন্সর ও নেটওয়ার্ক ব্যবস্থার উন্নয়ন ঘটানো এর অন্যতম লক্ষ্য। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রী ব্যাটসেটসেগ বাতনমুক এবং শিল্প ও খনিমন্ত্রী গঙ্গর দামদিন নিয়ামের সঙ্গে মঙ্গল রিফাইনারি প্রকল্পের নির্মাণ স্থল পরিদর্শন করেন। সমাজমাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত মঙ্গোলিয়া বন্ধুত্ব প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তিনি প্রকল্পে যুক্ত বিভিন্ন দলের সঙ্গে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জে এর ম্যাচে আলজেরিয়া জর্ডানকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে গতরাতে ফ্রান্স 3-0 গোলে ইরাককে হারিয়ে দেয়। গ্রুপ জের ম্যাচে মেসির জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দেয়। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কে এর ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সবরো স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভাব নীতির উপর জোর দিয়েছেন এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নাগরিকদের রাখার জন্য সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার BSF-এর হাতে জমি তুলে দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাতারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড খানার মুখোমুখি হবে। খবর শেষ হলো, পরবর্তীতে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ রাত 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, 8:15 শহর কলকাতা। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী সুবর্ণগোলক, রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রযোজনা রফিউদ্দিন। 8:45 বাংলা ছায়াছবির গান। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশন করবেন পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়। 9:30 শ্রবণী, লঘুরসের কাণ্ডারী বঙ্কিমচন্দ্র, আলোচনায় পার্থপ্রতিম চট্টোপাধ্যায় এবং রুমা ঘোষ। রাত ১০টায় বাজেট বিষয়ক বিশেষ অনুষ্ঠান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। ১০টা বেজে ৩০ মিনিটে রবীন্দ্রসঙ্গীত।

পরিবেশন করবেন শ্রীধারা গুপ্ত। 10:45 নজরুল গীতি শিল্পী শ্যামল মুখোপাধ্যায়। রাত 11:00 আধুনিক গান পরিবেশন করবেন স্বপন কুমার শিকদার। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা পরিবেশন করবেন শান্তা কুণ্ডু। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজকের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ রাত আটটায় রয়েছে ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে নানা রঙের গান, আটটা বেজে তিরিশ মিনিটে স্পটলাইটের বাংলা রূপান্তর, রাত নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট, দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, কণ্ঠসঙ্গীতে অর্যমা চট্টোপাধ্যায়, উপস্থাপনায় রাজীব বসাক, রাত এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছবির গান। শুনলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজকের দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন সংবাদ।
2: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় আজ রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদসূচক ভাষণে তিনি বলেন, মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে, সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 65 জনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করেছেন। এ রাজ্য থেকে আজ 65 জনকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে। দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এ রাজ্যেও শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করা হচ্ছে। 1993 সালে বৌবাজার বোমা বিস্ফোরণে অন্যতম আসামি রশিদ খানের কারামুক্তির ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা থেকে ঝড় বৃষ্টির খবর পাওয়া গেছে। বজ্রপাতে বিভিন্ন জেলায় এখনও পর্যন্ত 8 জনের মৃত্যু। একটানা বর্ষণের জেরে তিস্তা, তোর্ষা, জলঢাকা সহ বেশ কয়েকটি নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। আজ সেই বিস্তারিত খবরে,

0: কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক ভাষণে আজ মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের অত্যাচারে 1 লক্ষের বেশি বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিল, মৃত হয়েছিল 57 জনের। এই সময় বিভিন্ন থানায় প্রায় 2000 FIR দায়ের হলেও পুলিশ অধিকাংশ ক্ষেত্রে কোনো পদক্ষেপ করেনি। বর্তমান সরকার বিরোধীদের প্রতিটি প্রশাসনিক বৈঠকে ডাকলেও তৃণমূল কংগ্রেসের আমলে এই নজির দেখা যায়নি। প্রায় 1 বছর বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে রাখা হয়েছে, তার নামে 102টি মামলা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান।
1: যে অত্যাচার আপনারা করেছেন 21-এ, এই অত্যাচার কোন সভ্য দেশে হয় না। আপনারা কাউন্টিং হলের মধ্যে মানস সাহা, মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী, তাকে আপনারা খুন করেছেন। আপনারা 1 লক্ষের বেশি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ঘরছাড়া করেছেন। আমান্নাকে খুন করেছিল, তার মা বিচার পায়নি। আপনাদের কাছ থেকে এগুলো শুনতে হবে।
0: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে বণিক সভা ফিকিকে অনৈতিকভাবে 324 কোটি টাকারও বেশি পাইয়ে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন।
1: বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে, প্রাক্তন অর্থমন্ত্রীর ফিকিকে সরাসরি 324.73 কোটি টাকা দিয়ে দিয়েছেন। আপনি এটা করতে পারেন? আপনি পারেন দিতে? সহযোগিতা করুন, কাজ করতে দিন, আমরা এই রাজ্যকে দাঁড় করাতে চাই।
0: তিনি বলেন, বীরভূমের পাথর খাদানগুলি থেকে পূর্বতন সরকার এক মাসে যেখানে 8 কোটি টাকা রাজস্ব দিয়েছিল, বর্তমান সরকার সেখানে এক মাসে রাজ্যের কোষাগারে 83 কোটি টাকা রাজস্ব দিয়েছে। মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে। প্রতিটি মহিলা থানায় হেল্প ডেস্ক ছাড়াও 112 হেল্পলাইন নম্বর চালু করা হবে। অন্যায় ও দুর্নীতির ক্ষেত্রে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। কলকাতার রাস্তার নামকরণ খতিয়ে দেখার জন্য স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলে শ্রী অধিকারী জানান। মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মমতা ব্যানার্জী সরকার BSF কে জমি দেওয়ার পরিবর্তে বারবার সীমান্তরক্ষী বাহিনীকে কদর্য ভাষায় আক্রমণ করেছে। নতুন সরকার অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে যথাযথ ব্যবস্থা নিয়েছে। এখনও পর্যন্ত 10,000 অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। রাজ্যের 12টি হোল্ডিং সেন্টারে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত 1800 জন রয়েছে। রাষ্ট্রের নিরাপত্তা এবং বাংলাকে সুরক্ষিত রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি জানান। রাজ্যে নতুন সরকার সীমান্তবর্তী জেলাগুলিতে কাঁটাতারের বেড়া দিতে এখনও পর্যন্ত BSF এর হাতে 142.79 একর জমি তুলে দিয়েছে। সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে ফেন্সিং এর কাজ সম্পূর্ণ হবে বলে তিনি জানান। সরকারি সম্পত্তি রক্ষায় আগামী বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে বিল আনা হবে। এই বিলে সরকারি সম্পত্তি নষ্ট বা দুর্নীতিতে যুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলাম করার সংস্থান থাকবে। এর আগে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বর্তমান সরকারের হকার উচ্ছেদ নীতি ও রাস্তার নামকরণ পরিবর্তনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। মুখ্যমন্ত্রীর ভাষণের শেষ লগ্নে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি ব্লক সভা থেকে ওয়াকআউট করে। পরে ধ্বনি ভোটে রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব গৃহীত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। এই বছর সরকার পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী এই 3 বিভাগে সর্বমোট 131 জনকে সম্মানিত করেছে। আজকের অনুষ্ঠানে শ্রীমতী মুর্মু 2 জন পদ্মবিভূষণ, 7 জন পদ্মভূষণ এবং 56 জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন। এ রাজ্য থেকে আজ যাদের পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সন্তুর বাদক তরুণ ভট্টাচার্য, তাঁত শিল্পী জ্যোতিষ দেবনাথ, সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অশোক কুমার হালদার, অধ্যাপক ডক্টর মহেন্দ্রনাথ রায় এবং রবিলাল টুডু। দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এরাজ্যেও শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম প্রয়াণবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসে কলকাতার রেড রোডে আয়োজিত মূল অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রিসভার সদস্য জগন্নাথ চট্টোপাধ্যায়, হরেকৃষ্ণ বেরা, দীপক বর্মন প্রমুখ। কেওড়াতলা মহাশ্মশানে এক অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। হাজরা মোড়ে এই উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেবে। কেওড়াতলা মহাশ্মশানের অনুষ্ঠানেও

0: তিনি উপস্থিত ছিলেন। পরিষদীয় মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ, ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস বিধানসভার অভ্যন্তরে পালন এবং বক্তব্য সংকলন করার জন্য অধ্যক্ষের কাছে আবেদন জানিয়েছেন। এ ব্যাপারে তিনি আজ অধ্যক্ষকে একটি চিঠিও দেন। উচ্চশিক্ষা দপ্তর আজ থেকে 6 জুলাই পর্যন্ত শ্যামাপ্রসাদ পক্ষ পালন করবে বলে জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। রেড রোডে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাসে এতদিন উপেক্ষিত নায়ক হিসেবে রয়ে গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তাঁর আদর্শ এবং কাজকে স্বমহিমায় তুলে ধরতে প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাঁকে নিয়ে আলোচনা, বিতর্ক সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 1993 সালে বউবাজার বোমা বিস্ফোরণের অন্যতম আসামি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রশিদ খানের মুক্তি নিয়ে দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 33 বছর সংশোধনাগারে থাকার পর রশিদ দিল্লি হাইকোর্টে মামলা করলে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। শীর্ষ আদালতের বিচারপতি পি কে মিশ্র এবং বিচারপতি সঞ্জীব সচদেবের বেঞ্চ দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেন। একই সঙ্গে নোটিশ পাঠানো হয়েছে রশিদকেও। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া মামলায় তাকে রক্ষাকবচ দিলেও তার বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সেই নির্দেশকে শিথিল করার আবেদন জানিয়েছেন অভিষেক। যত্রতত্র থুতু বা আবর্জনা ফেলা কিংবা নির্দিষ্ট শৌচাগার ব্যবহার না করে প্রকাশ্য স্থানে মলমূত্র ত্যাগ করলে এবার থেকে জরিমানা করা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। পুর নগর উন্নয়ন দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করলে 200 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। সকাল থেকে অস্বস্তিকর গরম থাকলেও দুপুরের পর পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি মিলেছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া জেলায় আজ দুপুরের পর ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। দমকা হাওয়ায় কলকাতার এসএন ব্যানার্জি রোড, ডাফরিন রোড, মেয়র রোড, কলকাতার হাইকোর্ট চত্বরে ভেঙে পড়ে একাধিক গাছ। এ জেরে বহু জায়গাতেই যান চলাচল বিঘ্নিত হয়। ডাফরিন রোডে একটি অস্থায়ী মূর্তিও ভেঙে পড়ার খবর মিলেছে। উত্তর কলকাতা ধর্মতলা এবং দক্ষিণ কলকাতার মাঝেরহাট, নিউ আলিপুর, আলিপুর এলাকায় বেশ কিছু জায়গায় রাস্তায় জলও জমে যায়। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় আজ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গেও বৃষ্টি হচ্ছে। দফায় দফায় বৃষ্টির কারণে তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক, মহানন্দা নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। সিকিমের রংপো, রোড়থাং রোডে ধস নেমে আজ সকালে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বজ্রপাতে 8 জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে কোচবিহারে 2 জন, পুরুলিয়ায় 2 জন এবং মুর্শিদাবাদে 4 জনের মৃত্যু হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 65 জনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করেছেন। এ রাজ্য থেকে 5 জনকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চোখের রোগ ও তার চিকিৎসা নিয়ে এবারে আজকের প্রসঙ্গে শুনবেন বিশেষ আলোচনা চোখের আলোয়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটি বিভক্ত 2টি পর্বে। আজ শুনবেন প্রথম পর্ব। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল।
3: নমস্কার, শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। জুন মাসটি ক্যাটারাক্ট মান্থ হিসেবে চিহ্নিত। অর্থাৎ আমরা ভেবে নিতে পারি ছানি প্রতিরোধ, ছানির যথাযথ চিকিৎসা এবং সার্বিকভাবে চোখের যত্ন, চোখের পরি

0: পরিচর্যা এইসব ব্যাপারে বিশেষ করে সচেতনতা গড়ে তোলার প্রচেষ্টা চালানো হয় এই মাসে বা মাস জুড়ে। আজ আমাদের আলোচনা এইসব নিয়েই। আমাদের সঙ্গে রয়েছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর মুখার্জি। নমস্কার ডাক্তারবাবু।
1: নমস্কার।
0: প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইব, চক্ষু রোগের এবং বিশেষ করে ছানির ক্ষেত্রে বিশ্বে এবং আমাদের দেশে সার্বিক চিত্রটি কেমন?
1: প্রথমে বলে রাখি, এই যে ছানি, এই ছানি কিন্তু মনুষ্যজগতের বিকাশের জন্য একটা বিরাট অন্তরায়, এবং প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে মানুষের মৃত্যুর জন্য ছানি দায়ী। এবার ছানি থাকলে মানুষের কাজ করার একটা অন্তরায় এসে যায়, কারণ ছানির জন্য মানুষ দেখতে পায় না, সেজন্য তার আর্থিক ক্ষতি হয়, এবং সামগ্রিকভাবে একাধিক মানুষের যদি এরকম আর্থিক ক্ষতি হয় তাহলে দেশের বিকাশের পক্ষে সেটা অন্তরায় হয়ে দাঁড়ায়। এবার বলতে হচ্ছে ছানি কীভাবে পরোক্ষভাবে মৃত্যুর জন্য দায়ী। বয়স্ক মানুষদের ছানি হলে তারা দেখতে পান না, তারা পড়ে যান। পড়ে গেলে যেটা হয়, তারা শয্যাশায়ী হয়ে পড়েন। শয্যাশায়ী হলে সেখান থেকে তাদের বেড সোর বা নিউমোনিয়া হয়ে গেলে, বা শয্যাশায়ী হলেই একজন মানুষের ইমিউনিটি সিস্টেম যেটা সেটা কমে যায়, ফলে তারা আক্রান্ত হয় নিউমোনিয়াতে, সেখান থেকে মৃত্যু হয়। কাজেই দেখা যাচ্ছে যে ছানি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে মৃত্যুর জন্য দায়ী। এবার সারা বিশ্বে সমস্ত যে অন্ধত্ব, তার 45% কারণ হচ্ছে ছানি। 50 বছরের উপরে যারা আছেন বা 80 বছরের উপরে যারা আছেন, তাদের 50% মানুষ ছানিতে আক্রান্ত। এই মুহূর্তে 94 মিলিয়ন মানুষ যারা 50 ঊর্ধ্বে সারা পৃথিবীতে, তারা ছানিতে আক্রান্ত। এবং দেখা গেছে যে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে ছানি বেশি হচ্ছে উচ্চবিত্তদের থেকে। এই হচ্ছে ছানি সামগ্রিক সারা পৃথিবীর প্রেক্ষাপট। ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্ধত্বের 66-80% কারণ হচ্ছে ছানি, এবং যে ছানি ভারতবর্ষে হচ্ছে 60 বছর বয়সে, সেটা পশ্চিম গোলার্ধে উন্নত দেশগুলোতে হচ্ছে 70 বছর বয়সে, মানে আমাদের 10 বছর আগে ছানি হচ্ছে। 2001-2002 যদি আমরা সংখ্যা দেখি, তাহলে সেখানে দেখা যাচ্ছে ভারতে প্রায় 3.8 মিলিয়ন মানুষ ছানিতে আক্রান্ত। এখন সেটা বেড়ে গিয়ে হয়ে গেছে 7.5-8 মিলিয়ন মানুষ সারা বছরে ছানিতে আক্রান্ত হয় ভারতবর্ষে,
0: মানে 80 লক্ষ।
1: আচ্ছা,
0: স্বভাবতই যে প্রশ্নটা আসে যে ছানি পড়ার কারণ কি?
1: ছানি পড়ার একাধিক কারণ আছে। প্রধানত হচ্ছে বয়সজনিত কারণে ছানি পড়ে। তার থেকে বড় কথা হচ্ছে আমাদের দেশে ট্রপিক্যাল কান্ট্রিতে, এখানে সূর্যের আলো এমন সরাসরি পড়ে যে সকাল 8টা থেকে বিকেল 4টের মধ্যে যদি আমরা আল্ট্রাভায়োলেট রে সূর্যের আলোর দ্বারা চোখে সেটা গিয়ে লাগে, তাহলে সেখান থেকে ছানি আসে। এই জন্য গগলস পরা দরকার। এছাড়া যারা ধূমপান করেন, মদ্যপান করেন, তাদের ছানি হয় তাড়াতাড়ি। যারা ডায়াবেটিসে আক্রান্ত, যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত, তাদের ছানি হয়। যারা ওবেসিটি অর্থাৎ স্থূলতায় আক্রান্ত, তাদের ছানি হচ্ছে। যারা দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার করছেন, স্টেরয়েড ড্রপ, স্টেরয়েড খাওয়া, বা এমনকি নেজাল স্প্রে, নাকের মধ্যে যে স্টেরয়েড স্প্রে দেওয়া হয়, ইএনটি সার্জনরা দিয়ে থাকেন, সেটা দীর্ঘদিন ব্যবহার করলে সেখান থেকে ছানি হতে পারে। চোখে আঘাত লাগলে ছানি হতে পারে। খুব হাই মাইনাস পাওয়ার, তাদের ছানি হওয়ার প্রবণতা বেশি। এবং ইনফ্লামেশন অর্থাৎ ইউভিআইটিস বা আইরাইটিস জাতীয় রোগ যাদের হচ্ছে চোখে বাতজনিত কারণে, সেখানে আমাদের স্টেরয়েড ড্রপ দিতে হয় সেখান থেকে, বা রোগটা এমনিতেই ছানি করে। এছাড়া রেটিনাইটিস পিগমেন্টোসা বলে একটা অসুখ আছে, সেখানে ছানি হয়। এবং জেনেটিক অর্থাৎ বংশতে যদি থাকে যে ছানি হচ্ছে তাড়াতাড়ি, তাদের ছানি হবে। এছাড়া গর্ভাবস্থায় মায়েদের যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, বা তারা যদি রুবেলা বা অন্যান্য হাম ইত্যাদি সংক্রামণ ব্যাধি তাদের হয়, তাহলে সেখান থেকে ছানি হয়, বাচ্চাদের জন্মগত ছানি বলে থাকি আমরা।
0: ডাক্তারবাবু, এই যে আগে একটা ধারণা ছিল বার্ধক্যে শুরু বা প্রৌঢ়ত্বের শেষে ছানি পড়ছে বা এরকম, আজকাল আমরা দেখি তরুণদের মধ্যেও ছানি পড়ছে। আর আপনি যে এতগুলো কারণ বললেন, ছানি ব্যাপারটা কি বা এর সঙ্গে যোগাযোগটা কি?
1: হ্যাঁ, প্রথম কথা বলে রাখি, আমরা কিন্তু চোখ দিয়ে দেখি না। এটা বলে অনেকেই চমকে যাবে। চোখের কাজ হচ্ছে ছবিটাকে ধরে ব্রেনে পাঠানো। ব্রেনের পিছনে অংশ, যেটাকে আমরা অসিপিটাল লোব বলি, সেখান দিয়ে মানুষ বুঝতে পারে কি দেখছি। চোখের কাজ হচ্ছে ক্যামেরা মতন আলোটাকে ধরে ব্রেনে পাঠানো, অন্যথা খেলার মাঠের ওই ক্যামেরার মতন, সেটা ওভিভ্যানে গিয়ে মিক্সিং হচ্ছে, তারপর সেখান থেকে টেলিকাস্ট হচ্ছে। তো আলো ঢুকছে প্রধানত কর্নিয়া, তারপরে অ্যাকুয়াসিউমার, তারপরে লেন্স, তারপরে ভিট্রিয়াস, তারপরে রেটিনা বা অপটিক নার্ভ, সেখান থেকে যেটা যাচ্ছে ব্রেনে। এবার আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে লেন্সের অস্বচ্ছতা। এই অস্বচ্ছতাটা হচ্ছেই ছানি। তো যেটা আমরা আলোচনা করছি যে আজকাল দেখা যাচ্ছে যে কম বয়সী মানুষদেরও ছানি হচ্ছে, তার কারণ মানুষের যেটা স্ট্যান্ডার্ড অফ লিভিং সেটা বেড়ে গেছে, ফলে ধূমপান এবং বসে কাজ যেটাকে বলি যে এই ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডার, এগুলো বাড়ছে, ডায়াবেটিস বাড়ছে, এ কারণে কম বয়সেও আজকাল ছানি পাচ্ছে।
0: বর্তমানে ছানির চিকিৎসায় আমরা ফেকো সার্জারির কথা জানি, এর কি অন্য কোনো চিকিৎসা আছে বা এমন কোনো উপায় যাতে ছানি পড়াটা বিলম্বিত করা যায় বা ছানি পড়লেই সার্জারি যেতে হবে না, আমরা সেটাকে নিরাময় বা সেটার থেকে আগের অবস্থা ফেরার চেষ্টা করতে পারি, এরকম কিছু কি উপায় আছে?
1: প্রথম কথা বলে রাখি যে ছানির চিকিৎসা হচ্ছে একমাত্র সার্জারি, কোনো আই ড্রপ বা মেডিসিন ছানি আটকাতে পারে না। এটা একটা ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে আছে, সার্জারি ছাড়া কিন্তু ছানির কোনো চিকিৎসা হয় না। এবার ছানিকে প্রতিরোধ করার ক্ষমতা যদি বলতে হয় তাহলে বলতে হয় যে সব ফল বা সবজি কাটলে সেটা ভিতরটা হলুদ সেগুলো সবই চোখের জন্য ভালো। তার মধ্যে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে যেটা রেটিনারও ভালো রাখে, লেন্সকে ভালো রাখে এবং চোখের সামনের অংশে কর্নিয়াকেও ভালো রাখে। অর্থাৎ আম, গাজর, টমেটো, পেঁপে, কুমড়ো, ডিমের কুসুম, এইগুলো কাঁচা অথবা সেদ্ধ, ভাজা কুমড়োতে কোনো উপকার হবে না, তো ভাজা নয়, কাঁচা অথবা সেদ্ধ খেলে সেটা চোখের জন্য ভালো, এবং সবুজ শাকসবজি, এগুলো সব চোখের জন্য ভালো। তবে এগুলো খেলেই যে ছানি পড়বে না তার কোনো গ্যারেন্টি নেই, এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার দাওয়া সেগুলো চোখের জন্য ভালো বলে আমরা জানতে পেরেছি। এছাড়া যেটা আমরা বলি যে অ্যালকোহল না খাওয়া এবং ধূমপান না করা এবং রোদে বেরোলে গগলস ব্যবহার করা, টুপি ছাতা ব্যবহার করা, বিশেষ করে সকাল 8টা থেকে বিকেল 4টের মধ্যে যদি রোদে কাজ করতে হয় তাহলে এইগুলো ব্যবহার করলে ছানি অনেকাংশেই দেরিতে পড়বে। তবে বয়স বাড়লে ছানি পড়বে, এটা দেখা গেছে যে 70 ঊর্ধ্বে প্রায় 74% মানুষের ছানি পড়ে থাকে, যেটা কিনা 40 ঊর্ধ্বে সেটা মাত্র 1.6%।
0: ছানি কাটা বা লেন্স প্রতিস্থাপনের সার্জারির পরও আমরা দেখেছি আবার ছানি পড়ছে এরকম শোনা যায়, বা কোনো কোনো সময় অন্ধত্বের ঘটনাও ঘটেছে, এর কারণ কি?
1: হ্যাঁ, যেটা বলার কথা সেটা হচ্ছে ছানি কাটা হয়ে গেলে আর ছানি পড়ে না। যদি ছানিটাকে পুরো একটা আমের সাথে আমরা তুলনা করি তাহলে আমরা যেটা করি সার্জন হিসেবে, আমরা আমের উপরে খোসাটা খাই, আমের ভিতরের শ্বাসটা খাই, আমের আটিটা খেয়ে নিই, আমের পিছনের শ্বাসটা খেয়ে নিই, পিছনের খোসাটাকে আমরা রেখে আসি, যেটাকে বলা হয় পোস্টেরিয়র ক্যাপসুল, ওটা না রাখলে যে লেন্স পেশেন্ট চয়েস করে যে ভিতরে বসাতে হবে ফোল্ডেবল লেন্স, সেই লেন্সটা ডুবে যাবে ভিট্রিয়াস ক্যাভিটির মধ্যে। এই যে পোস্টেরিয়র ক্যাপসুলটাকে আমরা রেখে আসি, দেখা যায় যে প্রতি 100 জনের মধ্যে 40 জনের ওখানে পরবর্তীকালে সেল তৈরি হয়ে ওইটা আস্তে আস্তে অস্বচ্ছ হয়ে পড়ে, তখন আমরা লেজার দিয়ে ওটাকে পরিষ্কার করে দিই। এই লেজার করতে লাগে 30 সেকেন্ড থেকে 1 মিনিট এবং কোনো ব্যথা লাগে না। এটাকে বলে পিসিও, পোস্টেরিয়র ক্যাপসুলার ওপেসিফিকেশন, এটাকে বলা হয় আফটার ক্যাটারাক্ট, কিন্তু তার মানে এই নয় যে আবার ছানি পড়ছে। লেজার সাধারণত একবার করলেই হয়ে যায় জীবনে, বারবার করতে হয় না।
0: আর অন্ধত্বের,
1: হ্যাঁ দেখুন, কোনো অপারেশনের 100% গ্যারেন্টি দেওয়া যায় না, ছানির অপারেশনে তাও অনেক গ্যারেন্টি আছে, 95-98% হচ্ছে সাকসেস রেট ছানির অপারেশনে, কিন্তু এই নিয়ে সাইন্টিফিক পেপার আছে যে অপারেশনজনিত কারণে অনেক সময় কমপ্লিকেশন হয়, আর হচ্ছে যে যদি সারা ভারতবর্ষে 7.5-8 লক্ষ অপারেশন যদি হয়ে থাকে তাহলে 400 থেকে একটু বেশি মানুষদের যেটা হয় সংক্রমণ, সেটাকে এন্ডোপ্থালমাইটিস হয়। অর্থাৎ ডাক্তারবাবু অপারেশন করে পেশেন্টকে ছেড়ে দিচ্ছে, তারপর বাড়িতে গিয়ে তিনি যদি নোংরা হাত বা জল বা কাপড় দিয়ে চোখ মোছেন তাহলে চোখে একটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, যেটাকে বলা হয় এন্ডোপ্থালমাইটিস, সেখান থেকে দৃষ্টি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা কথা বুঝতে হবে যে চোখে কিন্তু রক্তনালী কম আছে, তার যেমন ভালো দিকও আছে খারাপ দিকও আছে। ভালো দিকটা কি, চোখে যদি একগাদা রক্তনালী থাকতো তাহলে আলো ঢুকতো না, ঠিক আছে, তো আমাকে ভালো করে দেখতে গেলে চোখে রক্তনালী কম রাখতে হবে। খারাপ দিকটা কি, পেটে বা হাতে বা অন্য শরীরের জায়গায় যদি কোনো ইনফেকশন হয় আমরা সেখানে সরাসরি ওষুধ দিয়ে সেটাকে সারাতে পারি, কারণ সেখানে অজস্র রক্তনালী আছে। চোখে সেটা নেই বলে একবার ইনফেকশন হলে সারানো মুশকিল, তখন চোখের মধ্যে সরাসরি ইঞ্জেকশন দিতে হয়, যে ইন্টারভিট্রিয়াল ইঞ্জেকশন। তো সেখানে এই জন্য আমরা ভীষণভাবে বলি যে ছানি অপারেশনের পরে অন্তত 7 দিন চোখে জল না দেওয়া এবং হাত পরিষ্কার রাখা, চোখে হাত না দেওয়া, এটা দেখতে হয়, নাহলে সংক্রমণ বেড়ে যায়।
0: এই যে জুন মাসকে ক্যাটারাক্ট মান্থ চিহ্নিত করা হয়েছে, মানে ছানি প্রতিরোধ বা ছানি আটকানোর ব্যাপার বা ছানির চিকিৎসা সম্বন্ধে সচেতনতা গড়ে তোলা, এই বিশেষ মাসকে এইভাবে চিহ্নিত করার কোনো প্রেক্ষাপট কি ছিল বা এর তাৎপর্য কি?
1: হ্যাঁ, এটা দেখা গেছে যে আমেরিকায় একটি সংস্থা যার নাম হচ্ছে প্রিভেন্ট ব্লাইন্ডনেস, এটা নন প্রফিট অর্গানাইজেশন, এরা 1 দশক আগে প্রথম এটা শুরু করে যে এই জুন মাসকে ঘোষণা করা হয় যে ছানি প্রতিরোধ বা ছানি সম্বন্ধে সচেতনতা বাড়ানোর মাস হিসেবে, এবং তখন থেকে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং জুন মাসে আমরা প্রতি বছর এটা পালন করে থাকি ছানি সচেতনতা মাস হিসেবে, মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা বাড়ানো এবং অপারেশন সংক্রান্ত ভীতি সরিয়ে দেওয়া, এবং আমাদের উদ্দেশ্যে একটা আছে যে গরমকালে ছানি অপারেশন করব না, শীতকালে করব, এটা নয়। সারা বছর ধরে ছানি অপারেশন করা যায় এবং ব্যথা কিছু সেরকম লাগে।

0: না। আজকাল আমরা অপারেশন করি বিনা অ্যানেসথেসিয়ায়, অর্থাৎ অ্যানেসথেসিয়া বিনা কথাটা ঠিক নয়, আমরা ইঞ্জেকশন দিই না বলতে গেলে, আমরা অ্যানেসথেসিয়া ড্রপ বাই ড্রপ সিস্টার ওটিতে দিতে থাকেন এবং অপারেশন করি, ব্যথা প্রায় লাগেই না। এই ভয় ভীতিটা মানুষের মধ্যে থেকে কাটানো দরকার এবং নিয়মিত চক্ষু পরীক্ষা করা দরকার।
1: এইবারের যে ক্যাটারাক্ট মান্থ, এবছর কি কোনো থিম বা বিশেষ বার্তা আছে?
0: হ্যাঁ, থিম হচ্ছে ইংরেজিতে এরা বলেছেন যে প্রোটেক্ট ইউর ভিশন অ্যান্ড লার্ন অ্যাবাউট ক্যাটারাক্ট, অর্থাৎ নিজের দৃষ্টিকে আপনি বাঁচান এবং ছানি কি সেই ব্যাপারে জানুন, বি ইনফর্মড অর্থাৎ খবরাখবর নেবেন এই ব্যাপারে, এবং প্রোঅ্যাক্টিভ অর্থাৎ নিজে গিয়ে চক্ষু পরীক্ষা করান ডাক্তারের কাছে।
1: একজন সুস্থ মানুষ যার ধরুন কোনো চোখের সেরম অসুবিধা হচ্ছে না, পড়তে অসুবিধা হচ্ছে না, দেখতে অসুবিধা হচ্ছে না, তার ক্ষেত্রেও কি চোখ নিয়মিত পরীক্ষা করা দরকার একটা বয়সের পর?
0: 40 ঊর্ধ্বে সব মানুষেরই অন্তত বছরে একবার করে চোখ দেখানো দরকার। যারা ডায়াবেটিসে ভুগছেন এবং যারা উচ্চ রক্তচাপে ভুগছেন, যারা এই ধরনের অসুখে ভুগছেন, তাদের 6 মাস অন্তর চোখ দেখানো দরকার।
1: ছানি থেকে আমরা আরেকবার একটু সার্বিকভাবে চোখের কথায় আসি। চক্ষু রোগ, অন্ধত্ব, বিশেষ করে ছোটদের মধ্যেও যে চোখের সমস্যা, সেগুলো কি বাড়ছে? একবার আপনি বলেছেন লাইফস্টাইলের জন্য
0: যেটা হচ্ছে সেটা হচ্ছে ছানি হয়তো হচ্ছে না, কিন্তু বাচ্চাদের চোখের পাওয়ার বাড়ছে এবং তার জন্য প্রধানত দায়ী হচ্ছে এই সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোনে আকর্ষণ বাড়ার কারণে। এবার যেটা হয়েছিল সেটা হচ্ছে কোভিডের সময় সমস্ত স্কুল কলেজ থেকে ওই PDF ফাইলে পাঠানো হতো সমস্ত পড়াশোনার জিনিসপত্র, সেখান থেকে কিন্তু মোবাইলে পড়াশুনো করা বা মোবাইল দেখা প্রবণতা বাচ্চাদের মধ্যে বেড়ে গেছে। এবার মোবাইল 4টি জিনিস করে কিন্তু, একটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, আবার ব্রেনের সামনের দিকের যে অংশ, সেখানে আমরা যেটা করি সেটা হচ্ছে রিফ্লেক্স মেমোরি, অর্থাৎ এই ঘরে ঢুকলাম এখন আমাকে কি কাজ করতে হবে, এই যে স্মৃতি থেকে এটা উদ্ধার করে কাজটা করা, সম্পূর্ণ করা, এই প্রিফ্রন্টাল কর্টেক্সের ক্ষমতা কিন্তু মোবাইল একাধিক বার দেখলে বা সোশ্যাল মিডিয়ায় বেশি ন্যাভিগেট করলে এটা কমতে থাকে। 2 নম্বর হচ্ছে লেপটিন বলে একটা হরমোন শরীরে থাকে যেটা বেড়ে যায় এক নাগারে বসে মোবাইল দেখলে। আমরা দেখবো অনেক বাচ্চা বসে বসে মোবাইল দেখছে, এদিকে চিপস খাচ্ছে যাদের জিনিস খাচ্ছে, এতে করে স্থূলতা বাড়ছে। 3 নম্বর হচ্ছে এটা আরও সাংঘাতিক, ব্রেনের অনেক রকম ওয়েভ থাকে, আলফা, বিটা, থিটা, ডেল্টা, এক এক সময় এক রকম ওয়েভ তৈরি হয়, এটা পুরো ভজঘট হয়ে যায় এক নাগারে মোবাইল দেখলে। এবং রাত্রে শুতে যাওয়ার আগে যদি আপনি মোবাইল দেখেন বা বাচ্চা মোবাইল দেখে, তাহলে ওই যে নীল আলোটা বেরোচ্ছে এতে ঘুমের বিরাট অসুবিধা করে থাকে। তো এই কারণে এইগুলো মাথায় রাখতে হবে যে মোবাইল বাচ্চা দেখবে কিন্তু তার একটা সময় থাকা দরকার।
1: ইদানিং তো মনস্তাত্ত্বিকরা বলছেন যে অ্যাডিকশনে যা যা ক্ষতি, মোবাইল অ্যাডিকশনেও সেই ক্ষতি চলে আসছে,
0: একই ক্ষতি চলে আসছে এবং দেখা যাচ্ছে পড়াশোনায় যে কনসেন্ট্রেশন, কারণ মোবাইল দেখার পর আমরা দেখতে পাচ্ছি কেউ একটা জিনিস অনেকক্ষণ ধরে দেখছেন না। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি কেউ আজকাল বড় কিছু লিখলে উপরে লিখে দেন লং পোস্ট অ্যালার্ট, মানে এটা হাস্যকর ব্যাপার যে আপনাকে একটা বড় জিনিস পড়তে হবে। এই যে পড়ার মতো ধৈর্য এটা মানুষ হারিয়ে ফেলছে এক নাগারে মোবাইল দেখার ফলে এবং ব্রাউজিং করা যাকে বলে সেটা দেখার ফলে।
1: প্রথম পর্বের সমাপ্তি এখানেই, আমরা দ্বিতীয় পর্বে শুনবো আরো কিছু কথা। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, নমস্কার।
0: নমস্কার।
2: শুনলেন বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বললেন সুস্মিতা মণ্ডল। আজ ছিল প্রথম পর্ব, দ্বিতীয় তথা চূড়ান্ত পর্ব শোনা যাবে আগামী মঙ্গলবার।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে শহর কলকাতা।
4: ভরা বর্ষায় আকাশের মুখ ভার, মাঝে মধ্যেই ঝরছে ঝিরঝির ঝমঝম বৃষ্টি, জল জমেছে বিভিন্ন জায়গায়, তবে ঘরে বসে নেই কর্মব্যস্ত শহরবাসীরা, ছাতা মাথায় বেরিয়ে পড়েছেন, সবাই যেন মেতে উঠেছেন আশার উৎসবে। এর মধ্যে গত কয়েকদিনে শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, আমরা উপস্থিত থেকেছি কয়েকটি অনুষ্ঠানে। সেই সব অনুষ্ঠানের শব্দচিত্র আপনাদের কাছে পৌঁছে দিতে শুরু করছি আজকের শহর কলকাতা। এই অনুষ্ঠানে থাকছে দ্বাদশতম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন এবং কবি মণীন্দ্রগুপ্ত জন্মশতবর্ষ উদযাপন। গত 21 জুন ছিল দ্বাদশতম আন্তর্জাতিক যোগ দিবস। এই উপলক্ষে কলকাতার রেড রোডে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

0: উপস্থিত ছিলেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী আর এন রবি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী প্রমুখ। এবারের মূল থিম ছিল ইয়োগা ফর হেলদি এজিং। অনুষ্ঠান উপলক্ষে রেড রোড এবং তার সংলগ্ন এলাকা সাজিয়ে তোলা হয়েছিল যোগ দিবসের ফ্ল্যাগ, পোস্টার, মনীষীদের মূর্তি ও ব্যানারে। ছিল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট মাপের ব্যানারও। চারিদিকে চোখে পড়ে উৎসবের মেজাজ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে বলেন,
1: আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, এবং যার হাত ধরে সিটি অফ জয় এই কল্লোলনী তিলোত্তমা কলকাতা তথা পশ্চিমবঙ্গে যোগ কামস টু হোম, যোগ বঙ্গে ফিরে এলো, সেই মাননীয় নরেন্দ্র মোদীজিকে 11 কোটি পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে হৃদয় থেকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটু পরে একটি সুবিশাল বৃহৎ ঐতিহাসিক কার্যক্রম হতে চলেছে।
0: রাজ্য জুড়ে কিভাবে দিনটি উদযাপিত হচ্ছে সেই সম্পর্কে তিনি জানান,
1: এবারে বন্দে যোগ, যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে। ইতিমধ্যে প্রায় 257,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে। আমার বিশ্বাস আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। আমি কথা বাড়াবো না, শুধু একটা কথাই বলবো, 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন, যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগই প্রেম, এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বলাবো না, ইতিহাস আমরা জানি, আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাবো বাংলার গণ দেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিমবাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026-এ আন্তর্জাতিক যোগ দিবস ভারতবর্ষে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী।
0: বক্তব্য রাখেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: বিশ্বকে অলগ অলগ হিসোঁ সে যোগ কি এক সে এক অদ্ভুত তসবীরে আ রহি হ্যায়। ভারত মে হিমালয় সে লেকর হিন্দ মহাসাগর তক, পূর্বোত্তর আর পূরব মে বঙ্গাল সে লেকর পশ্চিম মে সৌরাষ্ট্র তক, পুরা দেশ योग की ऊर्जा से चैतन्य से भरा हुआ नजर आ रहा है। पूरा देश, पूरा विश्व एक दूसरे से जुड़ा हुआ नजर आ रहा है, और यही तो योग की ताकत है। योग सबको जोड़ता है, योग सबको साथ लाता है। मैं इस अवसर पर पूरे विश्व को, संपूर्ण

0: প্রতি কি আর উৎসাহিত করবে বলে মনে হয়?
1: একদম, যোগ ব্যায়ামটা কি সেটা সবার জানা উচিত। মানুষের শরীরের কতটা তার উপকারী সেটা যে করবে সেই বুঝতে পারবে। রাজ্য সরকারকে বলবো প্রত্যেক স্কুলে এইটাকে একটা ক্লাস দেওয়া হোক। আর মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটাই কথা বলবো, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম প্রোগ্রাম যেন উনি এই পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলাতে প্রত্যেক স্কুলে কলেজে যেন এটাকে প্রোডিউস করতে পারে, সেটাই ওনার কাছে আমার আবেদন।
2: গত 18 জুন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সভাঘরে কবি মনীন্দ্র গুপ্তর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। আয়োজনে বাক আলোচক অধ্যাপক মোস্তাক আহমেদ বলেন,
3: প্রকৃতি রোমান্টিক ঠিক আশ্রয় নয়, অস্তিত্বের পরিবেশ। রাবীন্দ্রিক সৌন্দর্য লোক তাকে স্পর্শ করে না, জীবন আনন্দীয় যে বিষণ্নতার ভূগোল সেটাও ঠিক তাকে ছুঁয়ে থাকে না। মনীন্দ্র গুপ্তের বরং তিনটি বৈশিষ্ট্যের দিকে আমরা চোখ ফেলতে পারি। একটা হচ্ছে সংযম, ঘনত্ব, ধ্যানমগ্নতা। এর মধ্য দিয়ে হয়তো মনীন্দ্র গুপ্তকে একটু একটু করে টের পাওয়া যায়। মৃত্যু চেতনার কথা একটু না বললে কেমন লাগে, প্রত্যেক বড় কবির মধ্যে মৃত্যু চেতনা নানাভাবে কাজ করে। মৃত্যু চেতনা যে চেনা অনুষঙ্গগুলো সেগুলোকে ছাড়িয়ে অন্য একটা জায়গা তৈরি করে আমাদের প্রকৃতির সঙ্গে লগ্ন হওয়ার মধ্য দিয়ে। কোথাও আমাদের চিরন্তন যে দুঃখ সেই দুঃখের দিকে তিনি হাত বাড়িয়ে থাকেন।
2: সৌমেন বসু বলেন,
4: এই যে অক্ষয় মালবেরি, এটা যখন লেখা হয়েছে এখানে তো তিনটি পর্বে তার জীবনের তিনটি স্তর, কিন্তু সেটা তারুণ্য পর্যন্তই বলা যায়। শৈশব, তারপরে আরেকটু বড় হওয়া কৈশোর, তারপরে তরুণ যুদ্ধে যাওয়া, তারপর ফিরে এসে তার আসল কাজ। এটি যখন উনি লিখছেন তখন কিন্তু তিনি তারুণ্য অতিক্রম করে এই লেখার কাজটি শুরু করেছেন, সেটাও আপনারা হয়তো অনেকের মধ্যে জেনে ফেলেছেন। তিলপাড়া ব্যারেজে সেখানে কাজ করতে গিয়ে একটা অদ্ভুত সুন্দর পরিবেশে এই লেখার সূত্রপাত হয়েছিল।
2: শহর কলকাতা, আজ এই পর্যন্তই। আবারও কথা হবে আগামী মঙ্গলবার রাত 8:15 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা সুদীপ্তা ভাদুড়ি, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

আজকের কথায় কাহিনীতে শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প সুবর্ণ গোলক, প্রযোজনা রফিউদ্দিন।

কৈলাস শিখরে নবমুকুল শোভিত দেবদারুতলায় শার্দুল চর্মাসনে বসিয়া হরপার্বতী পাশা খেলিতেছিলেন। বাজি একটি স্বর্ণ গোলক, মহাদেবের খেলায় দোষেই আড়ি মারিতে পারেন না। মহাদেবের ভালো দান পড়িলে কাঁদিয়া হাট বাঁধা নুমা তিন চক্ষে মহাদেবের প্রতি কটাক্ষ করেন। যে কটাক্ষে সৃষ্টি স্থিতি প্রলয় হয় তাহার গুণে মহাদেব দান দেখিয়াও দেখিতে পায় না। বলা বাহুল্য যে দেবাদিদেবের হার হইল ইহাই রীতি। তখন মহাদেব পার্বতীকে স্বীকৃত কাঞ্চনগুলো প্রদান করিলেন। উমা তাহা গ্রহণ করিয়া পৃথিবীতে নিক্ষেপ করিলেন। দেখিয়া পঞ্চানন ভ্রুকুটি করিয়া কহিলেন,

0: আমার প্রদত্তগুলো ত্যাগ করিলে কেন? উমা কহিলেন, প্রভু, আপনার প্রদত্তগুলো অবশ্য কোনো অপূর্ব শক্তিবিশিষ্ট এবং মঙ্গলপ্রদ হইবে, মনুষ্যের হিতার্থে তাহা প্রেরণ করিয়াছি।
1: গিরিশ বলিলেন, ভদ্রে, প্রজাপতি বিষ্ণু এবং আমি এই তিনজনে যে সকল নিয়ম নিবদ্ধ করিয়া সৃষ্টি স্থিতি লয় করিতেছি, তাহার ব্যতিক্রমে কখনো মঙ্গল

0: বিশেষ গুণ যুক্ত করিলাম, বসিয়া উহার কার্য দর্শন কর। কালীকান্ত বসু বড়বাবু, বয়স ৩৫, দেখিতে সুন্দর পুরুষ, কয় বৎসর হইল পুনর্বার তার পরিগ্রহ করিয়াছেন। তাহার স্ত্রী কামসুন্দরীর বয়ক্রম ১৮ বৎসর, তাহার পত্নী তাহার পিতৃভবনে ছিল। কালীকান্ত বাবু স্ত্রীর সম্ভাষণে শ্বশুর বাড়ি যাইতেছিলেন। শ্বশুর বিশেষ সম্পন্ন ব্যক্তি, গঙ্গা তীরবর্তী গ্রামে বাস। কালীকান্ত ঘাটে নৌকা লাগাইয়া পদব্রজে যাইতেছিলেন, সঙ্গে রামা চাকর একটা পোর্টমান্ট বহিয়া যাইতেছিল। পথিমধ্যে কালীকান্ত বাবু দেখিলেন একটি স্বর্ণগোলক পড়িয়া আছে, বিস্মিত হইয়া তাহা উঠাইয়া লইলেন। দেখিলেন সুবর্ণ বটে, প্রীত হইয়া তাহা ভৃত্য রামাকে রাখিতে দিলেন। বলিলেন, এটা সোনার দেখিতেছি, কেহ হারাইয়া থাকিবে, যদি কেহ খোঁজ করে বাহির করিয়া দেব, নহিলে বাড়ি লইয়া যাইব, এখন রাখ। রামা বস্ত্র মধ্যে গোলকটি লুকাইয়া রাখিবার অভিপ্রায়ে পথে পোর্টমান্ট নামাইল। পরে কালীকান্ত বাবুর হস্ত হইতে গোলকটি গ্রহণ করিয়া বস্ত্র মধ্যে লুকাইল। কিন্তু রামা আর পোর্টমান্ট মাথায় তুলিল না, কালীকান্ত বাবু স্বয়ং তাহা উঠাইয়া মাথায় করিলেন। রামা অগ্রসর হইয়া চলিল, বাবু মোট মাথায় পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। তখন রামা বলিল, ওরে রামা। বাবু বলিলেন, আইজ্ঞা। রামা বলিল, তুই বড় বেয়াদব, দেখিস যেন আমার শ্বশুর বাড়ি গিয়া বেয়াদবি করিস না, তাহারা ভদ্রলোক। বাবু বলিলেন,
1: আইজ্ঞা তা কি পারি, আপনি হচ্ছেন মুনিব, আপনার কাছে কি বেয়াদবি করতে পারি।
0: কৈলাসে গৌরী বলিলেন, প্রভো আমি তো কিছুই বুঝিতে পারিতেছি না, আপনার স্বর্ণ গোলকের কি গুণে। মহাদেব বলিলেন, গোলকের গুণ চিত্ত বিনিময়। আমি যদি নন্দীর হাতে এই গোলক দিই, তবে নন্দী ভাবিবে আমি মহাদেব, আমাকে ভাবিবে নন্দী, আমি ভাবিব আমি নন্দী, নন্দীকে ভাবিব মহাদেব। এদিকে কালীকান্ত বাবু যখন শ্বশুর বাড়ি পৌঁছিলেন, তখন তাহার শ্বশুর অন্তঃপুরে। শ্বশুর বাড়ির খানসামা উদ্ধব অতি প্রাচীন পুরাতন বৃত্ত, সে জামাইবাবুকে চিনিত, তাই বাঁধা হুঁকায় তামাকু সাজিয়া আনিল। রামা তাকিয়ায় হেলান দিয়া তামাকু খাইতে লাগিল, আর কালীকান্ত চাকরদের ঘরে গিয়া কুলিকায় তামাকু খাইতে লাগিল। উদ্ধব বিস্মিত হইয়া কহিল, দাদা ঠাকুর এ কিয়ে। কালীকান্ত কহিল,
1: ওর সাক্ষাতে কি তামাকু খাইতে পারি।
0: উদ্ধব গিয়া অন্তঃপুরে কর্তাকে সংবাদ দিল, জামাইবাবু আসিয়াছেন, তাঁর সঙ্গে একজন কে ছদ্মবেশী মহাশয় এসেছেন, জামাইবাবু তাঁকে বড় মানেন, তাঁর সাক্ষাতে তামাকু পর্যন্ত খান না। কর্তা নীলরতনবাবু শীঘ্র বহির্বাটিতে আসিলেন। কালীকান্ত তাহাকে দেখিয়া দূর হইতে একটি সাষ্টাঙ্গে প্রণাম করিয়া সরিয়া গেল। রামা আসিয়া নীলরতনের পায়ের ধুলা লইয়া কোলাকুলি করিল। নীলরতন ভাবিল, সঙ্গের লোকটা সভ্যভব্য বটে, তবে জামাই বাবাজিকে কেমন কেমন দেখিতেছি। এদিকে অন্তঃপুর হইতে জলযোগে স্থান হইয়াছে বলিয়া পরিচারিকা কালীকান্তকে ডাকিতে আসিল। কালীকান্ত বলিল,
1: বাপরে, আমি কি বাবুর আগে জল খেতে পারি? আগে বাবুকে জল খাওয়াও, তারপর আমার হবে। এখন
0: পরিচারিকার মুখে সব কথা শুনিয়া বাড়ির গৃহিণী মনে ভাবিলেন, সে উপরি লোক, তাহাকে বাড়ির ভিতরে আনিয়া জল খাওয়ানো হইতে পারে না, তা তার জায়গা হোক বাহিরে, আর জামাইয়ের জায়গা হোক ভিতরে। গৃহিণী সেইরূপ বন্দোবস্ত করিলেন। রামা বাহিরে জলযোগের উদ্যোগ দেখিয়া বড় ক্রুদ্ধ হইল, ভাবিল এই কি অলৌকিকতা। এদিকে দাসী কালীকান্তকে অন্তঃপুরে ডাকিয়া আনিল, কিন্তু কালীকান্ত উঠোনে দাঁড়াইয়া বলিল,
2: আমাকে ঘরের ভিতর কেন, আমাকে এইখানে হাতে দুটো ছোলা গুড় দাও, খেয়ে একটু জল খাই।
0: শুনিয়া শালীরা বলিল, বোস মশাই যে, এবার অনেক রকম রসিকতা শিখে এসছে দেখতে পাই। কালীকান্ত কাতর হইয়া বলিল,
2: আইজ্ঞে আমাকে ঠাট্টা করেন কেন, আমি কি আপনাদের তামাশার যোগ্য।
0: একজন প্রাচীনা ঠাকুরানী দিদি বলিল,
1: আমাদের তামাশার যোগ্য কেন, যার তামাশার যোগ্য তার কাছে চলো।
0: এই বলিয়া কালীকান্তের হাত ধরিয়া হড়হড় করিয়া টানিয়া ঘরের ভিতর লইয়া আসিল।

0: সেখানে কালীকান্তের ভার্যা কাম ও সুন্দরী দাঁড়াইয়াছিল। কালীকান্ত তাহাকে দেখিয়া প্রভুপত্নী মনে করিয়া সাষ্টাঙ্গে প্রণাম করিল। কাম সুন্দরী চন্দ্রবদনে মধুর হাসি হাসিয়া বলিল, ও কি ওরঙ্গ, ই আবার কোন ঠাট শিখিয়া আসিয়াছ? শুনিয়া কালীকান্ত কাতর হইয়া কহিল, আই গে, আমার সঙ্গে অমন সব কথা কেন? আমি আপনার চাকর, আপনি মুনি। এই বলিয়া কালীকান্ত পুনর্বার ভক্তিভাবে প্রণাম করিয়া পলাইবার উদ্যোগ করিতেছিল দেখিয়া কামসুন্দরী আসিয়া তাঁহার গাত্রবস্ত্র ধরিল, বলিল,
1: ওরে আমার সোনার চাঁদ, আমার সাত রাজার ধন এক মানিক, আমার কাছ থেকে আর পালাতে হয় না।
0: এই বলিয়া কামসুন্দরী স্বামীর দুই হস্ত ধারণ করিয়া আসনে বসাইবার জন্য টানিতে লাগিল। হস্ত ধারণ মাত্র কালীকান্ত সর্বনাশ হইল মনে করিয়া,
1: বাবা রে গেলাম রে, একরে আমায় মেরে ফেললে রে,
0: বলিয়া চিৎকার আরম্ভ করিল। চিৎকার শুনিয়া গৃহস্থ সকলে ভীত হইয়া দৌড়িয়া আসিল। মা, ভগিনী, পিসি প্রভৃতিকে দেখিয়া কামসুন্দরী স্বামীর হস্ত ছাড়িয়া দিল। কালীকান্ত অবসর পাইয়া উর্ধ্বশ্বাসে পলায়ন করিল। গৃহিণী কামসুন্দরীকে জিজ্ঞাসা করিল,
1: কি লাকামি, জামাই অমন করে উঠল কেন? তুই কি মেরেছিস?
0: বিস্মিতা কামসুন্দরী মর্ম পীড়িতা হইয়া কহিল,
1: আমি মারিব কেন, আমার যেমন পোড়া কপাল।
0: ক্রমে ক্রমে সুর কাঁদনিতে চড়িতে লাগিল।
1: আমার যেমন পোড়া কপাল, কোলা বাগি আমার সর্বনাশ করেছে, কে ওষুধ করেছে?
0: বলিতে বলিতে কামসুন্দরী কাঁদিয়া হাট লাগাইল। এদিকে কালীকান্ত বাহিরে আসিয়া দেখিল যে বড় একটা গোলযোগ বাঁধিয়া উঠিয়াছে। নীলরতন বাবু স্বয়ং এবং দারোয়ান ও উদ্ধব সকলে পড়িয়া যে যেখানে পাইতেছে সে সেখানেই রামাকে প্রহার করিতেছে। কি লাতি চড় চাপড়ের বৃষ্টির মধ্যে রামার চাকর কেবলই বলিতেছে,
1: ছেড়ে দে, ছেড়ে দে রে, বাবারে জামাই মারে, এমন কখনো শুনি নাই, আমার কি তোদেরই মেখে একাদশী করতে হবে?
0: নিকটে দাঁড়াইয়া তরঙ্গ চাকরানি হাসিতেছে। সে সর্বদা কালীকান্ত বাবুর বাড়িতে যাতায়াত করিত, সে রামা চাকরকে চিনিত, সেই বলিয়া দিয়াছে। কালীকান্ত বাবু মারপিট দেখিয়া ক্ষিপ্তের ন্যায় উঠানময় বেড়াইতে লাগিল, বলিতে লাগিল, কি সর্বনাশ হইল, বাবুকে মারিয়া ফেলিল। ইহা দেখিয়া নীলরতন বাবু আরও কোপাবিষ্টা হইয়া রামাকে বলিতে লাগিলেন,
2: তুই বেটাই জামাইকে কি খাওয়াইয়া পাগল করিয়া দিয়াছিস, মার বেটাকে জুতো।
0: এই কথা বলায় যেমন শ্রাবণ মাসে বৃষ্টির উপর বৃষ্টি চাপিয়া আইসে, তেমনি নির্দোষী রামার উপর প্রহার বৃষ্টি চাপিয়া আসিল। মারপিটের চোটে বস্ত্র মধ্য হইতে লুকানো স্বর্ণগোলকে পড়িয়া গেল। দেখিয়া তরঙ্গ চাকরানি তাহা কুড়াইয়া লইয়া নীলরতন বাবুর হস্তে দিল,
1: বলিল, ও মিনসে চোর, দেখুন ও একটা সোনার তাল চুরি করিয়া রাখিয়াছে।
0: দেখে বলিয়া নীলরতন বাবু স্বর্ণগুলো হস্তে লইলেন। অমনি তিনি রামাকে ছাড়িয়া দিয়া সরিয়া দাঁড়াইয়া কোঁচার কাপড় খুলিয়া মাথায় দিলেন। তরঙ্গ মাথার কাপড় খুলিয়া কোঁচা করিয়া পড়িয়া পাদুকা হস্তে রামাকে মারিতে প্রবৃত্ত হইল। উদ্ধব তরঙ্গকে বলিল,
1: তুই আবার এর ভিতরে এলি কেন?
0: তরঙ্গ বলিল,
1: আমাকে ঠাট্টা।
0: এই বলিয়া তরঙ্গ মহাক্রোধে হস্তের পাদুকার দ্বারা উদ্ধবকে প্রহার করিল। উদ্ধব ক্রুদ্ধ হইয়া স্ত্রীলোককে মারিতে না পারিয়া নীলরতন বাবুর দিকে চাহিয়া বলিল,
1: দেখুন দেখুন দেখি কর্তা মহাশয়, মাগির কত বড় স্পর্ধা, আমাকে জুতো মারে।
0: কর্তা তখন একটুখানি ঘোমটা টানিয়া একটু রসের হাসি হাসিয়া মৃদুস্বরে কহিলেন,
1: তা মেরেছেন মেরেছেন, তুমি রাগ করিও না, মুনি মারতে পারে।
0: শুনিয়া উদ্ধব আরো ক্রুদ্ধ হইয়া বলিল,
2: ও আবার কিসের মুনিব, ও ও চাকর, আমিও চাকর, ওর চাকর কেন হব, আমি এমন চাকরি করি না।
0: শুনিয়া কর্তা আবার একটু মধুর হাসিয়া হাসিয়া বলিলেন,
1: মরণ।
0: এমত সময়ে বাড়ির গোরক্ষক গোবর্ধন ঘোষ সেইখানে আসিয়া উপস্থিত হইল। সে তরঙ্গের স্বামী। সে তরঙ্গের অবস্থা ও কার্য দেখিয়া বিস্মিত হইল, তরঙ্গ তাহাকে গ্রাহ্যও করিল না। এদিকে কর্তা মহাশয় গোবর্ধনকে দেখিয়া ঘোমটা টানিয়া এক পাশে দাঁড়াইলেন। গোবর্ধনকে আড়ে আড়ে দেখিয়া চুপি চুপি বলিলেন,
1: তুমি উহার ভিতর যাইও না।
0: গোবর্ধন তরঙ্গের আচরণ দেখিয়া অত্যন্ত রুষ্ট হইয়াছিল, সে কথা তাহার কানে গেল না। সে তরঙ্গের চুল ধরিতে গেল, অগ্রসর হইতেছিল দেখিয়া তরঙ্গ বলিল,
2: গোবরা তুইও কি পাগল হয়েছিস নাকি, যা গরুর জাপ দিকে যা।
0: শুনিয়া

0: গোবর্ধন তরঙ্গের কেশ আকর্ষণ করিয়া উত্তম মধ্যম আরম্ভ করিল। দেখিয়া নীলরতনবাবু বলিলেন, যা পুরা কপালে মিনসে কর্তাকে ঠেঙিয়া খুন করলে। এদিকে তরঙ্গ ক্রুদ্ধ হইয়া, আমার গায়ে হাত তুলিস বলিয়া গোবর্ধনকে মারিতে আরম্ভ করিল। তখন একটা বড় গোলযোগ হইয়া উঠিল। শুনিয়া পাড়ার প্রতিবাসী রাম মুখোপাধ্যায়, গোবিন্দ চট্টোপাধ্যায় প্রভৃতি আসিয়া উপস্থিত হইল। রাম মুখোপাধ্যায় একটা সুবর্ণ গোলক পড়িয়া আছে দেখিয়া গোবিন্দ চট্টোপাধ্যায়ের হস্তে দিয়া বলিল, দেখুন দেখি মহাশয় এটা কি। কৈলাসে পার্বতী বলিলেন, প্রভো আপনার গোলক সম্বরণ করুন, ওই দেখুন গোবিন্দ চট্টোপাধ্যায় বৃদ্ধ রাম মুখোপাধ্যায়ের অন্তপুর মধ্যে প্রবেশ করিয়া রামের বৃদ্ধা ভার্যাকে পত্নী সম্বোধনে কৌতুক করিতেছে। এদিকে বৃদ্ধ রাম মুখোপাধ্যায় আপনাকে যুবা গোবিন্দ চট্টোপাধ্যায় মনে করিয়া তাহার অন্তঃপুরে গিয়া তাহার ভার্যাকে টপ্পা শুনাইতেছে। এ গোলক আর মুহূর্তকাল পৃথিবীতে থাকিলে গৃহে গৃহে বিশৃঙ্খলা হইবে, অতএব আপনি ইহা সম্বরণ করুন। মহাদেব কহিলেন, হে শৈলসুতে, আমার গোলকের অপরাধ কি? এ কাণ্ড কি আজ নূতন পৃথিবীতে হইল? তুমি কি নিত্য দেখিতেছ না যে বৃদ্ধ যুবা সাজিতেছে, যুবা বৃদ্ধ সাজিতেছে, প্রভু বৃত্তের তুল্য আচরণ করিতেছে, বৃত্ত প্রভু হইয়া বসিতেছে। কবে না দেখিতেছ যে পুরুষ স্ত্রীলোকের ন্যায় আচরণ করিতেছে, স্ত্রীলোক পুরুষের মতো ব্যবহার করিতেছে? এ সকল পৃথিবীতে নিত্য ঘটে, কিন্তু তাহা যে কি প্রকার হাস্যজনক তাহা কেহ দেখিয়াও দেখে না। আমি তাহা একবার সকলের প্রত্যক্ষীভূত করাইলাম, এক্ষণে গোলক সমৃত করিলাম। আমার ইচ্ছায় সকলেই পুনর্বার স্ব প্রকৃতিস্থ হইবে এবং যাহা যাহা ঘটিয়া গিয়াছে তাহা কাহারও স্মরণে থাকিবে না। তবে লোকহিতার্থে আমার বরে বঙ্গদর্শন এই কথা পৃথিবী মধ্যে প্রচারিত করিবে।
1: কথায় কাহিনীতে শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প সুবর্ণ গোলক। পাঠে কৌশিক সেন, সম্পাদনা প্রসেনজিৎ নন্দী, প্রযোজনা রফিউদ্দিন।

আকাশবাণী কলকাতা। এখন বাংলা ছবির গান। ছবির নাম অমানুষ, শিল্পী কিশোর কুমার, কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর শ্যামল মিত্র।

0: শুনলেন বাংলা ছবির গান অমানুষ। আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে 8:50। বিধানসভা পর্যালোচনা করছেন সাংবাদিক শ্রী সুরজিৎ দত্ত।
1: অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনের চতুর্থ দিনের কাজ আজ নির্ধারিত সময়ই শুরু হয়। ভারতীয় সংবিধানের 176 নম্বর অনুচ্ছেদের বিধিবিধান মেনে গত শুক্রবার এই অধিবেশনের প্রথম দিনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী রবীন্দ্রনারায়ণ রবি তার প্রারম্ভিক অভিভাষণ পেশ করেছিলেন। মঙ্গলবার সভায় মূল কার্যসূচি ছিল তারই অভিভাষণের উপর বিস্তারিত আলোচনা। এই আলোচনার জন্য মোট 6 ঘন্টা সময় বরাদ্দ করেছিলেন স্পিকার। প্রথা অনুযায়ী বিধানসভার অন্যান্য নিয়মিত কাজ যেমন প্রশ্নোত্তর পর্ব, দৃষ্টি আকর্ষণী প্রস্তাব উল্লেখ পর্ব কিংবা জিরো আওয়ার, এসব কিছুই আজকে রাখা হয়নি। শুধুমাত্র উল্লেখ পর্বের কয়েকটি বিষয় এদিন শুরুতে উল্লেখ করেন অধ্যক্ষ। এরপর 6 ঘন্টাব্যাপী রাজ্যপালের ভাষণের উপর জবাবি আলোচনা শুরু হয়। এই বিতর্কে অংশ নেওয়ার জন্য সব মিলিয়ে মোট 30 জন বক্তা নির্ধারিত করা হয়েছিল, যার মধ্যে শাসক দল বিজেপি ছাড়াও ছিল প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এবার বিধানসভায় দুটি ভাগে বিভক্ত, একটি বিদ্রোহী শিবির, একটি কালীঘাট শিবির। দুপক্ষের নেতারাই এদিনের আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও ছিলেন সিপিএম, আইএসএফ, আম জনতা উন্নয়ন পার্টি এবং কংগ্রেসের বিধায়করাও। এই বিতর্কে মূলত শাসক দলের 12 জন বিধায়ক বক্তব্য রাখেন। প্রথমার্ধে শাসক দলের বিধায়করা রাজ্যপালের অভিভাষণকে জোরালোভাবে সমর্থন করেন, আর বিরোধী দলের যে সমস্ত বিধায়করা এদিন রাজ্যপালের অভিভাষণকে সামনে রেখে বক্তব্য রেখেছেন তারা বেশিরভাগই রাজ্যপালের বক্তব্যের বিরোধিতা করেছেন। এই পর্যায়ে স্পিকারের তালিকায় 6 নম্বর বক্তা হিসাবে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ অংশগ্রহণ করেন। এদিন কুণাল ঘোষের বক্তব্য ছিল বেশ দৃষ্টি আকর্ষণী। তিনি উল্লেখ করেন রাজ্যপাল তার বক্তব্যে নারী নিরাপত্তা এবং নারী সুরক্ষা নিয়ে বললেও এই সরকার এমন একজনকে বিরোধী দলনেতা করেছে যার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। কুণাল ঘোষের এই অভিযোগ চলাকালীন তাকে তুমুল হৈহট্টগোলের মধ্যেও পড়তে হয়। শুরুতেই অবশ্য তাকে চোর চোর ধ্বনিও শুনতে হয়। মধ্যাহ্নভোজের বিরতির পর 2:30 থেকে দ্বিতীয়বারের জন্য দ্বিতীয় অর্ধের আলোচনা শুরু হয়। রাজ্যপালের অধিবেশনের উপর দ্বিতীয় অর্ধের আলোচনাতে প্রথম পর্বেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক তসিফুর রহমান ভোটার তালিকা থেকে বহু সাধারণ মানুষের নাম বাদ পড়ার বিষয়টি উল্লেখ করেন। বিশেষ করে এসআইআর পর্বে যেভাবে সাধারণ মানুষকে সমস্যার মধ্যে পড়তে হয়েছে এদিন তিনি সেই বিষয়টি তুলে ধরেন। এরপর দ্বিতীয় বক্তা হিসাবে রাজু কর্মকার কেন্দ্রীয় সরকারের মডেল স্কুল নির্মাণসহ বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচির কথা তুলে ধরেন। তৃতীয় বক্তা ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম। তিনি মূলত সুন্দরবন এলাকার প্রাকৃতিক বিপর্যয় এবং নদী ভাঙনের মতো গুরুতর বিষয়গুলি তুলে ধরে রাজ্যপালের বক্তব্যকে সমর্থন করেন এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে সরকারের পাশে থেকে গঠনমূলক বিরোধিতার আশ্বাস দেন। চতুর্থ বক্তা আইএসএফের নওশাদ সিদ্দিকী রাজ্যপালের অধিবেশনে থাকা একটি তথ্যগত ত্রুটির দিকে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে রাজ্য সরকার 20 জুনের কথা বললেও রাজ্যপালের ভাষণে 15 মেকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে উল্লেখ করা হয়েছে, যা একেবারেই অনুচিত। এই বিষয়টিকে দ্রুত সংশোধনীতে এনে সংশোধন করা উচিত। এর পাশাপাশি 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যে 25,000 স্কুল বন্ধ হয়ে যাওয়ার বিষয়েও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। এরপর বিজেপি বিধায়ক কৌস্তব ও এই বিষয়ে বক্তব্য রাখেন। কৌস্তবের বক্তব্য অবশ্য বর্তমান সময়ে যেভাবে পূর্বতন সরকার কাজ করেছে তা নিয়ে সমালোচনামূলক ছিল। সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে জানান তিনি মোট 26টি সংশোধনী জমা দিয়েছেন, তার মধ্যে অধ্যক্ষের তরফ থেকে 17টি সংশোধনী গৃহীত হয়েছে। এই সংশোধনীগুলিকে সামনে রেখেই তিনি বক্তব্য রাখেন। তিনিও রাজ্যপালের বক্তব্যকে সমর্থন জানিয়ে রাজ্যের কাসা ও শঙ্খশিল্পের উন্নয়নের জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। এরপর আম জনতা উন্নয়ন পার্টি বিধায়ক হুমায়ুন কবির বক্তব্য রাখেন। কংগ্রেসের জুলফিকার আলী, বিজেপির বুধরাই টুডু এবং তৃণমূলের আলিফা আহমেদও পর্যায়ক্রমে তাদের বক্তব্য পেশ করেন। এক্ষেত্রে শাসক দলের অধিকাংশেরই বক্তব্য ছিল রাজ্যপালের বক্তব্যের সমর্থনে। অন্যদিকে বিরোধীরা কিছু ক্ষেত্রে হকার উচ্ছেদ, কারো কারো মুখে ছিল নদী ভাঙন নিয়ে সমালোচনা। জুলফিকার আলী তার বক্তব্যে জোর দিয়েছেন উন্নয়নের নামে কোনো কাজ যেন মাঝপথে থেমে না থাকে। সবার একবারে শেষ লগ্নে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের বক্তব্য পেশ করেন। বিরোধী দলনেতা তার বক্তব্যে নিজেকে কলোনির মানুষ ও যাদবপুরের বাসিন্দা হিসেবে তুলে ধরেন। তিনি রাজ্যে নির্বিচারে হকার উচ্ছেদ এবং দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকার বিষয়টি তুলে ধরে সরকারের সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন যে এহেন পরিস্থিতি একটি সুস্থ ও স্বাভাবিক গণতন্ত্রের জন্য কখনোই কাম্য হতে পারে না। তিনি শাসক দলের উদ্দেশ্যে বলেন, বিজেপি যেহেতু এক বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, তাই প্রথম দিন থেকেই সরকারের কাছে মানুষের সহিষ্ণুতা ও টলারেন্স কাম্য। বিরোধীদের প্রতি শাসককে আরও ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দেওয়া উচিত বলে তিনি মনে করেন। একবারে শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে ওঠেন। শুভেন্দু অধিকারী প্রথমেই বক্তব্য রাখতে উঠে বিরোধী দলনেতার বক্তব্য খণ্ডন করেন এবং তার করা মন্তব্যে কড়া জবাব দেন। তিনি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন যে তার বক্তব্য স্পষ্টতই সেকেলে কমিউনিস্ট ধাঁচের এবং তিনি বিরোধী দলনেতা হিসাবে বিধানসভায় একটি সুস্পষ্ট ও গঠনমূলক বক্তব্য রাখতে সম্পূর্ণ ব্যর্থ।

0: হয়েছেন। এরপর মুখ্যমন্ত্রী বিগত সরকারের আমলের বিভিন্ন দুর্নীতির পরিসংখ্যান ও তথ্য তুলে ধরে তার কড়া ভাষায় হুঁশিয়ারি দেন, কোনোভাবেই তার সরকার দুর্নীতিকে সমর্থন করবে না। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বা চোরকে কোনোভাবেই রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন যে তিনি শপথ নিয়েছেন এই রাজ্য তোলাবাজ ও গুন্ডা কাউকেই ছেড়ে দেবে না। পরিশেষে তিনি একটি তাৎপর্যপূর্ণ ঘোষণা করে জানান যে দুর্নীতি দমনে রাজ্য সরকার বদ্ধপরিকর এবং চলতি অধিবেশনের শেষ দিনেই একটি নতুন বিল আনা হচ্ছে। এই বিল পাশ হলে দুর্নীতিগ্রস্ত অপরাধীদের বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করে রাজ্য সরকার তা সরাসরি নিলাম করার ক্ষমতা পাবে।
1: বিধানসভা পর্যালোচনা শেষ হল। পর্যালোচনা করলেন সাংবাদিক শ্রী সুরজিৎ দত্ত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
3: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
4: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
5: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
6: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
7: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
3: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
4: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
2: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
8: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন আদা চৌতাল তালে তবলা, শিল্পী পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়, হারমোনিয়াম সঙ্গতে হিরণময় মিত্র এবং সারেঙ্গিতে ওস্তাদ সরওয়ার হোসেন। এখন আদা চৌতাল তালে তবলা, শিল্পী পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়।

धा दे घंटा धा

শুনলেন আদা চৌতাল তালে তবলা, শিল্পী পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়। হারমোনিয়াম সঙ্গতে ছিলেন হিরণময় মিত্র, সারেঙ্গিতে ওস্তাদ সরওয়ার হোসেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী। শ্রবণীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ঘিরে। আজ আপনারা শুনবেন একটি আলোচনা।

0: বহু রূপে আমাদের সম্মুখে অবতীর্ণ হয়েছেন বঙ্কিমচন্দ্র। দক্ষ প্রশাসক, বাংলা গদ্য ভাষার পথনির্মাতা, বন্দে মাতরমের স্রষ্টা, যে গান যে ধ্বনি হয়ে উঠেছিল স্বাধীনতা সংগ্রামের বীজ মন্ত্র, এমনকি আজ সার্ধ শতবর্ষ পরেও তা মানুষকে প্রাণিত করে। তবে এগুলি ছাড়াও আরও বেশ কিছু সত্তা রয়েছে বঙ্কিমচন্দ্রের, যা নিয়ে হয়তো তুলনায় কম আলোচনা হয়, যেমন তার অতুলনীয় রসবোধ। শ্রবণীতে আমাদের আজকের আলোচনা লঘুরসের কাণ্ডারী বঙ্কিমচন্দ্র, অংশগ্রহণে রুমা ঘোষ ও পার্থপ্রতিম চট্টোপাধ্যায়।
1: রবীন্দ্রনাথের ভাষায় যেখানে গম্ভীরভাবে কোনো বিষয়ের আলোচনা হইত সেখানে হাস্যের চপলতা সর্বপ্রযত্নে পরিহার করা হইত। বঙ্কিম সর্বপ্রথমে হাস্যরসকে সাহিত্যের উচ্চ শ্রেণীতে উন্নীত করেন। তিনি প্রথম দেখাইয়া দেন যে কেবল প্রহসনের সীমার মধ্যে হাস্যরস বদ্ধ নহে, উজ্জ্বল শুভ্র হাস্য সকল বিষয়কেই আলোকিত করিয়া তুলিতে পারে। তিনি প্রথম দৃষ্টান্তের দ্বারা প্রমাণ করাইয়া দেন যে এই হাস্যজ্যোতির সংস্পর্শে কোনো বিষয়ের গভীরতার গৌরব হ্রাস হয় না, কেবল তাহার সৌন্দর্য এবং রমণীয়তা।

0: বৃদ্ধি হয়। তাহার সর্বাংশের প্রাণ এবং গতি যেন সুস্পষ্টরূপে দীপ্যমান হইয়া ওঠে। যে বঙ্কিম বঙ্গসাহিত্যের গভীরতা হইতে অশ্রুর উৎস উন্মুক্ত করিয়াছেন, সেই বঙ্কিম আনন্দের উদয়শিখর হইতে নবজাগ্রত বঙ্গসাহিত্যের উপর হাস্যের আলোক বিকীর্ণ করিয়া দিয়াছেন।
1: ঠিক, আমরা লক্ষ্য করলে দেখব যে রবীন্দ্রনাথের এই

0: তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। যেমন পদ্যে ঈশ্বর চন্দ্রগুপ্তের পর দীনবন্ধু মিত্র হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নাটকে এর আগে রামনারায়ণ তর্করত্ন, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, আবার গদ্যে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, প্যারিচাঁদ মিত্র, সকলেই তাদের সৃষ্টির কাজে হাস্যরসকে ব্যবহার করেছেন, কিন্তু সেই হাস্যরস হচ্ছে ব্যঙ্গাত্মক আর বিদ্রুপ জাত আর কি। সেদিক থেকে দেখলে বঙ্কিমচন্দ্রই প্রথম গভীর রসের রচনার মধ্যে হাসির উপকরণকে খুব সুন্দর করে মিলিয়ে দিয়ে তার মধ্যে একটা বৈচিত্র্য এনেছেন, তাকে আরও উপভোগ্য করে তুলেছেন। মুচিরাম গুড়কে বাদ দিলে বঙ্কিমচন্দ্রের আর একটিও পরিপূর্ণ কোনো ব্যঙ্গাত্মক কাহিনীমূলক রচনা তিনি লেখেননি। লোকরহস্য কিংবা কমলাকান্তকে তো ঠিক কাহিনী বলা যায় না, অথচ বঙ্কিমচন্দ্র উপন্যাসে এমনকি যে সমস্ত প্রবন্ধ লিখেছেন সেখানেও অদ্ভুতভাবে মিশিয়ে দিয়েছেন কৌতুক রসকে, যা সেই সময় বাংলা সাহিত্যে এক কথায় একেবারে অনবদ্য, অভূতপূর্ব।
1: আমরা যদি বঙ্কিমচন্দ্রের উপন্যাসের দিকে তাকাই তাহলে দেখব তার যে প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী, সেই দুর্গেশ নন্দিনীতেই তিনি যে গজপতি বিদ্যাদিগ্গজ নামে যে চরিত্রটি সৃষ্টি করেছেন, সেই গজপতি বিদ্যাদিগ্গজের মাধ্যমে তিনি কিন্তু এই বিষয়টি প্রথম বাংলা সাহিত্যে সার্থকভাবে এর অবতারণা করেছেন। উপন্যাসের কাহিনীর গতি যখনই কোনো তীব্র বা শঙ্কাজনক ঘটনার দিকে অগ্রসর হয়েছে, তখনই হাস্যরস বা কৌতুকের দ্বারা বঙ্কিমচন্দ্র পাঠক মনকে যেন খানিকটা বিশ্রাম দিয়েছেন। আসলে তিনি বুঝতে পেরেছিলেন যে গভীর রসের কোনো লেখা আর কি তাকে হাস্যরসের দ্বারা উজ্জ্বল করে না দিলে সে রচনা কিন্তু চিত্রগ্রাহী সেইভাবে হয় না।
0: আমার এই প্রসঙ্গে মনে পড়ছে যে তুমি বললে দুর্গেশ নন্দিনীর কথা, রাজসিং উপন্যাসের কথাও যদি আমরা বলি, একেবারে পরিপূর্ণ ঐতিহাসিক উপন্যাস, সেখানে চলছে যুদ্ধ, যুদ্ধ নিয়েই যত রকমের সাজ, আয়োজন, আড়ম্বর সবটুকু, কিন্তু তিনি ছোট দুটি চরিত্র মানিকলাল নির্মল কুমারী, এই দুটি চরিত্রের মধ্যে মানে যেন চুক্তির মতন করে তাদের মধ্যে কথা হলো বিয়ের কথা, এবং তারপর তারা আবারও এই রাজসিংহ কাহিনীর যুদ্ধ এবং আয়োজনের অংশ হয়ে গেল। এই ছোট্ট করে বলা এই যে দু চারটি কথা তাদের মধ্যে হয়েছিল, যে তাদের মেয়েকে কে দেখবে বা এই জাতীয় দু চারটি কথা বলবার পর তাদের কোর্টশিপটা শেষ হয়ে গেল, তারা দুজনেই বিয়েতে রাজি হলো। এই দুটি বলবার পরই খুব ছোট্ট করে বঙ্কিমচন্দ্র বলছেন, এই কোর্টশিপটা বোধহয় পাঠকের ঠিক পছন্দ হলো না, কিন্তু কি আর করা যাবে, আসলে সেখানে যুদ্ধ এবং ইতিহাস সমস্ত কাহিনীকেই যেন টেনে টেনে আরও আরও আগে আগে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু বঙ্কিম কৌতুক রসকে, হাস্যরসকে তার মধ্যে প্রবেশ করাতে ভোলেননি, তা দিয়ে সেটা হয়তো উপভোগ্য হয়ে উঠেছে।
1: মানুষ কিছুটা বিশ্রাম পেয়েছে সেখানে, একটা গভীর রসের মধ্যে দিয়ে যে সে যাচ্ছে, ফলে সেই জায়গাটা থেকে সে কিছুটা হলেও বিশ্রাম নিতে পেরেছে। ইন্টারেস্টিং এখানে একটা বিষয় যেটা আমাদের উল্লেখ করতেই হয়, সেটা হচ্ছে দেখুন, আমরা তো বঙ্কিমচন্দ্রের সাহিত্যে কৌতুক রসের অবতারণা, হাস্যরসের অবতারণা বঙ্কিম কোথায় করেছেন সেগুলো নিয়ে তো আমরা আলোচনা করি, কিন্তু বঙ্কিমচন্দ্র সম্পাদিত যে যুগান্তকারী বঙ্গদর্শন পত্রিকা, সেই বঙ্গদর্শন পত্রিকার প্রথম বর্ষ অর্থাৎ 1279 এর তৃতীয় সংখ্যা আষাঢ় মাসে সেখানে একটা লেখা প্রকাশিত হচ্ছে, লেখাটার নাম হচ্ছে রসিকতা, লেখক নামহীন একটা লেখা। এটা যে বঙ্কিমচন্দ্রেরই লেখা এটা বলা কিন্তু কঠিন, তবে রচনাটি বঙ্কিমচন্দ্রের না হলেও যে বঙ্কিমচন্দ্রের অনুপ্রেরণাতেই লেখা হয়েছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন এই লেখাটার দিকে আমরা যদি একটু দৃষ্টি দিই তাহলে দেখব যে সেই সময় বাংলা সাহিত্যে যে আপাত অর্থে যে রসিকতা, সেই রসিকতার যে প্রাবল্য সেইটার প্রতি হয়তো বিরক্ত হয়েই লেখক লেখাটা লিখছেন, কিন্তু সেখানে ওই লেখাটার মধ্যে যে সাহিত্যে রসিকতার প্রসঙ্গে লেখকদেরকে ওই লেখার মধ্যে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। প্রথম শ্রেণী সম্পর্কে সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে সুসময়ে অসময়ে সৎকথায় কুকথায় যেখানে সেখানে যখন তখন রসিকতা করা আজিকালি কতকগুলি লোকের ব্যবসায়। আর দ্বিতীয় শ্রেণীর লেখকদের সম্পর্কে মন্তব্য, কতকগুলিন লেখক বড় বিজ্ঞ,

0: তাহারা রসিকতার প্রতি বড় অপ্রসন্ন। তাহাদের ধারণা আছে যে পুত্র শোকাতুরের ন্যায় অনবরত মুখ দীর্ঘীকৃত করিয়া রাখাই পাণ্ডিত্য। রসিকতার সংস্পর্শ মাত্র দুরপনেও কলঙ্কের কারণ। তাহাদের কাছে রসিকতার নাম গ্রাম্যতা। এখন দেখুন বঙ্কিমচন্দ্র এই যে দুই শ্রেণী, এই দুই শ্রেণীর কাউকেই কিন্তু সমর্থন করেননি। সাহিত্যে হাস্যরসের অবশ্যই প্রয়োজন আছে, এ কথা তিনি স্বীকার করেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি এইটাও বলেছেন যে সেই হাস্যরস সেটা কিন্তু স্থান কাল পাত্র বিবেচনা করেই পরিবেশন করা উচিত। অকারণে কোনো একটা বিষয়ের মধ্যে একটা অশ্লীল কোনো একটা বিষয়কে এনে যেভাবে মধ্যযুগীয় সাহিত্যে ফাঁড়রা যে জিনিসটা করত সেইগুলোকে কিন্তু বঙ্কিমচন্দ্র কখনো সমর্থন করেননি। এটা তো বঙ্গদর্শনের একটা লেখার কথা বললাম যে প্রচার পত্রিকায় বঙ্কিমের সেই বিখ্যাত লেখা, নব্য লেখকদিগের প্রতি নিবেদন, সেখানে যারা নতুন লিখতে আসছেন তাদেরকে যে উপদেশগুলো বঙ্কিমচন্দ্র দিয়েছিলেন যে একটা লেখক কিভাবে তৈরি হবে, সেখানে তিনি একটা জায়গায় স্পষ্টতই বলছেন যে অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভাণ্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনিই আসিয়া পৌঁছিবে।
1: আসলে বঙ্কিমচন্দ্র নিজে তার ক্ষেত্রে যে এই স্বতঃস্ফূর্ততা যেভাবে এসেছে, কারণ তার অগাধ পাণ্ডিত্য, তার পাঠ, তার মেধা, সৃষ্টিশীলতার সঙ্গে তার কৌতুকরসটা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এসেছে, অন্যদের ক্ষেত্রে হয়তো সেভাবে হয়নি। বঙ্কিমচন্দ্র অন্য রকমের রচনার কথা বলি, যেটি হলো বিজ্ঞান রহস্য, তার প্রবন্ধ, যেখানে তিনি বিজ্ঞান বিষয়ে আলোচনা করছেন, যেটি খুব একটা গুরুগম্ভীর বিষয়। তারই মধ্যে গগন পর্যটন শীর্ষক যে লেখাটি তিনি লিখেছেন, সেখানে তিনি বলছেন গণেশ নামক একটি গ্রামে হাইড্রোজেন গ্যাসে পূর্ণ একটি বেলুন আকাশ থেকে পড়লে গ্রামবাসীরা ভীত হয়ে কোলাহল শুরু করে। তখন দুইজন ধর্মযাজক বলিলেন যে ইহা কোনো অলৌকিক জীবের দেহাবশিষ্ট চর্ম। শুনিয়া গ্রামবাসীগণ তাহাতে ঢিল মারিতে আরম্ভ করিল এবং খোঁচা দিতে লাগিল। তন্মধ্যে ভূত আছে বিবেচনা করিয়া গ্রাম্য লোকেরা ভূত শান্তির জন্য দলবদ্ধ হইয়া মন্ত্রপাঠপূর্বক গ্রাম প্রদক্ষিণ করিতে লাগিল। পরিশেষে মন্ত্রবলে ভূত ছাড়িয়া পলায় কিনা দেখিবার জন্য আবার ধীরে ধীরে সেইখানে ফিরিয়া আসিল। ভূত তথাপি যায় না, বায়ুর সংস্পর্শে নানাবিধ অঙ্গভঙ্গি করে। পরে একজন গ্রাম্য বীর সাহস করিয়া তৎপ্রতি বন্দুক ছাড়িল। তাহাতে বোম যানের আবরণ ছিদ্র বিশিষ্ট হওয়াতে বায়ু বাহির হইয়া রাক্ষসের শরীর আরও শীর্ণ হইল। দেখিয়া সাহস পাইয়া আরেকজন বীর গিয়া তাহাতে অস্ত্রাঘাত করিল। তখন ক্ষতমুখ দিয়া বহুল পরিমাণে জলজন নির্গত হওয়ায় বীরগণ তাহার দুর্গন্ধে ভয় পাইয়া রণে ভঙ্গ দিয়া পলায়ন করিল। কিন্তু এ জাতীয় রাক্ষসের সনিত ওই বায়ু তাহা ক্ষতমুখে নির্গত হইয়া গেলে রাক্ষস ছিন্নমুণ্ড ছাগের ন্যায় ধরপর করিয়া মরিয়া গেল। তখন বীরগণ প্রত্যাগত হইয়া তাহাকে অশ্বপুচ্ছে বন্ধনপূর্বক লইয়া গেলেন। এই ছিল তার বর্ণনা। কিন্তু তারপরে বঙ্কিমচন্দ্রের সেই অসাধারণ মন্তব্যটি, এদেশে হইলে সঙ্গে সঙ্গে একটি রক্ষাকালী পূজা হইত এবং ব্রাহ্মণেরা চণ্ডীপাঠ করিয়া কিছু লাভ করিতেন। সিরিয়াস বিষয়ের মধ্যে তিনি কত সহজে অনায়াসে কৌতুক রসকে মিশিয়ে দিয়েছেন, এ তারই অনন্যতা।
0: এই বঙ্কিমচন্দ্রের আপনি যদি সমগ্র সাহিত্যের সৃষ্টির দিকে তাকান, এরকম উদাহরণ প্রচুর দেওয়া যায়। তবে একটা কথা বলতেই হয়, বঙ্কিমচন্দ্রের এই যে লঘু রসাত্মক যে রচনা বা কৌতুক রস মিশ্রিত যে লেখা, সেগুলোর কথা বলতে গেলে আমাদের প্রথমেই যে বিষয়টা আলোচনা করতে হবে সেটা হচ্ছে তার এই বিষয়ে অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি লোকরহস্য গ্রন্থটার কথা। লেখক নিজেই আখ্যাপত্রে বইটিকে কৌতুক রহস্য বলে উল্লেখ করেছিলেন। বঙ্কিমচন্দ্রের ছোট ভাই পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিম সম্পর্কিত সাতটি তার স্মৃতিকথা পাওয়া যায়। সেই স্মৃতিকথাগুলোর মধ্যে এক জায়গায় পূর্ণচন্দ্র বলছেন যে লোকরহস্যের অন্তর্গত এই যে ছোট ছোট লেখাগুলো, এগুলো অধিকাংশই বঙ্কিমচন্দ্রকে বঙ্গদর্শনের পৃষ্ঠা পূরণের জন্য লিখতে
1: হয়েছিল।
0: কারণ বঙ্কিম সম্পাদিত বঙ্গদর্শন চার বছর বেরিয়েছে, 1872 থেকে 1876, প্রতি মাসে বঙ্গদর্শন বেরোত এবং প্রতিটা সংখ্যা থাকত রয়্যাল মাপের ৪৮ পাতার। এখন দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় যে হয়তো

0: আধ পৃষ্ঠা আধ পৃষ্ঠা বা এক পৃষ্ঠা লেখা কম পড়েছে। তখন বঙ্কিমচন্দ্রকে ওই বঙ্গদর্শনে যিনি কার্যাধ্যক্ষ ছিলেন রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি এসে এরকম কিন্তু বলতেন যে এই পৃষ্ঠাটা কম পড়েছে, আপনাকে কিছু লিখে দিতে হবে। এবং সেই সময়তে কিন্তু লোকরহস্যে অধিকাংশ লেখাগুলো কিন্তু ওইভাবে লেখা হয়েছে।
1: যদি এই পৃষ্ঠা পূরণের প্রয়োজনটা না পড়তো তাহলে হয়তো এই অনবদ্য কিছু লেখা আমরা পেতাম না।
0: একেবারেই, বঙ্কিমচন্দ্র লোকরহস্যের অন্তর্গত লেখাগুলো লিখেছিলেন, হয়তো পৃষ্ঠা পূরণের জন্য তাৎক্ষণিকভাবে তিনি লিখে দিয়েছেন, কিন্তু বঙ্কিমচন্দ্র তো ইংরেজ সরকারের অধীনে চাকরি করতেন, একজন খ্যাতনামা ডেপুটি ম্যাজিস্ট্রেট, তিনি অত্যন্ত আত্মসম্মান বোধ সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন, কখনো মাথা নত করেননি কারুর কাছে, ফলে বহু সময় কিন্তু তাকে ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিরোধেও যেতে হয়েছে,
1: কখনো কখনো তিনি তো মামলাও করেছেন,
0: মামলা করেছেন, ফলে তার মধ্যে কিন্তু লুকোনো একটা জ্বালা জাতিগত। ধরুন বঙ্কিমচন্দ্র এত একজন এফিশিয়েন্ট অফিসার, কিন্তু ডেপুটি ম্যাজিস্ট্রেটে একদম টপ গ্রেডে পৌঁছচ্ছেন, তিনি যখন চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়েছিলেন এবং স্বেচ্ছাবসর নেওয়ার ওই কিছুদিন আগে কিন্তু তাকে ওই জায়গাটা দেওয়া হয়েছে। ইংরেজদের ভারতীয়দের প্রতি যে জাতিগত একটা অপমান লাঞ্ছনার জ্বালা যে বঙ্কিমচন্দ্রের মধ্যে লুকিয়েছিল, যেগুলো বিবিধ প্রবন্ধের মধ্যে তিনি সেইভাবে বলতে পারেননি, লোকরহস্যের এই ছোট ছোট লেখাগুলোর মধ্যে রূপকের আড়ালে ব্যঙ্গ এবং কৌতুকের মাধ্যমে তিনি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সামনে পরিবেশন করেছেন।
1: লোকরহস্যের লেখাগুলো মূলত দু ধরনের, এক ধরনের লেখা হচ্ছে ব্যঙ্গ বিদ্রুপে ভরা, আর কিছু লেখা শুধু পরিপূর্ণ হাস্যরস দিয়ে ভরা।
0: একদম, সেখানে ব্যঙ্গর ব্যাপারটা নেই।
1: একদিকে যেমন তিনি সামাজিক অনাচার, রাষ্ট্রের বৈষম্য এইগুলো নিয়ে কথা বলেছেন কিছু প্রবন্ধে, যেমন ব্যাঘ্রাচার্য, বৃহল্লাঙ্গুল, বাবু, গর্ধব, সুবর্ণগোলক, হনুমত বাবু সংবাদ, বাংলা সাহিত্যের আদর, নিউ ইয়ার্স ডে, এইগুলো
0: সেই সময়ে সমাজের যে বিষয়গুলো, হ্যাঁ চলছে, যেগুলো অনাচার চলছে সেইগুলো নিয়ে তিনি এখানে কিন্তু বিদ্রুপ করেছেন।
1: আবার অন্যদিকে তিনি ইংরেজ স্তোত্র, কোনো স্পেশিয়ালের পত্র, ব্রানসনিজম, এইগুলোতে আবার দেশীয় লোকদের ওপরে সেই সময়কার শাসকদের যে নানান রকমের অপমানজনক ব্যবহার তাকে বিদ্রুপ করে লিখেছেন। আর পরিপূর্ণ হাস্যরস এর বাইরে, যার কথা আমি আগে বললাম, সেই বিষয়ে কিছু লেখা রয়েছে, যেমন দাম্পত্য দণ্ডবিধির আইন, বসন্ত এবং বিরহ, গ্রাম্য কথা ইত্যাদি আর কি। মানে সব রকম লেখাই আমরা এর মধ্যে পাচ্ছি,
0: সব রকম লেখাই,
1: কোথাও সামাজিক সমালোচনা, কোথাও শুধু হাসি, নির্মল হাসি।
0: বিশেষত যে ওই রাষ্ট্রিক যে বিদ্রূপগুলো ইংরেজদের প্রতি, এখন দেখুন দিদি এই যে বিষয়গুলো, মানে সেখানে কিন্তু তিনি যে ইংরেজ জাতির তাদের যে বিদ্যা বা তাদের যে চারিত্রিক যে ব্যাপারগুলো, নানা গুণ, সেগুলো সম্পর্কে কিন্তু গভীর শ্রদ্ধা প্রশ্ন করছেন, ইংরেজ স্তোত্রের মধ্যেই রয়েছে। কিন্তু বঙ্কিমচন্দ্রের যে ক্ষোভ ছিল যে এদেশীয় ইংরেজ তারা এসে এখানে যে নানা রকমের কিছু কাণ্ডকারখানা যেগুলো ঘটছে সেইগুলোর প্রতিই কিন্তু মূলত বঙ্কিমচন্দ্র এই এগুলো করেছেন আর কি।
1: আবার দেখো, ভারতীয়দের প্রতি ইংরেজদের যে একটা বৈষম্যমূলক আচরণ, তার তীব্রতম ব্যঙ্গ ইলবার্ট বিল সম্বন্ধীয় যখন বাদানুবাদ চলছে সেই সময় তিনি লিখলেন ব্রানসনিজম। এখানেও বঙ্কিমচন্দ্র ইংরেজ চরিত্রের থেকে সেই সময়ের ইংরেজ যে আইন করেছে সেই আইনের প্রতি বেশি করে বিদ্রূপটা দেখিয়েছেন।
0: এই যে তীব্র ব্যঙ্গ যা চাবুক হয়ে আছড়ে পড়েছে কখনো ইংরেজদের প্রতি, বা কখনো ইংরেজদের তাঁবেদারি করা দেশীয় মানুষজন যারা তাদের প্রতি, আবার কখনো সমাজের তথাকথিত যে উচ্চ শ্রেণীর বাবু সম্প্রদায় যাদের কথা আমরা ওই বঙ্কিম পূর্ববর্তী, সে প্যারিচাঁদ মিত্র বলুন বা কালীপ্রসন্ন সিংহ তাদের, বা তারও আগে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় তাদের লেখার মধ্যে পাচ্ছি, সেখানে কিন্তু আগের যে লেখা আর বঙ্কিমের যে লেখা, ধরুন এই লোকরহস্য গ্রন্থের অন্তর্গত যে বাবু নামক লেখাটা, সেখানে পার্থক্য একটা অদ্ভুত এসে যাচ্ছে। সেই পার্থক্যটা হচ্ছে শালীনতা, যে বঙ্কিমচন্দ্রের লেখা কিন্তু কখনোই শালীনতাকে অতিক্রম করেনি। কারণ ওই যে আমরা প্রথমেই বলেছিলাম, বঙ্কিমচন্দ্র বাংলা ভাষায় বাংলা সাহিত্যের যে উচ্চ রুচি যেটা তিনি একটা স্থাপনা করতে চেয়েছিলেন, এবং বঙ্গদর্শন প্রকাশের পেছনে যেমন বাঙালি তৎকালীন নব্য যারা শিক্ষিত তাদেরকে যেমন বাংলা সাহিত্য পাঠে উৎসাহিত করা বা

0: বাংলা ভাষায় লেখার প্রতি উৎসাহিত করাটা তার একটা বিষয় ছিল, বাংলা ভাষাকে গঠন করাটা তার একটা বিষয় ছিল, তেমনি সাহিত্যের একটা উচ্চ রুচি এইটা স্থাপন করাও কিন্তু একটা মূল লক্ষ্য ছিল। ফলে বঙ্কিমচন্দ্র যখনই কৌতুক করেছেন, হাস্যরস তার লেখার মধ্যে তিনি সংযোজন করেছেন, কোনো জায়গাতেই বঙ্কিমচন্দ্র কিন্তু আপনার শালীনতাকে বর্জন করে যাননি।
1: আবারও আমরা যদি আসি আরেক অনন্য সৃষ্টি তার কমলাকান্ত বিষয়ক যে লেখালেখিগুলো, কমলাকান্ত চরিত্রটি, এই চরিত্রটি আপাতভাবে দেখতে গেলে এক ধরনের নির্লিপ্ত চরিত্র, কিন্তু গভীরভাবে দেখলে এই কমলাকান্তই আবার দার্শনিক, সমাজচিন্তক, স্বদেশ প্রেমিক, এবং সেইগুলো প্রকাশ হয় রহস্যপ্রিয়তায় আর শানিত ব্যঙ্গের মাধ্যমে। আসলে কমলাকান্ত রূপকের আশ্রয় নিয়ে রসিকতার মাধ্যমে সমাজের, শ্রেণীর সমস্ত বিচ্যুতিগুলিকে তুলে ধরেন, এবং তা পাঠকের কাছে চাবুকের মতো আঘাত হানলেও আপাতভাবে পাঠকের হৃদয়ে আরও একটি জিনিসের উদ্রেক করে, সেটি হলো এই, আবারও সেই রবীন্দ্রনাথের কথায় থেকেই বলি, নির্মল শুভ্র হাস্যরস।
0: ওই যে বললাম, কোনো জায়গাতেই তিনি কিন্তু শালীনতার সীমাকে অতিক্রম করে যাচ্ছেন না, এই নীতিতে বিশ্বাস করেই তিনি সাহিত্য রচনা করেছেন। আমরা কমলাকান্তের কথা আলোচনা করছিলাম, কমলাকান্তের যে দেখুন মনুষ্যফল, এই মনুষ্যফলে কমলাকান্ত আমাদের দেশে সিভিল সার্ভিসে যে সাহেব তাদেরকে তুলনা করছেন পাকা আমের সঙ্গে, যে আম্র দেখিতে রাঙা রাঙা, ঝাঁকা আলো করিয়া বসে, কাঁচা বড় টক, পাকিলে সুমিষ্ট বটে কিন্তু তবু হাড়ে টক যায় না, কতকগুলা আম এমন কদর্য যে পাকিলেও টক যায় না কিন্তু দেখিতে বড় রাঙা রাঙা হয়, বিক্রেতা ফাঁকি দিয়া ২৫ টাকা সবিক্রয় করিয়া যায়, কতকগুলি আম কাঁচা মিটে আছে, পাকিলে পানসে, কতকগুলি জাঁতে পাকা, সেগুলি কাটিয়া নুন মাখিয়া আমসি করাই ভালো। এই যে কৌতুক, এই কৌতুকের পরেই দেখুন ব্যঙ্গটা কিভাবে করছেন, যে তিনি বলছেন সকলেই আম খেতে জানে না, সদ্য গাছ থেকে পেরে কখনো এই ফল খেতে নেই, তাহলে কিভাবে খেতে হয়, কি বলছেন বঙ্কিমচন্দ্র কমলাকান্তের ভাষ্যে, বলছেন ইহা কিয়ৎক্ষণ সেলাম জলে ফেলিয়া ঠান্ডা করিও, যদি জোটে তবে সে জলে একটু খোসামত বরফ দিও, বড় শীতল হইবে। এই যে তীব্র ব্যঙ্গ তিনি হানলেন, যে আলোচনা করছিলেন কমলাকান্ত, সেখানে কমলাকান্ত একজন নির্লিপ্ত চরিত্র, কিন্তু তার মুখ দিয়ে দেখুন ব্যঙ্গের ছলে কি কথা বঙ্কিমচন্দ্র বলে দিলেন,
1: সেই সময়কার বাবু সমাজের যে আচরণ একদম সেইটাকে তিনি তুলে ধরেছেন
0: একদম।
1: আচ্ছা, মনুষ্য ফলের প্রসঙ্গে আমার বলতে ইচ্ছে করছে যে নারী ভাবনার কথা বঙ্কিমের, কারণ মনুষ্য ফলের মধ্যে তিনি এক বিশেষ শ্রেণীতে ফেলেছেন নারীদেরও। আসলে সকলেই জানেন যে বঙ্কিমচন্দ্র ছিলেন নীতিবাদী, অথচ সমগ্র নারী জাতি সম্পর্কে তিনি তার নানান রম্যরচনায় নানান রকমের মন্তব্য করেছেন। মনুষ্য ফল এই প্রবন্ধটির মধ্যেও তিনি রমণীদের তুলনা করেছেন নারিকেলে চারটি সামগ্রী সঙ্গে, জল, শস্য, মালা আর ছোবড়ার সঙ্গে। নারিকেলে জলের সঙ্গে তিনি স্ত্রীলোকের স্নেহের সাদৃশ্য খুঁজে পেয়েছেন, শস্যের সঙ্গে বুদ্ধি, মালার সঙ্গে বিদ্যা, আর ছোবড়ার সঙ্গে রূপের তুলনা করেছেন।
0: কমলাকান্ত গ্রন্থে একটা লেখা রয়েছে, যে লেখাটার নাম হচ্ছে কি লিখিব। এখন এই কি লিখিব শীর্ষক যে লেখা, সেই রচনাটি, সেখানে কিন্তু বঙ্কিমচন্দ্র কমলাকান্তের জবানিতে নিজের সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে রসিকতা করছেন। কি আরও একটু কৌতূহল জন্মিল, বঙ্গদর্শন কি তাহা জানিবার ইচ্ছা হইল। একজন বন্ধুকে জিজ্ঞাসা করিলাম যে মহাশয় বঙ্গদর্শনটা কি তাহা বলিতে পারেন, তিনি অনেকক্ষণ ভাবিলেন, অনেকক্ষণ পরে মস্তক উত্তোলন করিয়া বলিলেন বোধহয় বঙ্গদেশ দর্শন করাই বঙ্গদর্শন। আমি তাহার পাণ্ডিত্যের অনেক প্রশংসা করিলাম, কিন্তু অগত্যা অন্য বন্ধুকে ওই প্রশ্ন করিতে হইল। অন্য বন্ধু সিদ্ধান্ত করিলেন যে সকারের উপর যে রেপটি আছে বোধহয় তাহা মুদ্রাকরের ভ্রম, কথাটি বঙ্গদর্শন অর্থাৎ বাঙ্গালার দাঁত, আমি তাহাকে চতুষ্পাটি খুলিতে পরামর্শ দিয়া অন্য এক সুশিক্ষিত ব্যক্তিকে জিজ্ঞাসা করিলাম, তিনি বঙ্গ শব্দে পূর্ব বাঙ্গালা ব্যাখ্যা করিয়া বলিলেন ইহার অর্থ পূর্ব বাঙ্গালা দর্শন করিবার বিধি, অর্থাৎ এ গাইড টু ইস্টার্ন বেঙ্গল। এইরূপ বহু প্রকার অনুসন্ধান করিয়া অবশেষে জানিতে পারিলাম যে বঙ্গদর্শন একখানি মাস

0: পত্রিকা এবং তাহাতে কমলাকান্ত শর্মার মাসিক পিণ্ডদান হইয়া থাকে। বঙ্কিমচন্দ্রের নিজের জবানিতে বঙ্গদর্শন সম্পর্কে এইরকম একটা রসিকতা কজনা করতে পারবেন?
1: লোকরহস্য কমলাকান্তের পাশে যদি আমরা মুচিরাম গুড়ের জীবনচরিত এই রচনাটার কথা বলি আলাদা করে, এটাও কিন্তু বঙ্কিমের যে ব্যঙ্গপ্রিয়তা বা হাস্যরসের যে সৃষ্টিশীলতা তার এক অনন্য উদাহরণ বলাই যায়।
0: এই মুচিরাম ঘটিরাম এদের যে চরিত্রগুলো তোষামোদী চরিত্র, এবং বঙ্কিমচন্দ্র তার চাকরি জীবনে এই ধরনের চরিত্র বিভিন্ন সময় তিনি দেখেছেন, এবং এদের সম্পর্কে যে তীব্র ক্ষোভ ঘৃণা বিদ্বেষ জন্মেছে তারই বহিঃপ্রকাশ এই মুচিরাম গুড়ের জীবনচরিত।
1: কিন্তু আমরা জানি প্রখর ব্যক্তিত্বের অধিকারী বঙ্কিমচন্দ্র ভীষণ এক রাজভারী প্রকৃতির মানুষ ছিলেন, যারাই তার স্মৃতিচারণ করেছেন, সংস্পর্শে এসেছেন তারা বলেছেন। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে ভীষণ রাজভারী ছিলেন তিনি, এবং তিনি একটা খুব সুন্দর কথা ব্যবহার করেছেন যে ইংরেজিতে কালচারাল অ্যারিস্টোক্রেসি বলতে যে জিনিসটা বোঝায় সেইটা তার মধ্যে ছিল। তো এরকম একজন মানুষ তার ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন, কেমন রসিকতা করতেন, এ নিয়ে যদি তুমি ছোট করে কিছু বলো আর কি।
0: দেখুন, এখানে একটা অসাধারণ গল্প আছে, যে গল্পটা লিখে গেছেন বঙ্কিমচন্দ্রের ভ্রাতুষ্পুত্র শচীশচন্দ্র চট্টোপাধ্যায়, তার বঙ্কিম জীবনী যে গ্রন্থ সেখানে, যে বঙ্কিমচন্দ্র যখন বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করছেন সেই সময় তিনি কর্মসূত্রে রয়েছেন বহরমপুরে, সপ্তাহান্তের ছুটিতে বা কোনো বিশেষ ছুটির সময় তিনি যখন কাঁঠালপাড়ার বাড়িতে আসতেন, তখন ওই কাঁঠালপাড়ায় তার যে নিজের তৈরি বৈঠকখানা সেখানে সাহিত্যের আড্ডা হতো, এবং বঙ্কিমচন্দ্র আদর করে তার নাম দিয়েছিলেন বঙ্গদর্শনের মজলিশ। তা সেই রকম একদিন একটা মজলিশ হচ্ছে, তো সেখানে বঙ্কিমচন্দ্রের অন্যতম প্রিয় বন্ধু দীনবন্ধু মিত্র, দীনবন্ধু মিত্র আমরা সবাই জানি বঙ্কিমের থেকে বয়সে অনেকটা বড় ছিলেন,
1: কিন্তু
0: অথচ বঙ্কিমচন্দ্রের যারা প্রিয় বন্ধু তাদের দুজন, দীনবন্ধু মিত্র এবং জগদীশনাথ রায়, দুজনেই বঙ্কিমচন্দ্রের থেকে বয়সে অনেকটা বড় ছিলেন। তো এই ক্ষণভিন্ন সৌহিত দীনবন্ধু আসতে কিছুটা দেরি করেছেন, এরপরে তিনি যখন এসছেন সবাই তাকে দেখে খুব উৎসাহিত, কিন্তু বঙ্কিমচন্দ্র তাকে দেখে একটা কথাও বলছেন না, এমনকি তার দিকে তাকাচ্ছেনও না। তো দীনবন্ধু বুঝলেন যে বঙ্কিমচন্দ্রের অভিমান হয়েছে, তিনি সেখান থেকে বাড়ির অন্দরমহলে গেলেন, এবং সেখানে সামান্য জলখাবার খেয়ে যখন আবার বৈঠকখানা বাড়িতে ফিরে এলেন দেখলেন তখনও বঙ্কিমচন্দ্র সেইভাবে বসে আছেন। তখন দীনবন্ধু নানা রকম রসিকতা করার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই বঙ্কিমচন্দ্রকে হাসানো যাচ্ছে না। তখন দীনবন্ধু ওই বৈঠকখানা ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে গাছের কতগুলো পাতা লতা ছিঁড়ে একটা কাগজের ওপর এসে আঠা দিয়ে সেটে একটা মূর্তি তৈরি করলেন, এবং তার নিচে দুছত্র কবিতা লিখলেন, লিখে সেটা দেওয়ালে টাঙিয়ে দিলেন। বঙ্কিমচন্দ্র সেদিকে দেখলেন, দেখে তিনি বুঝতে পারলেন, বুঝতে পেরে তিনিও উঠে গেলেন। উঠে গিয়ে তিনি তখন ওই আরেকটা কিছু তৈরি করে সেটাকে এনে যখন দীনবন্ধু মিত্রের পিঠে লাগিয়ে দিচ্ছেন, সবাই সেটা দেখে হো হো করে হাসছে, কিন্তু দীনবন্ধু নিজে তো দেখতে পাচ্ছেন না। তখন দীনবন্ধু সেখানে বলছেন যে তোমরা কেউ বলে দাও না গা আমার পিঠের মধ্যে কি আছে, হাতির কপাল মন্দ তাই তার পিঠের কোথায় মশাটা মাছিটা বসছে সে দেখতে পায় না। বঙ্কিমচন্দ্র সেই সময় বলে উঠলেন, দেখতে পায় না বলিয়াই তো আমরা তাহাকে হস্তি মূর্খ বলি। এই হচ্ছেন বঙ্কিমচন্দ্র। আরেকটা ছোট্ট ঘটনা বলে আজকে শেষ করছি, এটা নবীনচন্দ্র সেনের একটা লেখা থেকে জানা যায়। চুয়াডাঙ্গা থেকে তিনি ট্রেনে করে ফিরছেন কাঁঠালপাড়ার বাড়িতে, তো সেই সময় কোনো একটা স্টেশনে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছে, তিনি লক্ষ্য করছেন যে তার পাশে তার স্ত্রী পরমা সুন্দরী রাজলক্ষ্মী দেবী, একটি যুবক, সে প্ল্যাটফর্ম থেকে জানলা দিয়ে রাজলক্ষ্মী দেবীকে এক দৃষ্টে দেখে যাচ্ছে। কিছুক্ষণ পরে বঙ্কিমচন্দ্র প্ল্যাটফর্মে নেমে গিয়ে ছেলেটিকে ডেকে নিয়ে এলেন এবং বসিয়ে বললেন, তুমি কি করো? বললেন, আমি রেলে চাকরি করি। বললেন, কত টাকা বেতন পাও? বললেন, 25 টাকা বেতন পাই। শোনো, আমার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমি ডিপুটিগিরি করি, এছাড়া আমার কিছু বইপত্রও আছে, সেখান থেকেও যথেষ্ট আয় হয়, আর ডিপুটিগিরি করে মাসে আমি 800 টাকা বেতন পাই। এই সব কিছু দিয়ে এনার মন আমি আজ পর্যন্ত পেলাম না, তা তুমি যদি বাপু 25 টাকা দিয়ে ওনার মনটা পেতে পারো তুমি ওনাকে নিয়ে যেতে পারো। তো এই যে রাজভারী বঙ্কিমচন্দ্র ব্যক্তি জীবনে কিন্তু সবসময় ওরকম গোমরামুখ গুরুগম্ভীর ছিলেন না।
1: আসলে বোঝা যায় তার লেখা হোক তার ব্যক্তি জীবন হোক সর্বত্রই একটা অন্তঃসলিলার মতন করে হাস্যরস ফুল উধারার মতো বয়ে চলেছিল।
2: শুনলেন আলোচনা লঘুরসের কাণ্ডারী বঙ্কিম।

চন্দ্র। অংশগ্রহণে ছিলেন রুমা ঘোষ ও পার্থপ্রতিম চট্টোপাধ্যায়। শ্রবণী আজ এই পর্যন্তই। শ্রবণী অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে তা আপনারা ইমেল করে জানাতে পারেন এই আইডিতে spokenword.airkolkata@gmail.com অথবা চিঠি লিখুন এই ঠিকানায়, শ্রবণী, বাংলা কথিকা বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।

0: শ্রবণী সম্পাদনায় ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষি ঘোষ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় একুশ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।

0: কথাবার্তা।
1: গীতাঞ্জলি, এখন শুনবেন রাজ্য বাজেট 2026-27 নিয়ে একটি বিশেষ আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অধ্যাপক ডক্টর আশিস কুমার সানা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর বাপ্পাদিত্য বিশ্বাস।
2: নমস্কার, আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের 2026-27 যে বাজেট গতকাল পেশ হয়েছেন, মাননীয় অর্থমন্ত্রীর যে বাজেট পেশ করেছেন, সেই বাজেট সম্পর্কে আজ আমরা আলোচনা করব। গতকাল যে বাজেট পেশ হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন, এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমেই একটা কথা আমাদের মাথায় আসে যে একটি রাজ্য সরকার কিভাবে নতুন আঙ্গিকে একটা বাজেট পেশ করতে পারে, সেটি একটি অভিনবভাবে আমরা সেটা দেখলাম। গতকাল যে বাজেট পেশ করেছেন মাননীয় ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী, সেই বাজেটের যে দলিল আমরা পেয়েছি, সেই দলিলটি প্রকাশ্যে সেটা এসেছে এবং সেই দলিল থেকে আমরা নানা রকমের তথ্য বা নানা রকমের বিষয় আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যেই নানা সংবাদপত্র এবং নানা যে মিডিয়া তারাও বাজেট সম্পর্কে নানাজনে নানা মতামত দিয়েছেন। তথাপি আমরা বাজেট নিয়ে একটু অন্যরকমভাবে আলোচনা করার চেষ্টা করছি। বিগত সরকারের সময় যে সমস্ত বাজেট পেশ হয়, এই বাজেট একটু অন্য ধরনের। ধরনটা কেমন? মাননীয় অর্থমন্ত্রী তিনি পূর্ণাঙ্গ একটি বাজেট পেশ করেছেন, বলা যায় সামনের 8 মাসের জন্য একটি বাজেট পেশ করেছেন। এই বাজেটে তিনি কি বলতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছেন ভারতবর্ষের যে স্লোগান বিকশিত ভারত, সেই বিকশিত ভারতকে মাথায় রেখে বিকশিত বাংলা এবং এই বিকশিত বাংলা কিভাবে সম্ভব বিকশিত ভারতের সাথে তার কাজ করবেন, সেই বাজেটে তার একটা প্রথম যে বক্তব্য, সেই বক্তব্য তিনি রেখেছেন। এই বাজেটের প্রথম যে স্লোগান আছে, সেই স্লোগানটা হচ্ছে 5 রকমের সেবা সম্পর্কে। তো কি কি সেবা আছে? প্রথম সেবা হচ্ছে, প্রথম যে শক্তি, 5 রকমের সেবা বলবো না, শক্তি বলবো। প্রথম শক্তি হচ্ছে সেবা শক্তি। সেবা শক্তি মানে হচ্ছে যে প্রথমে আমরা বলবো যে সুশাসন ও নাগরিক কল্যাণ কেন্দ্রিক সেবা শক্তি, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সুশাসন এবং নাগরিক নানা রকমের যে কল্যাণমূলক সেবা আছে, সেই সেবাগুলোকে প্রথমে আমরা বলবো। দ্বিতীয়ত বলবো নির্মাণ সংক্রান্ত, ভারসাম্য এবং স্থায়ী উন্নয়নের জন্য পরিকাঠামো যুক্ত যে সমস্ত নির্মাণ, সেগুলো নিয়ে

0: বাজেটে কী তার রিফ্লেকশন আছে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তৃতীয়ত আমরা বলবো জ্ঞান শক্তি অর্থাৎ মানব সম্পদ, যে একটা মূল্যবান সম্পদ, সেই মূল্যবান সম্পদের
1: উন্নয়ন করা
0: সেটা আমরা বলবো। আরেকটি আছে জীবন শক্তি। এই জীবন শক্তি বিষয়টা বলতে গেলে বলবো যে ভারতবর্ষের যেমন মানুষের জীবনযাত্রার মানের জন্য কেন্দ্রীয় সরকার নানা রকমের প্রকল্প করেছেন, একই সাথে সাথে এই বাজেটে আমাদের রাজ্যে মানুষের জীবনযাত্রার মান এবং খাদ্য নিরাপত্তার জন্য এই বাজেটে কি বলা হয়েছে। পঞ্চমত, এই বাজেটে বলা হচ্ছে শিল্প শক্তি।
1: হ্যাঁ, শিল্পকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে, যে যেটা আমরা বিগত কিছু বছর ধরে দেখেছিলাম যে পশ্চিমবঙ্গ শিল্পের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে ছিল। তো এই বাজেটে সর্বত্রভাবে চেষ্টা করা হয়েছে যাতে শিল্পের একটু অনুকূল পরিবেশ তৈরি করা যায় এবং পশ্চিমবঙ্গে যাতে শিল্প বিমুখ না হয়ে শিল্পকে আরও বেশি করে বিনিয়োগ আসে এবং শিল্প তৈরি হয়, সেই চেষ্টা এই বাজেটে করা হয়েছে।
0: আমরা এবার একটু অন্যরকমভাবে বাজেটটাকে দেখার চেষ্টা করি। আমরা বাংলাকে ভাবি একটি উত্তরবঙ্গ, একটি দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গ বরাবরই নানা রকমের মতামত থাকে যে উত্তরবঙ্গের জন্য বাজেটে কী কী বরাদ্দ হয়েছে। এই বাজেটে আমরা যদি সামগ্রিকভাবে দেখি, তাহলে একটি হচ্ছে সামগ্রিক রাজ্যের জন্য কী বাজেট, উত্তরবঙ্গের জন্য নতুন কোনো বিষয় এই বাজেটে আছে কি না, এবং নতুন কী কী পরিবর্তন, পরিকাঠামোগত পরিবর্তন ঘটেছে তার একটা বিবরণ যদি আমরা সংক্ষিপ্ত দিই, তাহলে এই বাজেটের সম্পর্কে আমরা
1: এই বছরের বাজেট জুড়ে আমরা যদি দেখি তাহলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিন্তু কোনো ভেদাভেদ রইল না। কারণ এই বাজেটটা মূলত যেটা করা হয়েছে, যদি আমরা বাজেটের দিকে দেখি, এটা একটা সামগ্রিক বা ওভারঅল উন্নয়নের কথা বলা হয়েছে, ইনক্লুসিভ ডেভেলপ সর্বস্তরের মানুষের জন্যে এবং সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে বাজেটে। ধনী, দরিদ্র, মধ্যবিত্ত সমস্ত মানুষ এই বাজেট থেকে উপকৃত হয়েছেন এবং সমাজের সমস্ত স্তরের মানুষ এবারকার বাজেটকে ছুঁয়ে গেছে।
0: এবার আমরা প্রথমে আসি যে আমরা এই বাজেট থেকে কী কী পেলাম। ধরা যাক আমরা এই বাজেটের যে সমস্ত বিষয়গুলো পেলাম, তার প্রথমে হচ্ছে যে উন্নয়ন খাতে বাজেটে কীরকমভাবে অর্থ বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের প্রায় 51টি নানা দপ্তর আছে, সেই দপ্তরে প্রত্যেকটা দপ্তরের যে বাজেটের বরাদ্দ পূর্ববর্তী বছরের থেকে এই বরাদ্দটা অনেক বেড়েছে।
1: এবছরের বাজেটের মানে মোট বাজেটের পরিমাণ হলো 4,38,775 কোটি টাকা, যেটা গত বছরের তুলনায় প্রায় 38,000 কোটি টাকা বেশি। এবং এই বাজেটের একটা খুব উল্লেখযোগ্য বিষয় যে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প এবং রাজ্য সরকারের প্রকল্প, তার মধ্যে একটা ভেদাভেদ বা একটা বৈষম্য বা সমস্ত প্রকল্প হয়তো পশ্চিমবঙ্গবাসী পেতেন না, কিন্তু এবারকার বাজেটে সেই বিভেদটা বা সেই সীমারেখাটাকে একদম মুছে দেওয়া হয়েছে এবং সমস্ত রকমের কেন্দ্রীয় সরকারি প্রকল্প এবার রাজ্য সরকারেরও চালু হয়েছে। এবং এটার কি সবথেকে বড় যেটা সুবিধা, যে ধরুন পশ্চিমবঙ্গ সরকারের যারা পশ্চিমবঙ্গবাসী তারা যেমন কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পাবেন, এর সাথে সাথে সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলো নেওয়ার ফলে রাজ্য সরকারের 50% খরচ কমে যাবে, কারণ কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলোতে 50% খরচা কেন্দ্রীয় সরকার বহন করে থাকেন।
0: এবার আমরা চলে আসি, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো যখন রাজ্যের সরকারের সাথে একই রকমভাবে আমাদের রাজ্যের মানুষজন সেই সুবিধাগুলো পাবেন, তার মধ্যে আমরা প্রথমে বলি স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্প, তারপরে বলি জল সংক্রান্ত প্রকল্প, তারপরে আমরা বলি নানা জীবিকামুখী যে সমস্ত প্রকল্প, আগে যে প্রকল্পগুলো পশ্চিমবঙ্গে চালু হয়নি সেই প্রকল্পগুলো ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার চালু করে দিয়েছেন। এবং একই সাথে সাথে এই বাজেটে মূলত বলা হয়েছে যে সুশাসনের কথা, অর্থাৎ যেমন ধরুন আমরা বলি যে নিয়োগের ক্ষেত্রে সুশাসন, আমরা বলি প্রশাসনের ক্ষেত্রে সুশাসন, আমরা বলি যে ট্রান্সপারেন্সি, আমরা বলি
1: স্বচ্ছতা আনার চেষ্টা করা,
0: এই বাজেটের ক্ষেত্রে সেগুলো কিন্তু বলা হয়েছে। এবং নতুন নতুন যে দিশা আমাদের এই বাজেটে দেওয়া হয়েছে তার মধ্যে কতগুলো রিফর্মস এই বাজেটের কথা বলা হয়েছে, যেমন যে পশ্চিমবঙ্গ যতগুলো জেলা ছিল জেলাগুলোকে আরও কয়েকটা জেলা বাড়ানো হয়েছে, যেমন 5টি জেলা নতুন জেলার ভাবনা এই বাজেটের বলা হয়েছে। কলকাতা, সুন্দরবন, বসিরহাট, আরামবাগ এবং জঙ্গিপুর, এই আলাদা করে 5টি জেলার কথা বলা হয়েছে। আলাদা করে নতুন 8টি পুরসভার কথা বলা হয়েছে। আলাদা করে নতুন একটি মহকুমার কথা বলা হয়েছে, যেটির নাম গোপীবল্লভপুর। উল্লেখযোগ্যভাবে যদি আমরা জ্ঞান শক্তির কথা বলি, অর্থাৎ আমাদের যে মানব শক্তি সেই শক্তির কথা বলি, তাহলে আমাদের দরকার কি, আমাদের দরকার
1: শিক্ষাক্ষেত্রে। তো শিক্ষাক্ষেত্রে এবার বাজেটে একটা বড় রকমের একটা পরিবর্তন আনা হয়েছে। যদি বলি আমরা যে প্রায় 1000টি স্কুল, সেক্ষেত্রে তাদেরকে উন্নয়নের করার চেষ্টা করা হয়েছে। উন্নয়ন বলতে কি, যে সেখানে হাতে কলমে বাচ্চারা শিখবে। প্রায় 1000টি স্কুলের জন্য 1,250 কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে, যাতে করে তারা বিজ্ঞানমূলক শিক্ষা, স্টেম যেটাকে বলি, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথামেটিক্স, তারা যাতে হাতে কলমে শিখতে পায় তার ব্যবস্থা করা হয়েছে। কয়েকটি জেলাতে শুরু করা হচ্ছে নবোদয় বিদ্যালয়। এর সাথে সাথে যাদবপুর ইউনিভার্সিটি, সেটাকে সেন্টার অফ

0: এক্সেলেন্স, তার জন্যে কেন্দ্রীয় সরকারের কে তার উন্নীত করার জন্যে 1,250 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে বাজেটে, যার মধ্যে 1,000 কোটি টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
1: শিক্ষার সাথে যারা রয়েছেন কর্মীরা, যেমন ধরুন প্রাথমিক স্তরে আমরা যে বলি আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি হেল্পার, মিড ডে মিল কুক কাম হেল্পার, এরা যারা শিক্ষার সাথে যুক্ত আছেন, শিক্ষক এবং শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা, যারা স্কুল শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা বিশ্ববিদ্যালয়ে কলেজ বিভিন্ন জায়গাতে, তাদের জন্য আরও অতিরিক্ত 50,000 শিক্ষক শিক্ষাকর্মী এই সমস্ত আমাদের নিয়োগের
0: কথা
1: বলা হয়েছে। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন স্কুলে বিভিন্ন কলেজে অনেক শিক্ষক এবং শিক্ষাকর্মী পদ ফাঁকা আছে, যার জন্য শিক্ষার ক্ষেত্রে যে একটা সুষম শিক্ষা সে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে।
0: তো এবার আশা করা যায় যে নতুন সরকারি স্কুলগুলোতে যখনই নতুন শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে, সেক্ষেত্রে শিক্ষার উন্নয়নও যেমন হবে, তার সাথে সাথে কলেজ এবং স্টুডেন্টে আমরা দেখতে পাই কিছুদিন ধরে যে সায়েন্সের স্টুডেন্টরা কমে আসছিল, তারাও আরও উৎসাহ পাবে যাতে করে গ্রাজুয়েটে বা মাস্টার ডিগ্রিতে সায়েন্স নিয়ে পড়তে, কারণ একটা নতুন চাকরির জায়গা খুলে আসছে।
1: ডক্টর বিশ্বাস, আমরা একটু অন্যভাবে আলোচনা করি, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে একটু জানানো দরকার। কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিমধ্যে শিক্ষার ক্ষেত্রে প্রচলিত হয়ে গেছে এবং নানা জায়গাতে শিক্ষার এটা একটি বিশেষ অঙ্গ হিসেবে দেখা দিয়েছে, শিল্প হোক শিক্ষা হোক নানা ক্ষেত্রে। এই বাজেটে বলা আছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম
0: বুদ্ধিমত্তা,
1: যেটি শুধুমাত্র শিক্ষা নয়, নানা ক্ষেত্রে কিন্তু বাজেটকে আমরা দেখেছি সরকার তার প্রমোট করবেন এবং সরকার নানা রকমভাবে তার সেন্টার তৈরি করবেন, এগুলো বলা আছে। সুতরাং এই বাজেট কিন্তু একটি বিজ্ঞানমুখী একটু দিশা
0: দেওয়ার চেষ্টা করেছে,
1: নতুন চাকরির সুযোগ থাকবে, আরও শিক্ষা শিক্ষক শিক্ষার্থীরা এরা শিখবেন। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো যে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বিভিন্ন জায়গাতে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি হবে, বিভিন্ন জেলাতে তৈরি হবে,
0: এবং সেক্ষেত্রে ধরুন যারা বিভিন্ন ধরনের কম্পিটিশন বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে তারাও বিনামূল্যে সেখান থেকে কোচিং পেতে পারে। এর সাথে সাথে যেটা বললেন বিজ্ঞানমূলক শিক্ষা, বিভিন্ন যে আইটিআইগুলো রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়, তাদেরকেও আরও উন্নতি করার জন্যে একটা বড় অংশের তহবিল দেওয়া হয়েছে।
1: ডক্টর বিশ্বাস, এবার আমরা চলে এসে জীবনযাত্রার মান এবং খাদ্য নিরাপত্তার জন্য, আমরা তো শিক্ষার ক্ষেত্রে বললাম, এবার আমরা সাধারণ মানুষ এই বাজেট থেকে তাদের কি প্রত্যাশা? সাধারণ মানুষের প্রত্যাশা যে এই বাজেট থেকে তারা নানা সামাজিক প্রকল্প যেগুলো ছিল সেই প্রকল্পগুলো তারা আদৌ পাবেন কি পাবেন না, এই বাজেটে তার অভিমুখ পরিষ্কার, যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো সরকার এই বাজেট তৈরি হওয়ার আগে যেগুলো চালু করেছিল সেই প্রকল্পগুলো ইতিমধ্যেই চালু হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে অর্থে বাজেটে বরাদ্দ হয়েছে। যেমন আমরা কয়েকটা প্রকল্পের কথা বলতে পারি, একটি হচ্ছে 125 দিনের
0: যেটা কাজ,
1: গ্রামীণ কাজ, সেটি
0: বিজিরাম জি
1: গ্রামীণ যে উন্নয়নের কাজ সেটি। দ্বিতীয়ত হচ্ছে যে এই বাজেটে বলা হয়েছে যে নানা সামাজিক প্রকল্পের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার একটা প্রকল্প আমরা বললাম,
0: সেক্ষেত্রে মহিলারা 3,000 টাকা করে পাবেন।
1: তাছাড়া এই বাজেটে যেটা উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে সেটি হচ্ছে যে যারা ধরুন গ্রামের দিকে আছেন, ভিলেজ রিসোর্স পার্সন, তারা কিছু পাবেন। তাছাড়া ধরুন গ্রামের দিকে যারা নানা রকমের হস্তশিল্প, এমএসএমই সেক্টরে যারা কাজ করেন, ক্ষুদ্র এবং এই সমস্ত শিল্পগুলোতে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে এই বাজেটে নানা রকমের প্রকল্পের কথা
0: বলা হয়েছে। এবার যদি একটু সামারি করে বলি যে এই বাজেটে আমরা কী কী পেলাম, এতক্ষণ অব্দি তো শুনেছি যে বাজেটে একটা বিয়ের একটা, যেটা দীর্ঘদিনের একটা সরকারি এবং আধা সরকারি কর্মচারীদের যা চাওয়া পাওয়া ছিল, সেক্ষেত্রে কিন্তু সরকার 20% ডিএ বাড়িয়ে এখন ডিএ হয়েছে 38%, এবং এটা পেনশন যারা পান তারাও পাবেন। এর সাথে সাথে এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য যেটা বললেন 1,00,000 নতুন কর্মসংস্থান তৈরি হবে, যার মধ্যে 50,000 শিক্ষাক্ষেত্রে।
1: পরিকাঠামো নিয়ে একটু আমরা বলি, এই বাজেটে বলা হচ্ছে বিশেষ করে কল্যাণী, মালদা, পুরুলিয়ায় নতুন বিমানবন্দর তৈরি হবে, বিভিন্ন শহর বিশেষ করে দুর্গাপুর আসানসোলের মধ্যে মেট্রো পরিষেবা সম্প্রসারণ হবে বা পরিষেবা নতুনভাবে তৈরি হবে, ভাগীরথী নদীর উপর নতুন সেতু নির্মাণের ঘোষণা করা হয়েছে, সেমিকন্ডাক্টর প্রযুক্তি ভিত্তিক শিল্পে বিনিয়োগের আকর্ষণের পরিকল্পনা করা হয়েছে, সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্সের ব্যবস্থা করা হয়েছে, বেকার যুবকদের জন্য ভরসা কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে।
0: সেক্ষেত্রে বেকার যারা স্নাতক তারা 3,000 টাকা প্রতি মাসে এবং অন্যরা 2,000 টাকা প্রতি মাসে।
1: উন্নয়ন এবং জনকল্যাণের সমন্বয়ের জন্য কর্মসংস্থানের বৃদ্ধির জন্য বাজেটে বরাদ্দ হয়েছে, নারীর ক্ষমতায়নের জন্য বরাদ্দ হয়েছে,
0: সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে বিশেষ করে ধরুন কিছু ক্ষেত্রে মহিলা থানার ব্যবস্থা করা হয়েছে প্রতিটা মহকুমাতে একটা করে, এবং দুর্গা স্কোয়াড তৈরি করা হবে মহিলা অফিসারদের নিয়ে, যাতে করে মহিলাদের সুরক্ষা দেওয়া হয়। এছাড়া প্রসূতি মায়েদের জন্য 21,000 টাকা এককালীন দেওয়া হবে, এবং উচ্চশিক্ষায় অনুপ্রেরণা দেওয়ার জন্য সরকারি এবং সরকারি পোষিত কলেজে আন্ডার গ্রাজুয়েট কোর্সে যারা ভর্তি হবেন

0: সেই সমস্ত অবিবাহিত ছাত্রীরা 50,000 টাকা করে এককালীন একটা টাকা পাবেন।
1: এক কথায় যদি আমরা বলি, এই বাজেট থেকে আমরা কি পেলাম? এই বাজেট নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট এবং এতে জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক ঘোষণার মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক রূপরেখা তুলে ধরার একটা ঐকান্তিক প্রচেষ্টা করা হয়েছে। আশা করি এই বাজেটের মাধ্যমে যেমন শিল্প, যেমন শিক্ষা, যেমন স্বাস্থ্য, যেমন সুশাসন, প্রতিটি ক্ষেত্রে যে পঞ্চশক্তির কথা বলা হয়েছে, প্রত্যেকটা শক্তি আরও জোরদার করে পশ্চিমবঙ্গকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বাজেট একটি খুবই দিশামুখী একটি বাজেট। এই বাজেট থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, সরকারি কর্মী থেকে শুরু করে, শিল্পপতি থেকে শুরু করে সবাই এই বাজেট থেকে উপকৃত হবেন, এটি আমাদের আশা প্রত্যাশা।
0: এবং স্যার যেটা বললেন যে পঞ্চশক্তির উপরে ভিত্তি করে বাজেটের মূল উদ্দেশ্য সোনার বাংলা তৈরি করা, তো আমরা আশা করি সেই লক্ষ্যে পৌঁছাতে পারব।
2: এতক্ষণ শুনলেন রাজ্য বাজেট 2026-27 নিয়ে একটি বিশেষ আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অধ্যাপক ডক্টর আশিস কুমার সানা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর বাপ্পাদিত্য বিশ্বাস। প্রযোজনা শেহনাজ আব্দুর রউফ, সম্পাদনা সুরঞ্জন দাস।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছবির গান। প্রথমে জীবন সৈকতে ছবি থেকে আশা ভোঁসলে, কথা ও সুর সুধীন দাশগুপ্ত।

পরের ছবি সোনার খাঁচা, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর বীরেশ্বর সরকার।

শুনছেন অগ্নিপরীক্ষা ছবির গান, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর অনুপম ঘটক।

শুনলেন বাংলা ছবির গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রীধারা গুপ্ত।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীধারা গুপ্ত। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

শুনলেন নজরুল গীতি শিল্পী শ্যামল মুখোপাধ্যায়। একটি বিশেষ ঘোষণা, আগামী দুঘণ্টার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দার্জিলিং জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার বেগে। আবহাওয়া সংক্রান্ত এই বিশেষ ঘোষণাটি শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন ঠুমরি ও দাদরা। প্রথমে ঠুমরি, মাছ খাম্বাজ এবং কাফি, তারপর দাদরা, পিলু এবং চৈতি মাছ খাম্বাজ। শিল্পী শান্তা কুণ্ডু, তবলা সঙ্গতে দেবাশিস সরকার, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। প্রথমে ঠুমরি, মাছ খাম্বাজ এবং কাফি।

শুনলেন প্রথমে ঠুমরি, মাছ খাম্বাজ এবং কাফি, তারপর দাদরা, পিলু এবং চৈতি মাছ খাম্বাজ। শিল্পী শান্তা কুণ্ডু। তবলা সঙ্গতে ছিলেন দেবাশিস সরকার, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: Sibi George represented India at the National Day celebrations of Luxembourg yesterday. In a social media post, Mr. George said that he highlighted the upward trajectory of the long-standing partnership between the two nations. Mr. George also reaffirmed the commitment to further strengthening the partnership across diverse sectors, including trade, investment, digital technologies, fintech, space, and people-to-people connect. India and the United States opened high-level trade talks to salvage and recalibrate a proposed bilateral trade agreement after changes in U.S. tariff policy disrupted a framework negotiated earlier this year. Commerce and Industry Minister Piyush Goyal met U.S. Trade Representative Jamieson Greer and U.S. Ambassador to India Sergio Gore in New Delhi yesterday. In the FIFA World Cup 2026, the group K clash between Portugal and Uzbekistan is underway at Houston in United States. Portugal is leading 2-0 against Uzbekistan. In group clash, England will face Ghana in Boston, US at 1:30 a.m. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি জানিয়ে দিই আবহাওয়ার রাত্রিকালীন বিজ্ঞপ্তি। আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 27.0 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.2 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 68%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 59.3 মিলিমিটার। শুনলেন আবহাওয়া রাত্রিকালীন বিজ্ঞপ্তি। জানিয়ে দিই আজ সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় শুনবেন সুভাষিত দেবেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6টা 5 সঙ্গীতাঞ্জলি, 6টা 30 আজকের চাষবাস, কথিকা পুষ্টিবাগানে সবজি ও ফলের চাষ, বলবেন ডক্টর কল্যাণ চক্রবর্তী। কথিকা বিকিরণ চিকিৎসার নবদিগন্ত দ্বিতীয় পর্ব, বলবেন ডাক্তার অরিন্দম চৌধুরী। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন এই কথিকাটি 6টা 40 মিনিটে। 6টা 45 প্রাত্যহিকী উপস্থাপনায় শান্তম চক্রবর্তী ও মিতালী ভট্টাচার্য। সুতনু মিত্রের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত 7টা 45। 8টায় জানা অজানা কথিকা ভালোবাসা ও বন্ধুত্ব, বলবেন ডক্টর মুকুল কান্তি মান্না। প্রিয়াঙ্কা দত্তের কণ্ঠে শুনবেন নজরুলগীতি 8টা 5। 8টা 20 বাংলা কথিকা মূর্তিমান কলকাতা, বলবেন গৌতম বসু মল্লিক। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 8টা 30 মিনিটে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। বাংলা ছায়াছবির গান গানে গানে সকাল 9টায়। 9টা 25 জেলার চিঠি, নদিয়া জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। গানে গানের পরবর্তী অংশ 9টা 30। 10টায় গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। যুববাণীর অনুষ্ঠান বলতে চাই বেলা 11টায় উপস্থাপনায় সৌরভ দেবনাথ ও সায়নী মজুমদার। মধুরা ভট্টাচার্যের কণ্ঠে শ্যামা সঙ্গীত দুপুর 12টায়। 12টা 15 লোকগীতি শিল্পী চৈতালি রায়। 12টা 33 গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান শ্রীভবন, গ্রাম বাংলার একাল সেকাল, এই বিষয়ে নাসিম মুর্তাজার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। বাংলা ছায়াছবির গান বেলা 1টায়। 1টা 45 মহিলা মহল আমার কলম উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা 2:05, 2:30 বাংলা আধুনিক গান। বিকেল 3টে প্রথম অধিবেশনের সমাপ্তি। বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, শুরু হবে দ্বিতীয় অধিবেশন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5টা 30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠের শিক্ষিকা আত্রেয়ী আঢ্য, এবং সঙ্গে থাকবে 2 বিদ্যার্থী। সাঁওতালি লোকগীতি 6:05 পরিবেশনায় মালতী টুডু ও সহশিল্পীবৃন্দ, সাঁওতালি অনুষ্ঠান 6:15 সাঁওতালি নাটকের বর্তমান পরিস্থিতি এই বিষয়ে রবিলাল টুডুর সাক্ষাৎকার শুনবেন দ্বিতীয় পর্ব। কৃষি কথার আসর 6:38 পেঁয়াজের বীজ উৎপাদন প্রযুক্তি এই বিষয়ে ডক্টর তপন কুমার মাইতির সাক্ষাৎকার।

নিয়েছেন রামরঞ্জন দাস রায়। মিলেট চাষের গুরুত্ব এই বিষয়ে ডক্টর কৌশিক ব্রহ্মচারীর সাক্ষাৎকার নিয়েছেন পবিত্র কুমার মণ্ডল। সমীক্ষা 7:30, 8:00 পশ্চিমবঙ্গের বাজেট সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান, প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ। আইনি কথা 8:30, পুলিশি নিষ্ক্রিয়তা বা অতি সক্রিয়তা নিয়ে একজন সাধারণ নাগরিকের সাংবিধানিক সুরক্ষা, এ বিষয়ে আইনজীবী নীল বসুর সাক্ষাৎকার নিয়েছেন তনয়া বিশ্বাস, প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত। বিধানসভা পর্যালোচনা 8:50, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী অঞ্জন সাহা। অনুরোধের আসর 9:30, 10:00 বাংলা ছায়াছবির গান, ভজন শিল্পী মধুরা ভট্টাচার্য 10:30, 10:50 বিহালায় লঘুসঙ্গীতের সুর শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়, বাংলা আধুনিক গান শিল্পী প্রিয়াঙ্কা দত্ত। রাত 11:00, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 12:10 দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। সঞ্চয়িতার প্রথম অধিবেশন শুরু হবে সকাল 6:15, শুনবেন সুবদ্ধ সঙ্গীত, শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী চৈতালী রায়, রামচরিত মানুষের 159তম পর্ব শুনবেন 6:35, দ্বিজেন্দ্র গীতি শিল্পী প্রিয়াঙ্কা দত্ত। 6:45, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সর্বাণী ভট্টাচার্য, ভজন শিল্পী মধুরা ভট্টাচার্য। 8:30, 8:50 বিহালায় লঘুসঙ্গীতের সুর শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়। রাজধারা 9:10, উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। আঞ্জুমান 10:15, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ওয়ার্ল্ড মেলোডিজ, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। সুরভি বেলা 12:00, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী অঞ্জন সাহা। দ্বিতীয় অধিবেশন 5:10, বিকেলে শুনবেন ভজন শিল্পী চৈতালী রায়। 5:20 উর্বশী, উপস্থাপনায় সুলক্ষণা পর্বত। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুলগুলশন, 7:10 বেহালায় লঘুসঙ্গীতের সুর শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়, 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 হোরাইজন ইংরেজি সাপ্তাহিক শ্রুতি পত্রিকা, স্পটলাইট 9:16, 10:30 পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গান, 12:00 দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল অর্থাৎ বুধবারের অনুষ্ঠান সম্পর্কে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:17 হয়ে 7 সেকেন্ড। জয় হিন্দ।